আকাশবাণী মুর্শিদাবাদ, শুরু হলো আমাদের আজকের অধিবেশন। আজ 9ই আষাঢ় 1948 শতাব্দ, 15ই আষাঢ় 1433 বঙ্গাব্দ, ইংরেজি 30শে জুন 2026 খ্রিস্টাব্দ, মঙ্গলবার। আকাশবাণী মুর্শিদাবাদ কেন্দ্রের আজকের অধিবেশন শুরু হল। আজ সূর্যোদয় 4টে বেজে 58 মিনিটে, সূর্যাস্ত 6টা বেজে 23 মিনিটে।

অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 MHz FM প্রচার তরঙ্গে। স্টুডিওর ঘড়িতে সকাল 5টা বেজে 56 মিনিট হয়ে 34 সেকেন্ড।

আকাশবাণী মুর্শিদাবাদ। এখন মহাপুরুষের বাণী থেকে পাঠ, অমৃতবাণী। শিক্ষা হলো মানুষের মধ্যে নিহিত পূর্ণতার প্রকাশ। এই বাণীর মাধ্যমে স্বামীজি স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন যে শিক্ষা কেবল বইয়ের জ্ঞান, তথ্য মুখস্থ করা বা ডিগ্রি অর্জনের বিষয় নয়। মানুষের ভেতরে যে জ্ঞান, শক্তি, নৈতিকতা, চরিত্র ও আত্মবিশ্বাস জন্মগতভাবে নিহিত থাকে, প্রকৃত শিক্ষা সেই সুপ্ত শক্তিকেই জাগ্রত করে। শিক্ষা মানুষকে আত্মনির্ভরশীল, নির্ভীক ও চরিত্রবান করে তোলে এবং তার অন্তর্নিহিত দেবত্বকে প্রকাশ করে। বাইরে থেকে তথ্য চাপিয়ে দেওয়া নয়, বরং মানুষের ভেতরের সম্ভাবনাকে বিকশিত করাই শিক্ষা দর্শনের মূল কথা। তাই স্বামীজি বারে বারেই মনে করিয়ে দিয়েছেন, প্রকৃত শিক্ষা মানুষ গঠনের শিক্ষা, শুধু জীবিকা অর্জনের জন্য নয়। শিক্ষা হলো মানুষের মধ্যে নিহিত পূর্ণতার প্রকাশ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এখন ভক্তিমূলক গানের নিবেদন, তবে শুরুতেই একখানি প্রভাতী, অমর পালের কণ্ঠে।

ভক্তিমূলক গানের নিবেদন শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অমর পালের গাওয়া প্রভাতের পর শুনলেন শম্পা কুণ্ডুর গাওয়া গান। এবারের গানটির শিল্পী শ্রীকান্ত আচার্য।

ভক্তিমূলক গানের নিবেদন শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। অমর পাল, শম্পা কুণ্ডু, শ্রীকান্ত আচার্য, পান্নালাল ভট্টাচার্যের পর অশোকতরু বন্দ্যোপাধ্যায়। এই গানের সঙ্গে শেষ হল এখনকার ভক্তিমূলক গানের নিবেদন। কিছুক্ষণের মধ্যেই 6টা 20 বাংলা খবর, আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। দুদিনের সফরে তিনি আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে পশ্চিমবঙ্গ বিধানসভায় পাশ হয়েছে 2টি গুরুত্বপূর্ণ বিল। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 হারিয়ে শেষ 16-এ পৌঁছেছে। অন্যদিকে প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আসছে বিস্তারিত খবরে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যালান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। বিশেষ ওই অনুষ্ঠানে তিনি দেশের প্রতিরক্ষা বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, উপকূলরক্ষী বাহিনী এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের পুলিশ কর্মীদের হাতে এই সম্মান তুলে দেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সনে, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রাহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরভিন্দর সিং ভান্দ্রা ও লেফটেন্যান্ট জেনারেল মহিন্দর পাল সিং প্রমুখ অতি বিশিষ্ট সেবা পদক পেয়েছেন। সর্বোত্তম যুদ্ধ সেবা পদক প্রাপকদের মধ্যে আছেন লেফটেন্যান্ট জেনারেল প্রতীক শর্মা, এয়ার মার্শাল নাগেশ কাপুর এবং লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাই। পরম বিশিষ্ট সেবা পদকে ভূষিত হয়েছেন ভাইস অ্যাডমিরাল সঞ্জয় বাৎসায়ন, লেফটেন্যান্ট জেনারেল মঞ্জিন্দার সিং ও এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। উত্তম যুদ্ধ সেবা পদক পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, এয়ার মার্শাল মনীশ খান্না ও ভাইস অ্যাডমিরাল তরুণ সাপ্তি। দুদিনের সফরে রাষ্ট্রপতি আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল 1 জুলাই তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সেশেলস সফরকে অত্যন্ত ফলপ্রসূ ও ইতিবাচক বলে উল্লেখ করেছেন, যা ভারত সেশেলস বন্ধুত্বকে আরও গতিশীল করবে। সামাজিক মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী গতকাল বলেন, গত 50 বছরে দুদেশের সম্পর্ক গভীর বিশ্বাস এবং পারস্পরিক অগ্রগতির মাধ্যমে আরও শক্তিশালী হয়েছে। আগামী 50 বছরে তা সংজ্ঞায়িত হবে উদ্ভাবন, স্থায়িত্ব ও পারস্পরিক সমৃদ্ধির মাধ্যমে। উল্লেখ্য, 3 দিনের সেশেলস সফর শেষে প্রধানমন্ত্রী গত সন্ধ্যায় দেশে ফিরে এসেছেন। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে বলেছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত আনা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। পাকিস্তানের এই ধরনের দুঃসাহসিক আচরণ সীমান্ত পারে সন্ত্রাস ছড়ানোর এক অসহনীয় প্রচেষ্টা বলেও ভারত উল্লেখ করেছে। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে এক বিবৃতিতে IDF বলেছিল, দক্ষিণ পশ্চিম লেবাননে তারা 200 মিটার দীর্ঘ হিজবুল্লাহর একটি সুড়ঙ্গ ভেঙে দিয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই গণ্ডগোল চলেছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসতে চলেছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমেই পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে উত্তেজনার আবহেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যে ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়।

0: বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি থাকা সামরিক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানিগুলির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাই স্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই থেকে এই নির্দেশ কার্যকর হবে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই একটি ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন মাদকগুলি ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে নারাং মান্ডে এলাকায় এই ঘটনা ঘটে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যাও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গ জন নিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল এবং পশ্চিমবঙ্গ জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026। এই 2টির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। ভোটাভুটিতে বিলের পক্ষে 176 এবং বিপক্ষে 41টি ভোট পড়ে। ভোটদানে বিরত থাকেন 20 জন। এদিকে বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
1: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দা ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দা ইউনিফর্ম সিভিল কোড অফ উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে। শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: জনবিশ্বাস সংশোধনী আইন 2026-এর মাধ্যমে সরকার লিগ্যাল মেট্রোলজি আইন 2009-এর আওতায় নতুন ইম্প্রুভমেন্ট নোটিস মেকানিজম চালু করেছে। এর ব্যবস্থাপনার আওতায় প্রথমবার আইন না মানলে সংশোধনের সুযোগ দেওয়া হবে, তৎক্ষণাৎ জরিমানা বা শাস্তির সংস্থান থাকবে না। উপভোক্তা বিষয়ক মন্ত্রক বলেছে, অপ্রয়োজনীয় মামলা এড়াতে এবং নিজে থেকেই আইন মেনে চলাকে উৎসাহিত করতে এই সংস্কার। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে প্যারাগুয়ের বিরুদ্ধে টাই ব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল জার্মানি। নির্দিষ্ট সময় খেলা 1-1 থাকায় পেনাল্টি শুটআউটে খেলা গড়ায়। অন্য খেলায় ব্রাজিল জাপানকে 2-1 হারিয়ে শেষ 16-এ জায়গা করে নিয়েছে। জাপান খেলার শুরুতে 29 মিনিটে গোল করে এগিয়ে যায়। এরপর 56 মিনিটে ব্রাজিলের ক্যাশেমিরোর গোলে খেলায় সমতা ফেরে জয়সূচক গোল করেন মার্তিনেলি। আজ নকআউটের অন্য খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি, খেলা শুরু ভারতীয় সময় 6:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি গতকাল নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার হিসেবে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক

0: 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক প্রদান করেছেন। দুদিনের সফরে তিনি আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 7:25।
1: ছটাকুড়ির বাংলা খবরের পর ফিরে এলাম আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে, এখন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে। শুরুতেই কণিকা বন্দ্যোপাধ্যায়।

কণিকা বন্দ্যোপাধ্যায় শ্রাবণী সেনের পর এবারের গান চিন্ময় চট্টোপাধ্যায়ের গাওয়া। রবীন্দ্রসঙ্গীত শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। কণিকা বন্দ্যোপাধ্যায়, শ্রাবণী সেন, চিন্ময় চট্টোপাধ্যায়ের পর শুনলেন সাগর সেনের গাওয়া গান। এবারের গান শ্রাবণী সেনের গাওয়া।

শ্রাবণী সেনের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখনকার রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে।

নজরুলগীতি শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সুপ্রভা সরকার, ইলা বসু, ইন্দ্রাণী সেনের পর এবারের গান ফেরদৌস আরার কণ্ঠে।

অনুপ ঘোষালের গাওয়া গানটির সঙ্গে শেষ হলো এখনকার নজরুল গীতির অনুষ্ঠান। আজ শুনলেন সুপ্রভা সরকার, ইলা বসু, ইন্দ্রাণী সেন, ফেরদৌসারা বেগম, শেষে অনুপ ঘোষালের গাওয়া গান। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে।

প্রথমে বলি, গত ২৪ ঘন্টার পর্যবেক্ষণে জানানো হয়েছে মুর্শিদাবাদ জেলার বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ তাপমাত্রার খুব বড়সড় হেরফের হয়নি, স্বাভাবিকের কাছাকাছি ছিল।

জেলার দুয়েকটি অংশের উপর দিয়ে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে বলা হয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ জেলার অনেক জায়গায়। শুনলেন আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া মুর্শিদাবাদ জেলার আকাশ বাতাসের খবর। এখন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া জরুরি কৃষি পরামর্শ। আমরা যদিও সকলে আকাশের দিকে চেয়ে রয়েছি যে বেশ কাঙ্ক্ষিত বৃষ্টি হবে, বিক্ষিপ্ত অংশে কোথাও কোথাও হচ্ছে, ফসল বিষয়ে পরামর্শে বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মনে করিয়ে দিচ্ছেন, জুন মাসে, যদিও আজকে জুন মাসের একেবারে শেষের দিন, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পাটের চাষ হয়ে থাকে, তো এই ফসলের বৃদ্ধি এবং আশের গুণমান বজায় রাখতে আগাছা নিয়ন্ত্রণ, সুষম সার প্রয়োগ, জল নিষ্কাশন এবং পোকামাকড় ও রোগ দমনের উপরে বিশেষ গুরুত্ব দিতে হবে। বর্ষাকালের আবহাওয়া পাটগাছের দ্রুত বৃদ্ধির পক্ষে অনুকূল হলেও অতিরিক্ত আর্দ্রতা রোগ পোকার আক্রমণ বাড়াতে পারে। জমি ও ফসল ব্যবস্থাপনা, জমিতে অতিরিক্ত জল জমতে দেবেন না, প্রয়োজনে দ্রুত নিকাশির ব্যবস্থা করতে হবে, গাছের স্বাভাবিক বৃদ্ধি এবং বায়ু চলাচল বজায় রাখতে প্রয়োজন থিনিং বা গাছ পাতলা করুন, আগাছা নিয়ন্ত্রণের জন্য নিড়ানি বা হাত দিয়ে আগাছা পরিষ্কার করুন, আগাছা থাকলে পুষ্টি ও আর্দ্রতা প্রতিযোগিতা বৃদ্ধি পায়, বৃষ্টির পরে মাটির উপরিভাগ আলগা করলে শিকড়ের বৃদ্ধি হয়, সার ব্যবস্থাপনায় টপ ড্রেসিং হিসেবে প্রয়োজন মতো নাইট্রোজেন সার প্রয়োগ করুন, ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলে সার প্রয়োগ কিছুদিন স্থগিত রাখুন যাতে সার ধুয়ে না যায়, জৈব সার বা গোবর সার ব্যবহার করলে মাটির গঠন এবং আর্দ্রতা ধারণ ক্ষমতা উন্নত হয়। পোকামাকড় এবং রোগ দমন, জুন মাসে এই ধরনের পোকা বা রোগের আক্রমণ দেখা দিতে পারে, জুট সেমি লুপার, হেয়ারি ক্যাটারপিলার, জুট অ্যাপিয়ান, স্টেম রাউট রোগ, নিয়মিত ক্ষেত পর্যবেক্ষণ করতে হবে এবং আক্রান্ত পাতা বা ডগা নষ্ট করে দিতে হবে, প্রাথমিক অবস্থায় নিম ভিত্তিক জৈব কীটনাশক ব্যবহার করা যেতে পারে, আক্রমণ যদি বেশি হয় তাহলে কৃষি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে এবং অনুমোদিত কীটনাশকই ব্যবহার করতে হবে, বজ্রঝড় এবং দমকা হওয়ার সময় জমিতে কাজ করা এড়িয়ে চলুন, ভারী বৃষ্টির পরে জমিতে জল দাঁড়িয়ে থাকলে দ্রুত তা বের করে দেবেন, বৃষ্টির পরে রোগের প্রকোপ বাড়তে পারে তাই নিয়মিত নজরদারি প্রয়োজন। এবারে বলি যারা উদ্যান পালন করছেন, উঁচু জমিতে রিজ এবং ফারো পদ্ধতিতে লঙ্কা বেগুন টমেটো কুমড়ো জাতীয় ফসলের চারা তৈরির জন্য বীজতলা প্রস্তুত করে বীজ বপন শুরু করুন, বীজ বপন বা চারা রোপণের আগে ভালোভাবে পচানো কম্পোস্টের সঙ্গে তাজা মাটি মিশিয়ে ব্যবহার করুন যাতে চারার বৃদ্ধি ভালো হয়, সহজ ব্যবস্থাপনা এবং পরবর্তীতে প্রতিস্থাপনের সুবিধার জন্য পলিথিন ব্যাগ বা মাটি ভর্তি পাটের ব্যাগেও চারা তৈরি করতে পারেন, আগামী দিনে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকায় বীজতলায় জল জমা এড়াতে উপযুক্ত নিকাশি ব্যবস্থা করতে হবে, হালকা বৃষ্টি ফসল এবং নতুন বপন করা জমিতে উপকারী মাটির আর্দ্রতা বজায় রাখতে সহায়তা করতে পারে, বজ্রঝড় এবং দমকা হওয়ার কারণে ভুট্টা পাট এবং কলার মতো লম্বা ফসলে শোয়ানোর আশঙ্কা রয়েছে, প্রবল হাওয়া এবং ভারী বৃষ্টির ফলে কোমল সবজি ফল ফসল এবং চারার ক্ষতি হতে পারে, ফলে বাগানে দুর্বল ডাল ভেঙে যাওয়া, ফল ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে, বজ্রঝড়ের সময় স্প্রে, ফসল সংগ্রহ, শুকানো, মাড়াইয়ের কাজ বিঘ্ন হতে পারে, প্রবল হাওয়ায় অস্থায়ী কাঠামো পলিহাউসে সেচ ব্যবস্থার ক্ষতি হতে পারে, বজ্রপাতে খোলা মাঠে কর্মরত মানুষ এবং গবাদি পশুর ক্ষেত্রে যাতে ঝুঁকিপূর্ণ না হয় সেজন্য সতর্ক থাকা খুব জরুরি। শুনলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া জরুরি কৃষি পরামর্শ। এখন লোকগীতি। সনজিৎ মণ্ডলের কণ্ঠে।

0: লোকগীতি শুনলেন সনজিৎ মণ্ডলের কণ্ঠে, আকাশবাণী মুর্শিদাবাদ।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uw

0: www.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, এখন জানিয়ে দেবো আজকের অনুষ্ঠান পরিচিতি। একটু পরেই 7:25 এবং 7:35 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে প্রথমে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ। 7:45 বাংলা ছায়াছবির গান, বিভিন্ন ছবির গান, বিভিন্ন শিল্পীর কণ্ঠে। সকাল 8টায় আপনার আমার শুভ সকাল। আজ বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যম দিবস। আজকে শুভ সকালের আড্ডার বিষয়, এই বিষয়টিকে মাথায় রেখেই অন্তর্জাল। আপনাদের সঙ্গে তো রয়েছে আপনাদের শ্রবণ সঙ্গী বন্ধু আমি দেবী সরকার মুখোপাধ্যায়। আপনারাও থাকবেন 9434921300, 03482259648-এ। একই সঙ্গে যারা যোগাযোগ করতে পারবেন না তাদের জন্য খোলা রইল হোয়াটসঅ্যাপ মেসেজের অপশান। তবে একটু গুছিয়ে অন্তত 5-6টি বাক্যের মধ্যে চেষ্টা করবেন লিখবার। সকাল 9:00 এবং 9:05 হিন্দি এবং ইংরেজি খবর দিল্লি কেন্দ্র থেকে, 9:10 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 10:30 আকাশবাণী কলকাতা কেন্দ্রের গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান, 12:00 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 1:30 আবারও গীতাঞ্জলি, 2:20 নজরুল গীতির অনুরোধের আসর, 3:00 এবং 3:05 হিন্দি এবং ইংরেজি খবর, 3:10 যোগ বিষয়ে আজও একটি বিশেষ সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান, মাফ করবেন আজ সাক্ষাৎকার নয়, আজ একেবারে সরাসরি অনুষ্ঠান, কমিউনিটি ওয়েলবিং থ্রু যোগা, মানে যোগের মাধ্যমে আমাদের সমাজ কী করে ভালো থাকতে পারে। 3:40 বিবিধ ভারতীর অনুষ্ঠান, 5:00 রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুল গীতি, 5:30 কিষাণবাণী অনুষ্ঠান, 6:00 হিন্দি খবর, মাফ করবেন 6:00 হিন্দি খবর দিল্লি কেন্দ্র থেকে, 6:05 কীর্তন বিভিন্ন শিল্পীর পরিবেশনায়। কর্মখালীর খবর জীবিকার জন্য 6:30, 6:35 গ্রামীণ সংবাদ, 6:40 আজ রয়েছে উইমেন্স আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ প্রথম সেমিফাইনাল 2026, খেলা হবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার, খেলা হবে ইংল্যান্ডে অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। এই খেলার ধারা বিবরণী শুনবেন হিন্দি এবং ইংরেজিতে। 7:30 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, 7:35 এবং 7:50 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদ, পরে স্থানীয় সংবাদ, হিন্দি খবর, 8:00, 8:05 ইংরেজি খবর, 8:10 রয়েছে সুজনেশু। যারা এখনও চিঠি পাঠাননি চটপট পাঠিয়ে দিতে পারেন। 8:25 বিজ্ঞাপনদাতার অনুষ্ঠান, এরপরে 8:40 আবারও শুনবেন খেলার ধারা বিবরণী। আবারও বলি, খেলা অনুষ্ঠিত হচ্ছে লন্ডনের ওভাল স্টেডিয়ামে। আজ প্রথম সেমিফাইনাল অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে আইসিসি উইমেন্স টি টোয়েন্টি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ। 9:00 হিন্দি খবরের পর আবারও খেলার মাঠে ফিরিয়ে দেব। 10:00 আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে বাংলা সংবাদের পর আবারও ফিরে যাবেন খেলার মাঠে। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি। আরও একবার বলে দিই, মনে করিয়ে দিই, যারা সুজনেশ্বর আসরে চিঠি লিখতে চান, খানিকটা সময় রয়েছে আপনাদের হাতে, চটপট চিঠি লিখে পাঠিয়ে দিন আমাদের দপ্তরে। মেল করুন akashwani@murshidabad.gmail.com। আর বলি, সকাল 8টায় আপনার আমার শুভ সকালের বিষয় অন্তর্জাল। তাহলে কিছুক্ষণের মধ্যে, কিছুক্ষণ কেন, চলে যাই খবরে।
2: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওই বিমান হানায় 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত আরও 163। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার

0: আর অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বিধানসভায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে। প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি, এখন নেদারল্যান্ডস ও মরক্কো মুখোমুখি। আর সে বিস্তারিত খবরে, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ পয়লা জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়। তবে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান সরবরাহ পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে তৈরি উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় ওই বিমান হানায় মহিলা ও শিশু সহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল চলেছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে নারাংমান্ডি এলাকায় এই ঘটনা ঘটে। চীনের পিপলস লিবারেশন আর্মি PLA সম্প্রতি অরুণাচল প্রদেশে ঢুকে সেখানে ক্যাম্প তৈরি করেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ভারতীয় সেনা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। সেনাবাহিনী বলেছে, এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যারান্ট্রি অ্যাওয়ার্ডস প্রদান করেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। রাষ্ট্রপতি দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সেন্ট্রাল কাউন্সিল অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও শ্রী নাড্ডা উল্লেখ করেন।
1: Applications launch was going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it

0: accessible and affordable throughout the length and the breadth of the country, and incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
1: ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2রা জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
2: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অফ উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
1: এদিকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। দিল্লি বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে দিল্লি মন্ত্রিসভা। আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে 4 বছরব্যাপী এই পরিকল্পনা। এর ফলে 2030 সালের 30শে মার্চের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চলকে সম্পূর্ণভাবে শূন্য নির্গমন বা জিরো এমিশন পরিবহন ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বেশ কিছু জায়গায় সড়ক ও সেতু ক্ষতিগ্রস্ত। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যালোচনায় গতকাল অরুণাচল প্রদেশ ও অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। অরুণাচল প্রদেশের অন্তত 12টি জেলা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত। অসমে ধেমাজির 69টি গ্রামের প্রায় 16,000 মানুষ দুর্গত। জম্মু কাশ্মীরের 57 দিনের অমরনাথ যাত্রা আগামী 3রা জুলাই শুরু হতে চলেছে। তার আগে যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত যাত্রা পথে মক ড্রিলের আয়োজন করা হয়। আজ ঐতিহাসিক হুল দিবস। 1895 মহাবিদ্রোহের আগে ঔপনিবেশিক শাসক ও দেশীয় জমিদার মহাজানের অত্যাচারের বিরুদ্ধে সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহের স্মরণে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ 16-এ জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3-এ পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আজ সকালে নকআউট পর্বের খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। খবর আপাতত এ পর্যন্তই। এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। একই সঙ্গে পাশ হয়েছে ওবিসি বা অন্যান্য

0: অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল। বিধানসভা ভোটের সময় উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে আজ কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করতে যেতে হবে কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টে কোনো সিদ্ধান্ত হয়নি। রাজ্য সরকার পশ্চিমবঙ্গে অভিন্ন নিবারণী বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। আজ ঐতিহাসিক হোল দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি স্মরণ করা হচ্ছে। একাদশ শ্রেণী পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। পশ্চিমবঙ্গে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সিলিং এর প্রথম দফায় নাম নথিভুক্তিকরণ শুরু হচ্ছে আজ। হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে। গোটা রাজ্যেই আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরির সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। পশ্চিমবঙ্গে জননিরাপত্তা ও অসামাজিক কার্যকলাপ নিয়ন্ত্রণ বিল 2026 এবং পশ্চিমবঙ্গে জনশৃঙ্খলা রক্ষা সংশোধনী বিল 2026 দুটির ওপর আলোচনা শেষে জবাবি ভাষণে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী গতকাল বলেন, আগের আইন এবং আইনের প্রয়োগ উভয়ের মধ্যেই ফাঁকফোকর ছিল, বর্তমান আইনে তা থাকবে না। রাজনৈতিক কারণে এই আইনের অপব্যবহার করা হবে না বলে আশ্বাস দিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, এই আইন শুধুমাত্র গুন্ডা ও অসামাজিক কার্যকলাপে জড়িতদের উপযুক্ত শাস্তি দেওয়ার জন্যই আনা হয়েছে।
1: আর কিছু করতে দেব না, যদি করে এই আইনের কঠিন এবং কঠোর প্রয়োগ হবে। আর যে যার পাস পেপার খারাপ থাকবে, যে দলেরই হোক যে নেতাই হোক, এক বছর প্রিভেন্টিং অ্যারেস্ট থাকবে।
0: রাজ্য বিধানসভায় গতকাল ওবিসি বা অন্যান্য অনগ্রসর শ্রেণী সংরক্ষণ নিয়ে দুটি বিল পাশ হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণমন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ গতকাল দ্য ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস আদার দ্যান এসসি এসটি রিজার্ভেশন অব ভ্যাকেন্সিজ ইন সার্ভিসেস অ্যান্ড পোস্ট অ্যামেন্ডমেন্ট বিল 2026 এবং পশ্চিমবঙ্গ অনগ্রসর শ্রেণী কমিশন সংশোধনী বিল 2026 সভায় পেশ করেন। তিনি বলেন, 113টি জাতিগোষ্ঠীকে ওবিসি তালিকা থেকে বাদ দেওয়ার সংস্থান রয়েছে এই বিলে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকার শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্যে কোন রকম সমীক্ষা ছাড়াই 2012 সালে এই 113টি জাতিগোষ্ঠীকে অন্যান্য অনগ্রসর শ্রেণী হিসেবে তালিকাভুক্ত করেছিল। 1993 সালের বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে যে 66টি জনগোষ্ঠীকে ওবিসি তালিকাভুক্ত করা হয়েছিল, এই বিলে সেটি বহাল থাকছে। এদিকে বিধানসভায় ওবিসি আইন পাশের ঘটনাকে স্বাগত জানিয়েছে বিজেপি। দলের মুখপাত্র দেবজিৎ সরকার বলেছেন, বিস্তৃত সমীক্ষা করে প্রকৃত ওবিসিদের এই তালিকায় রাখা হয়েছে।
2: সমীক্ষার পরে ওবিসি যারা আছেন, যারা আদার ব্যাকওয়ার্ড ক্লাস, তাদেরকে খুঁজে বার করা হোক এবং তাদেরকে এই সুযোগ দেওয়া হোক। আজকে সরকার সেই কাজই করেছেন, আমরা সরকারকে সাধুবাদ জানাচ্ছি।
0: এদিকে তৃণমূল কংগ্রেসের আমলে ওবিসি তালিকায় যারা জালিয়াতি করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বর্তমান সরকার পিছিয়ে পড়া শ্রেণীর সংরক্ষণ বাতিল করছে বলে সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মন্তব্য করেন।
3: এসসি এসটি ওবিসি তৃণমূল দলের লোকজন টাকা পয়সা নিয়ে অনেক নকল সার্টিফিকেট দিয়েছিল, তাহলে নকল যারা সার্টিফিকেট দিয়েছে যে অফিসার, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। জালিয়াতদের না ধরে এই যে পিছিয়ে পড়া গরিব মুসলমান ওবিসি তাদের রিজার্ভেশন থেকে বন্ধ করছে।
0: অন্যদিকে রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতেই এই বিল আনা হয়েছে বলে আইএসএফ বিধায়ক নসাদ সিদ্দিকী মন্তব্য করেছেন।
4: একটা অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে ওবিসি এর উপরে, যেখানে রাজ্য সরকার সম্পূর্ণরূপে রাজনৈতিক স্বার্থ চরিতার্থের জন্য একটা নির্দিষ্ট কমিউনিটির মানুষকে ডেকে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে ইনক্লুশন দেওয়ার চেষ্টা করছে। এই বিলের বিরোধিতা করেছি আমরা, এই বিলের বিরুদ্ধে ভোট দিয়েছি।
0: বিজেপির সংকল্পপত্রে প্রতিশ্রুতি মেনে রাজ্য সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য গুজরাট, উত্তরাখণ্ড ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি 4 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা দিলে রাজ্য সরকার তার উপর বিধি তৈরি হবে। তবে আদিবাসী, কুর্মী ও প্রাচীন জনজাতি গোষ্ঠী সম্প্রদায়ভুক্তরা এই বিধির আওতার বাইরে থাকবেন বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি বলেন, ধর্মের ভিত্তিতে ব্যক্তিগত আইন চালু থাকার পরিবর্তে গোটা রাজ্যে একটাই আইন কার্যকর হবে। সংশ্লিষ্ট কমিটি রাজ্যে বর্তমানে প্রচলিত বিভিন্ন ব্যক্তিগত ও পারিবারিক আইন নিয়ে বিস্তারিত সমীক্ষা চালাবে। বিরোধীদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, প্রস্তাবিত এই উদ্যোগ নিয়ে কারো কোনোরকম

মতামত থাকলে তা রঞ্জনা দেশাই কমিটির কাছে লিখিত আকারে জমা দেওয়া যাবে। বিধানসভা ভোটের সময় উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে দায়ের হওয়া মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জিকে আজ কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করতে যেতে হবে কিনা তা নিয়ে কলকাতা হাইকোর্টে গতকাল কোনো সিদ্ধান্ত হয়নি। বিধাননগর আদালত আজ বিধাননগর সাইবার থানায় কণ্ঠস্বরের নমুনা রেকর্ড করার নির্দেশ দিয়েছিল। তার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বিচারপতি কৌশিক চন্দ্র বেঞ্চে মামলা থাকলেও তিনি গতকাল অনুপস্থিত থাকায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ জরুরি ভিত্তিতে শুনানি গ্রহণ করেন। তিনি এ ব্যাপারে রাজ্যের কি বক্তব্য তা আজ হাইকোর্ট জানানোর নির্দেশ দিয়েছেন। তারপরই অভিষেককে রক্ষা কবচ দেওয়া হবে কিনা তা স্থির হবে। শালবনীতে সরকারি জমি বিক্রির অভিযোগে অভিষেক ব্যানার্জির বাড়িতে তার আত্মসহায়ক সুমিত রায়ের খোঁজে তল্লাশির ঘটনায় পুলিশের বিরুদ্ধে অতি সক্রিয়তার অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের দায়ের করা মামলায় কলকাতা হাইকোর্ট নথি সংরক্ষণের নির্দেশ দিয়েছে। 13 জুনের এই ঘটনার সিসিটিভি ফুটেজ এবং তল্লাশির অডিও ভিডিও রেকর্ড সংরক্ষণের নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। 21 জুলাই মঞ্চ বাধা নিয়ে জরিপের কাজ করার জন্য তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ, বৈশ্যনাথ চ্যাটার্জি এবং দোলা সেনের বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। বেন্টিং স্ট্রিটের একাংশে প্রায় 1 ঘন্টা ধরে জরিপের কাজ চলায় যান চলাচল ও নিত্যযাত্রীদের অসুবিধা হয়েছে বলে পুলিশের অভিযোগ। এরপরই এই তৎপরতা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শুনে যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে 1895 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল, তারই স্মরণে দিনটি উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশ নেবেন বাঁকুড়া পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ কলকাতার বালিগঞ্জ দ্বিতীয় ক্যাম্পাসেও হুল দিবস উদযাপন উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এদিকে রাজ্য সরকারি হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মুকুটমণিপুর যাচ্ছেন। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের কাউন্সিলিং এর প্রথম দফায় নাম নথিভুক্তিকরণ শুরু হচ্ছে আজ। সফল প্রার্থীরা অনলাইনে রেজিস্ট্রেশন, ফি জমা এবং পছন্দের কলেজ বাছাই করতে পারবেন 5 জুলাই পর্যন্ত। এই নির্দিষ্ট সময়ের মধ্যে পরীক্ষার্থীরা নিজেদের কলেজ ও বিষয়ভিত্তিক পছন্দ পরিবর্তন বা নিশ্চিত করতে পারবেন। যারা এবছর WBJEE বা JEE মেন্স পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বৈধ মেরিট র্যাঙ্ক বা অল ইন্ডিয়া র্যাঙ্ক পেয়েছেন তারাই এই কাউন্সিলিং প্রক্রিয়ায় যোগ দিতে পারবেন। 11 শ্রেণীর পড়ুয়াদের জন্য রেজিস্ট্রেশনের সময়সীমা বৃদ্ধি করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। বাংলা শিক্ষা পোর্টালে অনলাইন রেজিস্ট্রেশনের আজই ছিল শেষ দিন। গতকাল সংসদ জানিয়েছে আগস্ট মাসের 4 থেকে 13 তারিখ পর্যন্ত পোর্টাল খোলা থাকবে, তখনই আবার বিনামূল্যে রেজিস্ট্রেশন করা যাবে। বইমেলা কখনোই রাজনৈতিক আঘাতিভত্ব বিস্তারের জায়গা নয় বলে রাজ্যসভার সাংসদ ও রাজ্য বিজেপি সভাপতি সৌমিক ভট্টাচার্য মত প্রকাশ করেছেন। কলকাতায় গতকাল সাহিত্যিক বুদ্ধদেব গুহর জন্মদিন উপলক্ষে বঙ্গীয় গ্রন্থ শিল্প পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন, আন্তর্জাতিক কলকাতা বইমেলার সুবর্ণ জয়ন্তী বর্ষে ভারতীয় সংস্কৃতিকে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। অনুষ্ঠানে বুদ্ধদেব গুহর কল্যাণ মানিনি বইমেলাকে কলকাতা ময়দানে ফিরিয়ে আনা যায় কিনা সে ব্যাপারে সব পক্ষকে তৎপর হওয়ার আহ্বান জানান। পূর্ব মেদিনীপুরে হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে। গতরাত থেকেই পাইপলাইন লিক করে ন্যাপথা বেরোচ্ছিল, আজ সকালে তাতেই আগুন ধরে যায়। ঘটনায় অন্তত 20 থেকে 25 জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আশেপাশের এলাকাও ক্ষতিগ্রস্ত। দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন জল ও ফোমের মাধ্যমে আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে। হিমালয় সন্নিহিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকলেও আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, 2 বর্ধমান জেলায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা রয়েছে। কলকাতা সহ বাকি জেলাতেও স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘের কারণে বৃষ্টি হতে পারে। জুন মাস ছানি নিবারণের মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে বিধানসভার 2টি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। আজ ঐতিহাসিক হুল দিবস, নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি স্মরণ করা হচ্ছে। হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনে বিধ্বংসী আগুন লেগেছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9টা বেজে 15 মিনিটে।

আকাশবাণী কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, স্থানীয় সংবাদের পর ফিরে এলাম। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। এখন বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, বিভিন্ন ছবির গান বিভিন্ন শিল্পীর কণ্ঠে।

0: অন্যায় অবিচার ছবির গান শুনলেন রাহুল দেব বর্মনের কণ্ঠে।
1: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, কেওয়াইসি আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে কেওয়াইসি আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার ব্যাংক বা এটিএম এ কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে বিসির কাছে চলে আসুন, নয়তো ব্যাংকের রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান, আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার কেওয়াইসি আপডেট করানোর জন্যে আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
2: আরবিআই একথা বলে,
3: জেনে রাখুন, সতর্ক থাকুন।

বাণী জয়রামের গাওয়ার গানের সঙ্গে শেষ হলো আজ বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান। আপনারা শুনলেন অন্যায় অবিচার ছবির গান রাহুল দেব বর্মনের কণ্ঠে, পারাবত প্রিয়া ছবির গান আশা ভোঁসলের কণ্ঠে, শেষে পম্পা ছবির গান বাণী জয়রামের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান শুনছেন 102.2 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে। দূরে কাছের সমস্ত বন্ধুদের সঙ্গে নিয়ে আরও একটি শুভ সকালে চলুন আমরা আড্ডা দিই।

একটি ঘন্টা রয়েছে আপনাদের সঙ্গে আপনাদের শ্রবণসঙ্গী বন্ধু আমি দেবী সরকার মুখোপাধ্যায়। ও প্রান্তে আপনারা 9434921300, 0348225968। আজকের বিষয় মনে আছে তো? অন্তর্জাল, যে জাল ছড়িয়ে রয়েছে একেবারে সমাজের নানান প্রান্তে, আমরা কতটা উপকৃত হচ্ছি, কতটা ব্যস্ত রেখেছি, ঠিক আছি তো? আমাদের সামাজিক জীবন বজায় রাখতে গিয়ে নিজের জীবনকে আরও জালে যন্ত্রণায় জড়িয়ে ফেলছি না তো? বলবেন কিন্তু সেসব কথা। যে বন্ধুরা কোনোভাবেই ফোনে পাবেন না লাইন, তাদের বলি মেসেজ করুন, বরং বিষয়টি একটু মন দিয়ে শুনুন আর সুন্দর করে গুছিয়ে লিখুন, কেমন? চলুন তাহলে শুরু করা যাক আজকের শুভ সকালের আড্ডা। শুরু করব একটি গান দিয়ে। এই যে দূরকে করিলে নিকট বন্ধু, একটা সময় যা রেডিও সম্পর্কে বলা হতো, আর এখন চিনি না, জানি না ঠিকঠাক কত শত শয়ে শয়ে হাজারে হাজারে বন্ধু ফলো করছেন আপনাকে।

0: নমস্কার বন্ধুরা, দূরে কাছের সমস্ত বন্ধু, আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকের শুভ সকালের আড্ডায়। সোশ্যাল মিডিয়া, আমরা কখন যেন সেই অন্তর্জালে জড়িয়ে পড়েছি। প্রত্যেকটা জিনিসের দুটো পয়েন্ট থাকে, পজিটিভ নেগেটিভ। সে তো ব্যাটারি চিনতে গিয়ে আমরা তখন থেকেই জানি, তাই না? তো যে কাজই করি না কেন, যতগুলো পদক্ষেপই রাখি না কেন, দুটো দিকই কিন্তু ভেবে দেখার ক্ষেত্রে জরুরি। অনেকেই হয়তো দাবি করবেন যে সোশ্যাল মিডিয়া আছে বলে কত কিছু ফিরে পেয়েছে জানেন। ঠিক তাই, ছেলেবেলায় ফেলে আসা স্কুলের দিন, বড়বেলার কলেজের দিন, বিশ্ববিদ্যালয়ের দিন, ছেড়ে যাওয়া সেই বন্ধুত্ব, কতকাল তার সঙ্গে দেখা নেই, শিখলেন আপনি এই সোশ্যাল মিডিয়ার দৌলতে খুঁজে ফিরছেন সে পুরনো বন্ধুকে, পেয়েও গেছেন। পুরনো বন্ধুকে ফিরে পেয়ে যতখানি আনন্দ, যতখানি উচ্ছ্বাস, যতখানি ভালো লাগা, তা তো আপনাকে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু পাশাপাশি বলবো, নেগেটিভ দিকটাতেও একটু চোখ রাখা জরুরি, তাই না? অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব কোন বিপদের খাদের পাশে আপনাকে নিয়ে দাঁড় করাতে পারে, সে কথা তো আপনার মুখ থেকে শুনব। প্রতিনিয়তই আমরা দেখি যে কেউ না কেউ অচেনা বন্ধুত্বের দিকে হাত বাড়াতে গিয়ে কি ভয়ঙ্কর বিপদ ডেকে এনেছে। এই তো সম্প্রতি বেশ কিছুদিন আগেই দেখছিলাম খবরের কাগজের পাতাতেই যে বিদেশি বন্ধু হয়েছে। বুক বাজিয়ে বলতেও ভালো লাগে, তাই না, যে দেখেছ আমার বন্ধুত্ব কিন্তু দেশ ছেড়ে বিদেশের সীমানা পর্যন্ত বিস্তৃত। আর এই খুঁজতে গিয়ে গভীরে জড়িয়ে পড়লেন। একটা সময় সে বন্ধু দাবি করলেন যে আপনাকে কিছু গিফট পাঠানো হয়েছে, আপনার ঠিকানায় যাবে, কিন্তু কিছু ওই গিফটটা নেবার জন্য আপনাকে ব্যাংকে একটা ডিপোজিট রাখতে হবে, নইলে গিফটটা আপনার কাছে পৌঁছবে না। আপনি ভাবলেন এত গভীর বন্ধুত্ব, কত সুখ দুঃখের কথা হয়েছে, কতদিন মেসেঞ্জারে তার সঙ্গে রাতের পর রাত জেগে জেগে গল্প করেছেন, সে আমার জন্য ভালোবেসে একটা উপহার পাঠিয়েছে, কিছু টাকার জন্য সে গিফট আমার কাছে এসে পৌঁছবে না, তাই এবার হয় নাকি, দিলেন জমা করে। তারপরে দেখলেন সেই উপহার কিন্তু আর আপনার বাড়ি পর্যন্ত পৌঁছল না, বরং আপনার সেই অ্যাকাউন্টে থাকা টাকা কী করে যেন হাফিস হয়ে গেল। ঘটে নাকি এমন ঘটনা? ঘটছে। সেও কিন্তু সেই অন্তর্জাল ছড়িয়ে রয়েছে, যা হৃদয় থেকে হৃদয়ে, আবার সে হৃদয় থেকে একেবারে ব্যাংক পর্যন্ত, যা আপনাকে নিয়ে যাবে খাদের কিনারে। কাজেই এই যে বিস্তৃত অন্তর্জাল, এই যে সোশ্যাল মিডিয়া, তাকে কতখানি ব্যবহার করবেন, কীভাবে ব্যবহার করবেন, একটু ভেবে দেখতে হবে বই কি। 9434921300 বন্ধু এসে গেছেন, কে এসেছেন? নমস্কার।
1: নমস্কার।
0: নমস্কার, কেমন আছেন? অনেকদিন পর কথা হচ্ছে।
1: অনেকদিন পর, বহুদিন পর আমরা সঙ্গে কথা হচ্ছে।
0: আগে বলুন আপনি কেমন আছেন?
1: ভালো আছি এখন।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি তো ভালো আছি এখন, মাঝে খুব শরীর খারাপ হচ্ছিল, একটু ভালো আছি এখন।
1: ভালো থাকুন। আচ্ছা, আপনি দীর্ঘজীবী হন, আমি এই আশীর্বাদটা করছি।
0: আপনি আমার নমস্কার নেবেন? আপনি আমার নমস্কার নেবেন? নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই, আপনি বয়োজ্যেষ্ঠ মানুষ, আপনার আশীর্বাদ আমি মাথা পেতে নিলাম।
1: যোগাযোগ সামাজিক যোগাযোগ, মানে আন্তর্জাতিক ক্ষেত্রে সামাজিক যোগাযোগ, এবং এটা একদিকে ভয়াবহ রূপ নিতে পারে, আর একদিকে মধুর রূপ নিতে পারে। তার কারণ হচ্ছে এই যে আমার যেটা মানে জ্ঞানে বলে আর কি, সেটা হচ্ছে যে আমি এই রেডিও দ্বারা, রেডিওর মাধ্যমে আমার বহু বন্ধু জুটেছে, আমার

বহু আশ্রয় বন্ধু তাদের সঙ্গে আলাপ হয়েছে, ফোনে আলাপ হয়েছে, সাক্ষাৎ আলাপ হয়েছে। এই যে সামাজিক যোগাযোগ, সামাজিক যোগাযোগ আমার ক্ষেত্রে অনেক অনেক বৃদ্ধি লাভ করেছে।

0: শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলের কাছে অনুরোধ, কেউ দীর্ঘ কথা বলবেন না, একটু গুছিয়ে নিয়ে আসুন, কেমন? অভিমান করবেন না যেন কেউ আমার কথায়। আর যারা মেসেজ করবেন তাদের কাছে অনুরোধ, একটু গুছিয়ে 5টি 6টি বাক্যের মধ্যে লিখুন না, আমরা পারবো, বিশ্বাস রাখি, কেমন? নমস্কার, কে রয়েছেন? বলুন।
1: দেখুন দিদি, এই যে অন্তর্জাল যেটা, এটা কিন্তু আমাদের যতটা ভালো দিকও আছে তার খারাপ দিকও আছে। অনেক সময় মানুষ কিন্তু এই জালে নিজেকে জড়িয়ে ফেলে কিন্তু সর্বশান্ত হয়ে যায়। যেমন দেখুন, আমারই এক মামা তো জামাই, আর ফোনে একদিন হঠাৎ ফোন কল এলো যে তোমার ব্যাংকে তোমার যে আছে সেটা যদি 1 ঘন্টার মধ্যে তুমি আমাদের সঙ্গে ডিল না করো তাহলে পরে তোমার ব্যাংকের পাসবুক বন্ধ হয়ে যাবে। এখানে যে এই যে এলো বার্তাটা, পরে আবার ফোন করে বলছে যে আপনি দেখুন আপনার ফোনে একটা ওটিপি গিয়েছে, ওটা যদি ই করেন তাহলে আপনার ব্যাংকটা ঠিক হয়ে যাবে আর
0: বাবু, আমি আপনি শুনতে থাকুন, ধন্যবাদ আপনার ফোনের জন্য, নমস্কার। হ্যাঁ, এটা তো একটা দিক, ব্যাংক থেকে, ব্যাংকের নাম করে তারা অনেকেই ফোন করেন, কিন্তু যোগাযোগ, আজকে তো সোশ্যাল মিডিয়া দিবস আমরা বলছি বটে, এক একজন আরও বড় করে সুন্দর করে বলছেন যে আসলে কিন্তু দেখবেন যোগাযোগ, কিন্তু এই যোগাযোগটা কীরকম না, যাদের আমাদের ফোনে, মোবাইলে, বাড়িতে ইন্টারনেট কানেকশন আছে তার মাধ্যমে যে যোগাযোগ, সেই যোগাযোগ দিবস। তো এই যে অন্তর্জাল, আপনি মুঠোফোনটা অন করা মাত্র বা ওয়াইফাই বা ইন্টারনেট অন করা মাত্র দেখছেন যে বিস্তৃত একটা জগৎ আপনার মুঠোর মধ্যে এসে হাজির হচ্ছে। মনে রাখতে হবে যে কোনো জিনিসেরই কিন্তু দুটো দিক থাকে, পজিটিভ এবং নেগেটিভ। এর তো বিস্তৃত ভালো যোগাযোগ, ভালো যোগ আছে, মানে ভালো দিক আছে, যে আমরা কত কিছু জানতে পারছি, সমাজ মাধ্যমে আছি, সমাজের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া ঘটনা, কিন্তু সেই ঘটনাকে আমার জীবনে কীভাবে এগিয়ে যাওয়ার জন্য কাজে লাগাবো, নাকি পিছিয়ে যাওয়ার জন্য, বিপদে পড়ার জন্য কাজে লাগাবো, সেটা তো সিদ্ধান্ত নেওয়ার মালিক আমি। আমি একজন শিক্ষিত মানুষ বলে নিজেকে দাবি করছি, অথচ অন্ধের মতন কেবল পজিটিভ দেখতে গিয়ে নেগেটিভ দিক থেকে চোখ ফিরিয়ে থাকবো, খারাপের দিকে একটু নজর রাখবো না, যে এর ভালো দিক কী, মন্দ দিক কী, তা করলে হয় নাকি? অন্তর্জালের সুযোগ তো আমাদের নিতে হবে, কিন্তু বিপদ থেকেও নিজেকে বাঁচাতে হবে। নমস্কার, কে? নমস্কার, কে বলছেন?
2: শুভ সকাল।
0: শুভ সকাল।
2: বীরভূম থেকে চন্দ্রমোহন সিং।
0: গলাটি তো আমার বড্ড চেনা, কেমন আছেন বলুন?
2: মোটামুটি আছি।
0: আচ্ছা আচ্ছা, সাবধানে থাকবেন, ভালো থাকবেন। এবার বলুন, অন্তর্জালে কিভাবে জড়িয়েছেন, কতখানি সময় ব্যয় করেন?
2: অন্তর্জাল বিষয়টি বড় অদ্ভুত। কথা কমে গেছে, অসুখ বেড়েছে, সামাজিক সুস্থতা ফিরছে, মানসিক প্রফুল্লতা আসছে, শারীরিক সুস্থতা ফিরে আসতে বাধ্য, সামাজিক মানসিক শেষ পর্যন্ত জয়ী হচ্ছে, চিন্তার কোনো কারণ নেই, কাঁটাতারে বেড়া বিদেশি আক্রমণ প্রতিহত করছে, ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে, জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
0: ধন্যবাদ। তবে বলি, আমাদের 24 ঘন্টার যে 8টি ঘন্টা আমরা ঘুমোতাম, ঘুমের সময় কমছে কিনা বলুন, অন্তর্জালে এতখানি জড়িয়ে গেছি। আচ্ছা, আপনার কখনো মনে হয় না যে এই প্রেম, এই সম্পর্ক একতরফা? সারাক্ষণ দেখুন অনেকেই আমরা রিলস দেখছি।

0: দেখছি দেখছি,
1: মানে তর্জনী দিয়ে সারা বিশ্বকে হাতের মুঠোয় আনছি। এই করতে গিয়ে দেখা যাবে ঘুমের যে 8টি ঘন্টা সেটা কমে কখন যেন 3-4 ঘন্টায় পৌঁছে গেছে, আর তার ফলে চিকিৎসকের কাছে দৌড়ানো, মুঠো মুঠো বড়ি গেলা, এটাও তো জীবনের অঙ্গ। দিয়েছে অনেক কিছু কিন্তু নিয়েও যে নেবে অনেকখানি। আসবো পরের বন্ধুর সঙ্গে কথায় গানের পর।

এই অন্তর্জলের তল খুঁজে পাওয়া মুশকিল, অতলান্ত, সীমাহীন, মাপা যায় না। যেরকমভাবে মাপতে পারি না সময়কে, নিজের জীবনের 24 ঘন্টা সময় থেকে কতখানি সময় যে এই সোশ্যাল মিডিয়ায় দিই আমরা, অঙ্কটা যখন করতে বসবেন তখন দেখবেন যা এতখানি সময় চলে গেল, এভাবে চলে গেল, প্রাপ্তি কি হলো? আজকাল আমরা অনেকেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, ফেসবুক করি, হোয়াটসঅ্যাপ করি, ইনস্টাগ্রাম করি, এইরকম চেনা অচেনা কত বন্ধুর সঙ্গে সম্পর্ক। প্রাপ্তির কথা যদি বলতে হয় তাহলে হ্যাঁ, ইন্টারনেট আমাদের বহু কিছু তথ্য দিচ্ছে, তবে পাশাপাশি আর একটা জিনিসও ভাবতে হবে। আগে আমরা যেটা পড়ে মনে রাখতে পারতাম, উপন্যাস, গল্প, সাহিত্যের বিভিন্ন সম্ভার থেকে যা পড়তাম, নিজের ব্রেনে রাখতাম, আজ ভাবি মনে রাখার দরকারই নেই, সঙ্গে সঙ্গে ইন্টারনেট খুলে দেখে নেব। সোশ্যাল মিডিয়া অন্যতম মাধ্যম, হাতের মুঠোয় রয়েছে না, সেখান থেকে দেখব। তাহলে ব্রেনের কার্যক্ষমতা

0: আমরা কমিয়ে দিচ্ছি না তো, উত্তর দেবেন আপনি। তবে এবার কিন্তু একটি ফোন একটি মেসেজ, কেমন? বানপুর চাঁদপুর নদিয়া থেকে লিখছেন রজত বিশ্বাস। আজ বিশ্ব সামাজিক যোগাযোগ মাধ্যম দিবস। আধুনিক যুগে সোশ্যাল মিডিয়া আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। দূরে থাকা বন্ধু আত্মীয় বা সহকর্মীদের সঙ্গে মুহূর্তে যোগাযোগ করা যায় এর মাধ্যমে। তথ্য আদান প্রদান, শিক্ষা, ব্যবসা, বিনোদন, সামাজিক সচেতনতা বৃদ্ধিতে সোশ্যাল মিডিয়ার ভূমিকা অপরিসীম। ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জারের মাধ্যমে মানুষ এক নিমেষে যোগাযোগ রাখছে প্রিয় মানুষের সাথে, আবার অনেক অচেনা মানুষও বন্ধু হয়ে উঠছেন। এই যে আকাশবাণী যেমন আমাদের বন্ধু হয়ে উঠেছে, ঠিক বলেছেন আপনি। ধন্যবাদ আপনার মেসেজের জন্য রজত বিশ্বাস, বানপুর চাঁদপুর নদিয়া থেকে ফোনের বন্ধু। নমস্কার, কে?
1: নতুন গ্রাম থেকে মোহাম্মদ সাইফান সে বলছি।
0: হ্যাঁ বলুন।
1: বলছি যোগাযোগ অন্তর্জাল যদি ছোট মুঠো ফোন, আমার আমার বড় ফোন মেয়েরা
0: চালায়, ভাগ্যিস নেই তাহলে অনেকখানি সময় নষ্ট হয়ে যেত।
1: যদি আমি বলি এই ভালোর দিকটা কম খারাপের দিকটা বেশি, আমার এক ভাইয়ের শালি বলছে, ওকে ফোন করেছে করে বলছে দেখো তোমার এলআইসি এর উপরে আমরা টাকা লিখেছিলাম, তাতে ৩ লাখ টাকা লিখেছে, কিন্তু ছাড়াবার জন্য মাত্র ২০,০০০ টাকা লাগবে, তা তুমি এই ব্যাংকে এই নাম্বারে যেই ব্যাংকে যেই ঢুকিয়ে দাও। তাহলে দিয়ে দিয়ে ও কিন্তু আর কাউকে জিজ্ঞেস করেনি, চলে এসছে টাকা পয়সা
0: নিয়ে।
1: এবার ওই ব্যাংকে সেদিন কিন্তু একটু সময় লেট করে এসছে, খোলা নাই। এবার খোলা না থেকে দেখি ও আবার কিছুটা দূর গেলে আমাদের ভাই চলে এসছে, ব্যাংকে ছিল না হলো না তো ছিল না, তাহলে বহরমপুর চলে আসেন। এবার বহরমপুর ও দুলাভাইকে সাথে নিবে আমার ছোট ভাই, দিয়ে এসে বলছে এই ব্যাপার। হ্যাঁ তাহলে সেটি তোকে আই বলিস, হ্যাঁ তো খবরদার তোর টাকা সব বাদ হয়ে যাবে, ২০,০০০ টাকা বাদ হয়ে যাবে, ২০ টাকা দিলে ২০ টাকায় বাদ,
0: খবরদার
1: ওইরকম
0: ধন্যবাদ।
1: এরকম আমি নিজের দেখেছি
0: অনেকে অনেকে। আর এবারে চলে আসবো আর এক মেসেজে, এবারে লিখছেন সৌভিক সরকার কসবা হালতু থেকে। যোগাযোগ মানুষের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি, সহজ আন্তরিক স্পষ্ট যোগাযোগ মানুষে মানুষের দূরত্ব কমায়, ভুল বোঝাবুঝি দূর করে, পারস্পরিক বিশ্বাস এবং ভালোবাসা গড়ে তোলে। আজকে প্রযুক্তির যুগে পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে মুহূর্তে যোগাযোগ করা সম্ভব। তবে শুধু প্রযুক্তি নয়, মনের ভাষাও যেন সহজ সুন্দর হয়। সম্মান, সৌজন্য এবং সহমর্মিতার সঙ্গে কথা বললে প্রতিটি সম্পর্ক আরও দৃঢ় হয়। আসুন আমরা এমন একটা সমাজ গড়ে তুলি যেখানে যোগাযোগ হবে সহজ, আন্তরিক, ইতিবাচক, কারণ সুন্দর যোগাযোগই সুন্দর সম্পর্কের প্রথম ধাপ। ঠিক বলেছেন, তবে এক্ষেত্রে বলবো সতর্কতা সঙ্গে জরুরি। অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব আপনি তার এক্সপ্রেশন দেখতে পাচ্ছেন না, তার চোখের ভাষা, মুখের ভাষা, তাকে চেনেন না, তিনি যে পরিচয়ে আপনার সামনে আসছেন তার আড়ালে অন্য পরিচয় আছে কি না সেটাও তো যাচাই করে নেওয়া জরুরি, তাই না? ধন্যবাদ। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার।
0: নমস্কার,
2: আমি বলুন। হ্যাঁ, আজকের বিষয় দিয়েছেন সোশ্যাল মিডিয়া,
0: আজকের বিষয় হচ্ছে অন্তর্জাল।
2: অন্তর্জাল এটা হয়েছে বলে আচ্ছা আপনার সাথে আমি যখন কথা বলতে পারছি, মানে ওই রেডিও রেডিও আমি মানে অনেকদিন শুনি, অনেকদিন বলতে যখন আমার বয়স
0: বিষয়ে কথা সবসময় ইন্টারনেট লাগে এমনটা নয় কিন্তু, তাই না? আমরা তো রেডিও নব ঘোরালে রেডিও গান কথা সব শুনতে পাই।
2: তখনকার দিনে আপনাদের সাথে যোগাযোগ করতে পারতাম না, কিন্তু
0: হ্যাঁ
2: এই যে এখন আপনার কন্ঠ, আপনার কন্ঠ পরিচয় মানে এটা চোখে দেখা না গেলেও মানে আপনার যে কন্ঠ পরিচয় এটা সবাই মানে আকাশবাণী কলকাতার সাথে আছে আর মুর্শিদাবাদের সাথে আছে, প্রত্যেকটা বন্ধুর সাথে যোগাযোগ মানে আন্তরিক আমাদের এত ভালোবাসা হয়েছে আর কি বলবো।
0: ঠিক আছে, না শুনতে থাকুন, ভালো থাকবেন। এবারে আবার চলে আসবো মেসেজের কাছে। কে লিখছেন? আচ্ছা, মনোজ কুমার পাল, তেঁতুলিয়া, মুর্শিদাবাদ।

0: পশ্চিমবঙ্গ। আচ্ছা, লিখছেন তেঁতুলিয়া, খুব চেনা গ্রাম, যোগাযোগ হোক সহজ, ওয়ার্ল্ড সোশ্যাল মিডিয়া ডে, নমস্কার নেবেন। আমরা দুই থেকে, আচ্ছা, 5G নেট দুনিয়ায় আমরা দূরত্বকে ভীষণ কাছে পেয়েছি। বিজ্ঞান আর প্রযুক্তির অবদান, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, যত কমিউনিকেশন মাধ্যমগুলো খুব তড়িৎ গতিতে মেসেজ, ইমেল অথবা নেট ব্যাঙ্কিং সুবিধেগুলো আমরা উপযোগ করছি, ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর সাথে জুড়ে থেকে দিনটি যথার্থ স্বীকার করে ছোট্ট বার্তা পাঠালাম, নমস্কার নেবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট করে সুন্দর করে লিখলেন বলে। ঠিক তাই, এমন একটা দুনিয়ায় আমরা ঢুকে পড়েছি যেখানে আমরা ইন্টারনেট থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবো না, তাই না? কারণ আমাদের প্রত্যেক দিনের দিনযাপনে তাকে দরকার। শুভ সকাল পিসিমণি, আমি সারগাছি বিনকার থেকে মৃণাল পাল বলছি। বিষয় অন্তরের জাল, না আমি কিন্তু অন্তর্জাল দিয়েছি, এই যে জাল মাকড়সার জালের মতন ছড়িয়ে রয়েছে সেই জালের কথা, অন্তরের জাল। খুব ভারী কথা এটা, মাঝে মাঝে মনের ভেতরটা এমনই হয়ে যায়, হাজারটা চিন্তা, পুরনো কথা, না বলা কষ্ট সব মিলে একটা জটলা পাকিয়ে যায়, টান দিলে আরও জড়িয়ে যায়। মৃণাল পাল, বুঝতে পারলাম না ছাত্র নাকি বড়, এই বয়সে এত সমস্যা কেন? হাজারটা চিন্তা, পুরনো কথা, বয়স কত যে পুরনো কথা মনে পড়ছে? এখন তো ছুটে বেড়ানোর বয়স, যদি আমি পিসিমণি হই তাহলে বলতে হবে যে এখন তো ছুটে বেড়ানোর সময়, এত মনের কষ্ট কেন? এবারে আসবো আবারও ফোনে। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার, আমি পূর্ব বর্ধমানের বেনার থেকে সুজয় চৌধুরী বলছি।
0: বলুন সুজয় বাবু।
1: দেখুন, এই অন্তর্জাল, এখনকার এই যে কম্পিউটারের যে নেটওয়ার্ক, এর বিশাল একটা জাল কিন্তু আমরা সারা বিশ্বে কিন্তু ছড়িয়ে পড়েছে। আমরা একে অপরের সঙ্গে যুক্ত হওয়া, যোগাযোগ, তারপরে শিক্ষার বিস্তার, তারপরে বিনোদন, বিভিন্ন কিছু, বই পত্র থেকে আরম্ভ করে যা কিছু আমাদের দরকার সেইটা কিন্তু এই আমরা নেটওয়ার্কের মধ্যে জড়িয়ে পড়েছি। এখন এই জড়িয়ে পড়তে আমাদের দেখা যাচ্ছে যে আমরা কিন্তু অসীম জ্ঞান পৃথিবীর যে সমস্ত আমাদের জানার দরকার সেগুলো কিন্তু এই নেটওয়ার্ক থেকে আমরা পেয়ে যাচ্ছি, তাতে কিন্তু আমাদের খুবই সুবিধা হচ্ছে। আমাদের যখন যা খুশি আমরা জেনে নিতে পারছি, সরকারি থেকে আরম্ভ করে বেসরকারি থেকে আরম্ভ সমস্ত কিছু আমরা জেনে নিতে পারছি, এটা কিন্তু আমাদের খুবই মানে একটা আশার আলো দেখা যাচ্ছে। তারপরে আগে দেখুন, আমরা যেমন আমরা যখন বাইরে যেতাম তখন কিন্তু আমার মা বাবা তার এই পরিবারের লোক কিন্তু মানে পেত না আমাদেরকে,
0: যেখানেই
1: থাকি না কেন, আমরা কিন্তু একে অপরের খবরটা পেয়ে যাচ্ছি, আমাদের যে সুবিধা, তাই জন্য ডিজিটাল জীবন আমাদের কিন্তু খুবই সুবিধা করে দিয়েছে, কিন্তু আবার খারাপও করেছে মাঝে মধ্যে। এই যে আমাদের যে অতিরিক্ত যে আমরা মোবাইলের প্রতি আসক্তি হয়ে যাচ্ছে, এটা কিন্তু আমাদের খুবই মানে শরীরের পক্ষে বা মস্তিষ্কের পক্ষে কিন্তু খুবই খারাপ। তাছাড়া যে সোশ্যাল মিডিয়ায় যে আমরা আসক্ত হয়ে পড়ছি, এটাও আমাদের খারাপ। আর সাইবার, এর মধ্যে আবার সাইবার অপরাধ, যারা লক্ষ লক্ষ টাকা তুলে নিচ্ছে বিভিন্ন রকম হচ্ছে, এইগুলো কিন্তু হচ্ছে। এর জন্য কিন্তু আমাদেরকে নিজেদেরকে সচেতন হতে হবে, নিজেদেরকে কিভাবে আমরা মোবাইলটা ব্যবহার করব, কিভাবে নেটওয়ার্ক ব্যবহার করব, এটা কিন্তু আমাদেরকেই ঠিক করতে হবে। আর ছোটরাও কিন্তু এই মোবাইল নিয়ে মানে সব সময়তেই ব্যস্ত, খেলাধুলা সব ছেড়ে দিয়েছে, তা ওদেরকেও কিন্তু আমাদের মানে নজর রাখতে হবে যাতে ওরা এই মোবাইলের
0: বিপথে না যায়। ধন্যবাদ। এই নেট ব্যাংকিং, এই অন্তর্জাল কতখানি ভয়ঙ্কর হতে পারে, আমার সঙ্গে ঘটে যাওয়া সদ্য একটি ঘটনার উল্লেখ না করে পারছি না। কিছুদিন আগে আমি চারধাম যাত্রা করতে গেছিলাম, আমি আমার ছেলেকে সঙ্গে নিই, কর্তা যাননি। তো যমুনোত্রী যাওয়ার পর বুঝলাম আমার যা শারীরিক অবস্থা তাতে আমার পক্ষে কেদারনাথ ওই 23 কিলোমিটার ট্রেক করে ওঠাটা খুব কষ্টসাধ্য। যদিও মনে মনে ইচ্ছা ছিল যে আমি ট্রেক করব, মানে একটা ভীষণ জেদ, ট্রেক করেই আমায় উঠতে হবে, কিন্তু যমুনোত্রীর অভিজ্ঞতা আমাকে বলে দিল যে দেবী তুমি পারবে না, তোমার শারীরিক কন্ডিশন যা তাতে তোমার পক্ষে

0: অসাধ্য। অতএব ভরসা হেলিকপ্টার। এবার হেলিকপ্টারের টিকিট বুকিংয়ের জন্য চেষ্টা করতে শুরু করলাম নিজের মোবাইল ফোন নিয়ে। করতে করতে গুগল দাদা বলে দিল যে দেখো এই এই লোক কিন্তু টিকিট কেটে দেয়। এবার তাদের সঙ্গে ফোনে যোগাযোগ। এই করতে গিয়ে আমি একজনের কাছে, একজনের সঙ্গে কথাও হলো, সে হেলিকপ্টারের টিকিট কেটে দেবে এবং তাকে অ্যাডভান্স করতে হবে, কত না 30%। শুনে কিন্তু মনে একটুও সন্দেহ হয়নি যে ঠিক আছে 30% তো চেয়েছে, এই টাকা চেয়েছে। আমরা ছজন ছিলাম, 1000-বিশেক টাকা তারা দাবি করলো। তো আমি ভাবলাম যে ঠিক আছে দিয়ে দিই। দিয়ে দেওয়ার জন্য তারা ডিটেলস পাঠালো, অ্যাকাউন্ট নাম্বার, নাম টাম ইত্যাদি ইত্যাদি যা যা পাঠাতে হয়, ব্রাঞ্চ নেম ইত্যাদি। এবার যখন 1 টাকা পে করলাম, ঠিক আছে গেল 1 টাকা। তারপরে এই যে বলছি না ডিজিটাল দুনিয়ার বাসিন্দা আমরা, তো আমরা এই যে বিপদে যাচ্ছি বা বিপদে পড়ছি, কিন্তু ব্যাংকও সদা সর্বদা কিন্তু আগের চেয়ে অনেক বেশি সতর্ক এখন। তো তারপরে যখন ওই 18,000 সামথিং টাকা দেবো বলে যখন আমি দিতে গেলাম টাকাটা, দেখা গেল সেটা ফেলড হলো। তৎক্ষণাৎ অত রাতে আমার কাছে ফোন যে এই টাকাটা আপনি কাকে দিচ্ছিলেন। আমার সাদা মনে কাদা নিয়ে আমি বললাম কেন ওই হেলিকপ্টারের টিকিট কাটবো বলে আমি অ্যাডভান্স করছিলাম। বলল টাকাটা দেবেন না। বললাম কেন? বলছে না এই অ্যাকাউন্ট নিয়ে অলরেডি ব্যাংকের কাছে অনেক কমপ্লেন জমা পড়েছে। তো আমি যদি ধরুন প্রথমে 1 টাকা না দিতাম, যদি প্রথমেই এই টাকাটা ওই অ্যামাউন্টটা আমি দিয়ে দিতাম, তাহলে সেদিন হ্যাকাররা যারা, তারা তো আমার অ্যাকাউন্টে যত টাকা ছিল, এবার বেড়াতে গেছি অনুমান করুন যে শূন্য হাতে তো যায়নি, তাহলে সমস্ত টাকাটাই কিন্তু চলে যেত। তাহলে ওই যে আমার স্টেপটা 1 টাকা দিলাম, সেই 1 টাকা দেওয়া কিন্তু আমাকে বাঁচিয়ে দিল। তো এক্ষেত্রে বলবো সোশ্যাল মিডিয়ায় কিন্তু এইরকম বহু মানুষ একেবারে ঘাপটি মেরে বসে রয়েছেন সারাক্ষণ, যে কী করে আপনাকে সর্বশান্ত করবেন। ফেসবুক করে একটা ছবি ছেড়ে যতগুলো লাইক পায়, যত গর্ব হয় নিজের যে দেখো আমার এত ফলোয়ার, এত জন আমাকে মেসেজ করেছে, এত জন আমাকে বলেছে যে না এটা দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, দারুণ লাগছে, যা খাচ্ছি যা পড়ছি যেখানে যাচ্ছি সমস্ত ছবি দিয়ে দিচ্ছি, তাই না? তেমনই কিন্তু ওই যে উল্টো দিকে মানুষ সতর্ক হয়ে একেবারে সারাক্ষণ দুটো চোখ রেখে বসে রয়েছেন। তো সেদিন আমার ওই 18,000 সামথিং যেমন বেঁচে গেল, তেমনই বেঁচে গেল কিন্তু আমার অ্যাকাউন্টে সেদিন যত টাকা ছিল সবটাই। তো এক্ষেত্রে আপনাদেরও অনুরোধ করব, অচেনা কোথাও প্রয়োজন পড়েই আমাদের এটার প্রিমিয়াম দিতে হবে, সেটার প্রিমিয়াম দিতে হবে, হ্যান করতে হবে, ত্যান করতে হবে, অচেনা কাউকেই যখন টাকা পাঠাবেন, একেবারে নিজের আত্মীয়, নিজের বাড়ির লোক ছাড়া যাকেই পাঠাবেন, প্রথমে 1 টাকাই পাঠাবেন, তাহলে আপনি বেঁচে যেতে পারেন। আমি অনুরোধ করব যে যারা ব্যাংকের সঙ্গে যুক্ত, এরকম কারো কাছে যদি শুনতে পেতাম তাদের মতামত তাহলে ভালো লাগত। আচ্ছা চলে আসি আবারও ফোনে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, না ফোনে নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: নমস্কার।
1: হ্যাঁ নমস্কার দিদি।
0: নমস্কার, বলুন।
1: আমরা যেমন পরিবারের মানুষের সঙ্গে মিশি, তেমনি আমাদের প্রতিবেশী এবং তথা সমাজের প্রত্যেকটি মানুষের সঙ্গে আমাদের সমান ভাবে মেশা উচিত। মানে কি বলবো, যাতে আমাদের অভিজ্ঞতা মানুষটা কেমন,
0: সবসময় খুব মিষ্টি হয়
1: না, মিষ্টি কথায় চিজে কিন্তু ভেজে, কিন্তু সবসময় যে ইয়ে হয় তা কিন্তু হয় না।
0: আমি কিন্তু মিষ্টি মিষ্টি কথা বলি, ভাববেন না যে আমি খুব ভালো মানুষ,
1: না
0: আপনার মানুষ আছেন।
1: আমার কাছে কথা শুনবেন দিদি, যদি আমি করে থাকি, যদি আপনি আমাকে বকেন, আপনি আমার মানে শ্রদ্ধার আসনে বসে আছেন, তাহলে আমি যদি কোথাও ভুল করে থাকি, আমাকে যদি

0: চিৎকার কথা শোনান সেটা কিন্তু আমি কিছু মনে করব না। হ্যাঁ
1: আমি শুধু আমার কথা বলছি না, আমি বলছি যে দুষ্টির কথা সবসময় মিষ্টি হয়, এই যে অচেনা মানুষের সঙ্গে বন্ধুত্ব একটু সতর্ক থাকতে হয়। আমার সঙ্গে ঘটে যাওয়া ঘটনাটা বললাম না, কি মিষ্টি মিষ্টি করে বলছিলেন আপনি 30% পাঠিয়ে দিন, আপনি আপনার হোটেলে পৌঁছে যাবে, এই অফলাইনে টিকিট তো আপনার কাছে পৌঁছে দেব। আমার তখন মনে হলো বাপ রে, আমি একদম যেন হাতে চাঁদ পেয়েছি। কি মিষ্টি মিষ্টি করে বলেছিল জানেন,
0: বিশ্বাস করতে পারি তিনি একদিন আমার বাড়িতে এলেন। তো আপনি যেটা বললেন দিদি সেই ঘটনা তো সত্যি কথাই বলেছেন আপনি। তো তিনি যখন আমার বাড়িতে এলেন তখন তাকে আমি যথাযথ মানে মানে আপ্যায়ন করেছিলাম, এবং সে যখন মানে তার আসল রূপটা বার করলো যে হলদিয়ার চাকরি করে কেন আমার জন্য চাকরি করতে দি আসছে। তাহলে সেইভাবেই আমাদেরকে সতর্ক থাকতে হবে, আর মানুষের উপর বিশ্বাস হারানোর পাপটাও কিন্তু আমাদের পাপ একটা। করলাম, ভালো থাকবেন,
1: নমস্কার। এবারে মেসেজে আসি, মন্টালি বিরাটি থেকে লিখছেন, শুভ সকাল আমার মিষ্টি দেবীমা, আপনার জন্য রইল অফুরন্ত আদর ভালোবাসা, অনেকদিন পর আপনার কণ্ঠস্বর শুনতে পেলাম, আশা করি ভালো আছেন। জীবনের দুটি দিক আছে, পজিটিভ নেগেটিভ, খুব সতর্কভাবে চলতে হবে নইলে পিছলে পড়তে হবে, এটুকুই বললাম। ভালো থাকবেন, অনেক আশীর্বাদ রইল এই অন্তর্জালে, আপনি আমার শ্রদ্ধা নেবেন, প্রণাম নেবেন, ভালো থাকবেন। ঠিক তাই, তবে ওই যে মনে রাখতে হবে পজিটিভ দিকও যেমন রয়েছে নেগেটিভ দিকও, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনি, কতটুকু নেবেন কতটুকু বর্জন করবেন একেবারে আপনার দায়িত্ব। আরও একটি মেসেজ পড়ে নেব, আব্দুল হাদি বেলাইপাড়া খৈরুটি মুর্শিদাবাদ থেকে লিখছেন, যোগাযোগ হোক সহজ, না এটা বিষয় ছিল কিন্তু ডিউটিটা চেঞ্জ হয়েছে, মধুমিতার আজকে ডিউটি করার কথা ছিল, মধুমিতার পরিবর্তে আমি, কেমন মধুমিতা দুপুরে ডিউটি করবে, ওই জন্য আজকের বিষয় হচ্ছে অন্তর্জাল। খুব সুন্দর বিষয়, সমাজকে কিছুটা সচেতন করার বার্তা দিলেন। বর্তমান দিনে যোগাযোগ বিভিন্ন ধরনের, কিন্তু যোগাযোগ নিরাপদ নয়, ঠিক বলেছেন, আমাদের সাবধান হতে হবে কোনটা সঠিক আর কোনটা ভুল, শত সদর্থক নগর্থক এর পার্থক্যটা বুঝতে হবে, তারপর যোগাযোগ। কোনো সময় আবেগে ভেসে যাব না, মুঠোফোন এখন যোগাযোগের একটি বড় মাধ্যম, এটি সম্পর্কে কিন্তু আমাদের সচেতন থাকতে হবে, সতর্ক থাকতে হবে, ঠিক বলেছেন। আব্দুল হাদি বেলাইপাড়া খৈরুটি মুর্শিদাবাদ থেকে লিখেছেন, আরও একজন বন্ধুর ফোন নেব, সময় কিন্তু দ্রুত কমে আসছে। কে রয়েছেন, নমস্কার।
2: হ্যাঁ

0: নমস্কার, কে রয়েছেন?
1: দিদি অনেকদিন পরে।
0: নমস্কার, কেমন আছেন?
1: শিশ মোহাম্মদ বলছি।
0: হ্যাঁ মাস্টারমশাই, বলুন কেমন আছেন।
1: আমি নেট সম্পর্কে বিশেষ বলবো না, আমি একটা সচেতনমূলক কথা বলবো। আমি আমাদের সোসাইটির ব্যাংকের চেয়ারম্যান ছিলাম। একদিন অফিসে এইসব নিয়ে আলোচনা হচ্ছে, সেই সময় আমার কাছে একটা ফোন গেল, বললো হিন্দি আতা হ্যাঁ, না না আম বাঙালি হয় হিন্দি নিয়ে আতা হয়। তখন আমাকে বলছে আপকো একটু টাটা সাফারি গাড়ি মিলা হ্যায়। তো বললাম যে টাটা সাফারি গাড়ি সে তো খুব ভালো ব্যাপার, পাঠিয়ে দেন। বললেন না 26,000 rupees আমাকে জমা করতে হবে। কেন? তখন বলছে যে ওই টোল দিতে হবে। অন্য একটা গাড়ি দিতে পারবে 12,00,000 টাকার, আর টোল দিতে পারবে না 26,000 টাকার, নেবো না তোমাদের গাড়ি।
0: আচ্ছা,
1: তখন বলছে নিয়ে তারপরে বাংলা কথা বা জানা একজনকে লাগিয়ে দিল আমার সঙ্গে, বলছে হ্যাঁ স্যার আপনি পাঠান। আমলাম পাঠাবো তো বটে, তো ধান বিক্রি করে গা, আর তখন ড্রাইভারকে ভেজ দাও, ড্রাইভারকে 10,000 rupees দেগা।

0: আর 26,000 রুপিয়া আমি দিয়ে দেবে, গাড়িটা হয়ে গেছে পাইলে। গাড়ি না দেখে বাপু আমি পয়সা দিব না, কারণ আমি জানতাম, আমাকে বলেছিল ব্যাংক থেকে যদি তোর বিষয়ে কেউ ফোন করে, আমার বন্ধুরা সবাই ব্যাংকে চাকরি করে,
1: এই অনুষ্ঠানের মাধ্যমে সেই বার্তায় বন্ধুদের কাছে আরো একবার পৌঁছে দিতে চাই।
0: কিন্তু বলছে যে ব্যাংকের লোকরা তোর অ্যাকাউন্ট জানে, ব্যাংক কখনো তোর কাছে কোনো অ্যাকাউন্টের নম্বর বা কোনো
1: ডিটেইলস চাইবে না।
0: এইটুকুটাই বলছে, আমি এই বার্তাটাই দিতে চাইলাম যে সাবধান, কোনো ফোন এলে কিছু উপহার দিতে চাইলে চারবার ভেবে দেখবেন কেন উপহার দিচ্ছে। লটারি তো বললে আপনি লটারি কাটেনি, লটারির নম্বর কি করে আপনার আসে, এইটা সাবধান থাকতে হবে।
1: কিছু মানুষ কিন্তু সারাক্ষণ বসে রয়েছেন আপনাকে সর্বশান্ত করার জন্য, একটু সতর্ক থাকবেন।
0: এখন আবার নতুন একটা চালু হয়েছে যেটা আপনি বললেন, শুনলাম, তারপরে বলছে যে একটা আপনার পার্সেল এসছে টাকাটা জমা করেন, এটাও
1: কাজের কোন ফাঁদে পা দেবেন না, ভালো থাকবেন, আপনি সুস্থ থাকুন, নমস্কার নেবেন। এবারে আর এক বন্ধুর কাছে আসবো, 9434921300-তে যারা ফোন করবেন দয়া করে শব্দটা কমিয়ে, কেমন যেন কোনো ফিডব্যাক না আসে। নমস্কার, কে রয়েছেন? বলুন।
2: এই যে প্রথম আমাকে
1: আপনি যে ফোনটি ব্যবহার করেন সেই ফোনটিতে নিশ্চয়ই ফেসবুক করেন? আচ্ছা, ওই কতক্ষণ রিলস দেখেন, কতক্ষণ দেখেন এগুলো? আপনি তাহলে ভালো মানুষ, ওই জন্য দেখেন না। কিন্তু অনেকেই আছেন যারা ঘন্টার পর ঘন্টায় করে সময় নষ্ট করেন, শরীরের 12টা বাজান, কাজের 12টা বাজান। আপনি ভালো থাকবেন, কেমন?
2: নমস্কার।
1: বাহ, খুব ভালো তো, খুব ভালো, আপনি ভালো মানুষ, নমস্কার। এবার বাঁকুড়া থেকে সাধনবাবু লিখছেন, সাধন মুখোপাধ্যায়, সুন্দর চলছে অনুষ্ঠান, অ্যাপে বেশ ভালো শোনা যাচ্ছে, ভারী সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয়, বিস্তারিত লিখে পাঠাবার ইচ্ছে রইল না বলা বাণীতে। আচ্ছা, আপনি কোন ব্যাংকারের ফোন চাইলেন? কিন্তু ফোনে তো পাওয়া যায় না, তাই চেষ্টা করি না, সময় নষ্ট হয় খুব, সময়ের বড় টানাটানি। শুভ সকাল, শুনতে শুনতে কাজ করেও যাচ্ছি। বা সাধনবাবু ব্যস্ত মানুষ, ভালো থাকুন, যত ব্যস্ত থাকবেন তত শরীর মন দুটোই ভালো থাকবে। আমি জানি আপনি দীর্ঘদিন অবসর নিয়েছেন, কিন্তু কাজে ব্যস্ত রেখেছেন নিজেকে, এটাও একটা বড় প্রাপ্তি। সন্ধি মণ্ডল রামানন্দপুর থেকে লিখছেন, রামানন্দপুর নবগ্রাম মুর্শিদাবাদ থেকে, প্রিয় আকাশবাণী, আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা, আজকের বিষয় সোশ্যাল মিডিয়া নিয়ে আমার ছোট্ট একটি বার্তা। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনকে অনেক সহজ করেছে, কিন্তু এর সঠিক ব্যবহার আমাদের সবার দায়িত্ব। অপ্রয়োজনীয় সময় নষ্ট না করে ভালো এবং শিক্ষামূলক বিষয়গুলো বেশি দেখে এবং যাচাই না করে কোনো খবর শেয়ার যেন না করি, তাহলে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে পারবে। ঠিক তাই, একদম ঠিক কথা বলেছেন আকাশবাণী এবং সকল শ্রোতাকে ধন্যবাদ জানিয়েছেন রামানন্দপুর নবগ্রাম মুর্শিদাবাদ থেকে সন্ধি মণ্ডল। আমরা ইদানিং এই রাজনৈতিক এই যে তরজা, একজন আরেকজনকে অপমান অপদস্থ করছে, সেসব ভিডিও বানাচ্ছে, এইসব দেখতে দেখতে ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিই নিজের কাজ কর্ম সব শিখে তুলে রেখে। ঠিক করছি? নিজেকে প্রশ্ন করুন তো, আসলে সোশ্যাল মিডিয়া ব্যবহার করব নিজের এগিয়ে যাওয়ার জন্য, নিজেকে পিছিয়ে দেওয়ার জন্য নয়। কাজে কতক্ষণ ব্যবহার করব, এই যে শুরুতেই বলছিলাম যে প্রত্যেকটি জিনিসের যেমন দুটি পয়েন্ট থাকে, নেগেটিভ পজিটিভ, সোশ্যাল মিডিয়ারও

হচ্ছে পজিটিভ দিকটিকে যত নিজের কাজে লাগাবো কিন্তু ঠিক নেগেটিভ দিকটিকে এড়িয়ে যাব। তারপরে ঠিক করতে হবে কতক্ষণ সময় কাটাবো, প্রয়োজন কতটুকু আমার, অচেনা লোকের সঙ্গে বন্ধুত্ব করব, তার বিপদ আপদ ভাবব না, ভালো দিক আছে বলে খারাপ দিক থেকে চোখ ফিরিয়ে রাখব, এটা কি বুদ্ধিমানের কাজ হলো বলুন। এবারে গানে আসবো, তবে তার আগে একটি ছেলের কথা বলি। ধরুন আমার আপনার চেনা না হলে সে অনেকেরই চেনা, বাড়ি তার মসলন্দপুর, চার দশকেরও বেশি সময় ধরে বাংলার ঢাকের তালে দেশ ছাড়িয়ে পৌঁছে গেছে বিশ্বের অত্যন্ত মর্যাদাপূর্ণ মঞ্চ হলিউড বলে। সেই শিল্প সাধনার স্বীকৃতি হিসেবে পেয়েছে পদ্মশ্রী সম্মান, কিন্তু এত কিছু পাওয়ার পরেও তার আক্ষেপ রয়েছে। আক্ষেপ কি জানেন, বলছে এই যে ঢাকের বোল, যে ঢাকের বোল না শুনলে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব কেন, অন্যান্য যেসব পুজো পার্বণ রয়েছে তার সূচনা হয় না, তার তো অন্যতম অঙ্গ ঢাক, কিন্তু বাংলায় এখনও ঢাক শেখানোর কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কেন্দ্র নেই, এটা তার বড় আক্ষেপ। তাই এবার নিজের জন্য নয়, ঢাকের ভবিষ্যতের কথা ভেবেই রাজ্যে প্রথম পূর্ণাঙ্গ ঢাকি একাডেমি গড়ার উদ্যোগ নিচ্ছে পদ্মশ্রী গোকুলচন্দ্র দাস। একটা জিনিস নিশ্চয়ই আপনারাও খেয়াল করেছেন, একটা সময় ঢাকি যে ঢাক বাজাতেন তার চামড়া, মানে চামড়া দিয়ে তৈরি হতো সেই ঢাক যেখানে কাঠি পড়ছে, আর অদ্ভুত এক আনন্দ। ইদানিং আমরা সকলেই দেখছি সে ঢাকের বোল বদলে গেছে, তার সুর বদলে গেছে, তার মাধুর্য বদলে গেছে, কারণ এখন সিনথেটিক। এটা বিষয়েও নিশ্চয়ই নজর রাখবেন। তবে আমরা অনেককেই জানি যাদের এই তাল বাদ্য আমাদের আজও অনুপ্রাণিত করে, ভালো লাগা এক অদ্ভুত জগতে আমাদের পৌঁছে দেয়। গোকুলচন্দ্র দাসের জন্য আমাদের তরফ থেকে রইল অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। এই খবর আপনাদের কাছেও পৌঁছে দিলাম, যারা আগ্রহী দেখবেন নাকি একবার খোঁজ নিয়ে কোথায় হচ্ছে সেই একাডেমি। এবারে আসবো একটি গানে।

আমার তো মাঝে মাঝে মনে হয় কারোর সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয়ে আছে, হয়তো মুখে মুখে এসেছে সেই বার্তা, সোশ্যাল মিডিয়া নেই, তার জন্য দূর দূর বুকে অপেক্ষা, তার মধ্যে এক অদ্ভুত আনন্দ ছিল। তবে কানে তার সকণ্ঠের বার্তা এসে পৌঁছচ্ছে, এটাও তো মস্ত বড় প্রাপ্তি। কিন্তু তবুও বলবো, এত ভালো লাগার মাঝে কোথাও কি কাঁটা নেই? কোথাও কি দুঃখ নেই? কোথাও কি আফসোস নেই? আছে তো। কাজেই যে পদক্ষেপই নেব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, দূরকে করব নিকট, বিশ্বজোড়া আমার বন্ধুত্ব, বিশ্বজোড়া ছড়িয়ে রয়েছে বন্ধুত্বের সম্পর্ক। এই অন্তর্জালে জড়িত আমরা প্রত্যেকেই প্রায়, তবু ভালো মন্দর বিচার কিন্তু ছাড়ব না। কেমন? অনেকে মেসেজ করেছেন, সকলের মেসেজ পড়ে উঠতে পারলাম না, সংক্ষিপ্ত সময়ে চেষ্টা করছি যতটুকু পড়া যায়। তবে তারই মাঝে বোধহয় রয়েছে একটা বিজ্ঞাপনেরও বিরতি নিতে হবে, তবে কর্মখালী সংক্রান্ত ঘোষণার খবর পৌঁছে দিই। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন তাদের বেশ কিছু শূন্যপদের জন্য ভারতীয় যোগ্য প্রার্থীদের কাছ থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করছেন। অনলাইনে অ্যাপ্লিকেশন নেওয়া শুরু হচ্ছে 13 তারিখ থেকে, 13/6/2026 থেকে নেওয়া হবে 3/7/2026 পর্যন্ত। প্রার্থীদের প্রত্যেকে যারা আবেদন করবেন তাদের স্নাতক ডিগ্রি থাকা বাঞ্ছনীয় ইঞ্জিনিয়ারিংয়ে, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্সে, ইনফরমেশন টেকনোলজিতে, অ্যারোনটিক্যাল অথবা ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে যাদের রয়েছে, এবং তারই সঙ্গে 2 বছরের অভিজ্ঞতা যাদের রয়েছে, এবং যাদের ব্যাকগ্রাউন্ড সায়েন্স, যারা ইলেকট্রনিক্স বা ফিজিক্স নিয়ে পড়াশোনা করেছেন তারাও এক্ষেত্রে যোগ্য, তারা আবেদন করবেন অনলাইনে। প্রার্থীর বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর, তবে যারা কিন্তু বয়সের ছাড় পেয়ে থাকেন তারাও এক্ষেত্রে আবেদন করতে পারবেন। পে লেভেল হচ্ছে 10। রিক্রুটমেন্ট টেস্ট সেন্টার হচ্ছে আহমেদাবাদ, ভোপাল, চেন্নাই, দিল্লি, দিসপুর বা গুয়াহাটি, জয়পুর, জম্মু, কোচি, কলকাতা, লখনৌ, মুম্বাই, নাগপুর, পোর্ট ব্লেয়ার, রাঁচি এবং বিশাখাপাট্টনামে। আবেদনপত্রের সঙ্গে মানে অনলাইনে যারা আবেদন করবেন তাদের ফিস দিতে হবে 25 টাকা, তবে এক্ষেত্রে তপশিলি জাতি, তপশিলি উপজাতি, ভিন্নভাবে সক্ষম এবং মহিলাদের কোনো ফিস দিতে হবে না। আবারও বলি, অ্যাপ্লিকেশন কেবলমাত্র হবে অনলাইনে। বিস্তারে জানতে এদের নিজস্ব যে ওয়েবসাইট রয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের, https://www.upsc.gov.in অথবা অবলিক দিয়ে লেখা রয়েছে অ্যাডভার্টাইজ নম্বর 06-2026। আপনারা চাইলে এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাতেও চোখ রাখতে পারেন। 13 জুন থেকে 19 জুন 2026 প্রকাশিত এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাটি একবার দেখে নিন। আমি এবার প্রাপ্তি স্বীকার করব, তবে সংক্ষেপে কিছু কিছু মেসেজ পড়ে যাব, হাতে আর সময় নেইই বলতে গেলে। খাগড়া থেকে নমিতা রায় লিখছেন, আজকের বিষয়ে ছাড়া বিষয়ে আমরা এক পাও চলতে পারি না। আমরা মেয়েরা বিয়ের পর দূরে থাকি, সমস্ত আত্মীয় স্বজন, পুরনো বন্ধু বান্ধবীদের সঙ্গে যোগাযোগ করতে পারি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। কাজের ক্ষতি তো হয়, কিন্তু সারা বিশ্বের খবরাখবর জানতে পারি সহজ উপায়ে। তার জন্য বই পড়তে হচ্ছে না, কোনো হিসেব করতে গেলে ক্যালকুলেটর ব্যবহার করছি, তাতে অবশ্য ব্রেনের কালচার কমে যাচ্ছে। এইটুকুই বলেছেন নমিতাদি। সৌমেন মণ্ডল পাকুড়িয়া বহরমপুর থেকে লিখছেন যে আজকের বিষয়টি খুব ভালো, অন্তর্জাল সমস্ত দেশ বিদেশের মানুষকে এক করেছে, কিন্তু কাছের মানুষকে পর করছে। তবে সব কিছুরই ভালো খারাপ আছে, আমাদের সঠিকটা নিতে হবে। হ্যাঁ, উপায় নেই, কিচ্ছু করার নেই, সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতেই হবে।

0: মানসী বড়াল মধুপুর বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছেন, সোশ্যাল মিডিয়া, আকাশবাণী মুর্শিদাবাদ ইত্যাদির মাধ্যমে ভারতের বাইরের বিভিন্ন প্রান্তে পুরনো বন্ধুদের সঙ্গে যোগাযোগ, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি, কিন্তু অনেক সাবধানে এগোই যাতে ভবিষ্যতে কোনো বিপদে না পড়ি। বাহ, আপনি খুব সতর্ক মানুষ, ভালো থাকবেন। করিমপুর বাঁশবাড়িয়া থেকে রাজু দাস বৈরাগ্য লিখছেন, অন্তর্জালে জালে জড়িয়েছি, যে জড়িয়েছে সেই ফেসেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই আপন ভেবে মন থেকে জড়িয়ে ধরেছে, কিন্তু হাই সব ফাঁকি। আমার মনে হয় যার কাছে রয়েছেন মা বাবা ভাই বোন, তাদের থেকে প্রিয় আর কেউ হতে পারে না। তাই সোশ্যাল মিডিয়ার পেছনে না ছুটে পাশের মানুষটিকে আমরা সকলে ভালোবাসতে পারি। লিখলেন রাজু দাস বৈরাগ্য করিমপুর বাঁশবাড়িয়া নদিয়া থেকে। রতন ব্যানার্জি লিখছেন রামপুরহাট বীরভূম থেকে, লিখছেন আজকের বিষয়টি সত্যি খুব সময় উপযোগী। আমরা সকলেই আজ অন্তর্জালের মাধ্যমে পরস্পরের সাথে সংযুক্ত হতে পারছি। যদি এটা না থাকতো তাহলে আমার এই লেখাটিও এত তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছতে পারতো না। তবে আমাদের সকলের উচিত বিজ্ঞানের এই আশীর্বাদকে সঠিক পথে কাজে লাগিয়ে সোশ্যাল মিডিয়াতে সদর্থক চিন্তাভাবনা প্রকাশ করে সামাজিক যোগাযোগ রক্ষা করা। ভালো থাকবেন, ধন্যবাদ জানিয়েছেন রতন ব্যানার্জি রামপুরহাট নদিয়া থেকে, এই রামপুরহাট বীরভূম থেকে। দেখেছেন তাড়াহুড়া করতে গিয়ে কী ভুল করছি। সম্বলপুর ওড়িশা থেকে সোমনাথ দাস লিখছেন, মেঘুমেধুর সুপ্রভাত, শুভ সকাল। বিশ্ব সমাজ মাধ্যম দিবস, যোগাযোগ হোক সহজ বিষয় না, শুভ সকালে অন্তর্জাল। বর্তমানে উন্নত ইন্টারনেট দুনিয়ার কল্যাণে ছেড়ে আসা স্কুল জীবনের কয়েকজনকে ফিরে পেয়েছি, আবার বিপরীত অন্তর্জালের মায়া মোহ অনেক আর্থিক ক্ষতিও হয়েছে, উল্লেখে তালিকা দীর্ঘ হবে। অবসরের অনেকটা সময় সমাজের মাধ্যমের জৌলুসে কেড়ে নেয়, লিখলেন সোমনাথ দাস। কাজী আপু জাফরাত্রায় বাংলাদেশ থেকে কি লিখেছেন, লিখছেন ভালোবাসাও জড়িত হয়েছে এর সাথে। ঠকে যাওয়া, অন্তর্জাল মানে ঠকে যাওয়া কিংবা তিক্ত অভিজ্ঞতাই শুধু নয়, ভালোবাসাও জড়িত রয়েছে এর সাথে। একবার আকাশবাণীর এক উপস্থাপকের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম ভারতে, সে এক মধুর স্মৃতি। বেতারে তাকে অনেক যতটা ভদ্র মনে হয়েছিল দেখেছি সে আরও বেশি বন্ধুবৎসল। আচ্ছা, আপনি সঙ্গে সংযোজন করেছেন আজকের ছায়াছবির গানগুলো খুব সুন্দর, বা অনেক ধন্যবাদ আপনাকে, খুব ভালো থাকবেন। আচ্ছা, আরও অনেকেরই মেসেজ আমি আর পড়ে উঠতে পারলাম না, কারণ আমাকে এক্ষুনি একটি বিজ্ঞাপন বাজাতেই হবে। আজকে তাহলে শেষ করব অনুষ্ঠান আপনাদের একটা সতর্কতামূলক বিজ্ঞাপন শুনিয়ে।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.com।
0: তবে শেষ কথা বলবো, হৃদয় খুলে দিতে গিয়ে যেন বুদ্ধি আটকে রাখবেন না। ভালো থাকুন সকলে, আজকে শুভ সকাল এ পর্যন্তই। আপনাদের সঙ্গে ছিলাম আমি দেবী সরকার মুখোপাধ্যায়, আমার সঙ্গে ছিলেন সাধন সর্দার। এখন খবর।
2: सरकार ने पेट्रोल और डीजल की बिक्री पर लगाए गए अस्थायी प्रतिबंध हटाने का फैसला किया है। पेट्रोलियम और प्राकृतिक गैस मंत्रालय ने कहा कि सार्वजनिक क्षेत्र की तेल कंपनियों के पेट्रोल पंपों पर पहली जुलाई से ये प्रतिबंध लागू नहीं रहेंगे। ब्यौरा हमारे संवाददाता से।
3: मंत्रालय के अनुसार पश्चिम एशिया संकट के दौरान अंतर्राष्ट्रीय बाजार में कच्चे तेल की कीमतें बढ़ गई हैं, लेकिन सरकार ने आम लोगों को राहत देने के लिए पेट्रोल और डीजल की खुदरा कीमत में बढ़ोतरी नहीं की। इससे खुदरा और थोक कीमतों में अंतर आ गया है। इसी वजह से 12 जून में अस्थायी प्रतिबंध लगाए गए थे। इसके तहत एक ग्राहक या वाहन को एक दिन में अधिकतम 200 लीटर डीजल देने की सीमा तय की गई थी। इसका उद्देश्य काला बाजारी और जमाखोरी रोकना तथा सभी उपभोक्ताओं को पेट्रोल और डीजल की पर्याप्त उपलब्धता सुनिश्चित करना था। मंत्रालय ने कहा कि अब देश में पेट्रोल और डीजल की आपूर्ति सामान्य हो गई है, इसलिए जनहित में इन अस्थायी प्रतिबंधों को वापस लेने का फैसला लिया गया है। अमन की रिपोर्ट के साथ आकाशवाणी समाचार के लिए आदित्य प्रताप सिंह।
2: सरकार ने भारतीय फिल्म उद्योग को बढ़ावा देने के लिए दो महत्वपूर्ण फैसले किए हैं। नई दिल्ली में सूचना और प्रसारण मंत्री अश्विनी वैष्णव की अध्यक्षता में हुई समीक्षा बैठक में ये निर्णय लिए गए।

فيلم سفر.

বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানে আজ এ পর্যন্তই। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গানের ভেলা, আপনাদের সঙ্গী সুতপা চট্টোপাধ্যায়।

সুরের সাধনায় কাজী নজরুল ইসলামের যে আসন, সেটা ঠিক কোন জায়গায়, এ নিয়ে স্বাভাবিকভাবেই গবেষকরা গবেষণা করেছেন, এখনও করে চলেছেন, নিরন্তর হতেই থাকছে। আসলে বাংলা গানের যে সমৃদ্ধি, তাতে কাজী নজরুল ইসলামের তো অনেকখানি অবদান, এ কথাকে তো আমরা অস্বীকার করতে পারবো না কখনোই কোনো অবস্থাতেও। এবং সেই যে অবদান, তার একটা বড় জায়গা জুড়ে আছে বিদেশি সুর সংগ্রহ, আকর্ষণীয় সুর, তা সে যে ভাষার হোক না কেন, কানে এলেই তিনি সেই সুর বাংলা গানে ধরে রাখার চেষ্টা করেছেন। এতে বাংলা গানের সুরের ভাণ্ডার যেমন সমৃদ্ধ হয়েছে, তেমনি নজরুল গীতিতেও সুরের মাদকতা বেড়েছে। মধ্যপ্রাচ্যের অনেকগুলো দেশের বিভিন্ন রকম সুর তিনি সংগ্রহ করেছেন এবং হুবহু সেই সুরের ফ্রেমে বাংলা কথা

বসিয়ে দিয়েছেন। ঠিক এক্ষুনি যে গানটি আমরা শুনলাম সেটিও এমনই একটি গান, তুরস্কের লোকসঙ্গীতের সুরে তিনি রচনা করেছিলেন এই গান, শুকনো পাতার নূপুর পায়ে নাচিছে ঘূর্ণিবায়, যে গান দিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান চন্দ্রাবলী রুদ্র দত্তর কণ্ঠে। ঠিক একই রকমভাবে এই সুরেই তিনি রচনা করেছিলেন আরও একটি ইসলামী গান, ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলুরে দুনিয়ায়। আবার দেখুন আরবের লোকগীতির অনুকরণে তিনি রচনা করেছেন একটি গান যেটি আমরা এর আগের পর্বে শুনেছি, চমকে চমকে ধীর ভীরুপায়। কিন্তু যেটি ইতিমধ্যে শুনে ফেলেছি সেটি আর শুনছি না, বা পরবর্তী সময় যদি আবার কিছুদিন বাদে শুনি তো শুনব, আজ আপাতত একটু এড়িয়ে যাচ্ছি এই গানটিকে। দেখুন ইজিপশিয়ান ড্যান্সের সুরে তিনি একটি গান রচনা করেছেন, সেই গানটি এবারে শুনি, শিল্পী রূপঙ্কর।

0: মানে শুরু থেকেই সবাই হলদে সবুজ আলো আমাদের জানান দিচ্ছে যে অনেকেই আগ্রহী আমাদের সঙ্গে কথা বলার জন্য। আজ নমস্কার, সুপ্রভাত।
1: নমস্কার,
0: কার সঙ্গে কথা বলছি?
1: অসীম কুমার মন্ডল, বেতালন, মঙ্গলপুর, বাঁকুড়া থেকে।
0: বলুন।
1: আসলে নজরুল হচ্ছেন মরমি প্রেমের কবি। সেই প্রেমের রূপ, ভাবনা, প্রকাশ বৈচিত্র্যময় ও বহুমুখী। দেখুন, কখনো কোমল কবির হৃদয়ে প্রেম ধরা দিয়েছে নস্টালজিক ছোঁয়ানি, কখনো দূরত্বের যন্ত্রণা মাখা, না পাওয়ার আক্ষেপ রিক্ত ভিন্ন রকম প্রেমার স্বাদ, আবার কখনো পাওয়ার পূর্ণতায় তৃপ্তির হাসি। প্রেমের রূপ বহুমুখী, এটা কিন্তু বলাই যায়। আর কবির ব্যক্তি প্রেম ক্রমে উত্তীর্ণ হয় বিশ্বপ্রেমে। নজরুলকে আমরা বিভিন্ন কবিতার অভিমুখ বিশ্লেষণ করলে বিভিন্ন রকম ভাবে তার মনের ভাব বুঝতে পারি, এবং তার কবিতায় যথেষ্ট আত্মমগ্ন প্রকার প্রেমানুভূতি উন্মোচিত হয়েছে। এবং বিভিন্ন স্থানে যে লুকিয়ে থাকা ইমেজ ধরা গিয়েছে ভালোবাসার কবি হয়ে, তাই আজকের গানের বেলায় অসাধারণ শুরুটা আমার খুব ভালো লেগেছে। প্রচ্ছদটা যখন আপনি শুরু করেছেন এত সুন্দরভাবে, আশা করছি ভেতরের গল্পটা আরো প্রগাঢ় হবে। সেই শোনার অপেক্ষাতেই থাকলাম।
0: অনেক ধন্যবাদ। হ্যাঁ বলুন। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। কিন্তু নিশ্চিত আন্দাজ করে ফেললেন যে কোন গান আমরা এখন শুনতে চলেছি। আসলে এখন আমরা শুনব একটি আরবি সুরের গান। আরবি সুর, শিল্পী ফিরোজা বেগম।

0: রুমঝুম রুমঝুম করতে করতে আমাদের টেলিফোনেও এক বন্ধু আছেন, 2213-1342 তে, দেখিনি কে আছেন। নমস্কার সুপ্রভাত। কার সঙ্গে কথা বলছি?
1: লক্ষণ দাস সেন, হাওড়া ময়দান থেকে
0: বলুন দাদা।
1: আপনার আজকের অনুষ্ঠান শুনে বুঝতে পারছি যে বিদেশি সুরে নজরুল গীতি আপনি আজকে বিষয় উপস্থাপন করছেন।
0: না, পুরোপুরি না, কিন্তু কিছু গান শুনে তারপরে আবার অন্য প্রসঙ্গেও যাব। বলুন।
1: যাই হোক, আপাতত যেটা শুরু, আমার দুটো গানের কথা খুব মনে পড়ছে, একটু কম শোনা গান। একটি ফিরোজা বেগমের পড়ি যাপ রানী গাঙ্গুলি চলে সিরাজের ওপরই, এই গানটা যখন শুনি তখন কিন্তু একবারও মনে হয় না যে আমাদের এই বাংলার কৃষ্টি সংস্কৃতির সঙ্গে গানটা খাপ খাওয়াছিল। আসলে
0: আরেকবার একটু বলুন, আমি আপনার গানের লাইনটা মিস করে গেলাম।
1: সেরকম একটি গানের কথা খুব মনে পড়ছে, আলগা করবার
0: বাঁধন,
1: এটা মোহাম্মদ রফির কণ্ঠ শুনেছি। আসলে মানে বিদেশি শব্দকে আমাদের বাঙালির সংস্কৃতির সঙ্গে এমন ভাবে মিশিয়ে দিয়েছিলেন, এর ফলে হয়েছে কি মানে আমরা যথেষ্ট সমৃদ্ধ হয়েছে। আপনি অনুষ্ঠান শোনান, অবশ্যই সঙ্গে আসছি।
0: বেশ, অনেক ধন্যবাদ। এবারে আমরা যে গান শুনব সে গানটি আমরা ফিরোজ বেগমের গাওয়া গান এই মুহূর্তে শুনেছি, রুমঝুম রুমঝুম রুমঝুম ঝুম। এবারে একটি নৌরচকার সুরে গান, এ গানের শিল্পী সুস্মিতা আনিস।

আবারও 2213132 তে আমরা গান পাতব। নমস্কার, সুপ্রভাত, কে আছেন আমাদের টেলিফোন লাইনে?

0: নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার সুপ্রভাত দিদি ভাই,
0: কে বলছেন?
1: অনেকদিন পর এলাম আমি নদিয়ার করিমপুরের বাঁশপড়িয়া গ্রাম থেকে, রাজু দাস বৈরাগ্য। কেমন আছেন দিদি?
0: হ্যাঁ ভালো আছি, বলুন।
1: হ্যাঁ, আপনি তো আজকে নজরুল গীতি গান শোনাচ্ছেন, বিদেশি সুরে যে গানগুলো রয়েছে সেখান থেকে কিছু কিছু গান আপনি শোনাচ্ছেন, এর আগেও এরকম অনুষ্ঠান আমরা শুনেছি। তো দেখুন, আসলে কাজী নজরুল ইসলামের তো নানা ধরনের গান রয়েছে, আমরা অনেক রকমের গান পেয়ে থাকি, যেমন প্রেমের গান, বিদ্রোহের দেশের গান, আবার কি বলবো, ভক্তিমূলক গান যেগুলোকে শ্যামাসঙ্গীত গান সেগুলোকে বলে থাকি, আবার লোকসঙ্গীতের সেখান থেকেও কিন্তু আমরা নানা ধরনের সুর আমরা পেয়ে থাকি। আসলে তিনি তো বহুমুখী ছিলেন, তার গানের তো শেষে গান এবং কবিতা নানা ধরনের সে সব জায়গার থেকে তিনি একটু একটু করে তুলে ধরেছেন আমাদের সামনে। আর সেখান থেকে আপনি আজকে বিদেশি গানগুলো শোনাচ্ছেন, এই গানের বেলাতে আমরা শুনছি এবং আমরা হয়তো বা মানে কিছু কিছু গানের কথা আমাদের মনে রয়েছে এবং আপনি নতুন করে আমাদের মানে নতুন তথ্য দিয়ে আমাদের মানে সাজিয়ে ভরিয়ে তুলে ধরছেন। তো খুবই ভালো লাগছে গান শুনতে, নজরুলগীতি গান বলুন, রবীন্দ্রসঙ্গীত গান বলুন, যে গানই বলুন, আকাশবাণী থেকে যেগুলো আমরা পাই সেগুলো অনেক আমাদের কি বলবো একেবারে অন্তরে গেঁথে থাকে। আর অনেকদিন পর এলাম, হয়তো আর কি ভুলভাল বললাম কিনা জানি না, এটুকুই বলে গেলাম।
0: অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমরা কাজী নজরুল ইসলামের কাছ থেকে গানের সঙ্গীতের ক্ষেত্রে বহু পরীক্ষা নিরীক্ষা পেয়েছি এবং পরীক্ষা নিরীক্ষা তো অবশ্যই বিদেশি সুর নিয়েও তিনি করেছেন, সে কথা দিয়েই আজ শুরু করেছি অনুষ্ঠান। এবং বিদেশি সুরের একটা অন্যরকম মাদকতা আছে, সে তো যারা বিদ্যুৎজন, যারা রসিকজন তারা বোঝেন, কিন্তু

যারা আমাদের মতন একেবারে সাধারণ, যাদের সঙ্গীতের সেই চর্চা, সেই বিশেষভাবে শিক্ষাটা নেই, তারাও আমরা এই ধরনের গান, এই সুরের গানগুলোকে কতখানি ভালোবেসেছি, কতখানি আমাদের ছুঁয়ে গেছে, আমাদের ভালো লাগা তৈরি করেছে, সেটা বোঝা যায় যখন আমরা গানগুলো আবার করে শুনি এবং শুনে কীরকম যেন দুলে দুলে দুলে দুলে উঠি। এবারে এটি কিউবান ডান্সের সুরে গান শুনব, এই গানের শিল্পী ফিরোজা বেগম।

দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রথমার্ধ পার করে ফেলেছি। এখন সময় 10:33:05, অর্থাৎ আমরা 33 মিনিট বিদেশি সুরের গান, কাজী নজরুল ইসলামের বিদেশি সুর প্রভাবিত কিছু গান শুনলাম। এবারে প্রসঙ্গান্তরে যাব। দেখুন, কোরাস গান, এই কোরাস গান কিন্তু কাজী নজরুল ইসলামের আরও একটি খুব উজ্জ্বল সৃষ্টি আমরা বলতেই পারি। এর আগে দেশাত্মবোধক গানে সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে, সমবেত কণ্ঠ ব্যবহার হয়েছে দেশাত্মবোধক গানের ক্ষেত্রে, কিন্তু নজরুলের যে কোরাস গান সেটা শুধুমাত্র দেশাত্মবোধক গানের মধ্যেই, সেই ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রইল না। তার কোরাস গানের মধ্যে আমরা কী পেলাম? ছাত্রদলের গান পেলাম, সেখানে মার্চ সঙ্গীত পেলাম, ধীবর কৃষকের গান পেলাম, আবার জাতীয় জাগরণের গানও পাচ্ছি, সাম্প্রদায়িক সম্প্রীতির গানও নজরুল সার্থকভাবে সমবেত কণ্ঠে ব্যবহার করেছিলেন। এবং বিদ্রোহের গান বা দেশাত্মবোধক কোরাস গান তো আজও সেই একই রকম আবেদন নিয়ে আমাদের কাছে আসে। ভাবুন, যে সময়ে যে প্রেক্ষাপটে এই গানগুলো লেখা হয়েছিল, আজও কিন্তু আমাদের সেই একই রকম ভিতরে উন্মাদনা তৈরি করে সেই সময়কার তৈরি হওয়া দেশাত্মবোধক গানগুলো। এবার দেখুন, একটি গান মানে সেটা তো প্রায় ইতিহাস হয়ে গেছে, ইমন আর কেদারার মিশ্রণে তিনি সুরারোপ করেছিলেন দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার। এই গানটির সুরের মধ্যে একটা কি একটা ব্যাপার আছে না, তাকে কি মাধুর্য বলবো নাকি উন্মাদনা বলবো, ঠিক যেন শব্দে প্রকাশ করা একটু কঠিন হয়ে পড়ে। এই গান এমন একটা ভাবে আমাদেরকে মানে মনের সব দিক ছড়িয়ে যায় যখনই যে মুহূর্তে আমাদের শ্রবণে আসে, এবং এমন একটি কোরাস গান আমাদের বাংলা গানের ক্ষেত্রে এর সমপর্যায়ের আরও একটি এরকম গান সত্যি খুব ভেবে চিনতে তবে বার করতে হয়। আসলে কিছু কিছু জিনিস হয় না যে এত লাখে এক, এই গানটিও তেমনই একটি, এই সৃষ্টিও সেই লাখে এক। আবার দেখুন, আমরা আরও সেই সময়কার যারা সমসাময়িক বা তার পূর্বজ বা সামান্য কিছু অনুজ, তাদের কাছেও আমরা দেশপ্রেমের গান শুনেছি। তরুণ দলকে উদ্দীপিত করার গানও শুনেছি, কিন্তু নজরুলের গানে সেই সময়কার তরুণ সমাজ যেভাবে উদ্দীপ্ত হয়ে উঠেছিল তা যেন কারোর সঙ্গে তুলনীয় নয় বা কেউ তার সমান্তরালে আসতে পারছিল না। এবং এই ধরনের গানে ছন্দ আর সুর নজরুল একটা অন্যরকম একটা কী যেন তিনি নিয়ে এলেন, যার ফলে গানগুলো যেন আগুন ঝরাতে লাগলো সেই সময় তরুণ মনে, তরুণ প্রজন্মের কাছে, এবং কী যেন একটা সেই পৌরুষের একটা দিক নির্ণয় করতো এই সমস্ত গান। তেমন একটি গান শুনবো, যদিও দুর্গমগিরি কান্তার মরু এই গানটির প্রসঙ্গে উল্লেখ করেছি, কিন্তু এটি আমরা গতদিন শুনেছি তো আজ একটু সরিয়ে রাখলাম পাশে, আর তার বদলে এই গানটি শুনি। এটিও সেই সময়কার গান বা সেই সময় কেন আজকেরও গান, আজকেরও একই রকম। আসুন শুনি সমবেত কণ্ঠে।

যারা রসিকজন তারা এই গান শোনা মাত্র, সুর মনের মধ্যে ভাবনাটা উদয় হওয়া মাত্রই তারা বুঝে ফেলেন যে এটি ইমন আর বিলাবলের আমেজে ভরা একতলায় নিবদ্ধ।

0: এবারে কানপাতব 2213-1342-তে। আমাদের বন্ধু আছেন ইতিমধ্যেই, তিনি জানান দিচ্ছেন তিনি এসে গিয়েছেন, দেখা যাক। নমস্কার সুপ্রভাত।
1: হ্যালো, আমি বিশ্বরা খন্ডবাস পূর্ব বর্ধমান থেকে সাংস্কৃতিক কর্মকার বলছি।
0: বলো বাবা।
1: আজকে আজকে বিদ্যাস কবি কাজী নজরুল ইসলামের এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগছে, তার স্মৃতির উদ্দেশ্যে আমি একটি গান গাইতে চাই।
0: কিন্তু এটা তো ছুটির ঘন্টা, গল্প দাদুর আশীর্বাদ শিশু মহলের অনুষ্ঠান নয়, এখানে গান না গিয়ে তুমি যদি কিছু বলতে চাও কবি সম্পর্কে সেটি বরং বলতে পারো। তুমি কোন ক্লাসে পড়ো সেটি আগে বলো। ক্লাস সেভেনে পড়ো, তাহলে তো তুমি বেশ বড় হয়ে গেছো। তুমি কাজী নজরুল ইসলাম সম্পর্কে কি জানো একটু বলো না। না, পাশ থেকে কেউ বলে দিলে হবে না, পাশ থেকে কেউ বলে দিলে হবে না, বরং তুমি আমাদের ছোট্ট বন্ধু, হয়তোবা প্রথম এই গানের ভালায় অনুষ্ঠানে এসেছো জানি না, তুমি আরেকটু তৈরি হও, আরেকটু তৈরি হয়ে তারপর তো এসো, তোমার সঙ্গে অবশ্যই কথা হবে। আমরা এবারে যে গান শুনতে চলেছি সেটি অবশ্যই কোরাস গান। এই গান আসুন না, এই গান সম্পর্কে বেশি কিছু নাই বা বললাম, সমবেত কণ্ঠে এ গান একেবারে রক্তে আগুন ধরিয়ে দিত সেই সময় এ গান, আসুন শুনি।

0: এবারে একটি গান আমরা শুনবো, সমবেত কণ্ঠে এই মুহূর্তে আমরা শুনছি না, কিন্তু এই গান সমবেত কণ্ঠে গাওয়া হয়েছে এবং বহুশ্রুত গান, বহু অসম্ভব জনপ্রিয়। কিন্তু সে গান শুনবার আগে আমাদের টেলিফোন লাইনে যে বন্ধু আছেন একটু তার সঙ্গে কথা বলে নি। নমস্কার সুপ্রভাত।
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?
1: কাজী নজরুল ইসলামের জীবনবোধ বা তার দেশাত্মবোধ আমাদেরকে যেভাবে আকৃষ্ট করে তা অবশ্যই অবর্ণনীয়। যে সময় তিনি এসেছেন অগ্নিযুগের এক বিপ্লবের জ্বালাময় পরিস্থিতিতে, সেই সময় এসে তিনি সেই পরিবেশকে আন্দোলিত করেছেন তার গানে কবিতায়, কি বিদ্রোহী হোক, আর একটু আগে শোনালেন কারোর এই লৌহ কপাট। খুব ভালো লাগছে।
0: বেশ,
1: নমস্কার,
0: অনেক ধন্যবাদ। এবারে আমরা যে গান শুনব, এটি এখানে আলাদা করে একটু বলবার এ কারণে যে এখানে অনেকগুলো সুর এসে মিশে গেছে। কিরকম সুর? যেমন মালকুশ, ভৈরব, মেঘ, বসন্ত, হিন্দল, নটনারায়ণ, রাগরাগিনীর ভাঙা গড়া একটা নতুন সুরের সৃষ্টির খেলায় যেন মেতেছিলেন কবি এই গানে। এবং তার এই যে রাগরাগিনীর ভাঙা গড়ার খেলায় তিনি যে কতটা পারদর্শী ছিলেন সে কথা বলতে গেলে নিঃসন্দেহে যারা বিশেষজ্ঞ, যারা গবেষক, যারা নজরুল প্রসঙ্গে চর্চা করেন তারা এই গানটিকে অবশ্যই উল্লেখ করেন। তাই সেই গানটি আমরা শুনবো এবারে, শিল্পী অংশুমান রায়।

0: লয়ে বার ঘনিয়ে আসে, চড়াই মরা মুমূর্ষুদের প্রাণ লুকানোই ওই বিনাশে। এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে, এবার মহানিশার শেষে আসবে উষা অরুণ হেসে অরুণ বেশে। দিগম্বরের জটায় লুটায় শিশু চাঁদের কর, আলো তার ভরবে এবার ঘর, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। ওই নূতনের কেতন ওড়ে কাল বসে কির ঝড়, তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর।
1: কি অদ্ভুত সুর না বলুন, শুনতে শুনতে কেমন একটা নিজেদের মধ্যে একটা কি যেন একটা অস্থিরতা তৈরি করে, কোথায় যেন একেবারে নত হয়ে যেতে ইচ্ছে করে, সমর্পণ করতে ইচ্ছে করে এই সুরের কাছে, এই স্রষ্টার কাছে। 2213134 2213142 আপনাদের অপেক্ষায়। নমস্কার, সুপ্রভাত। হ্যাঁ, কে বলছেন? বাগুইয়াটি থেকে প্রতিমা দাস বলছেন।
2: প্রতিমা জান বলছি, প্রতিমা জান।
1: প্রতিমা জান, আপনি একটু টেলিফোনে কাছে এসে কথা বলুন, আপনার পুরো কথাটা না সব সময় খুব স্পষ্ট হচ্ছে না। হ্যাঁ বলুন।
2: বলছি কাজী নজরুল ইসলাম নিজের গলাতে একটু গান শোনানো যেতে পারে?
1: হ্যাঁ, শোনানো তো যেতে পারে অবশ্যই, কিন্তু আজ যে ভাবনায় ভাবিত হয়ে এসেছি তাতে এই মুহূর্তে পারলাম না, কিন্তু নিশ্চয়ই কোনো না কোনো সময় শোনাবই। অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। একেবারে শেষ দিকে চলে এসেছে, তো একটু দ্রুত এগোই। এবারে একটু বলবো মার্চ সঙ্গীত বা কুচকাওয়াজের গানের কথা। এই মার্চ সঙ্গীত বা কুচকাওয়াজের গান কিন্তু প্রথম আমরা পেলাম এই কাজী নজরুল ইসলামের কাছ থেকেই। এ কথা আমরা বহু সময় বহুবার বিভিন্ন প্রসঙ্গেই আমরা বলি, বলতে হয়, কারণ ইতিহাসকে তো অস্বীকার করা যায় না। আসলে এই যে মার্চ সঙ্গীত বা কুচকাওয়াজের গান, তার সৈনিক জীবনের শিক্ষা বলুন বা সৈনিক জীবন যাপনই বলুন, যেটাই বলিক না কেন, মোদ্দা কথা তার সৈনিক জীবনের যে অধ্যায়, সেখান থেকেই কোথাও উৎসারিত হয়েছিল এই গান তার মনের মধ্যে, তার চিন্তনে। এবারে তেমনই একটি গান সমবেত কণ্ঠে।

সময় তো আর একেবারে নেই, নেই মানে একেবারেই নেই, একটি মাত্র গান শোনার অবকাশ রয়েছে, তাতে আর কথা বললে গান সম্পূর্ণ শোনা যাবে না, এতেও সম্পূর্ণ শোনা যাবে কি না একটু সন্দিহান আমি, কিন্তু তবু চেষ্টা করি এই গানেই শেষ করি আজকের গানের ভেলা। পরবর্তী দিন নিশ্চয়ই আমরা প্রসঙ্গান্তরে আসব। এই গানের শিল্পীরা হলেন ক্যালকাটা ইউথ কোয়ার।

0: গানের ভেলা আজ এ পর্যন্তই। সঙ্গে ছিলাম সুতপা চট্টোপাধ্যায়। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতের সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন যুববাণীর অনুষ্ঠান, উপস্থাপনায় শ্রীপর্ণা পাল এবং দেবজিৎ অধিকারী।

0: কি দেবজি, দেবজি
1: হ্যাঁ বলো,
0: আরে কি হয়েছে, স্টুডিওতে কি ব্যাপার,
1: কি ব্যাপার,
0: সাপ ঢুকেছে,
1: সাপ মানে কি বলছো, সে কি, হ্যাঁ তাই তো,
0: করো প্লিজ,
1: কি আর করা যাবে, মানে না না না না, ভয় পেও না ভয় পেও না ভয় পেও না, আমি তোমাকে একটা কথা বলি, আমার, হ্যাঁ আমি বলছি, সেটাই বলছি, একদমই ভয় পেও না, হ্যাঁ এই মুহূর্তে একদম যাকে ডাকা দরকার, যে মানুষটাকে আমাদের স্টুডিওতে প্রয়োজন, ঠিক সেই মানুষটাকে আমি স্টুডিওতে ডেকে নিয়েছি,
0: হ্যাঁ
1: একদম, একদমই পারো রিলিভড হতে, কারণ আমাদের সঙ্গে আজকে রয়েছে শাশ্বত ঘোষ, তাকে আমরা সকলেই মোটামুটি চিনি, ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার তিনি, এবং তার সঙ্গে তো সাপেদের একটা দারুণ বন্ধুত্ব, তাই না? আচ্ছা বন্ধুরা, যারা এতক্ষণে আমাদের পোস্টার দেখে ফেলেছো প্রোগ্রামের, তারা কিন্তু সত্যি সত্যি জানো যে এখন অবধি মানে স্টুডিওতে সাপ টাপ ঢোকেনি,
0: এরকম কিছু একটা হতেও পারে, আর দেবজিৎ আমার সাথে একটা সুন্দর প্র্যাঙ্ক করেছে একদম শুরুতে, এবং সেই প্র্যাঙ্কটাতে আমি প্র্যাঙ্কড হয়ে গেছি
1: একদম। কিন্তু আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তার গল্পই আমরা শুনবো, কারণ আজকের অনুষ্ঠানটা আড্ডায় অ্যাডভেঞ্চার, তো এমন একটা মানুষকেই আমরা আজকে স্টুডিওতে পেয়ে গেছি যার কিন্তু অ্যাডভেঞ্চারের কোনো শেষ নেই, মানে যার গল্পে আমরা অ্যাডভেঞ্চার ভরি ভরি পাবো। তো প্রথমেই জানাবো, ওয়েলকাম শাশ্বতদাকে, আর কেমন লাগছে শাশ্বতদা আজকে এখানে এসে?
2: হ্যাঁ নমস্কার, আমার ভীষণ ভীষণ ভালো লাগছে, ছোটবেলায় বাবাকে দেখতাম রেডিও শুনতে, আমিও গান শুনতাম সেখানে, অন্যান্য প্রোগ্রাম শুনতাম, কিন্তু মহালয়া শুনতাম, কিন্তু রেডিওতে যে আমার ভয়েসও কেউ শুনবে এটা সত্যি একটা অন্যরকম একটা অনুভূতি লাগছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
0: তো তোমার কাছে এই যে দেবজিৎ আমার সাথে একটা ছোট্ট প্র্যাঙ্ক করলো,

0: এটা তো তুমি দেখে প্রচন্ড হাসছিলে, আমি বুঝতেই পেরেছি। এবং এই প্র্যাঙ্কটার আমার কোনো আইডিয়াই ছিল না, এবং দেবজিৎকে থ্যাংক ইউ প্র্যাঙ্কটা করার জন্য। এবং তারই সঙ্গে এই যে শাশ্বতদা আজকে আমাদের সঙ্গে রয়েছে, যারা বন্ধুরা যারা শাশ্বতদাকে প্রচুর মানুষ চেনেন এটা আমরা জানি, এবং শাশ্বতদা বিভিন্ন মানে শাশ্বতদার সাথে অফিয়ার কথা হচ্ছিল, শাশ্বতদা পশু পাখি প্রচন্ড ভালোবাসে সেটা বলেছে আমাদেরকে, তারই পাশাপাশি শাশ্বতদার যে মূল কাজ এই যে ওয়াইল্ড লাইফ রেস্কিউ করা, এবং তার মধ্যেও একটা বিশেষ প্রাণীকে রেস্কিউ করা, সেটা হলো সাপ।
1: যে প্রাণীটাকে দেখলে মানে নাম শুনলে মানুষ ভয় পালে,
0: অদ্ভুত আতঙ্ক তৈরি হয় আমাদের,
1: সেখানে শাশ্বততা কিন্তু একদম বিপরীত দিকে হাঁটে,
0: একদম বিপরীত দিকে হাঁটে। এবং প্রচুর ছবি দেখেছি আমরা, ভিডিও দেখেছি, সেখানে শাশ্বততা অবলীলায় কিন্তু সেই কোনো একটা বিষধর সাপকে কিন্তু রেস্কিউ করছে। এবার এটা যে কতটা অবলীলায় আর ঠিক কতটা ভয় বা কতটা টেনশন কাজ করে, কতটা প্রিকশন নিতে হয়, সেই সবটা কিন্তু আজকে আমরা জিজ্ঞেস করবো দাদাকে। তার সঙ্গে অ্যাডভেঞ্চারের গল্প হবে, দাদার এই যে নানান যে অভিযানগুলো সেগুলো কিভাবে করেছো, কি করেছো না করেছো সেগুলো আমরা দাদার কাছে জানবো। আর সেটা ছাড়াও তোমরা যদি দাদার কাছে কোনো প্রশ্ন করতে চাও, 03322131342 এই নাম্বারে ঝটপট চলে এসো।
1: আর তাছাড়াও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু আজকের পোস্টের নিচে তোমরা কমেন্ট করতে পারো। আর তাছাড়াও দাদার একটা ছোট্ট ভিডিও আমরা আপলোড করেছি, যেখানে দাদা কিন্তু অলরেডি আগে থেকে জানিয়ে দিয়েছিল আমাদের ফলোয়ার্সদেরকে যে দাদা আজকে এখানে আসছেন, তো সেখানেও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজের আইডি যুববাণী কলকাতা, YUVAVANIKOLKATA, সেখানে আজকের পোস্টের নিচে কমেন্ট করতে পারো। তো অবভিয়াসলি আমরা তোমাদের সঙ্গে আড্ডা দেবো বলে অপেক্ষা করছি, আর দাদার কাছে তো প্রচুর প্রশ্ন,
0: প্রচুর মিথস আছে, প্রচুর প্রবাদ আছে, প্রচুর ভুল ধারণা আছে, সেইগুলো হয়তো গল্পে গল্পে আজকে দাদার কাছ থেকে জানতে পারবো যে কি করা উচিত বা কি করা উচিত নয় সেটাও, তাই না দেবজিৎ?
1: একদম একদম। তো প্রথমেই দাদার কাছে একটা প্রশ্ন আমার খুব রাখতে ইচ্ছে করছে শ্রীপর্ণা, যে এই যে একটা অদ্ভুত প্রফেশন, প্রফেশন বলা যায় কিনা আমি জানি না, এটা হয়তো
2: প্যাশন,
1: পিওরলি আউট অফ প্যাশন,
0: আমি বলতেই যাচ্ছি পিওরলি প্যাশন।
1: তো সেই জায়গা থেকে এরকম একটা মানে কাজ করবার আগ্রহটা কিভাবে তৈরি হলো?
2: দেখো এই ব্যাপারটা অনেক আগে থেকেই, ছোটবেলা থেকেই আমার বাড়িতে প্রচুর কুকুর থাকতো, সেখানে অন্যান্য অবলা প্রাণীরা থাকতো,
1: ঠিক
2: রাস্তাঘাটে কোনো অবলা প্রাণীর যদি কোনো কষ্ট দেখতাম তো সেগুলোকে ট্রিটমেন্ট করার ব্যবস্থা করতাম। তো এই ব্যাপারটা আমার ছোট থেকেই, এবং এটা ইনবর্ন মানে আমার ফ্যামিলিগত বলতে পারো, আমার মাকে দেখতাম যে সমস্ত নির্বিষ সাপগুলো সেগুলো হ্যান্ডেলিং করতে দেখতাম, হ্যাঁ তো সেখান থেকে সাপের প্রতিও একটা ভালো লাগা জন্মায়, ভালোবাসা জন্মায়।
1: বেশ,
2: তো একদম ছোট থেকেই আমার এই অবলা প্রাণীর প্রতি যে মানে ওরা যে কথা বলতে পারে না এবং তাদেরও যে কষ্ট হয়, কষ্ট হলেও বলতে পারে না, এই ব্যাপারটা আমাকে অ্যাট্রাক্ট করে
1: একেবারে।
2: তো সেই ছোট থেকেই আমার কাজটা স্টার্ট। তবে এই যে এখন যেভাবে কাজ করছি, বাড়ি বাড়ি গিয়ে যে রেস্কিউ করা, মানুষকে সাপ থেকে উদ্ধার করা, সাপকে মানুষের থেকে উদ্ধার করা, তো এটা বলতে পারো ওই কোভিডের টাইমটা থেকে বাড়ে, মানে ওই টাইমটায় কোনো কাজকর্ম সব স্টপ ছিল, ওই টাইমটা থেকে আমার এই প্যাশনটা বলতে পারো ব্যাপকভাবে স্প্রেড করে, মানুষ জানা জানা শুরু হয় যে অমুক একজন আছে সে এরকম কাজ করে, তো এই ব্যাপারটা তখন থেকে স্প্রেড করে বলতে পারো।
1: বুঝতে পারছি। তবে এই যে আর একটা খুব ইম্পর্টেন্ট কথা তুমি তোমার উত্তরেই বললে, সেটাকে একটু আমি চেষ্টা করবো হাইলাইট করবার, যে সাপকে মানুষের থেকে বাঁচানো।
2: একদম একদম। তো মানে সাপ হচ্ছে বেসিক্যালি ভীষণ ভীতু একটা প্রাণী,
1: ঠিক
2: মানে কতটা ভীতু সেটা বলে বোঝাতে পারবো না। দেখো আমরা তো সবাই ভয় পাই, শ্রীপর্ণা তুমি ভয় পাচ্ছিলে, তো এরা কিন্তু এরও বহু গুণ বেশি ভয় পায়।
0: আচ্ছা,
2: একদম। আমরা এই স্টুডিওর মধ্যে তোমাকে একটু আগে বলছিলাম, যদি এখন কিছু বিষধর সাপ যদি এখানে ছেড়ে দেওয়া হয় এবং আমরা যদি সবাই স্টিল এখানে বসে থাকি, কোনো পায়ের মুভমেন্ট বা কোনো রকম মুভমেন্ট প্যানিক না করে যদি স্টিল আমরা এখানে থাকি, তারা আমাদের পায়ের উপর দিয়ে চলাফেরা করবে কিন্তু কোনো বাইট করবে না।
1: কি মনে হচ্ছে শিবর্ণা, একবার ট্রাই করে দেখো না?
0: শাশ্বতদা এক্সপার্ট আমি নই, তুমি নও, দাদার কাছে গল্প শুনবো,
1: গল্প শুনবো শুধু।
2: তো ওরা ভয় পেয়েই কামড়ে, মানে মানুষ ভয় পাই, মানুষ ভয় পেয়ে পালাতে যায়, হাত পা মুভ করে, এবং সেই মুভমেন্ট থেকে ওরা আরো বেশি ভয় পেয়ে যায়।
0: আচ্ছা,
2: সেই ভয় পাওয়া থেকেই অ্যাটাকিং ব্যাপারটা আসে। তাছাড়া কিন্তু ওদের মধ্যে এই অ্যাটাকিং, যেমন শুধু সাপ না, যে কোনো ওয়াইল্ড অ্যানিমেলের ক্ষেত্রে এটা প্রযোজ্য, তারা সবাই ভীতু হয়, প্রচন্ড ভীতু হয়।
1: এবং সেখানে তো মানুষের একটা দায়িত্ব কোথাও না কোথাও থেকেই যায়, যে আমরা তাদের মানে বাসস্থান যেটা রয়েছে সেটাকে আমরা অনেকটা হয়তো
2: হ্যাম্পার করে ফেলেছি, ভীষণভাবে করেছি। আমরা রাস্তা সম্প্রসারণ বলো বা ফ্যাক্টরি এই সমস্ত নামে অল ওভার ইন্ডিয়া আমরা বিভিন্ন জায়গাতেই দেখেছি যে প্রচুর পরিমাণে অরণ্য ছেদন হয়েছে।

0: ফুটপাতে কিন্তু বৃক্ষরোপণ কিন্তু হয়নি
1: একেবারে,
0: তো সেই জায়গা থেকে ইকোসিস্টেমের ব্যালেন্স কিন্তু দীর্ঘ মানে দিনকে দিন হারিয়ে যাচ্ছে,
2: সেটার
1: রেজাল্ট মানুষ দায়ী।
0: তার একটা রেজাল্ট আমি মানে জলজ্যান্ত উদাহরণ, অনেকে যারা এসি পছন্দ করতো না তারা বাধ্য হয়ে আজকে এই গরমে এসি কিনতে বাধ্য হচ্ছে, তারা দেখবে এটা কিন্তু আমার কথার সাথে অনেক দর্শক শ্রোতারা মেলাতে পারবে যে তারা এসিতে থাকা পছন্দ করে না,
2: কিন্তু
0: বাধ্য হয়ে যা অবস্থা হয়ে যাচ্ছে পরিবেশে বাধ্য হয়ে তারা এসি কিনছে, তো এটা কিন্তু দিনকে দিন আরো খারাপ ওয়েদার হয়ে যায়
1: একেবারে,
0: এবং আমরা এটা রিয়েলাইজ করছি না, এটা আমাদের দুর্ভাগ্য যে ইকোসিস্টেমের ব্যালেন্স আমরা হারিয়ে ফেলছি, গাছপালা ওয়াইল্ড লাইফ সমস্ত কিছু আমরা হারিয়ে ফেলছি, এবং এর জন্য আমরাই দায়ী, কিন্তু আমরা এই বিষয়ে কোনো সচেতন হচ্ছি না।
2: আরো বেশি করে দাদা এই যে জলাভূমি যেগুলো সেগুলো কমে যাচ্ছে, কারণ সাপের তো একটা থাকার জায়গা জলাভূমি এবং তার আশেপাশে যে জঙ্গলটা সেটা কোথাও গিয়ে আস্তে আস্তে কমছে, এবং খুব স্বাভাবিকভাবেই তারা আমরা মনে করছি যে ওরা আমাদের থাকার জায়গায় চলে আসছে, আমরা উল্টোটা ভাবছি না,
0: ব্যাপারটা হচ্ছে উল্টোটা যে ওরা ওদের বাসস্থানেই আছে, আমরা ওদের বাসস্থান কেড়ে নিয়ে ঘর বাড়ি বানিয়ে ফেলছি, তো তাহলে তো স্বাভাবিক না আমাদের ঘরের মধ্যে ওরা ঢুকে যেতেই পারে।
2: হ্যাঁ, এবার সেখানে আমাদের একটা ভয় সৃষ্টি হচ্ছে। এবার এই ভয়টা কাটানোর যে ব্যাপারটা, তোমাকে আমি এটাই জিজ্ঞেস করবো যে তুমি বলছো ছোটবেলা থেকে তুমি ভালোবাসতে পশু পাখি, তাও একটা মানে পশু পাখি ভালোবাসা সাপ মানে দুটোর মধ্যে একটা একটা সামান্য পার্থক্য আছে না? এই ভয়টা
1: আমার বাড়ির পোষ্য কুকুরটিকে নিয়ে গুড মর্নিং মানে মর্নিং ওয়াকে বেরোনো আর একটা সাপ রেস্কিউ করা, সে ভোর তিনটে হোক আর বিকেল পাঁচটা হোক,
2: তুমি নানান জায়গা থেকে রেস্কিউ কল পাও, এই যে ব্যাপারটা যে হ্যাঁ কেউ হয়তো তোমাকে ফোন করে বলছে যে আমি হয়তো একটা চন্দ্রগোড়া দেখতে পেলাম বা হয়তো একটা গোখরো, আমি জানি না যে এইটা শোনার পরে তুমি হয়তো খুব ক্যাজুয়ালি বলো যে হ্যাঁ আমি যাচ্ছি, এই ব্যাপারটা কিভাবে তৈরি করেছে জাস্ট এটা যদি বলো।
0: দেখো একটা কথা আমি ছোট করে বলবো যে সাপ এই কথাটাতে বেশি ভয় প্রাণীটার থেকে,
1: একদম,
0: তো মানুষ সবকিছুই পারে। হ্যাঁ, তোমরা যে এইভাবে এত সুন্দর করে অবলীলায় কথা বলছো এটাও কিন্তু যথেষ্ট কঠিন একটা জব, এটা সবাই পারে না, অন্য কাউকে র্যান্ডম তুমি এখানে বসিয়ে দেবে গলাটা কাঁপবে। তো ব্যাপারটা এটাই যে ওই ভয়টা যদি কাটাতে পারো তাহলেই সব কিছু সহজ জিনিস। তো প্রাণীটাতে বেসিক্যালি কোনো ভয় নেই, কিছু টেকনিক্যাল ব্যাপার অবশ্যই রয়েছে, টেকনিক্যালি হ্যান্ডেল করতে হয়। আমি যতবার আমি সাপের গায়ে হাত দিই 110% মনোযোগ সেদিকে রাখতে হয়, মনোযোগ রাখার পরেও আমার একটা দুর্ঘটনা ঘটে গেছিল। তো হ্যাঁ, অবভিয়াসলি এটা অনেক বেশি রিস্কি জব,
2: মানে
0: যতক্ষণ তোমার হাতে সেই অ্যানিমেলটা থাকবে তোমাকে টোটাল ফোকাসটা সেদিকে রাখতে হয়, তার সাথেও আমাকে ক্যামেরা অডিয়েন্স পাবলিক সমস্ত কিছুই দেখতে হয়, যেহেতু আমাকে একটা আমি সেটাকে প্রেজেন্টও করি,
1: সেখানে খুব উত্তেজিত একটা মব থাকে যারা মানে ভীষণ কিউরিয়াস এবং উত্তেজিত,
0: তো সেখানে সমস্ত কিছু হ্যান্ডেল করার পরেও আমাকে কিন্তু 110% মনোযোগ সেই অ্যানিমেলটার দিকেই থাকে। অনেকে বলে যে দাদা তুমি ক্যামেরার দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলছো তুমি,
2: হ্যাঁ সাংঘাতিক একটা বিষয়, আমি তোমার ভিডিওগুলো দেখে আমি ভাবছি যে একটা মানুষ কিভাবে মানে হাত কাঁপছে না তোমার, তুমি যে এরকম করছো যে একসাথে তুমি একটা একটা প্রাণীকে রেস্কিউ করছো যে কোনো মোমেন্টে যে কোনো কিছু করে উঠতে পারে, এবং সেখানে তোমাকে কথা বলতে হচ্ছে, এবং এই যে দেবজিৎ বললো যে একটা উত্তেজিত এক্সাইটেড জনতা তোমাকে ঘিরে থাকে পুরোপুরি যে কিভাবে দাদা কাজটা করছে সেটা দেখার জন্য, এই পুরোটাকে সামলানো তো একটা খুব বড় ব্যাপার।
0: অবশ্যই অবশ্যই, এটাও মানে অভ্যাস হয়ে গেছে, হ্যাঁ, কারণ এই চাপটা সামলে সমস্ত কিছু সামলেও তার দিকে তার প্রত্যেকটা মুভমেন্টের দিকে যে নজর রাখা, আমি ক্যামেরার দিকে তাকাচ্ছি কিন্তু আমার কনসাস মাইন্ডের চোখটাও কিন্তু সেই দিকেই কিন্তু ফলো রাখছে, না রেখে উপায় নেই কারণ জিনিসটা এমন, তো একটু ভুল তো ইস্পার উস্পার হয়ে যাবে,
2: ইস্পার হয়ে যাবে সত্যি তাই,
0: তো সতর্ক থেকে কাজটা করতে হয় এই আর কি।
2: এই যে একটা কনসেন্ট্রেশন, এই যে মনের একটা খুব বড় সংযোগ কোথাও গিয়ে দেবজিৎ, আমি জানি না দেখো মানে প্রাণীটা এমনই দেখতে খুব সুন্দর, আমি নো ডাউট বলবো আমার দেখতে খুব ভালো লাগে, সেটাও টিভির চ্যানেলে, টিভির চ্যানেলে হ্যাঁ আমি ছোটবেলা থেকে দেখতে ভালোবাসতাম, কিন্তু কোনোদিনই হ্যাঁ আস্তে আস্তে যখন বড় হয়েছি প্রচুর বিদেশি এরকম অনেকে আছেন যারা কাজগুলো করেন, আমাদের নিজেদের মধ্যে আমাদের ঘরের ছেলে সেই জায়গায় কোথাও গিয়ে একটা গর্ববোধও আছে, এবং সেই ভালোবাসা থেকেই এরপরে দাদার জন্য একটা গান থাকবে, এবং সেই গানের ঠিক পরে আমরা ফিরছি তোমাদের ফোন কল তোমাদের কমেন্টস সবটা নিয়ে দাদার কাছে আড্ডা দিতে। আজকে আড্ডায় অ্যাডভেঞ্চারে শ্রীপর্ণা দেবজিৎ, এবং আমাদের সঙ্গে অবশ্যই আমাদের বিশেষ অতিথি ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার শাশ্বত ঘোষ, শাশ্বত দাদা।

0: ফিরে এলাম গানের বিরতির পর, তোমাদের সঙ্গে রয়েছি আজকে আমি তোমাদের বন্ধু দেবজিৎ, আর আমার সঙ্গে রয়েছে তোমাদের আরেক বন্ধু শ্রীপর্ণা। আর আজকে আড্ডায় অ্যাডভেঞ্চার অনুষ্ঠান, সেই আড্ডা কিন্তু জমে গেছে অলরেডি, কারণ আমাদের সঙ্গে তোমরা অলরেডি জানো যে আমাদের সঙ্গে রয়েছে শাশ্বত ঘোষ, শাশ্বতদা। তো ডেফিনেটলি আমরা যাওয়ার আগে অনেকগুলো প্রশ্ন করেছিলাম আর এখনো অনেক প্রশ্ন রয়েছে। তো শাশ্বতদা, এর পরের প্রশ্নটা খুব ইন্টারেস্টিং। শ্রীপর্ণার একটা বক্তব্য ছিল যে শাশ্বতদা সাপটা ধরে কিভাবে আর ছাড়ে কিভাবে,
1: মানে পুরো প্রসেসটা যদি তুমি বলো, পদ্ধতিটা, যে তুমি কোথাও একটা ধরতে গেলে সাপটা, আর ঠিক তারপরে বিষয়টা কিভাবে হচ্ছে।
2: মানে ধরো আমার কাছে ফার্স্টে কল আসে, যেহেতু সোশ্যাল মিডিয়া ধরো ইউটিউব বা ফেসবুকে, ধরো আমার কন্ট্যাক্ট নাম্বার তো সব জায়গাতেই পাবলিক রয়েছে, তো সেখান থেকে কারোর বাড়িতে যদি সাপ বা অন্যান্য কোনো ওয়াইল্ড অ্যানিম্যাল যদি ঢোকে, তো সেখান থেকে কলগুলো আসে, এবং কল আসার পর আমাকে সেখানে যেতে হয়। তো সেখানে যাওয়ার পর রেস্কিউটা করা হয়, যেরকম তোমরা ভিডিওর মধ্যে দেখো। তো সেই রেস্কিউ করার পর সেগুলোকে আমরা ব্যাগেজ করি। তো রেস্কিউ করার পর সেগুলো, সেই যে ওয়াইল্ড অ্যানিমেলটা আমরা রেস্কিউ করি, সেটাকে ধরো ব্যাগেজ করা হয়, এবং ব্যাগেজ করার পর আমরা রিলিজ স্পটে যাই, মানে কোনো একটা জঙ্গলের মধ্যে যাই, সেই জঙ্গলের মধ্যে সেগুলোকে আমরা রিলিজ করে দিই। যেরকমটা ভিডিওতে দেখানো হয় সেরকমটাই হয়, সব কিছু একদম অ্যাজ ইউজুয়াল প্রসেসেই সেটা করা হয়।
1: মানে ধরো তোমার কাছে একটা কল এলো, সেই কলটা আসার পরে তুমি এক্স্যাক্টলি মানে কতক্ষণ সময় নাও, বা ধরো অনেকটা দূরে?
2: দেখো বিভিন্ন জায়গা থেকে কল আসে, প্রচুর দূর দূর থেকেও কল আসে, কিন্তু সব জায়গায় যাওয়াটা পসিবল হয় না।

0: এবার যতটা আমার রেঞ্জের মধ্যে থাকে সেই জায়গায় আমরা যেতে পারি।
1: বেশ, বুঝতে পারছি। তো মানে আর একটা জিনিস জানতে চাইবো, যে মানে যেটা আমার খুব জানার ইচ্ছা ব্যক্তিগতভাবে, যে এতগুলো তো রেস্কিউ তুমি করো, মানে সাপ এবং অন্যান্য বিভিন্ন রকমের বন্য প্রাণী যেগুলো তুমি রেস্কিউ করে থাকো, তো সেক্ষেত্রে কোন এমন একটা কোনো রেস্কিউ অপারেশন যেটা শুনলে একদম মানে এখন অবধি গায়ে কাঁটা দেয় এবং আমাদের শ্রোতা বন্ধুরাও দারুণ মজা পাবে আর কি, এরকম একটা কোনো গল্প যদি শেয়ার?
0: সেরকম গল্প অনেকই আছে, তার মধ্যে যদি প্রথম বলো তাহলে আমি বলবো যে ফার্স্ট যখন আমি একটা রক পাইথন রেস্কিউ করি, অজগর সাপ,
1: রাইট,
0: যেটা আমাদের বেথডরি অভয়ারণ্যেতে কিছু ছাড়া আছে।
1: আচ্ছা,
0: কিন্তু সেগুলো কি হয়, পর্যবেক্ষণের অভাব বা ইনফ্রাস্ট্রাকচারের অভাব যাই বলো না কেন, সেগুলো বেরিয়ে চলে আসে
1: একদম
0: এবং মানুষের বাড়িতে ঢুকে যায় কখনো কখনো। তো সেই রকম কোনো একটা মানে ফার্স্ট যেটা আমি সিঙ্গেল মানে আমি একা গিয়ে উদ্ধার করি,
1: হুম হুম,
0: সেই সাপটা একটা মিডনাইটে এটা রেস্কিউ অপারেশনটার কল এসেছিল, এবং সেটা আমি অন্য কোনো রকম কোনো কাউকে হেল্প মানে হিসেবে পাইনি। মানে ম্যাক্সিমাম কেসে কি হয় যে আমার সাথে ক্যামেরাম্যান যায় বা অন্য কেউ যায়, তো যেহেতু মিডনাইট হওয়ার কারণে আমাকে একাই সেখানে যেতে হয় এবং একা গিয়েই সেই রেস্কিউটা করি, এবং সেই রেস্কিউ করতে গিয়ে সেটা একটা বিরাট বড় অজগর ছিল, প্রায় 11 থেকে 12।
1: মানে তুমি কমপ্লিটলি একা গিয়েছিলে?
0: আমি টোটালি একা,
1: বাবা,
0: এবং সেই বাড়ির মানুষজনও মানে ধরার মতো সেরকম কেউ ছিল না, এবং সেই সাপটা এতটাই বড়, এতটাই মোটা ছিল, মানে সে নিজে
1: আমাকে
0: জড়িয়ে ফেলছিল। এবং তোমাদেরকে বলবো যে অজগর সাপ এমন একটা সাপ যে সাপটা ও হচ্ছে র্যাপ করে জড়িয়ে ধরে
1: একদম
0: দম বন্ধ করে মেরে দেয়। ওর এমনি কোনো বিষ নেই, কিন্তু ও যদি তোমার গলাটাকে যদি একবার যদি ভালো করে র্যাপ করে নিতে পারে তাহলে ও কিন্তু দম বন্ধ করে মেরে দেবে।
2: মানে পুরোপুরি তোমার মাসল চোক করে মানে একদম পেশিটা বন্ধ করে দেবে, শ্বাস নেওয়ার অবস্থাটা পুরো শেষ।
0: একদম একদম একদম।
1: তো সেগুলো হয়তো আমরা ভিডিওতে দেখেছি, বাট এরকম একটা প্রাণী একদম নিজে হাতে ধরা,
0: অত বড় একটা
1: সাপ, পুরোপুরি একা অত বড় একটা সাপ,
0: তো ওটাকে হ্যান্ডেল করতে আমার প্রচন্ড কষ্ট হয়েছিল, কারণ ওটা আমার ফার্স্ট একা গিয়ে অজগর উদ্ধার ঘটনা ছিল।
1: বুঝতে পারছি।
0: তো সেইটা একটা মানে আমার একটা দুঃসাহসিক উদ্ধার কার্যের মধ্যে একটা আমি বলবো,
1: কিন্তু
0: আলটিমেটলি পেরেছিলাম। আলটিমেটলি ওটাকে রেস্কিউ করে সেই বাড়ির মানুষজন সবাইকে হেল্প নিয়ে সেটাকে বসাবন্দি করা হয় এবং তারপর অ্যাজ ইউজুয়াল আবার ফরেস্টের ভিতরে আবার ছেড়ে দেওয়া হয়।
1: নিশ্চয়ই তাই, কারণ তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি বুঝতে পারছিলাম যে তোমার সেই উইল পাওয়ারটা রয়েছে একদম ভেতরে। না মানে
2: দেখছি তুমি বিষয়টা ভাবতে পারছো যে অজগরের ওজন কিন্তু অনেক বেশি,
1: অনেক বেশি, এবং তার মানে ওই জড়িয়ে ধরার যে একটা প্রবণতা যেটা দাদা বলছিল, এবং সেই মুহূর্তে দাদা একা রেস্কিউ করেছে, এবং আমি চাইবো যে ভবিষ্যতে এরকম আরো অনেক অনেক অনেক সফল রেস্কিউ ওয়ার্ক তুমি করো। কিন্তু আরেকটা কথা দাদা, যেটা আমার মনে হচ্ছে যে ধরো মানে এরকম একটা বাড়ির ভেতর বা কোনো গ্রামের ভেতর যখন হঠাৎ করে এরকম সাপ, বা আমি মানে সাপের প্রসঙ্গটা থেকেও যদি একটুখানি বেরিয়ে আসি, যে অন্য কোনো বন্য প্রাণী তারা যদি ঢুকে আসে এবং সেখানে মানুষ যখন মানে চূড়ান্ত উত্তেজনায়, মানুষকে কিভাবে বোঝা মানে কিভাবে কন্ট্রোল করো এই ব্যাপারটা, যে হ্যাঁ মানে তুমি একজন, কারণ তো মানে ডেফিনেটলি তুমি হয়তো বন দপ্তর মানে অফিসিয়ালি কোনো হয়তো ওরকম তোমার কাছে এভিডেন্স নেই, কোনো প্রুফ নেই, আইডি প্রুফ নেই, তুমি হয়তো একজন ইন্ডিপেন্ডেন্ট রেস্কিউ ওয়ার্কার, তো সেক্ষেত্রে তুমি যখন যাচ্ছ সেই মানুষগুলোকে তুমি কিভাবে হ্যান্ডেল করো যে হ্যাঁ আমার হাতে নিরাপদ এরা?
0: প্রথমে প্রথমে যখন ফোনটা আসে তখনই আমি তাদেরকে ওখানে ওভার কলই আমি বলে দিই যে তোমরা একটা সেফ ডিস্টেন্সে থাকো, কাছাকাছি থেকো না, এবং যাতে কেউ কাউকে হার্ম না করতে পারে,
1: হ্যাঁ,
0: যাতে কেউ সাপটাকে না মারতে পারে বা ভাম বিড়ালটাকে বা গোসাপটাকে যাতে না মারতে পারে সেটাও দেখতে, যেহেতু আমি যাচ্ছি হয়তো 10 মিনিট বা আধ ঘন্টা বা এক ঘন্টা সময় লাগবে, আমি যাচ্ছি, সেই আশ্বাস মানে আশ্বস্ত করি তাদেরকে, এবং তারাও যাতে কোনোভাবে তাদের থেকে মানে ওই ওয়াইল্ড অ্যানিমেলটা থেকে যাতে হার্ট না হয় একটা সেফ ডিস্টেন্স থেকে জাস্ট ফলো রাখতে বলি, এটা হচ্ছে আমার ফার্স্ট কাজ। এবং তারপর যখন স্পটে পৌঁছাই তখন তো তাদেরকে সেফ ডিস্টেন্স করে দিয়ে অ্যানিমেলটাকে যেভাবে অ্যাজ ইউজুয়াল আমরা যেরকম রেস্কিউ করি সেরকমভাবে ওটাকে উদ্ধার করে নিই,
1: একেবারে
0: সেটাতে কোনো অসুবিধা হয় না। এবং যেহেতু তারা আমাকে মানে মানুষ সত্যি আমাকে ভীষণ ভালোবাসে সেটা আমি বুঝতে পারি, যখন যে স্পটগুলোতে আমরা যাই মানে আমার সাথে কথা বলার জন্য, আমার সাথে মানে আমার কথা তারা শোনে, মানে মব কন্ট্রোল করতে আমার কোনো সমস্যা তেমন কিছু হয় না।
2: এখানে একটা খুব টেনশন থাকে যে মানুষ কিভাবে বিষয়টা নেবেন বা কিভাবে বলবেন,
0: তারা ভীষণ আমাকে বেশ ভালোবাসে, মানে তারা
1: ভালোবাসা উত্তরোত্তর বাড়ুক। তবে এই মুহূর্তে যেহেতু আমরা সাপ নিয়ে কথা বলছি শ্রীপর্ণা, তো যদি একটা ওই একটু একটু বিষাক্ত গান যদি হয়ে
2: যায়, আমি তোমার
1: গানটা বিষাক্ত নয়,
2: গানটা একদমই বিষাক্ত নয়, গানটা বরঞ্চ খুবই উত্তেজনা এবং খুবই মানে একটা খুব লাইভলি।

0: ফিরলাম গানের পর, বিষাক্ত মানুষ এতক্ষণ শুনছিলে ফসিলসের তরফ থেকে, বাট এই মুহূর্তে আমার মনে হয় শ্রীপর্ণা আমাদের কোন এক বন্ধু তো অ্যাটলিস্ট চাইছে যে দাদার কাছে কোন একটা প্রশ্ন রাখবে আমাদেরই মতন। তো চলো শুনে নি কে কে বলছেন। হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ, কে বলছেন?

0: থেকে বলছেন?
1: অসীম কুমার মণ্ডল।
2: হ্যাঁ হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন?
1: একটু অন্য সুরে বলি।
0: হ্যাঁ বলুন।
1: অনুষ্ঠান জুড়ে হাজির হলাম, পেলাম একটু অনুপ্রেরণা, তাই তো কান পেতে শুনছি কত অজানা প্রাণী হলো আজ জানা। গ্রামে বাস করি আমরা, তাই দেখি কত রূপে সাপেদের, অবশ্য সেটা মনে জানা, হয়তো সেটা জানে না শ্রীপর্ণা। অনুষ্ঠান যুগে থাকুক এমন খবরাখবর সঙ্গে গীত।
0: অনেক ধন্যবাদ আমাদের এই বন্ধুকে, যিনি সুন্দর একটা ছন্দে পড়তে
2: এত সুন্দর একটা মানে কি বলবো ওয়েলকাম জানিয়েছে বন্ধু, তার মনের কথা জানিয়েছে। তোমরাও ফোন করতে থাকো, তোমাদের যদি দাদার কাছে কোনো প্রশ্ন থাকে যে হ্যাঁ মানে আমার কোনো একটা পার্সোনাল কিছু একটা দাদাকে জিজ্ঞেস করা আছে যেটা এই ওয়াইল্ড লাইফ সংক্রান্ত কোনো জিনিসপত্র, তাহলে তোমরা কিন্তু সেটা করতে পারো। ঝটপট চলে এসো ফোন লাইনে 0332213 1342, আর এসে কিন্তু তোমরা বলতে পারো তোমাদেরও মনের কথা।
0: আর তাছাড়াও আমাদের ফেসবুক অফিসিয়াল ফেসবুক পেজ আজকে পোস্টার বা মানে আমাদের লাইভের নিচেও কমেন্ট করে জানাতে পারো তোমাদের প্রশ্ন, তোমাদের অভিজ্ঞতাও তোমরা শেয়ার করতে পারো। তবে পরবর্তী আচ্ছা অলরেডি আমাদের কাছে কমেন্ট চলে এসেছে।
2: হ্যাঁ, সৌমেন দাস লিখছেন যে যুববাণীর আড্ডা অ্যাডভেঞ্চার অনুষ্ঠানে আমাদের সাহসী দাদাভাই শাশ্বত ঘোষকে নমস্কার জানালাম। আমরা সাধারণত সাপ দেখলে যে ভয় পাই সেই, কিন্তু সাপকে আঘাত না করলে সাপ কোনো ক্ষতি করে না, এই বিষয়টা দাদা খুব ভালো বললেন, দাদাকে অসংখ্য ধন্যবাদ। এটা সত্যিই তাই, মানে আমার যে প্রশ্ন এবং আমি সত্যি কথা বলতে এত বড় হওয়ার পরে পড়াশোনা করার পরেও না আমার মনে হতো যে সাপ বোধহয় কিছু একটা করে ফেলবে দেখলে, সত্যি বলছি দেবজিৎ,
0: দেখা তো অনেক দূর কি বাত।
2: আমি আর এটা নিয়ে কোনো কথা বলতে চাই না, কিন্তু দাদাকে আমি যেটা জিজ্ঞেস করতে চাই যে দাদা এই প্রফেশনের বা প্যাশন, তুমি যেটা শুরুতেই বললে প্যাশনের একটা বিরাট বড় চ্যালেঞ্জ আছে, একটা ভয় আছে, আতঙ্ক কাজ করে, এইগুলোকে তুমি কিভাবে নিজের মধ্যে সেই সাহসটা এনেছো বা সেই চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার জন্য তুমি ঠিক এক্স্যাক্টলি কী কী করেছো বা কী কী ভাবো বা ওই সময়টাতে মাথায় কী কী চলে?
3: এটা আমি আমার সাথে ঘটে যাওয়া দুর্ঘটনাটা দিয়ে বলি এক্সাম্পল হিসেবে।
0: একদম প্লিজ।
3: মানে দেখো, যখন আমি, সেটা ছিল 2024 সালের 10th May, অক্ষয় তৃতীয়ার দিন ছিল, তো একটা রাসেলস ভাইপার যেটা চন্দ্রগোড়া সাপের উদ্ধার কার্যের একটা ফোন আসে আমার বাড়ি থেকে 1.5-2 কিলোমিটারের মধ্যেই, তো সেখানে যাই, রেস্কিউ করি, টোটাল অপারেশনটা কমপ্লিট হয়, তাকে ব্যাগের মধ্যে বন্দি করা হয়ে যায় এবং তারপর তাকে সেই ব্যাগটাকে, মানে সাপটা যে থলের মধ্যে রাখি সেই থলেটাকে আবার যখন আমাদের পিট ব্যাগের মধ্যে ঢোকাতে যায়, তখন সে আমার আঙুলটাতে বাইট করে দেয়।
0: ওকে,
3: অ্যাকচুয়ালি ওরা তো হিট সেন্স করে বাইট করে, ওরা চোখে দেখে বাইট করে না।
0: আচ্ছা,
3: তো ওরা ঠিক বুঝে গেছিলো যে আমার আঙুলটা ওর নাগালের মধ্যে চলে এসেছিল। তো দেখো, আমি একজন রেস্কিউয়ার হিসেবে আমি জানি যে কি কি হতে পারে আগামী কয়েকদিনের মধ্যে, আমি এক্সপায়ারও করে যেতে পারি, অনেক কিছু আমার মাথার মধ্যে চলছে। এবার সব কিছু মাথার মধ্যে চলার পরেও নিজেকে ঠান্ডা রাখতে হচ্ছে, এটা ভীষণ বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। দেখো, তুমি জানো না সেই জায়গা থেকে তোমার মধ্যে টেনশন হওয়া বা কতটা কি ব্যাপার হওয়া সেটা একরকম, কিন্তু যখন তুমি সব কিছু জানো, জানার পরেও তুমি নিজেকে ঠান্ডার যে রাখছো, এটা অনেক বিরাট বড় একটা চ্যালেঞ্জিং ব্যাপার। তো যাই হোক, আমি সেই মুহূর্তে কিন্তু সময় নষ্ট করিনি
0: একেবারে,
3: কারণ আমি সবসময় বলি যে সাপ কামড়ানোর পর, সাপের ছোবল স্নেক বাইট ইনসিডেন্টের পরে প্রাইমারি ট্রিটমেন্ট বলে কিছু হয় না।
0: আচ্ছা,
3: প্রাথমিক চিকিৎসা বলে কিছু হয় না। এবং অনেকে অনেক রকম বলবে যে 100 মিনিটের গল্প দেবে, অনেকে অনেকে বলবে 1 ঘন্টা সেফ পিরিয়ড, আমি বলি কোনো টাইমই সেফ না, অ্যাজ সুন অ্যাজ পসিবল, যতটা তাড়াতাড়ি সম্ভব তোমাকে হসপিটালে পৌঁছাতে হবে, এবং লোকাল হসপিটালে, সব থেকে কাছের যে হাসপাতাল রয়েছে, স্বাস্থ্যকেন্দ্র রয়েছে, সেখানে পৌঁছাতে হবে।
0: ঠিক,
3: অনেকে দূরের কোনো ভালো নার্সিংহোম বা ভালো বড় হাসপাতাল নিয়ে যাওয়ার চক্করেও কিন্তু অনেক পেশেন্ট এক্সপায়ার করে গেছে।
2: আচ্ছা,
3: তো এই চক্করে পড়তে আমি মানা করি। তো সেই জায়গা থেকে আমার হসপিটাল যাওয়ার পথে মাঝে একটা রেল গেট পড়ে।
0: হ্যাঁ হ্যাঁ,
3: সেই রেল গেটেও যখন আমি দূর থেকে ঢুকছি হসপিটাল যাওয়ার রাস্তায়, তখন দেখছি রেল গেট, আমার চোখটা ব্লারি ব্লারি হয়ে গেছে, আমি ঝাপসা ঝাপসা দেখছি।
0: আচ্ছা,
3: মানে ওটা সাপের বিষের এফেক্ট বলতে পারো। তো দূর থেকে দেখছি গেটটা পড়ে যাচ্ছে, তো মানে টাইমটা আরও আমার ডিলে হতে চলেছে। সেই জায়গাতে দেখো, যখন আমি গেটের কাছে পৌঁছালাম, মানে আমার মাইন্ড চলছে যে, মাইন্ড বলছে, আমার মন বলছে যে আমাকে তাড়াতাড়ি হসপিটালে যেতে হবে।
0: ঠিক ঠিক,
3: আমি সেই বাইক, মানে যাদের যে বাড়িতে গিয়ে ইনসিডেন্টটা ঘটে তারই বাইকে করে আমি চলে এসেছিলাম, তো আমি ওখানেই আমি নেমে গেলাম। রেল গেটের ওই পারে আর একজন

0: ভদ্রলোক দাঁড়িয়েছিলেন তার ফেসটা আমি আজও আমি মনে করতে পারবো না,
1: আচ্ছা
0: তার কাছেও থ্যাঙ্কফুল। আমি জাস্ট তার বাইকে আমি উঠে গেলাম, বললাম আমাকে ঘুরিয়ে একটু হসপিটালে নিয়ে যাও।
1: আচ্ছা,
0: সেও ওখানে কোনো টাইম ওয়েস্ট করেনি, সে হয়তো আমাকে চিনত, সে সঙ্গে সঙ্গে আমাকে ব্যাক করে ওখান থেকে হসপিটালে নিয়ে চলে গেল। তো এই ব্যাপারগুলো কমন সেন্স, মানে কিছু
2: অবস্থায় বাইকে বসে হসপিটালে গেছো?
0: হ্যাঁ, কারণ আমি জানি
3: রেলগেটটা পার করে তুমি ভাবতে পারছো শ্রী,
0: হ্যাঁ ওটা আমি বাইক থেকে নেমে হেঁটে রেলগেটটাও ক্রস করেছি। হ্যাঁ, তো এগুলো দেখো কিছু কমন সেন্স তোমার জীবন বাঁচায়। তো আমি যদি ওখানে গেট ওঠার অপেক্ষা করতাম, ওখানে আরো 10-15 মিনিট টাইম যেত,
1: ঠিক
0: জ্যাম বেঁধে যেত।
2: মনের জোরেরও তো একটা ব্যাপার রয়েছে।
3: অবশ্যই, আমি তো ওটাই বললাম দাদার যে উইল পাওয়ারটা খুব বড় একটা ফ্যাক্টর যেটা কাজ করে।
0: এবং ওখানে গিয়েও আমি আর একটা কথা বলি, আমি হসপিটালে যখন পৌঁছালাম প্রত্যেকটা পেশেন্টের ব্লাড নেওয়া হয় প্রথমে। আজকে তুমি যদি হসপিটালে গিয়ে বলো যে স্যার আমাকে সাপে কামড়েছে, ফার্স্ট অফ অল তোমার ব্লাড কালেকশন নেবে,
1: রাইট?
0: ব্লাডটাকে কালেক্ট করে ওরা 20 মিনিটস WBCT টেস্ট বলে, জাস্ট একটা ভায়ালের মধ্যে ওটাকে চুপচাপ রেখে দেবে।
1: কারেক্ট,
0: 20 মিনিট ওখানে কিন্তু টাইম নষ্ট হয়।
2: আচ্ছা, মানে ততক্ষণ কোনো
0: আমি টাইমটা ওয়েস্ট করতে দিইনি। যে ডাক্তারবাবু ছিলেন আমাদের বেথরধরি গ্রামীণ হাসপাতালে, তিনিও আমাকে চেনেন, এবং আমি বলেছিলাম স্যার ব্লাড নিতে হবে না, আপনি অ্যান্টিভেনম চালিয়ে দিন। ওখানে আমার 20 মিনিট ওখানে সেভ হলো,
1: রাইট?
0: তো ডাক্তারবাবু আমার কথা শুনে, মানে উনি কিন্তু ঝটপট ঝটপট মানে 10 ভায়াল অ্যান্টিভেনম ওখান থেকে স্টার্ট করে দিল, এবং টাইম ওয়েস্ট ওখানে কোনোভাবেই হয়নি। ওখান থেকে সরাসরি জেলা হাসপাতালেও রেফার করে দেওয়া হলো, ওই অ্যান্টিভেনামটা চলতে চলতে স্যালাইনের থ্রু চলছে, আর আমি অ্যাম্বুলেন্সে আমি জেলা হাসপাতালে যাচ্ছি। তো এইরকম কিছু কিছু কমন সেন্স তোমার লাইফ বাঁচিয়ে দিতে পারে,
1: ঠিক?
0: তো যে কমন সেন্সগুলো মানে দেখবে, আমরা অনেক সার্ভাইভাল মুভি দেখি, তো সেখানে কিন্তু দেখবে মুভিগুলোর একটাই উদ্দেশ্য থাকে যে সেই ওই রকম একটা টেরিফিক মোমেন্টে, যে মোমেন্টটা তোমার জীবন কেড়ে নিতে বসেছে, কিছু কমন সেন্স মাথা ঠান্ডা রেখে সেই জায়গাটা হ্যান্ডেল করার জন্য কিন্তু সে কিন্তু সারভাইভ করে গেল।
1: একদম,
2: এই কারণে নামটাও সারভাইভাল মুভি কোথাও গেছে। সাংঘাতিক সাংঘাতিক বিষয়গুলো থেকেও মানুষ কিভাবে বেঁচে আছে। হ্যাঁ, আমরা ভাবি যে ঠিক আছে সিনেমা না, আজকে সিনেমা
0: না, অবশ্যই না,
2: সত্যিকারের গল্প, কিন্তু আমরা সত্যিকারের একজন মানুষের থেকে শুনছি, যে মানুষটা কিন্তু শুধু কাজটা করেছেন এমনটা নয়, নিজেও কিন্তু সেই বিপদের সম্মুখীন হয়েছেন, এবং অবশ্যই বলা যায় ঠাকুরের
3: আমার একটা খুব মানে ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে তুমি কাজটা করো, তোমার ফ্যামিলি মেম্বারসরা এই ব্যাপারটা কিভাবে নেয়? মানে এই যে তোমার একটা দুর্ঘটনা ঘটেছে, তুমি না হয় কমন সেন্স, তুমি জানো যে আমি যেভাবে হোক ফিরে তো আসবো, বাট ফ্যামিলির লোকজন তারা কিভাবে ব্যাপারটাকে দেখে, কিভাবে নেয়?
0: দেখো শুধু আমি না, আজকে অল ওভার দ্য ওয়ার্ল্ড যত রেস্কিউয়ার রয়েছে, আমি মনে করি তাদের ফ্যামিলি কখনোই চায় না যে সে এই কাজের সাথে যুক্ত থাকুক, কারণ এই কাজটাই এতটাই ঝুঁকিপূর্ণ।
1: বুঝতে পারছি।
0: তো সেই জায়গা থেকে একটা প্যাশন, ভালোবাসা তো কাজ করে, যেটা সেই মানুষগুলোর বিরুদ্ধে গিয়েও আমাদেরকে করতে হয়। এখন কিছুটা বলতে পারো যে ইউজ টু হয়ে গেছে তারাও, যে তারাও আর অতটা এটাকে পাত্তা দেয় না, বা মানে তাদের কাছে এটা একটা গা সওয়া ব্যাপার হয়ে গেছে, যেটা হয়তো প্রথম দিকে থাকে না কিন্তু পরের দিকে আস্তে আস্তে গাস হয়ে যায় ব্যাপারটা। তবে হ্যাঁ, এটা আমি বললাম যে শুধু আমার না, আমার মনে হয় প্রত্যেক রেস্কিউয়ারের ফ্যামিলি মেম্বাররাই চায় যে সে যেন এই কাজটা না করে, এটা তাদের বিরুদ্ধে গিয়েই কাজটা আমাদেরকে করতে হবে।
2: মানে একটা টেনশন তো সবসময় তাদের মধ্যে কাজ করছে, এবং খুব স্বাভাবিক কোথাও গিয়ে মানে তোমাকে হয়তো অনেক সময় এরকম রিকোয়েস্টও করে যে ছেড়ে দাও,
0: বা
2: হ্যাঁ অনেক সময়, হ্যাঁ কিন্তু কিছু করার নেই, তোমার এটা প্যাশন, তুমি এটা করবেই কোথাও গিয়ে। আর শুধু প্যাশন নয়, তুমি শুরুতেই বলেছিলে যে আমরা যে ওদের জায়গাটা কেড়ে নিচ্ছি, থাকার জায়গাটা, তো এখানে কোথাও গিয়ে তুমি এটা বোঝানোরও চেষ্টা করছো মানুষের মধ্যে যে একটা দায়িত্ব আমাদেরও
0: বর্তায়,
2: আমাদের মধ্যে দায়িত্বটা রাখাটা দরকার।
0: সব থেকে বড় কথা কি বলতো, মানে আমি মনে করি যে মৃত্যু তুমি ঘরে বসে থাকলেও তোমার হতে পারে,
1: একদম
0: মৃত্যু তুমি রাস্তায় সেফলি তুমি ফুটপাথ ধরে হাঁটছো, উপর থেকে দাম করে একটা গাছের ডাল পড়ে স্পট ডেথ হয়ে গেল, মানে মৃত্যুকে কেউ ওইভাবে কিন্তু ভাবতে পারে না, যে মৃত্যু অনেক ওটা আনএক্সপেক্টেডই হয়, যে কোনোভাবেই হয়
1: একেবারে।
0: তো এই মানে প্যাশনে এই কাজের মধ্যে আছি বলে যে এখান থেকেই আমার খারাপ কিছু হতে পারে এমনটা না, তো ওই ব্যাপারটাকে আমি ওইভাবে ভাবি না। যে কোনো সময় যে কোনোভাবে মৃত্যু আসতেই পারে, তো ওই ব্যাপারটা আমি কোনো সময়ই আমার মাইন্ডের মধ্যে আনি না। আমি
3: বুঝতে পারছি। যাই হোক, দেখে নি ফোন লাইনে কে রয়েছে বন্ধু।
2: হ্যালো
4: হ্যালো হ্যালো
2: হ্যাঁ, কি বলছেন, কোথা থেকে বলছেন?

0: আমি পুরুলিয়া জেলার কৃষ্ণ থানার পুরুলিয়া অঞ্চলে একজন মাস্টারমশাই বলছি।
1: হ্যাঁ,
0: আমার অনুষ্ঠানটা খুবই ভালো লাগবে।
1: আচ্ছা,
0: তা আপনার ওই যে স্বাস্থ্যের কাছে যে আলোচনা হচ্ছে, আমরা কালার সাপ কিনবো কি করে?
1: আচ্ছা, নমস্কার মাস্টার মশাই, ভালো থাকবেন,
2: শুনতে থাকুন। হ্যাঁ, আর দাদাও বোধহয় উত্তরটা দেবে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু যদি বলো আর কি, যে কোন মানে উনি কালার সাপের কথা বলেছেন, বাট আমার বক্তব্য হচ্ছে যে মানে খুব চট করে এটা জানতে চাইবো যে দু একটা এমন কোন সাপ যেগুলো থেকে মানুষের আলাদাভাবে ভীষণ সতর্ক থাকা উচিত, মানে সেগুলোকে যদি দেখতে পায় এবং সেগুলোকে চিনবো কি করে, কমন কিছু খুব বিষধর সাপ তাদের কথা যদি একটু বলো।
3: দেখো, পৃথিবীতে প্রায় 3000 প্রজাতির সাপ রয়েছে, এবং সেই 3000 প্রজাতির সাপের মধ্যে বিষধর যদি বলো তাহলে কিন্তু মাত্র মেরে কেটে ওই 300 পৌঁছাবে, তার বেশি না।
1: আচ্ছা,
3: মানে দেখতে গেলে প্রত্যেকটা 10টা সাপের মধ্যে তুমি ধরো আশেপাশে 10টা সাপ দেখছো, সেই 10টা সাপের মধ্যে একটা সাপই হচ্ছে বিষধর।
1: আচ্ছা,
3: বাকি 9টা সাপই কিন্তু নির্বিষ।
2: দাদা, এখানে আরো একটা জিনিস, যে মানুষের মধ্যে তো প্রচুর ভুল ধারণা আছে। তুমি এই যে বলছো যে আমরা জানি না কতগুলো প্রজাতির সাপ, হয়তো বিষধরই নয়, খুব কম প্রজাতির, তো আরো কি কি রকমের ভুল ধারণা রয়েছে যেগুলো আমরা একদম ছোটবেলা থেকে, সেটা গ্রামাঞ্চলে বলো বা শহরাঞ্চলে, প্রচুর মানুষ বিশ্বাস করেন এবং যেগুলো হয়তো কোথাও গিয়ে একটু নতুন করে সচেতনতা পাওয়াটা দরকার, সবারই থাকা দরকার।
3: দেখো, প্রচুর ভুল ধারণা রয়েছে, মানে বেশিরভাগ ধারণাগুলোই হচ্ছে সাপ সম্পর্কে ভুল ধারণা মানুষ জানে বোঝে, এবং আমি এই বিষয়ে আমি সরকারের কাছেও একটা বার্তা রাখবো যাতে এই ভুল ধারণাগুলো কাটানোর জন্য পদক্ষেপ নেওয়া হয়। কারণ হচ্ছে আমরা বিভিন্ন পাঠ্যপুস্তকের মধ্যেও আমরা অনেক সময় দেখি যে ভুল তথ্য লেখা থাকছে, এমনকি বিএড লেভেলের যে সমস্ত পাঠ্যপুস্তক রয়েছে তার মধ্যেও অনেক ভুল তথ্য লেখা রয়েছে। তো এগুলোকে একটু রেক্টিফাই করার দরকার, হয়তো এগুলো দীর্ঘদিন ধরে রেক্টিফিকেশন হয়নি তাই ওই একইভাবে প্রিন্টিং হয়ে আসছে। যেরকম আমি তোমাকে কিছু কিছু কথা বলি, যে সাপ হয়তো তোমার হাতে বা পায়ে কোথাও কামড়ালো, কামড়ানোর পর মানে প্রাথমিক চিকিৎসা হিসেবে একটা পয়েন্ট থাকে যে সেই জায়গায় পাশে নাকি চিরে দিতে হয়, ব্লেড দিয়ে চিরে সেই জায়গা টিপে রক্ত বার করে দিতে হয়, তাহলে নাকি ওই বিষ রক্তটা নাকি বেরিয়ে যায়,
2: আরো ক্ষয়ক্ষতি
3: হয়ে যাবে।
2: সেটাই,
3: হ্যাঁ, এটা যদি তোমার রাসেলস ভাইপার হয় তাহলে সেই জায়গাটা গ্যাংরিং হয়ে যাবে, মানে পচে যায়, যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। এই যে আমার এই আঙুলটা তোমরা তো দেখতে পাচ্ছ, এই আঙুলটা পুরোই পচে গেছিল, এটা এই জায়গা থেকে, এখানে শুধু আমার হাড়টা ছিল, আমার এই আঙুল তো বাদ যেতই, আমাকে আমার যে শক্তিনগর জেলা হাসপাতাল সেখান থেকে বলেছিল এই লেফট হ্যান্ড পুরোটাই বাদ যাবে, এতটা ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছিল, এই আমার এই পায়ের মতো ফুলে গেছিল হাতটা।
1: এই কাণ্ডটির জন্য কোন স্পেসিফিক সাপটি দায়ী ছিলেন?
3: রাসেলস ভাইপার,
2: মানে বাংলায়
3: চন্দ্রপোড়া,
2: চন্দ্রপোড়া মানে খুব পরিচিত একটি সাপ যেটা আমরা প্রায় দেখতে পাই, একটু সরু হয়।
3: না না না না,
2: ওই সাপটি
3: না না না, চন্দ্রপোড়া মোটা হয়।
2: ও আচ্ছা,
3: এবং গায়ে চোখের মতো,
2: এই দেখেছো দেখেছো তো, আমি সাপ চিনি না, আমি একদম চিনি না, আমি শুধু দেখতেই চিনি।
1: আমি জিজ্ঞেস করেছিলাম যে কোন সাপগুলো আমাদের একটু চিনে রাখা উচিত,
3: একটু মোটা টাইপের হয় এবং প্রচন্ড প্রেসার কুকারের সিটির মতো আওয়াজ দেয়, যে আওয়াজ তোমাকে শোনানো হয়েছিল প্রোগ্রামের ফার্স্টে, ওটা রাসেলস ভাইপারের সাউন্ড ছিল। তো ওই রকম মানে প্রেসার কুকারের মতো প্রচন্ড জোরে জোরে সাউন্ড করে, মানে ওর কাছাকাছি চলে গেলে ও ওটা সতর্ক করে,
2: হ্যাঁ জি হ্যাঁ,
3: যে তুমি আমার রেঞ্জে চলে এসেছো, দূরে যাও আমার থেকে, ওটা সতর্ক বানিয়ে দেয়। যদি তুমি তাও যদি সতর্ক না হও তখনও একদম ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে বসিয়ে দেয়।
1: রাসেলস ভাইপারের ইয়ে তো আমরা দেখতে পাচ্ছি, কাণ্ডটি তো, কিন্তু আমাকে আর একটা কথা বলো, যে যেটা উনি বললেন ওই যে কালাচ, সেটাকে আমরা চিনবো কি?
3: কালাচ সাপ হচ্ছে আমাদের শুধু ভারতবর্ষ না, গোটা এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেশি মানুষকে মেরে ফেলে।
1: ওকে,
3: আমার নিজের অনেক আত্মীয়ও মারা গেছে, সেটা অবশ্য বহু বছর আগে। তো ব্যাপারটা কি হয় বলি, কালাচ সাপ হচ্ছে নিশাচর সাপ।
1: আচ্ছা,
3: খুব বড় হয় না,
1: ঠিক,
3: ম্যাক্সিমাম 2.5 থেকে 3 ফুট, মানে অ্যাভারেজ লেন্থ, পুরো কালো রঙের হয় এবং কালো চকচকে হয় এবং গায়ে সাদা সাদা স্ট্রাইপ থাকে।
1: আচ্ছা,
3: কখনো সেটা জোড়ায় জোড়ায় আংটির মতো থাকতে পারে বা সিঙ্গেল সিঙ্গেল স্ট্রাইপও থাকতে পারে।
1: বেশ,
3: ওর কোনো ফনা হয় না, মানে প্রচলিত আমরা যে ফনা দিয়ে যে সাপকে চিনি, কোনো ফনা নেই, সাপটার কোনো আওয়াজ নেই, কোনো গর্জন নেই, একদম সাইলেন্ট সাপ। ও শুধু রাত্রিবেলাতেই বেরোয় এবং রাত্রিবেলায় কি হয়, গ্রামে গঞ্জে সারাদিন ধরো মানুষ মাঠে ঘাটে পরিশ্রম করে, তারপরে এসে কারেন্ট ফারেন্ট থাকে না,

0: মাটিতেই শুয়ে পড়ে, মাদুর ফাদুর কিছু একটা পেতে খালি গায়ে মাটিতে হয়তো শুয়ে পড়ে।
1: আচ্ছা,
0: গরমের মধ্যে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমরা দেখতেই পাই
0: কালাজকে, মানে কমন ক্রেটকে আমরা মিড নাইট স্নেক বলি। ও রাত্রিবেলায় বেরিয়ে এসে, ধরো একটা মানুষ খালি গায়ে শুয়ে আছে, ওই বডির ঠান্ডাটা নিতে খুব পছন্দ করে।
1: ওকে,
0: ও কি করে, পিঠ বরাবর বা পা বরাবর চুপচাপ ও শুয়ে থাকে।
2: আচ্ছা, এবার
0: বাইট করে না
1: যদি মানুষটা নড়াচড়া করে।
0: এবার দেখো, ও মাঝে মধ্যে হয়তো একটু নড়ছে, এবার তোমার গায়েও হয়তো ঠান্ডা লাগছে, হ্যাঁ একটু শুষ্ক করছে কিছু একটা, তখন কি হলো, হয়তো ঘুমের ঘরে, তুমি তো ঘুমের মধ্যে আছো, হয়তো পাশ ফিরে শুলে।
2: আচ্ছা,
0: এবার পাশ ফিরতে গিয়ে কি হয়, ও চাপ খেয়ে যায়।
2: হ্যাঁ, স্বাভাবিকভাবে ও
0: তখন বাইট
2: করবে, ঠান্ডা বাইট করবেই। হ্যাঁ,
0: আর ম্যাক্সিমাম কেস গুলো কি হয়, ও যখন বাইট করে তখন অন্ধকারের মধ্যেই ধরো হলো,
1: ঠিক,
0: এর বিষের মধ্যে কোনো জ্বালা যন্ত্রণা সৃষ্টিকারী কোনো কম্পোনেন্ট নেই। মানে অন্যান্য সাপে কামড়ালে তোমার যেরকম প্রচন্ড জ্বালা যন্ত্রণা হয়, জায়গাটা ফেটে যাবে, জ্বলবে, শরীরে রিঅ্যাকশন স্টার্ট হয়ে যাবে, এর কি হবে, প্রথম দু তিন ঘন্টা কোনো রিঅ্যাকশনই হবে না,
2: মানে বোঝাই
0: যাবে না। অনেক ক্ষেত্রে তো এরকম পেশেন্টের মানে পোস্টমর্টেম করে দেখা গেছে কোনো বাইট মার্ক নেই, কোনো কাট মার্ক নেই, পোস্টমর্টেম করে ধরা পড়েছে যে নিউরোটক্সিন এফেক্ট। ঠিক আছে, তো এতটাই সূক্ষ্ম দাঁত, জ্বালা যন্ত্রণা হয় না, এই কারণে কি হয়, বেশিরভাগ ক্ষেত্রে পেশেন্ট কামড় খাওয়ার পরেও মশা কামড়েছে বলে
2: বুঝতে পারে না,
0: ওইভাবেই শুয়ে থাকে
2: এবং সেই রিঅ্যাকশন থেকে পেশেন্ট মারা
0: যায়, ঘুমের ঘরেই মারা যায় ম্যাক্সিমাম কেস গুলো। এই কারণে এশিয়া মহাদেশের মধ্যে সব থেকে বেশি মানুষকে ঘুমের ঘরে মেরে দেয় এই কমন ক্রেট বা কালাজ সাপ।
1: আর একটা খুব বিষধর সাপ, আমি নামটা জানি তাই আমি তোমায় এটার ব্যাপারে প্রশ্ন করছি, সেটা হচ্ছে স্পেকটেকল কোবরা, মানে যেটা গোখরো, এটা কি বা আমরা চিনি কিভাবে?
2: আমি ভাবছিলাম মনে মনে,
0: এটা চেনার খুব সহজ উপায়, এটা আমরা সাপুরিয়া থেকে শুরু করে অনেকের কাছে এই সাপটা দেখি। ফনা থাকে একটা।
1: আচ্ছা, একদমই,
0: মানে এটা খুব কমন একটা বিষয় কিন্তু, ফনা থাকে, হুড ধরে থাকে, এবং হুডের পিছনে একটা ইউ বা ভি শেপের একটা মার্ক থাকে, তো সেই মার্ক দেখে আমরা স্পেকটিকেল কোবরাটাকে কিন্তু আইডেন্টিফাই করতে পারি।
1: আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আর এরকম কোনো নাম কি মাথায় আসছে যেটা আমাদের সত্যি সত্যি খুব সতর্ক থাকা উচিত, যেগুলো থেকে
0: আমাদের, যদি তুমি পশ্চিমবঙ্গের কথা বলো, পশ্চিমবঙ্গে বিষধর সাপগুলোর মধ্যে এক হচ্ছে কমন ক্রেট, যেটাকে কালাজ সাপ বলা হয়, নিশাচর সাপ, এটা থেকে সতর্ক থাকা উচিত।
1: আচ্ছা,
0: স্পেকটেকল কোবরা, গোখরো সাপ,
1: আচ্ছা,
0: এটা থেকে সতর্ক থাকা উচিত।
1: হ্যাঁ,
0: একটা আছে মনোক্লেট কোবরা, যেটাকে কেউটে বলা হয়,
1: ঠিক,
0: দেখতে গোখরোর মতনই হয়, শুধু হুডের পিছনে মার্কিংটা একটা ও টাইপের থাকে, গোল গোল শেপ থাকে।
1: ওকে,
0: ওটা একটু জলের মধ্যে থাকতে বেশি পছন্দ করে, মানে যেখানে একটু ওয়েট ল্যান্ড টাইপের, আমাদের এই দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, মেদিনীপুর, এই সমস্ত এরিয়াগুলো থেকে প্রচুর কেউটে সাপের কল আসে, নদিয়া মুর্শিদাবাদ থেকে আসে না, ওদিকে নেই কেউটে সাপ। আর বলতে পারো শাখামুটি সাপ, ব্যান্ডেড গ্রেট।
1: আচ্ছা,
0: এটা একটা ভীষণ উপকারী সাপ।
1: উপকারী বলতে,
0: উপকারী বলতে এ কি করে, এ হচ্ছে বিষধর সাপগুলোই হচ্ছে এর প্রধান খাদ্য, মানে চন্দ্রবোড়া ধরে খেয়ে নেয়,
1: আচ্ছা
0: কালাজ সাপ ধরে খেয়ে নেয়, গোখরো সাপ ধরে খেয়ে নেয়।
1: বলছো কি, তার মানে এই বিষধর সাপগুলোকে আর একটা অন্য সাপও খেয়ে নিতে পারে?
0: মানে উপরবেলা সবই তৈরি করে দিয়েছে।
1: ওকে,
0: মানে সব কন্ট্রোল করার সিস্টেম উনিই তৈরি করে দিয়েছেন, কিন্তু আমরা কি করেছি, মাঝখান থেকে গন্ডগোল করে ফেলেছি। এই ব্যান্ডেড ক্রেট বা শাঁখামুটি সাপটা দেখতে খুব সুন্দর হয়, দাঁড়াশের মতো বড় বড় হয়, লম্বা আর হলুদ কালো, হলুদ কালো ব্যান্ড ব্যান্ড হয় দেখতে।
1: আচ্ছা,
0: এটা নিশাচর।
1: ওকে,
0: কিন্তু চোখে পড়ে খুব, ওই যে হলুদ কালো যে একটা শাইনি একটা কালার বডি কালারের জন্য, আর দেখতে বিরাট বড় হয়, তো ওই কারণে মানুষ চোখে পড়েছে বিরাট, মেরেও ফেলেছে বিরাট। আজকে শাখামুটি সাপ বিপন্ন, খুব কম রেস্কিউ করি, হয়তো 20টা রেস্কিউ বা 30টা রেস্কিউর মধ্যে একটা হয়তো ব্যান্ডেড ক্রেট পাওয়া যেতে পারে। যেহেতু শাখামুটি কমে গেছে, তাই অন্যান্য বিষধর সাপগুলো একধারে কিন্তু বেড়ে যাচ্ছে, বিশেষ করে রাসেলস ভাইপার সাপটা আজকে একটা বিরাট বড় একটা আতঙ্ক তৈরি হয়েছে, প্রচুর পরিমাণে বেড়ে গেছে।
1: বুঝতে পারছি। তো যাই হোক, আজকের গল্পে সিপর্ণা, আমার কিন্তু কিরকম একটা হাত পা কিরকম ঠান্ডা হয়ে গেছে।
2: এইটা একটা ব্যাপার যে মানে দাদা এমন ভাবে গল্পগুলো বলছে, দাদা অবলীলায় বলছে, এবং দাদার যে এত বড় অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেটার কথাও দাদা এখন হাসতে হাসতে বলছে আমাদের সামনে স্টুডিওতে বসে,
1: মানে কি অদ্ভুত লাগছে যে এরকম হয়, মানে এরকম মানুষ আমাদের আশেপাশেই হয়তো রয়েছে, একটু চোখ ফিরে দেখলে দেখা যায় যে যারা কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে হলেও কখনো কখনো আমাদের ভালোর জন্য অনেকটা দূর এগিয়ে গেছে, হয়তো মানুষকে সচেতন করার জন্য। তো দাদা, শেষ যেহেতু পর্ব আমাদের একদম অনুষ্ঠানের, তাই একটু একটা একটা কোনো দারুণ একটা রাউন্ড আমাদের রয়েছে আমাদের কাছে, র্যাপিড ফায়ার রাউন্ড, তো সেটা শুরু করব। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে, র্যাপিড ফায়ার রাউন্ডে স্নেক রেস্কিউ, মানে স্নেক রেস্কিউয়ার যদি তুমি না হতে তাহলে কোন পেশা বেছে নিতে?

0: দেখো, পেশায় কিন্তু আমি অলরেডি আছি, আমি একজন শিক্ষক, প্রাথমিক শিক্ষক।
1: আচ্ছা আচ্ছা, হ্যাঁ,
0: তো হয়তো ওটাই করতাম যদি স্নেক রেস্কিউ না করতাম।
1: আচ্ছা, এখনো পর্যন্ত সবথেকে কঠিন রেস্কিউ কোনটা?
0: আমাদের বেশিরভাগ রেস্কিউগুলোই টাফ হয়, মানে হয়তো খোঁড়াখুঁড়ি করতে হয়, ভেতরে হয়তো ডিম দেখা গেছে, ডিম দেখে ফোন করেছে, এবার সেখানে খুঁড়তে গিয়ে হয়তো মা সাপ, বাবা সাপ, এবং হয়তো আমরা মনে আছে চাপড়াতে গেছিলাম একটা উদ্ধার কার্যতে, এবং সেখানে সারাটা দিন আমাদের লেগেছিল, প্রচুর খোঁড়াখুঁড়ি করতে হয়েছিল, অল টোটাল 50 থেকে 55 খানা ডিম উদ্ধার করেছিলাম এবং 2 খানা গোখরো সাপ উদ্ধার করেছিলাম বড়, এবং কিছু বাচ্চা উদ্ধার করেছিলাম। তো
2: ফুল ফ্যামিলি ছিল,
0: ফুল মানে একটা ফ্যামিলি না, ওখানে দুটো ফ্যামিলি, মানে দুটো ডিমের থোকা ছিল ওখানে।
2: আচ্ছা,
0: এবং সবই ওরকম কোবরা ছিল, মানে ওইখানে কিন্তু মানুষ লিটারেলি বাস করছিল, ওই মেঝেতে মানুষ খাওয়া দাওয়া করতো, ঘুমাতো, সেই মেঝে খুঁড়ে আমরা কিন্তু এই একটা সারাদিন ধরে উদ্ধার করে, মানে এতগুলো আমরা উদ্ধার করেছিলাম।
1: মেঝের নিচে ওরা নিজেদের থাকার জায়গা তৈরি করে
0: নিয়েছিল, এখানে সাপ তো তৈরি করে না, মানে ইঁদুরের গর্তে ওরা বাসা বাঁধে। তো কোথাও উদ্ধার কার্য এরকম অনেকই হয় আমাদের।
2: বুঝতে পেরেছি।
1: তো কোনটা সামলানো বেশি ডিফিকাল্ট, যে সাপটাকে রেস্কিউ করতে গেছো ধরা পড়েছে, নাকি এই যে উত্তেজিত জনতা যারা এক্সাইটেড প্রচন্ড?
0: কখনো কখনো দুটোই হয়, আবার কখনো কখনো দুটোই খুব ইজি হয়ে যায়।
2: বুঝতে পারছি। আচ্ছা, শেষ প্রশ্ন আমার আরেকটা, সেটা হচ্ছে যে এই যে এতগুলো রেস্কিউ করেছো তুমি অলরেডি, এবং শুধুমাত্র সাপ নয় বিভিন্ন রকমের প্রাণী, সেক্ষেত্রে কোন প্রাণীটা বা কোন স্পেসিফিক সাপটার কথা বলবে যেটা এখন অবধি, মানে ওই রেস্কিউ কার্যটা যদি মনে আসে আর কি, যে হ্যাঁ একটু টেনশন তো হয়, ওই জায়গাটাতে একটা টেনশন ছিল?
0: সেটা বলতে পারো, রাসেলস ভাইপার উদ্ধার করতে গিয়েই আমাদেরকে মানে বেশি সতর্ক থাকতে হয়, কারণ চন্দ্রবোরা সাপটা এমন একটা সাপ যে সাপটা টোটালি আনএক্সপেক্টেড, মানে ও 3 থেকে 4 ফুট জাম্প করেও বাইট করে দিতে পারে, হঠাৎ করে চুপচাপ থাকতে থাকতেও হঠাৎ করে অ্যাগ্রেসিভ হয়ে মিলি সেকেন্ডে বাইট করে দিতে পারে, ওকে একদমই প্রেডিক্ট করা যায় না। হ্যাঁ, মানে যদি কোনো সাপকে দেখে মনে হয় যে না এটা একটু শান্ত প্রকৃতির, পরক্ষণে ও এমন মুড দেখিয়ে দেবে, এমন ও তার অ্যাটিটিউড দেখিয়ে দেবে, মানে আমাদের ভুল ধারণা থেকে
1: সতর্ক থাকতে হচ্ছে তোমাকে সবসময়।
0: একদম, রাসেলস ভাইপার রেস্কিউ করতে গিয়ে আমাদের 110% অ্যাটেনশন ওদিকে রাখতে হয় ফুললি, একদম।
2: আচ্ছা, আমার একটা লাস্ট কোয়েশ্চেন আছে স্কিপার না, তুমি নিশ্চয়ই করবে, আমি তার আগে ছোট্ট করে ছেড়ে ফেলি আমার প্রশ্নটা আগে। হ্যাঁ,
1: করো।
2: সেটা হচ্ছে যে যেহেতু স্পেকটেকল কোবরা তুমি বললে, যেটাকে মানে যার ইংরেজি নাম মানে গোখরোর ইংরেজি নাম, আমার বক্তব্য হচ্ছে যে কিং কোবরা আর স্পেকটেকল কোবরা
1: দুটোর মধ্যে পার্থক্য কি,
2: পার্থক্য
1: এটা আমারও খুব জানার ইচ্ছে।
2: এবং চিনবো কিভাবে?
0: কিং কোবরা আকারে অনেক বড় হয়, 10 থেকে 12 ফুট এরকম লম্বা হয়
2: বেশ,
0: আর স্পেকটেকল কোবরা অ্যাভারেজ 4 থেকে 5 ফুট হয়।
2: আচ্ছা,
0: আর কিং কোবরা আমাদের এইদিকে নেই, আমাদের মানে দক্ষিণবঙ্গে তো একদমই নেই, সুন্দরবনের দিকে কিছু আছে, পুরুলিয়া ঝাড়গ্রামের ওই জঙ্গলের দিকে কিছু আছে, সামান্য কিছু আছে, আর বাকি সব আছে জলপাইগুড়ি ওই সমস্ত ডুয়ার্স, উত্তরবঙ্গে ডুয়ার্সের ওই সমস্ত চা বাগান এরিয়াগুলোতে, ওই সমস্ত দিকে কিছু কিং কোবরা পাওয়া যায়। এবং কিং কোবরা তুমি দেখেই বুঝতে পারা যাবে, ওর নাম কিং এমনি এমনি হয়নি, ওর সাইজের জন্য, ওর বিহেভিয়ারের জন্য চট করে মানুষকে অ্যাটাক করে না,
1: একটু রাজকীয় বিহেভিয়ার,
0: রাজকীয় বিহেভিয়ার,
1: সত্যি সেই জন্য কিং কোবরা কথা বলি,
0: ও চট করে মানুষকে বাইট করে না,
2: অ্যাটিটিউড,
0: অ্যাটিটিউড আছে ওর, একটা দারুণ একটা অ্যাটিটিউড আছে। তো মানে ও প্রায় 3 থেকে 4 ফুট হাইট নিয়ে ও হুড নিয়ে দাঁড়িয়ে যাবে,
1: এটা আমরা সবাই
0: অনেক মানুষকে ভয় দেখাই, ওই একটা প্রচন্ড একটা হিসিং সাউন্ড করে, এবং ওর ওই আকার দিয়ে, ওই রাজার মতো যে আকার, সে আকার দিয়ে ভয় দেখায়, ওই ভয়েই মানুষের অবস্থা খারাপ হয়ে যায়, তখন ওর মতো সাইড
1: করে চলে যায়। হ্যাঁ, সাধারণ মানে,
0: কারণ কিং কোবরা নিজেও জানে যে ও যদি একটা মানুষকে বাইট করে সেই মানুষের বাঁচার কোনো সম্ভাবনা নেই বললেই চলে, কারণ ওর ভেনম এতটা থাকে,
1: খুব তাড়াতাড়ি ছড়িয়ে যায়,
0: একবার কামড়ে যে বিষ ঢালবে সেই বিষে মানে 20-25টা মানুষ মরে যাবে।
1: আচ্ছা,
0: এতটা কোয়ান্টিটিতে ও ভেনমটা ছাড়ে, বিরাট বড় সাপ তো,
2: একটা মানুষের মানে মারা যাওয়ার জন্য আর কি, একদম
0: মাত্র 12 মিলিগ্রাম তোমার বিষ দরকার হয় নিউরোটক্সিন, যেটা স্পেকটেকল কোবরার লাগে।
2: ওকে,
0: তো সেখানে তো মানে স্পেকটেকল কোবরাই ধরো প্রায় 30-40 মিলিগ্রাম বিষ ঢেলে দিতে পারে এক একটা বাইটে, আর কিং কোবরা ভাবো ধারণার বাইরে,
1: মানে তার মানে এটা বোঝা যাচ্ছে যে আমি সাপ দেখলে প্যানিক করব না,
0: মাথা ঠান্ডা
1: রেখে যেটা যেটা করার সেটা সেটা করা, তোমাকে ডাকা বা ডেফিনেটলি যারা

0: লোকাল যে সমস্ত রেস্কিউয়ার রয়েছে
1: তাদের, হ্যাঁ, তাদেরকে খবর দেওয়া পুরো বিষয়টাতে। তো একদম শেষ প্রশ্ন দাদা, আজকে আমাদের আর একটুখানি সময় বাকি, তো তোমার কেমন লাগলো এই এতক্ষণ আড্ডা দিয়ে যদি বলো?
0: খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। এইভাবে মানে আমিও কোনোদিন এক্সপেক্ট করিনি যে আমার মতো এরকম ক্ষুদ্র মানুষকে তোমরা যে ডাকবে। আমি সত্যি ভীষণ সম্মানিত বোধ করছি। এবং যেটা আমি বললাম যে অলরেডি মানে আমরা ছোটো থেকে রেডিও শুনি, এবার আমার ভয়েসও যে মানুষে শুনবে এটা সত্যিই অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আরও এইভাবে এগিয়ে যাও, কাজ করো।
2: পালা
1: আজকে মোটামুটি শেষ। দেবজিৎ শ্রীপর্ণা ছিল এবং অবশ্যই আমাদের সঙ্গে ছিলেন ওয়াইল্ড লাইফ রেস্কিউয়ার শাশ্বত ঘোষ। দাদাকে অনেক ধন্যবাদ। তবে এবার টাইমটা চলছে বিশ্বকাপ, চলছে ফুটবল বিশ্বকাপ, উত্তেজনা চারিদিকে। আর যুববাণী তোমার জন্য রোজ নিয়ে থাকছে ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ। ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ রইল তোমার জন্য এক্ষুনি।
3: নকআউট পর্বের উত্তেজনা এখন হাই ভোল্টেজ হয়ে গেছে। আজ মাঠে যে তিনটে নকআউট ম্যাচ হয়ে গিয়েছে আর সেখানে চার ঊর্ধ্বশ্বাস ড্রামা ঘটে গেছে, তা দেখার পর সমস্ত ফুটবল ফ্যানদের হার্টবিট আলাদাই লেভেলে পৌঁছে গেছে, তা বলাই বাহুল্য। আর বিশেষ করে আজকে রাতটা ইউরোপিয়ান জায়ান্টদের জন্য দুঃখের রাত ছিল। আর সেই সমস্ত ম্যাচের একদম ইন ডিটেলস অ্যানালিসিস নিয়ে আমি চলে এসেছি ঋত্বিক তোমার সঙ্গে আজকে রাউন্ড আপে। শুরুতেই কথা বলা যাক সেলসাউদের ম্যাচটা নিয়ে, যেখানে মুখোমুখি হয়েছিল ব্রাজিল এবং আমাদের এশিয়ান জায়ান্ট জাপান। ম্যাচের শুরুটা কিন্তু ব্রাজিল ফ্যানদের জন্য বেশ কঠিন ছিল, কারণ প্রথম অর্ধেই ব্রাজিল এক গোলে পিছিয়ে পড়ে, যেখানে জাপান কাউন্টার অ্যাটাক করে মাঝ মাঠ থেকে এক দূরপাল্লা শট দিয়ে এক গোলে এগিয়ে যায়। কিন্তু সেকেন্ড হাফে ব্রাজিলের ম্যানেজার কার্লোস অ্যানচেলোত্তি দেখিয়ে দিল যে ওয়াই হি ইজ দ্য বস অ্যান্ড ওয়াই হি ইজ দ্য ডন। সেকেন্ড হাফে তার মাস্টার ক্লাস ট্যাকটিক্সে ব্রাজিল তার খোলস ছেড়িয়ে বেরিয়ে মারাত্মক হাই প্রেসিং ফুটবল খেলতে শুরু করে আর জাপানের ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে দেয়। প্রথমে ক্যাসিমেরো তার দুর্দান্ত এক হেডারে গোল করে ম্যাচে 1-1 সমতায় ফেরান। তারপর থেকে ব্রাজিল অ্যাটাক করে গেছিল আর সেই অ্যাটাক কোনোভাবে ডিফেন্স করে যাচ্ছিল জাপান, কিন্তু দুর্ভাগ্যবশত ম্যাচের একদম শেষ মিনিটে মার্শিয়ালির ম্যাজিক ঘটিয়ে দিলেন। তার বিশ্বমানের গোলে 2-1 এর ব্যবধানে জয় ছিনিয়ে নিল ব্রাজিল আর এরই সঙ্গে জাপানের আবার স্বপ্ন ভঙ্গ হলো, কারণ আজ পর্যন্ত জাপান কিন্তু ওয়ার্ল্ড কাপের হিস্ট্রিতে নকআউটের ম্যাচে একটা ম্যাচও জিততে পারেনি। এরপরেই আসা যাক আজ রাতের সবচেয়ে বড় অঘটন, যেটা ঘটলো জার্মানি বনাম প্যারাগুয়ে ম্যাচে। ম্যাচের ফার্স্ট হাফে এক গোল খেয়ে জার্মানি রীতিমতো ব্যাকফুটে চলে গিয়েছিল প্যারাগুয়ে। প্রথমে লিড নেওয়ার পর কিমিচ মুসিয়ালা অনবরত চেষ্টা করলেও 90 মিনিট পর্যন্ত সেইভাবে খেলা খেলতে পারেনি। তবে সেকেন্ড হাফে তারা গোল শোধ করে 1-1 চলে এসেছিল। তবে পুরো 90 মিনিট যেইভাবে খেলেছে সেটা জার্মানির খেলার ধরন ছিল না। এরপরে যখন খেলা এক্সট্রা টাইমে চলে যায়, 117 মিনিট ছিল সেখানে তেরের এক অসাধারণ হেডারে গোল হয়, তবে দুর্ভাগ্য এটাই যে সেই গোল অফসাইডে বাতিল হয়ে যায় আর তারপরেই জার্মানিকে পেনাল্টি শুট আউটে যেতে হয় আর সেইখানে খেলা প্যারাগুয়ে জিতে নেয়। ম্যানুয়েল নয়্যার অসাধারণ সেভ করেছিল ঠিকই, তবে পানামা কিন্তু শেষ হাসি হাসল। জার্মানি আবারও 2014 বিশ্বকাপ জেতার পর ওয়ার্ল্ড কাপে তারা তাদের রং মেলে ধরতে পারলো না। এরপরেই যে ম্যাচটা ঘটলো, যেটা হচ্ছে নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচ, যা ছিল পিওর নেল বাইটিং থ্রিলার। ম্যাচের শুরুতেই দুর্দান্ত অ্যাটাক করেছে মরক্কো আর সেখানেই কিন্তু এক গোলে লিড নিয়ে নেয়। তবে ডাচরাও কিন্তু কম যায় না, গ্যাকপোর গোলে সেকেন্ড হাফে কিন্তু নেদারল্যান্ডস 1-1 করে সমতায় ফিরে আসে। এরপর পুরো 120 মিনিট পর্যন্ত নেল বাইটিং ম্যাচ চলেছে, কখনো নেদারল্যান্ডস অ্যাটাক করছে কিংবা কখনো মরক্কো অ্যাটাক করছে, কিন্তু স্কোর লাইন 1-1 ছিল, একটুও বদলায়নি। তবে শেষ পর্যন্ত ভাগ্য নির্ধারণ করার জন্য এখানেও আবার পেনাল্টি শুট আউট হয়। এইখানে পেনাল্টি শুট আউটে মরক্কো এবং নেদারল্যান্ডস দুটো টিমের মধ্যে কম্পিটিশন চলছিল যে কে সব থেকে বাজে পেনাল্টি শুট আউট করবে, আর সব থেকে বাজে পেনাল্টি শুট আউট করলো নেদারল্যান্ডস, আর সেই কারণে

0: মরক্কো এই ম্যাচ জিতে গেল। মরক্কো কিন্তু এইবার আবার আর একটা জায়ান্টস কে হারিয়ে দিল। আর তোমাদের সবার প্রথমে বলেছিলাম যে মরক্কো কিন্তু জায়ান্টস কিলার। লাস্ট ইয়ারেও পর্তুগাল স্পেন কে হারিয়েছিল, এই বছরও কিন্তু তারা নেদারল্যান্ডস কে নকআউটে হারিয়ে দিয়ে তাদের যাত্রা শুরু করে দিয়েছে। আর এইবার দেখার বিষয় যে মরক্কো রাউন্ড অফ 16 কাকে হারায়। আর ব্রাজিল রাউন্ড অফ 16 পৌঁছে গেছে আর অপেক্ষা করছে নরওয়ে কিংবা আইভরি কোস্টের জন্য। তোমার কি মনে হয় যে আজ ব্রাজিল জিতলো সেখানে কার্লোস আনচেলত্তির স্ট্র্যাটেজির কতটা ভূমিকা ছিল? আর নেদারল্যান্ডস এবারের মতো ব্ল্যাক হর্স থেকে গেল, তারা কিন্তু সেই তকমাটা এইবারও তুলতে পারলো না। আজকের মতো রাউন্ড আপ এইটুকুই, এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম আমি ঋত্বিক। টিল দেন কিপ লাভিং ফুটবল।
1: তাহলে ফুটবল জ্বরে কাঁপতে থাকো আর শুনতে থেকো যুববাণীর বিশেষ নিবেদন, World Cup Roundup।

0: শেষ হল যুববাণীর অনুষ্ঠান। উপস্থাপনা করলেন শ্রীপর্ণা পাল এবং দেবজিৎ অধিকারী। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: এখন শুনুন নজরুল গীতি, শিল্পী নবনীতা মণ্ডল।

0: এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছিল, এখন একটু বিজ্ঞাপনী বিরতি।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
0: বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসলাম, এখন আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
1: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
2: আসুন একে অন্যকে শেখাই পথ নিরাপত্তার নিয়ম। নিরাপদ থাকি, বাঁচাই অন্যের জীবন।
3: আকাশবাণী কলকাতা, শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন শুনুন প্রচলিত লোকগীতি, শিল্পী সৌমিক দাশ।

0: প্রিয় লোকগীতি শুনলেন সৌমিক দাসের কণ্ঠে। আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান।
1: চড়া শব্দ থেকে মুক্তি পাওয়া নাগরিকের স্বাভাবিক অধিকার।
2: স্পিকারের প্রচণ্ড শব্দে অতিষ্ঠ মানুষ চাইতে পারেন প্রশাসনিক সহায়তা, রুখে দাঁড়ান শব্দ দূষণের বিরুদ্ধে।
3: দুর্ঘটনা ঘটে ক্ষণিকের ভুলে, সতর্ক থাকুন, নিরাপদ থাকুন।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন গ্রামীণ সংবাদ।
4: আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি সুভ্রা চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী আগুন এখনও পুরোপুরি নেভেনি। পাইপলাইনের দুদিকের ভাল্ব বন্ধ করা হলেও লাইনে থাকা অতিদাহ্য ন্যাপথার কারণে আগুন এখনও জ্বলছে। আগেই জানানো হয়েছে আজ ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে থাকা ন্যাপথা লিক করে আগুন ধরে যায়, নিমেষে তা ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় মতে আহতের সংখ্যা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি জটিল হওয়ায় কয়েকজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন 9 জনের মধ্যে 7 জনকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে। হাসপাতালে তাদের দেখতে যান হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। তিনি বলেন, দমকল কেন্দ্র কাছে থাকায় এই অগ্নিকাণ্ড দ্রুত ব্যবস্থা নেওয়া গেছে। হলদিয়া মহকুমা হাসপাতালে অগ্নিদগ্ধ মানুষজনদের দেখতে যান মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি বামদেব গুছাইত। পর্যাপ্ত বৃষ্টির অভাবে মুর্শিদাবাদে জেলাজুড়ে কৃষিকাজে সংকট দেখা দিয়েছে। কিছুদিন ধরে জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা চাষাবাদের ক্ষেত্রে অপর্যাপ্ত। হরিহরপাড়া, বহরমপুর, বেলডাঙ্গা 1, নওদাও ডোমকল ব্লকের বিস্তীর্ণ এলাকায় মৌসুমি আনাজের ক্ষেত বৃষ্টির অভাবে শুকিয়ে যাচ্ছে। অন্যদিকে জেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে থাকা পাট চাষের জন্য জাঁক দেওয়ার পর্যাপ্ত জল না থাকায় পাট চাষিরা পড়েছেন সংকটে। হিমালয় সন্নিহিত 5 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকলেও আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। এদিকে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের ছাড়টন্ডু মেজপাড়া বস্তি এলাকায় বজ্রপাতে একটি হাতির মৃত্যু হয়েছে। জানা গেছে ডুয়ার্সের ওই বস্তি এলাকায় রবিবার বিকেলে বৃষ্টির সময় একটি হাতি ওই এলাকায় ঢুকে পড়ে। অনুমান করা হচ্ছে বজ্রপাতেই সেটির মৃত্যু হয়েছে। বনকর্মীরা হাতিটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার নারায়ণপুর ফেরিঘাটে আজ সকালে একটি ফিশিং ট্রলারের ধাক্কায় 3টি খালি যাত্রীবাহী নৌকো নদীতে ডুবে গেছে। সকাল 9:10 এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের দাবি, ট্রলারটির যান্ত্রিক ত্রুটির জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে সেটি ঘাটে বাঁধা 3টি নৌকোয় ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় নৌকোগুলি ভেঙে নদীতে তলিয়ে যায়। এখনও পর্যন্ত কোনো হতাহত বা নিখোঁজের খবর নেই। উত্তরবঙ্গের মোহিতনগরে উদ্ভাবিত উন্নত মানের সুপারি বীজ এখন সারা দেশেই জনপ্রিয় হয়ে উঠেছে। সাধারণ সুপারি গাছের তুলনায় কম উচ্চতাযুক্ত এবং মাত্র 4 বছরের মধ্যেই ফলন শুরু হওয়ায় এই বীজের জনপ্রিয়তা বাড়ছে। একটি পূর্ণবয়স্ক গাছ থেকে 20 কেজিরও বেশি সুপারি পাওয়া যায়। মাত্র 15 টাকায় অনলাইনে এই গাছের চারা সংগ্রহ করা যাচ্ছে। কম খরচে বেশি লাভের আশায় এই সুপারি বীজ এখন কৃষকদের কাছে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে পরিচয় লুকিয়ে বাসরত মোহাম্মদ সোহেল নামে এক বাংলাদেশিকে পুলিশ আটক করে শিবিরে পাঠিয়েছে। ধৃতের বাড়ি বাংলাদেশের নারায়ণগঞ্জে। 10 বছর আগে বনগাঁর ঝাউডাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে ঢুকে তিনি রাজমিস্ত্রির কাজ করতে মুম্বাইয়ে যান। আজ ঐতিহাসিক হুল দিবস, তাঁরই স্মরণে দিনটি উদযাপিত হচ্ছে। রাজ্য সরকারের হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মুকুটমণিপুর যাচ্ছেন। অন্যদিকে এই উপলক্ষে হুগলি জেলার আরামবাগের গির্জাতলা মোড়ে সিধুকানু মূর্তিতে মাল্যদান করেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, পুরসুরার বিধায়ক বিমান ঘোষ এবং খানাকুলের বিধায়ক সুশান্ত ঘোষ। গ্রামীণ সংবাদ শেষ হল। এর পরের খবর 12:50।
0: আকাশবাণী কলকাতা শুনছেন গীতাঞ্জলি প্রচার তরঙ্গের অনুষ্ঠান। এখন কৃষিকাজের জন্য জল হওয়ার খবর। আগামী 24 ঘন্টার পূর্বাভাস, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলার বেশিরভাগ জায়গায়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলার অনেক জায়গায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি।

তাড়াতাড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সতর্কবার্তায় জানানো হয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারের দু একটি জায়গায় ভারী থেকে অতি ভারী অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার বৃষ্টি হতে পারে। হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ দিনাজপুরের দু একটি জায়গায় ভারী অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার দু একটি জায়গায় ঘণ্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের অবশিষ্ট জেলাগুলিতে এবং হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গের প্রায় সব জেলারই দু একটি জায়গায় ঘণ্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দপ্তর থেকে। শুনলেন কৃষি কাজের জন্য জল হাওয়ার খবর।

0: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান। নিবেদন করছেন তুহিন চট্টোপাধ্যায়।
1: শ্রোতা বন্ধুদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজ আমরা এসেছি হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের দশঘরা পূর্বপাড়ায়, যেখানে রয়েছে বেঙ্গল এগ্রিটাস্ট ফার্মার্স প্রোডিউসার কোম্পানি। আমরা সকলেই জানি খেজুরের গুড়, আখের গুড়, এগুলোর সঙ্গে আমরা সকলেই পরিচিত। আজকে যে বিষয়টা আমরা দেখছি বা জানতেও পারছি, যে ধারণাটা আমাদের মধ্যে অনেকেরই ছিল না, আপনাদের মধ্যেও হয়তো অনেকের নেই, সেটি হচ্ছে তরমুজ থেকেও গুড় তৈরি করা যায়। এই বিষয় নিয়ে আজকে এখানে একটি প্রশিক্ষণ শিবির চলছে। এই প্রশিক্ষণ শিবিরের মধ্যেই আমরা যাকে পেয়েছি, রাজ্য সরকারের কৃষি দপ্তরের এগ্রিকালচার ট্রেনিং সেন্টার এরই জয়েন্ট ডিরেক্টর অভিজিৎ বণিক মহাশয়কে পেয়েছি। ওনার কাছ থেকে আমি প্রথমে আগে জেনে নিই। অভিজিৎবাবু, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত।
2: নমস্কার। আজকের এই যে প্রোগ্রামটি চলছে সেটি হচ্ছে ডেজির অন্তর্গত, মানে ডিপ্লোমা ইন এগ্রিকালচারাল এক্সটেনশন ফাংশনারিজ ফর ইনপুট ডিলার্স ফিল্ড ভিজিট অনুষ্ঠান। এই ফিল্ড ভিজিট অনুষ্ঠানে আমার যে আইডিয়া ছিল সেই ধারণা অনুযায়ী তরমুজ থেকে গুড় করা যায় কিনা সেটা আমরা ভাবছিলাম। গত 2-3 বছর আগে আমি এখানে এসে দেখেছি এখানকার ফার্মার্সদের ডিস্ট্রেস সেল, মানে অর্থাৎ দাম পাচ্ছে না, সে করছে 2 টাকা পিস বা 3 টাকা পিস বা 5 টাকা কিলো কখনো কখনো, আবার কেউ কিনছে কেউ কিনছে না, বড় সাইজের যেগুলো মানে মার্কেটেবল সেগুলোই কিনছে, ছোটোগুলো ফেলে দিচ্ছে, যে কী করা যায় স্যার এত প্রোডাকশন হয়েছে। তখন আমি ভাবতে লাগি তরমুজের বাই প্রোডাক্ট কী করা যায়, কিছু করা যায় কিনা। আমরা জানি এমনি তরমুজ ড্রিঙ্ক হিসাবে গরমের সময় এমনি কাঁচা খেয়ে নেয়। তো কিছুদিন আগে আমার মা আর কি ভুল করে তরমুজ কাটা একটা গামলা বসিয়ে দিয়েছিল গ্যাসের মধ্যে লো সিমে।
1: মানে আপনার মাথায় যে প্রথম যে চিন্তাটা
2: আসলে এইভাবেই আসে, তখন সেই মা বসানোতে গন্ধ পাচ্ছি যে পোড়া পোড়া গন্ধ, গিয়ে দেখি লালচে কালচে ভাব এবং সেটা একটু আঠালো টাইপের হয়ে গেছে, গিয়ে দেখি যে তরমুজের ফ্রিজে ছিল সেটা ভুল করে বসিয়ে দিয়েছে দুধের বদলে। এইটা যখন আমার মাথায় গেল আঠালো ভাব হয়ে গেছে, এমনিতে তরমুজ কাটলে একটু রস লাগলে যে এই চ্যাটচ্যাট করে তা মানে সুগার থাকার জন্য, আমি দেখলাম যে একটা আঠালো ভাব, একটু মিষ্টি মিষ্টি টেস্ট লাগছে এবং গুড়ের মতো হয়ে গেছে, যদিও সেখানে পালটাল ছিল বীজ ছিল সেগুলো। তো আমার এই মাথায় আসার পর আমি কিছুটা তরমুজ জোগাড় করলাম, তো এগ্রিকালচার ট্রেনিং সেন্টারে সেখানে আমি বানিয়েছি 5টা যে ছোটো ছোটো তরমুজ, তার মধ্যে সাদা অংশ ছিল এবং লাল অংশ, সাদা লাল দুটো মিশানো একদম মোজাইকের মতো ছিল, সেগুলোকে কেটে তার থেকে রস বের করে ছাকুনি দিয়ে ছেঁকে কাপড়ে ছেঁকে নিয়ে যে রসটা বেরিয়েছিল মোটামুটি 1 লিটারের মতো রস পেয়েছিলাম। সেই রসটা নিয়ে যখন আমি জাল দিলাম প্রায় 1.5 ঘন্টা পর আর কি ওখান থেকে গুড় তৈরি হয়ে গেল। 1 লিটার থেকে মোটামুটি 60-70 গ্রাম, ম্যাক্সিমাম 100 গ্রাম এই গুড়টা তৈরি হয়েছে।
1: যে এই যে আপনার মা বয়স হয়েছে, তো তিনি হয়তো দুধ বসানোর জায়গায় গ্যাসেতে তরমুজের এই গুটো টুকরোগুলোকে বসিয়ে দিয়েছে ভুলবশত, কিন্তু সেখান থেকেই আপনার মাথায় প্রথম এলো যে যখন এটা অন্যরকম ফর্ম ধারণ করেছে, যে তরমুজটা পুড়ে গেছে তা থেকে কিছু রস বেরিয়েছে এবং আপনি তখন চেকে দেখলেন তো টেস্ট রয়েছে একটা, তার মানে এখান থেকেও গুড় তৈরি করে, যে প্রথম যে আপনার মাথায় যেটা এলো সেটা কিন্তু আপনার মায়েরই ভুল,
2: ভুল মানে কর্ম থেকেই এসেছিল।

0: কিন্তু সেটাকেও একটা ইনোভেশন দেওয়া যায়। তো সেখানে গিয়ে আমি যখন তৈরি করলাম এবং টেস্ট করলাম, সত্যি একদম খেজুর গুড়ের মতো, এবং যে টেস্ট এবং তার স্বাদ একই রক্ত।
1: কিন্তু আজকে আপনি এই যে নতুন প্রযুক্তি এবং সেটা মানুষকে শেখানোর চেষ্টা করছেন যদি তারা করতে পারে, এটা কি আপনি যে হায়দ্রাবাদ যে ডেইজির যে ট্রেনিং
0: হ্যাঁ,
1: হচ্ছে
0: উনি
1: হায়দ্রাবাদের ম্যানেজ
0: ম্যানেজ
1: যার,
0: থেকে বলেছেন যে একটা
1: আপনি ওদেরকে
0: সাকসেস
1: জানালেন?
0: স্টোরি। হ্যাঁ, আগের দিনই আমার সঙ্গে কথা হয়েছিল যে আপনি আর কি দেখাতে চান। তা আমি বললাম যে এরকম আমি সামনের দিন তরমুজ আমি জোগাড় করছি, তরমুজের জ্যাগারি তৈরি করবো, অর্থাৎ গুড় তৈরি করব, ওয়াটারমেলন জ্যাগারি এই তৈরি করব। তো উনি বললেন অবশ্যই আমাকে দেখাবে, সাকসেস স্টোরি হিসাবে পাঠাতে চাই, এবং উনিও বলেছেন সাকসেস স্টোরি হিসাবে তাড়াতাড়ি করে পাঠালে আমরা এটা ইয়ে করবো, এবং ইনোভেটিভ আইডিয়া যাতে ফার্মার্সদের লস না হয়। শুধু এটাই নয়, গুড় তৈরি নয়, যে পাল্প অংশটা রয়ে যাচ্ছে ছাঁকনি দিয়ে ছাঁকার পর, সেটা দিয়েও এবার চাটনি বা আপনার জেলি টাইপের জিনিস করা যায়। আমরা সিড বা বীজগুলোকে আলাদা করে সেটাকে চার মগজ হিসাবে ব্যবহার করা যায়, এবং তার মধ্যে যে পাল্পগুলো আছে সেগুলোকে আমরা যদি চিনি দিয়ে গরম করি এবং তার মধ্যে এলাচ বা অন্য কিছু দিয়ে, সেখান থেকে একটা জেলি টাইপের চাটনি আমাদের তৈরি হয়ে যাবে, যেটা কিন্তু উপাদেয়। তাছাড়া এর মধ্যে ফাইবার আছে, এটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে ভালো। তো আগে একটু বলে নেই যে তরমুজের মধ্যে প্রায় 90-92% জল থাকে, মানে 90-92% জল, আর তার বাইরে আছে 8%-এর মধ্যে হচ্ছে প্রায় 7.5% হচ্ছে আপনার সুগার থাকে, আর বাদ বাকি 0.5-1% হচ্ছে বিভিন্ন রকম মাইক্রোনিউট্রিয়েন্ট, নাইট্রেট, পটাশ থাকে। হ্যাঁ, এগুলো ছাড়াও সাইট্রুলিন বলে একটা অ্যামাইনো অ্যাসিড থাকে, যেটা আমাদের দেহের মধ্যে যে ব্লাড ভেসেল থাকে সেই ব্লাড ভেসেলের মধ্যে আমাদের রক্ত প্রবাহ বাড়িয়ে দেয়, এবং আমাদের গাউট, কিডনি স্টোন, কিডনিতে অসুখ এবং অন্যান্য বিভিন্ন শারীরিক প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। কিডনি স্টোন বা কিডনির কোনো অসুখে কিন্তু তরমুজ খেতে ডাক্তাররা বলেন, এটার কিন্তু উপাদেয়। এটা কাঁচা অবস্থায় যখন আমরা ইয়ে করছি তখন কিন্তু খাওয়া, এবং গুড় যখন তৈরি করছি হয়তো সেগুলো গরম করার পরে তার অবস্থা কি সেগুলো আমাদের কেমিক্যাল টেস্টিং এর পরেই বোঝা যায় যে তরমুজের গুড়ের মধ্যে কি কি পাওয়া যাবে, সেগুলো কিন্তু পরবর্তী ধাপে আমাদের এগোতে হবে।
1: যখন আমরা বাজার থেকে কিনি খাবার জন্য, তখন দেখি কিছু কিছু তরমুজ অত্যন্ত লাল, কিছুটা অতটা হয়তো লাল নয়, আবার কিছু দেখি ভেতরে লাল না, তাই আমরা তখন বলি ঠকে গেলাম, তরমুজটা ঠিক লাল হলো না। এই যে একটা লাল, একটা অতটা লাল নামে একটু সাদাটে, এটা কেন?
0: সাধারণত দেখুন লাল হলেই তার মিষ্টত্ব বাড়ে, এবং লাইকোপিন বলে একটা কেমিক্যাল কম্পাউন্ড, টারপিন মানে ক্যারোটিনয়েড থাকে, সেই ক্যারোটিনয়েড জাতীয় যেটা টমেটোতেও থাকে তার জন্যই লাল হয়। দেখবেন টমেটো লাল হচ্ছে, এটাও লাইকোপিনের জন্য। এই লাইকোপিন কন্টেন্ট বেশি থাকলেই তার মিষ্টত্ব বাড়ে এবং তার লাল বেশি ভাব হয়, এবং যেখানে এই লাইকোপিন সিনথেসিস কম হয় সেখানে সাদাটে হয়ে যায়, শক্ত হয়ে যায়, আর লাইকোপিন হলেই সেখানে পাল্পটা নরম হয়, তার থেকে জল বেশি থাকে এবং মিষ্টত্ব বাড়ে। 1 গ্রাম যদি আপনার তরমুজের পাল্প বা শ্বাস নেওয়া হয় তার মধ্যে 72 মাইক্রোগ্রাম লাইকোপিন পাওয়া যায়, আর টমেটোতে যদি আমাদের লাইকোপিন কন্টেন্ট দেখা যায় সেখানে 1 গ্রাম থেকে আমরা 42 মাইক্রোগ্রাম লাইকোপিন পাই।
1: এটা তো কালারটার কথা, রংটার কথা বলছেন, এটার কি কোনো উপকারিতা রয়েছে?
0: লাইকোপিন বা ইয়ে হচ্ছে আপনাদের অ্যান্টি অক্সিডেন্ট হিসাবে কাজ করে, বিভিন্ন শারীরবৃত্তীয় প্রক্রিয়া আমাদের অ্যান্টি অক্সিডেন্ট মজবুতি দেয়, আমাদের মানে সুস্বাস্থ্য প্রদান করে, বিভিন্ন রকম রাসায়নিক বিক্রিয়ায় আমাদের সহায়তা করে দেহের।
1: তরমুজের উপকারিতা সম্বন্ধে আপনি বললেন, এবং তরমুজ থেকে যখন আমরা জ্যাগারি বা গুড় যেটা তৈরি করছি, এই যে বিষয়গুলো যেগুলো তরমুজের মধ্যে যে কন্টেন্টগুলো, ভিটামিন, আয়রন, অমুক তুসুক, যা কিছু খাদ্যগুণ যেগুলো রয়েছে, সেগুলো কি পুরোপুরি বজায় থাকবে?
0: দেখুন মাইক্রোনিউট্রিয়েন্ট যেগুলো আছে সেগুলো থাকবে, কিছু ভিটামিন থাকতে পারে, ভেঙে যেতে পারে, ABC যেগুলো আছে আর কি সেগুলো থাকবে, আবার হিটিংয়ের জন্য ভেঙেও যেতে পারে, সেগুলো টেস্টিং না করা পর্যন্ত এখনই ডাইরেক্ট বলা যাবে না, কারণ এটা প্রথম আমাদের হাতে এলো, এর আমরা তৈরি করলাম, এবার আমরা সেটা ল্যাবরেটরিতে পাঠিয়ে সেখান থেকে আমরা বুঝতে পারবো কী কী কন্টেন্ট আছে।
1: এবারে চলে আসছে এই যে গুড় তৈরির পদ্ধতিটা, প্রথম তো আপনার মাথায় প্রযুক্তিটা এলো আপনার মায়ের ভুল থেকে, সেটা আমরা শুনলাম, তারপর আপনি সেটা নিজে পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ করতে করা যায় কি না, সেখানেও আপনি সফলতা পেলেন। আজকে আমি খানিকক্ষণ আগে দেখছিলাম যে বেশ কিছু কয়েকটা তরমুজকে আপনি টুকরো টুকরো করে কাটলেন, কেটে তারপর এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটি যদি একটু বলেন।
0: পদ্ধতিটা হচ্ছে তরমুজগুলোকে এটা হাইজেনিক পদ্ধতিতে করতে হবে, মাঠ থেকে বা বাজার থেকে কিনে এনে সেগুলোকে ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে গামলাতে আমরা রেখে সেই ছুরি টুরি সমস্ত কিছু পরিষ্কার করে সেখান থেকে পাল্পগুলো বের করলাম, তারপরে সেটাকে আমরা কোনো জুসার মেশিন দিয়েও আমরা যদি করি সেখান থেকে জুসটা বেরিয়ে যাবে, পাল্প আলাদা হয়ে যাবে, আর আমরা হাতে যে মেশিন থাকে ঘষার মেশিন, সেই ঘষার মেশিনে আমরা হাত দিয়ে করলাম, জুসটা পুরোটাই বেরিয়ে গেল আর কিছু পাল্প রয়েছে। তো এই পাল্পের পরিমাণটা প্রায় ধরুন আমি আজকে যেটা বের করলাম প্রায় 5.5 কেজি তরমুজ ছিল, প্রায় 2 লিটার 400 ml মানে রস,

0: বাদ বাকি যেগুলো আছে তার মধ্যে ধরুন প্রায় 400 গ্রামের মতো পাল্পটা রয়েছে, মানে ফাইবার সহ জেলিটা মানে অংশ আর কি, মানে মাঝখানকার অংশগুলো রয়েছে, বীজও আছে। এই 2 লিটার 400 ml গরম করতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, 1.5-2 ঘন্টা লাগবে এবং সেটা বের করব। মোটামুটি আমার ম্যাক্সিমাম 10% গুড় বেরোবে, 2.5 লিটারের মধ্যে 250 গ্রাম বেরোতে পারে বা 200 গ্রামও বেরোতে পারে। এটা ওয়াটার কন্টেন্ট এবং সুগার কন্টেন্টের উপর নির্ভর করছে, কোন জাতের তরমুজ আমি ব্যবহার করছি, সেই তরমুজের মধ্যে কত পার্সেন্টেজ অফ সুগার আছে, 7ও থাকতে পারে, 8ও থাকতে পারে বা 6.5ও থাকতে পারে। সেই জন্য আমরা এটাকে আপাতত মোটামুটি 10%-এর মধ্যেই পাই।
1: আচ্ছা, এই যে মিষ্টত্ব, গুড়ের যে একটা মিষ্টি যে পাই আমরা, যেমন আখের গুড়ের যে মিষ্টি আছে, খেজুরের গুড়ের যে মিষ্টি আছে, এই মিষ্টি কি ঠিক ততটা পরিমাণ হবে? সেটা তো আপনি বলেছেন যে সুগার কন্টেন্ট সেই তরমুজের মধ্যে কতটা পরিমাণ তার উপর নির্ভর করবে,
0: কিন্তু সেটাকে যখন বেরোবে কিন্তু মানে মিষ্টত্ব একই থাকবে, সুইটনেস একই থাকবে, সুগারের সুইটনেস আর এর সুইটনেস একই থাকবে,
1: একই থাকবে।
0: কিন্তু লাইকোপিন থাকার জন্য কালারটা একটু কালচে, যেমন খেজুর গুড়ে হয় কালচে বা রেডিশ টাইপের, ওটা এরকম হতে পারে।
1: টেস্ট করে দেখেছেন কেমন?
0: আমি টেস্ট করে দেখেছি, একদম খেজুর গুড়ের মতোই লাগে এবং এর মধ্যে অ্যারোমা থাকে বলে কিছু অ্যালকোহল যাইতেও একটা সুগন্ধও থাকে, যেমন খেজুর গুড়ের থাকে।
1: এটা কি সেই সুগন্ধটা কি আমি তরমুজের সুগন্ধই পাবো?
0: সুগন্ধটা তরমুজের তো আর মানে থাকবে না, তরমুজ যখন থাকলে মানে ওয়াটারি টেস্ট এবং তার কাদাটা একটা ভাব থাকে, তার থেকে একটু আলাদাই পাবেন, তরমুজ বলে মনে হবে না, এটা ওই অ্যালকোহলিকটা অ্যারোমা থাকবে।
1: এখন যেটা আপনি প্রথমেই বললেন যে চাষিদের বিশেষ করে হুগলি জেলা, চাঁপাডাঙ্গা বা ধনিয়াখালী, তখন হচ্ছে বর্ধমান, এই সমস্ত যে জায়গায় প্রচুর পরিমাণ কিন্তু তরমুজ হয় এবং একটা সময় ঠিক টমেটোর মতনই দেখেছি, টমেটো বা আলুর সময় বিক্রি যদি না হয়, এত স্টোরেজ ব্যবস্থা কিন্তু আমাদের এখানে নেই, ফলে খুব কম দামে দিয়ে দিতে হয় অথবা পচিয়ে নষ্ট হয়, ফেলে দিতে হয়। তা সেইখান থেকে যা যে সমস্ত চাষিরা, এই যে বাই প্রোডাক্ট, এটা একটা বাই প্রোডাক্ট, তো এইখান থেকে চাষিরা যদি সেই বাই প্রোডাক্টের দিকে নজর দেয়, তাহলে কি আপনি কি বলছেন এটা কি লাভবান হবার জায়গা রয়েছে?
0: লাভবান তো অবশ্যই হওয়ার জায়গা আছে। ধরুন এক লরি তরমুজ বা লার্জ স্কেলে যদি করা হয়, তাহলে আপনার 50 কেজি যদি কেউ তৈরি করতে পারে, তো অবশ্যই সেটা রেমুনারেটিভ, 100 টাকা কিলো তো মিনিমাম বিক্রিই হবে। যেটা আমি ফেলে দিচ্ছি, আমার ইনগ্রেডিয়েন্টস আছে সব কিছুই, শুধু আমার একখানা কড়াই লাগবে, তার মাঝখানে আপনার খড় দিয়ে আগুন জ্বালানো, আর সেখান থেকে যে রস থেকে আমার ইয়ে হবে 10% ধরুন ম্যাক্সিমাম।
1: তরমুজের যে দানা যেটা আমরা বাজারে চারু মগজ, মগজ দানা ইত্যাদি বিভিন্ন নামে লোকে ডাকে, তা
0: এই যে ইনগ্রেডিয়েন্টস, চার মগজের মধ্যে একটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে তরমুজের দানা, এগুলোকে শুকিয়েই কিন্তু ওর মধ্যে ব্যবহার করা হয়। এছাড়া যে খোসাগুলো আছে, খোসাগুলো কিন্তু আমরা কেটে ভার্মি কম্পোস্ট পিটের বা জৈব সারের মধ্যে ব্যবহার করতে পারি, অথবা সাদা সবুজ অংশটা বাদ দিয়ে সাদা অংশটা কিন্তু মানে সবজি হিসাবে খাওয়াও যায়।
1: এইভাবে কিন্তু তরমুজকে আমরা বাই প্রোডাক্টে ব্যবহার করতে পারি। কিন্তু অনেকেই দেখছি খুব আগ্রহের সঙ্গে, খুব মনোযোগ দিয়ে আপনার যে তৈরি করছিলেন সে জিনিসটা দেখছিল, অনেকে ফটো তুলছে কিভাবে করছে, এবং এখনও কয়েকজন আমার সামনে দেখতে পাচ্ছি যে কড়ায় তরমুজের যে রসটা সেটা নেড়ে চলেছেন, মহিলারও রয়েছেন এখানে। শেষ যেটা আপনি একজন এক্সপার্ট হিসেবে জিজ্ঞেস করব, যে যদি কোনো কৃষক আজকের এই দেখে বা শুনে তারা মনে করলেন যে আমার জমির যে তরমুজটা বিক্রিত হচ্ছে না, আমি এটা লার্জ স্কেলে করব এবং এটা মার্কেট করব, তার কি কোনো ব্যবস্থা রয়েছে?
0: মার্কেটিং সবে আমরা এটাকে হাতে পেয়েছি এবং মার্কেটিং তো নিশ্চয়ই না করলে হবে না, মার্কেটিং আমরা চেষ্টা করব। মার্কেটিং কীভাবে করা যায়, বিভিন্ন সমবায় সমিতি আছে, দেখুন খেজুর গুড়ের মার্কেটিংয়ের জন্য আলাদা একটা সিস্টেম আছে, ওটা একবারে চালুই আছে, এটা তৈরি হয়ে আছে, এটার জন্য আমাদের সেই রকমভাবেই ব্যবস্থা করতে হবে। তালের যে গুড় হয় সেখানেও মার্কেটিং হয়ে যাচ্ছে, বাজারে যদি তৈরি হয় প্রোডাক্ট, যদি তৈরি হয়ে যায় অবশ্যই তার মার্কেটিং হবে।
1: তাহলে শ্রোতা বন্ধুরা, আমরা শুনলাম যে অভিজিৎ বাবু কিভাবে তার প্রথম মাথায় চিন্তাধারাটা কিভাবে এলো, তারপর তিনি নিজে হাতে কলমে সেটা পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন যে হ্যাঁ তাকে হয় কিনা, পরবর্তীকালে হায়দ্রাবাদের যে ম্যানেজ রয়েছে তাদের অনুমতি নিয়েই যে সত্যি আজকে আমরা এটাকে নিয়ে একটা সাকসেস স্টোরি করতে পারি এবং বেশ কিছু মানুষকে স্বনির্ভর করে তুলতে পারি, এবং সেই সঙ্গে সঙ্গে যারা তরমুজ চাষের সঙ্গে যুক্ত রয়েছে চাষি বন্ধুরা, তারাও কিন্তু একটা আয়ের মুখ দেখতে পারে। এবং এর যে বাই প্রোডাক্ট, শুধু তরমুজের রস বিক্রি করব, তরমুজ থেকে গুড় তৈরি হলো, তারপর তার যে দানাগুলো সেখান থেকে আমরা চারু মগজ যেটা বাজারে কিনতে পারা যায় সেগুলো তৈরি করতে পারি, বাকি সবুজ অংশটা ফেলে যে সাদা অংশ সেখান থেকে আমরা সবজি হিসেবে সেটাকে ব্যবহার করতে পারি, আমরা কেঁচো সারের পিঠে সেগুলোকে লাগাতে পারি, ইত্যাদি অনেক রকম, অর্থাৎ কোনো অংশটাই কিন্তু ফেলার নয়। অতএব আমাদের চিন্তা করতে হবে যে কোনো একটি ফসল যদি উদ্বৃত্ত হয় তাকে নষ্ট না করে, ফেলে না

0: যে কীভাবে তা থেকে আনুষাঙ্গিক অন্যান্য কিছু জিনিস তৈরি করা যায়, তাহলে কিন্তু আমাদের চাষি যেমন লাভবান হবে, সেই সঙ্গে সঙ্গে গ্রামের অর্থনীতির যে ভিত সেটাও কিন্তু অনেকটা মজবুত হবে বলেই মনে করা যায়।
1: একদম সঠিক কথা বলেছেন, একদম অর্থনৈতিক ভিত এবং অন্যান্য কাজকর্ম যাতে আমাদের চাষিরা বা তাদের ছেলেমেয়েরা পায়, সেটার দিকে একটা বড় নজর দিতে গেলে এটা কিন্তু একটা ভালো সিস্টেম আমরা তৈরি করে ফেলতে পারি।
0: অভিজিৎবাবু, আপনি এই যে আপনার মহৎ প্রচেষ্টা আশা করি খুব কম দিনেই সাফল্য পাবে এই কামনা করে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার।
1: নমস্কার।
0: তরমুজ থেকে যে গুড় তৈরি হচ্ছে, আজকে যে ট্রেনিং একটা দেওয়া হচ্ছে, যদিও কতটা বাজার দর রয়েছে, কিভাবে এটা মার্কেটিং করা হবে, কিন্তু চাষিদের সুবিধার্থে, চাষিদের জন্য, তাদের অর্থনৈতিক উন্নতির জন্য এই যে প্রচেষ্টা, এটা সত্যিই সাধুবাদ জানানোর যোগ্য। এরকমই কয়েকজন মহিলা আমার সামনে রয়েছেন যারা আজকে এই ট্রেনিং নিতে এসেছেন। আপনার নাম?
2: আমার নাম সুজাতা মাইতি, আমি ডেজি কোর্স 6 এর ছাত্রী। চুচুড়া।
0: আপনি কোথা থেকে এসেছেন?
2: চুচুড়া, আমি হুগলি জেলা থেকে আসছি, খানাখুল থানা 1।
0: এই যে আপনি আজকে ডেজি ট্রেনিং নিয়েছেন, তার সঙ্গে এই যে একটা সাকসেস স্টোরি, যে অতিরিক্ত তরমুজ ফেলে না দিয়ে, নষ্ট না করে, যখন দাম পাওয়া যায় না বাজারে, সেখান থেকে আমরা কিন্তু একটা এইভাবে প্রসেসিং যেটাকে করতে পারি, তাহলে কিন্তু চাষিদের একটা লাভ হতেই পারে। আজকে আপনি একজন মহিলা, আপনি নিজেও তো স্বনির্ভর হওয়ার ক্ষেত্রেও তো এটা একটা দিক বলা যেতে পারে, সেই দিক থেকে আপনি কি বলবেন?
2: সেই দিক থেকে এটা ঠিকই আছে, এটা করলে চাষিদেরও পক্ষে ভালো আর যে তৈরি করে বিক্রি করবে তার পক্ষেও ভালো, এটা করলে উন্নতিজনক, মানে অর্থের দিক থেকে উন্নতি।
0: না, যখন যেহেতু আপনি খানাকুল থেকে আসছেন, ওই দিকেও তো প্রচুর তরমুজের চাষ হয়, একটা সময় তো নিশ্চয়ই আপনি দেখেছেন যে তরমুজের যথেষ্ট দাম পাওয়া যায় না।
2: না, সেক্ষেত্রে তো ধরুন যেমন তরমুজগুলো না পচিয়ে নষ্ট করে ফেলে না দিয়ে, সেগুলো যদি ওই ওই পদ্ধতিতে একটা গুড় তৈরি করে মার্কেটে ছাড়া যায়, সেখানে কি বলুন তো যে একটা অর্থ আসবে আর ওই জিনিসটা নষ্ট হবে না, ওই দিক দিয়ে সবারই লাভবান, সবাই লাভবান হবে।
0: অর্থ আমার বাড়িতে যে গুড়টা তৈরি হয়, কারণ আমরা তো জানি আমরা সবাই বাঙালি, এই যে শীতকাল মানে আমাদের পিঠে খাবার ইচ্ছা থাকে, সেই নিজের ইচ্ছাটা বা নিজের যে চাহিদাটা সেটাও যদি আমরা পূরণ করতে পারি, তাহলেও কিন্তু আমরা অর্থনৈতিকভাবে অনেকটা স্বাবলম্বী হতে পারবো নাকি?
2: হ্যাঁ হ্যাঁ, এটা বাড়িতেও করলে আরো ভালো হবে, নিজেরা আমরা নিজেরা এই মহিলারা, ওটাও তো নিজের মহিলারাও করতে পারবো, এটা খুব একটা সহজ মানে সরল পদ্ধতি, যেটা দেখলাম, দেখে যেটা আমি শিখলাম সেটা একদমই সরল পদ্ধতি, সবাই করতে পারে, সবাই বানাতে পারবে।
0: আপনার নাম কি?
3: আমার নাম চৈতালি ত্রিবেদী, আমি খন্নান ইটাচুনা থেকে আসছি, পান্ডা ব্লক।
0: খন্নান ইটাচুনা থেকে? মানে তরমুজ থেকে যে গুড় তৈরি, এটা তো আপনি দেখলেন, বেশ ইন্টারেস্টিং, অনেক ফটো তুললেন দেখলাম, দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ উপভোগ করলেন, আপনার কেমন লাগছে?
3: আমার তো খুবই ভালো লাগলো, এত সুন্দর একটা ট্রেনিং এসে না আসতে পারলে আমরা বুঝতেও পারতাম না যে এরকম ছোটো ছোটো জিনিসগুলো নিয়েও যে এরকমভাবে চিন্তাভাবনা করা যেতে পারে, সেই জিনিসগুলো নতুনভাবে দেখিয়ে আমরা মানে নতুন চিন্তাধারা থেকে আর কি উদ্বুদ্ধ হলাম আর কি, দেখি চিন্তাধারা থেকে যে ফেলে না দিয়ে নষ্ট, দাম মার্কেটে না পেলে সেই জিনিসটা পচিয়ে ফেলে না দিয়ে সেটা থেকে কিভাবে জিনিসটাকে ব্যবহার করা যায় সেটা আমরা শিখলাম আর কি ঘরোয়া পদ্ধতিতে।
0: বিশেষ করে যে সমস্ত এলাকাতে প্রচুর পরিমাণে তরমুজের চাষ হয়, চাঁপাডাঙ্গা, খানাকুল, হুগলির বিভিন্ন, এবং এই গোঘাট, এই সমস্ত যে ব্লকে, এখানকার তো একটা সময় তরমুজের দাম আমরা পাই না, তো সেক্ষেত্রে আপনি একজন, আপনার নিশ্চয়ই কোনো না কোনো স্বনির্ভর দলের সঙ্গে যুক্ত, তাদের মাধ্যমেও যদি করা যেতে পারে তাহলে মহিলাদের স্বনির্ভরতার ক্ষেত্রে তো একটা ভালো দিক বলতে পারি।
3: অবশ্যই একটা স্বনির্ভরতার দিক থেকে অবশ্যই এটা ভালো দিক বলবো, কারণ তারাও তো নিজেরা নিজের পায়ে দাঁড়িয়ে কোনো মানে কিছু একটা ইয়ে করার জন্যই করছে। হ্যাঁ, সেই দিক থেকে দেখতে গেলে তারাও খুবই উপকৃত হবেন।
0: দেখার পর আপনি কি বাড়ি থেকে নিজের চেষ্টা করবেন?
3: অবশ্যই একবার ট্রাই করে দেখবই, অবশ্যই, এবং অন্যকেও যাতে সেটা জিনিসটা করবার জন্য তাদেরও উৎসাহ দেবো যে আমরা করছি, আপনারাও করুন, এগিয়ে আসুন, এই দেখুন জিনিসটা ফেলে পচিয়ে নষ্ট না করে জিনিসটা থেকে কীভাবে আমরা এটাকে ব্যবহার করতে পারি।
0: অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
3: নমস্কার।
0: এখানে আমি আরেকজন কৃষক বন্ধুকে পেয়েছি, যিনি সরাসরি মানে তরমুজ চাষ করছেন একদম। আপনার নাম?
4: সনত কুমার সাঁদরা।
0: আপনার বাড়ি কোথায়?
4: আমার বাড়ি হচ্ছে মধুসনপুর, কিন্তু আমি চাষ করি একটু দূরে নারায়ণপুরে।
0: নারায়ণপুরে চাষ করেন?
4: হ্যাঁ।
0: আপনার জমি কতটা?
4: 1 হেক্টর।
0: 1 হেক্টর মানে কত বিঘা?
4: এই 7.5 বিঘা, 8-9 বিঘা মতো।
0: 9 বিঘার মতন জমি আছে।
4: হ্যাঁ।
0: এই 9 বিঘায় জমি আপনি কী কী চাষবাস করেন?
4: আমি বর্ষাকালে তরমুজ আর আলু, আর গ্রীষ্মকালে কিছু বাদাম, কিছু তরমুজ,
0: এগুলো চাষ করেন?
4: হ্যাঁ।
0: এই যে বর্ষাকালে তরমুজটা মানে বসান,
4: হ্যাঁ,
0: আর এই ফসলটা উঠতে তো গ্রীষ্মকাল,

0: না, এটা তো 75 দিনের ফসল, টোটাল 80 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে।
1: তরমুজের কি কোনো জাত রয়েছে?
0: হ্যাঁ, তরমুজ ধরুন দু রকম হয়, একটা হচ্ছে গোল সাইজের আর একটা হচ্ছে লম্বা মানে ক্যাপসুল, এই দু রকম। এবার বিভিন্ন কোম্পানি আরও,
1: আপনি কোন জাতের তরমুজটা চাষ?
0: আমি ক্যাপসুল তরমুজটাই চাষ করি।
1: ক বিঘা জমিতে আপনি চাষ করছেন?
0: আমি 7 বিঘে।
1: 7 বিঘা জমির মধ্যে যখন তরমুজ বসাচ্ছি, এর কি আলাদা কোনো পদ্ধতি রয়েছে?
0: হ্যাঁ, প্রথমে পলি মালচিং করে নেওয়া হয়, তারপর দানা পোঁতা হয়, আবার কিছু কিছু সময় আমরা প্লাগটাতেও চারা তৈরি করে নিই। দেখুন, সব বছর তো সমান পাওয়া যায় না কাঁচা ফসল, ধরুন 8 টাকা 10 টাকা থেকে 4 টাকা 5 টাকা 3 টাকা 2.5 টাকা হয়ে যায় অনেক সময়। যখন 2 টাকা হয়ে যায়, চাষি আর মাঠের দিকে যায় না। গরু আমাদের এখানে ছাগলগুলো অত্যাচার বেশি, বা যেখানে আমাদের ফসলের নিরাপত্তাটা একটু কম আমার এরিয়ায়, সে গরু ছাগল বেঁধে দিচ্ছে, এরকম একটা পরিযায় আছে, মানে সে তাকে মাঠ ছেড়ে দিতে হয়।
1: এই যে যখন বলছেন যে ছেড়ে দিতে হয়, মানে দাম পাওয়া যাচ্ছে না,
0: হ্যাঁ,
1: তা সেই সময় আপনি এই তরমুজটাকে আমি কীভাবে, তখন তো আপনার লস হয়ে যায় তাহলে?
0: হ্যাঁ, আমাদের তো লস, আমরা কিছুই করতে পারি না, দাঁত মানে হাঁকড়ে দেখা ছাড়া আমাদের কিছু উপায় থাকে না।
1: এই যে আজকে দেখতে পাচ্ছি আমরা যে তরমুজ থেকেও গুড় তৈরি হতে পারে,
0: হ্যাঁ,
1: এটা ট্রেনিং দেওয়া হচ্ছে, যদি কেউ সেটাকে নেন এবং সেটা ফেলে দেবেন কেন, যদি সেটাকে একটু লার্জ স্কেলে আপনি যদি করতে, আপনি যদি বাড়ির গুড়টা তৈরি করেন।
0: হ্যাঁ, আমি সেটাই বলছি,
1: ফ্যামিলির যে
0: আমার সারা বছরে হয়তো 20 কেজি গুড়ের দরকার, সেই গুড়টা আমরা নিজেরা 2 কুইন্টাল 4 কুইন্টাল নিয়ে আমরা করে নিতে পারি, এটা মানুষ করতে পারে,
1: করতে পারে।
0: হ্যাঁ,
1: এই যে দেখলেন আপনি,
0: হ্যাঁ,
1: আপনার কেমন লাগছে, কি বুঝছেন আপনি?
0: না, এটা প্রসপেক্ট আছে জিনিসটা, কিছু না হোক সে নিজের চাষ তো তার নিজের ফসলটা মানে গুড়টা প্রয়োজনটা মিটিয়ে নিতে পারে, এবং এর মধ্যে কোনো ভেজাল নেই তার চোখের সামনেই হচ্ছে, এবার জৈব ব্যাপার।
1: গ্রামে গঞ্জে আপনার ধানও রয়েছে, ধানের খড়কে পুড়িয়ে যদি একটু জাল দিয়ে, সবসময় যে গ্যাস ব্যবহার করতে হবে, কেরোসিন তেলের স্টোভ ব্যবহার করতে হবে, ইলেকট্রিক হিটার ব্যবহার, তা তো নয়, একটু যদি খড়কে পুড়িয়ে বড় করে যেভাবে আমরা খেজুরের গুড় তৈরি করি, এভাবে যদি তৈরি করা যায় তাহলে তো লাভ তো রয়েছে, এবং সেই সঙ্গে যে ফসলটা নষ্ট হয়ে যাচ্ছিলো, যেমন টমেটো একটা সময় নষ্ট হয়েছে, অনেকে করে সেটাকে একটু শস করে রাখে, যদি এইরকম ধরনের যদি গ্রামে ছোট ছোট এন্টারপ্রেনার, অর্থাৎ ছোট্ট ছোট্ট কুটির শিল্প যদি গড়ে তোলা যায়, আপনারা যখন বিষয়টাকে নিজের মতন করে গড়ে নেবেন যে আমরা এটাকে করব, তখন আশা করি সরকারের মাথা আসবে যে এটাকে কিভাবে মার্কেট করা যায়, এটাকে আরো কিভাবে প্রসেসিং করা যায়, সেটা তো নিশ্চয়ই সরকার নজর, উদ্যোগ তো আপনাদেরকে গ্রহণ করতে হবে আগে।
0: হ্যাঁ, আমরা উদ্যোগ কেন গ্রহণ করবো, নিশ্চয়ই করবো। যেমন আমি বলছি পাঞ্জাবিকে পয়সা দেবো না, আমি সত্যি কথাই বলছি স্যার, এটা আমি ভেবে রেখেছি,
1: মানে আলু আর নিয়ে আসবেন না, নিয়ম নিয়ে
0: পারদপক্ষে নেবো না, আমি এটা চেষ্টা করছি, পাঞ্জাবিকে পোহা দেবো না, ওরা বীজ নয়, বীজ বলে ওদের ওখানকার যত আলু সবই বীজ বলে বিক্রি করে।
1: যদি সেরকম সম্ভাবনা থাকে আপনারা উদ্যোগ নিতে পারেন বলছেন,
0: হ্যাঁ,
1: আপনাদের এই উদ্যোগ আরও সত্যি সত্যি একদিন সাফল্য লাভ করবে এই কামনা করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
0: নমস্কার স্যার।
1: এতক্ষণ আমরা শুনছিলাম হুগলি জেলার ধনিয়াখালী ব্লকের 10ঘরার পূর্বপাড়ায় বেঙ্গল কৃষি ডেভেলপমেন্ট ফার্মার্স প্রডিউসার কোম্পানি লিমিটেডের, এখানে যে তরমুজ থেকে যে গুড় তৈরি একটা প্রক্রিয়া নেওয়া হয়েছে সে বিষয়ে আমরা শুনলাম। আশা করি আপনারা যারা অনুষ্ঠান শুনলেন, বিশেষ করে যারা তরমুজ চাষি, যারা তরমুজ চাষ করছেন, তারা যদি একটু উদ্যোগ নেন, মনে হয় কিছুটা হলেও হয়তো এ থেকে একটা লাভের মুখ দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা একটি অনুষ্ঠান, নিবেদন করলেন।

এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।

আকাশবাণী মুর্শিদাবাদ। ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনই আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে রয়েছেন রবীন্দ্রনাথ। আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। বিষয়: বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। পাঠাবেন আজ সন্ধ্যায় আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, সূচক সংখ্যা 742101। আমাদের মেল করতে পারেন, আমাদের ইমেল আকাশবাণী মুর্শিদাবাদ @gmail.com। ঘোষণাটি শেষ হলো, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। একটু পরেই আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানে পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে রাউন্ড অফ 32 থেকে জার্মানি, নেদারল্যান্ডস, জাপান বিদায় নিয়েছে। আসছি বিস্তারিত খবরে। ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। এই উদ্যোগটি ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়া NPCI ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেডের সঙ্গে ব্যাংকের কৌশলগত সহযোগিতার একটি অংশ। সামাজিক মাধ্যমের এক পোস্টে বাণিজ্য শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন যে ইউরোব্যাঙ্কে এই পরিষেবা চালু হওয়ায় ভারতের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিশ্বব্যাপী সম্প্রসারণের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন হল। তিনি আরও বলেন যে গ্রিসে ইউপিআই পরিষেবা চালু হওয়ায় যোগ্য গ্রাহকেরা এখন তাৎক্ষণিকভাবে নিরাপদে ও সহজে অর্থ স্থানান্তর করতে পারবেন এবং এর ফলে লেনদেনের খরচ প্রথাগত পদ্ধতির তুলনায় অনেক কম হবে। শ্রী গোয়েল বলেন, বিশ্বজুড়ে ইউপিআই এর ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতা ও প্রশংসা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দৃষ্টিভঙ্গির প্রতি আস্থারই প্রতিফলন। শ্রী গোয়েল গ্রিসে ইউরোব্যাঙ্কের সিইও ফোকিওয়ান কারাভিয়াসের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে উভয় নেতা ভারত ও গ্রিসের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন এবং গ্রিসের ব্যবসায়ীদের ভারতে বিনিয়োগে উৎসাহিত করেন। সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের উপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের উপর থেকে সাময়িক এক বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে এই নির্দেশিকা কার্যকর হবে। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান জোরের সঙ্গে বলেছেন যে কৃষিক্ষেত্রের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের লক্ষ্য অর্জন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে আয়োজিত খেত বাঁচাও অভিযানের সমাপ্তি অনুষ্ঠানের ভাষণ দেওয়ার সময় শ্রী চৌহান জানান, সরকার এমন একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যাতে মাটি এবং মাটিতে কি পরিমাণ সার প্রয়োজন সে সংক্রান্ত তথ্য প্রদান করবে। তিনি কৃষকদের মাটির গুণমান ও স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সার ও কীটনাশক সুষমভাবে ব্যবহারের আহ্বান জানান। পাশাপাশি তিনি কৃষকদের জৈব সার পদ্ধতি গ্রহণেরও পরামর্শ দেন।
1: हम संतुलित खाद डालें, संतुलित कीटनाशक जितनी जरूरत है, जिन तत्वों की आवश्यकता वही डालें। अत्यधिक केमिकल फर्टिलाइजर के उपयोग से हमारी धरती बीमार हो रही है, हमारी मिट्टी खराब हो रही है और उसमें उत्पादित जो फल, सब्जी और अनाज है उसके कारण कई तरह की बीमारियां मानव शरीर में भी घर कर रही है। अलनीनो का प्रभाव यहां भी है, बारिश नहीं हो रही है, तो इस प्राकृतिक संतुलन को हमको बना के रखना पड़ेगा ताकि हमारी धरती सुरक्षित रहे तो हम भी सुरक्षित रहेंगे।
0: ভারতীয় উপকূলরক্ষী বাহিনী জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে ছজন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। উপকূলরক্ষী বাহিনী সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটি ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকে পড়ায় তারা লাইফ জ্যাকেট ব্যবহার করে সমুদ্রে ভেসে থাকেন। এই অবস্থায় তাদের উদ্ধার করা হয়। উপকূলরক্ষী বাহিনী আরও জানিয়েছে যে উদ্ধার করা মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী বলেছেন যে ভারতীয় সেনাবাহিনী কোনো একক ব্যক্তির কাছ থেকে নয়, বরং সৈনিক, কমান্ডার, প্রবীণ সেনা সদস্য, তাঁদের পরিবারবর্গ এবং দেশের নাগরিকদের অটল আস্থার উপর ভিত্তি করেই শক্তি অর্জন করে।
2: চার দশক সে অধিক সময় ভারতীয় সেনা মে সেবারত রহনা মেরে জীবন কা সবসে বড়া সৌভাগ্য রহা। ভারতীয় সেনা কিসি এক ব্যক্তি

0: विशेष से नहीं बल्कि अपने सैनिकों, कमांडरों, पूर्व सैनिकों, परिवारजनों और देशवासियों के अटूट विश्वास से शक्ति प्राप्त करती। सर्वप्रथम मैं भारतीय सेना के हर सैनिक शामिल वीर गति प्राप्त बलिदानियों को नमन करता हूँ।
1: আজ নতুন দিল্লিতে সেনাপ্রধানের দায়িত্ব হস্তান্তরের সময় জেনারেল দ্বিবেদী কথা বলেন। তিনি জোর দিয়ে বলেন যে চার দশকেরও বেশি সময় ধরে ভারতীয় সেনাবাহিনীতে সেবা করতে পারা তাঁর জন্য ছিল পরম সৌভাগ্যের বিষয়। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলার ভারত তার মানবিক সহায়তা প্রদান জোরদার করেছে। ভেনেজুয়েলার কারাকাসে ভারতীয় দূতাবাসে সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী একটি দল ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল স্থাপন করেছে। উল্লেখ্য, গত চব্বিশে জুন ভেনেজুয়েলার মধ্য উত্তরাঞ্চলে পরপর কয়েকটি ভয়াবহ ভূমিকম্পে অন্তত 1,719 জন মানুষ প্রাণ হারিয়েছেন। আজ ঐতিহাসিক হুল দিবস। মহাবিদ্রোহের আগে 1855-এর ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংঘটিত হয়েছিল, তারই স্মরণে এই দিনটি উদযাপিত হচ্ছে। হুল দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, সিধু কানু, চাঁদ ভৈরা, ফুলঝানো এবং অসংখ্য সাঁওতাল সংগ্রামীদের আত্মত্যাগকে স্মরণ করেছেন। জুন মাস ছানি নিবারণ মাস হিসাবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষুরোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের আলোচনা চোখের আলোয়। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত এই অনুষ্ঠানের দ্বিতীয় শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ। ডিটিএইচ পরিষেবা ও সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানে বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা ও আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। এই হামলায় নারী ও শিশুসহ বেশ কয়েকজন সাধারণ নাগরিকের হতাহতের খবর পাওয়া গেছে। তালিবান সরকারের মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত জানিয়েছেন যে 28 জুন রাতে ওই বিমান হামলায় 36 জন অসামরিক নাগরিক নিহত ও 163 জন আহত হন এবং 3টি আবাসিক বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। এরপরই এসব প্রতিক্রিয়া আসে। রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে সংঘর্ষ বন্ধের আহ্বান জানান। ইউরোপীয় ইউনিয়নও অবিলম্বে উত্তেজনা প্রশমন ও সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে। গতকাল আফগান বিদেশমন্ত্রক কাবুলে নিযুক্ত পাকিস্তানের দূতাবাসের ভারপ্রাপ্ত প্রধানকে ডেকে পাঠায়। পশ্চিম এশিয়ার উত্তেজনা কমানোর লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টা শুরুর আগেই বাধার মুখে পড়েছে, কারণ দোহায় পরবর্তী পর্যায়ের আলোচনা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র ইরান পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছে। দোহায় নতুন করে আলোচনার সম্ভাবনার কথা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করার পর মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। তবে তেহরান এই দাবি প্রত্যাখ্যান করে দান জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কোনো পরিকল্পনা বর্তমানে তাদের নেই। ইরান কোনো চূড়ান্ত চুক্তি আলোচনার আগে তাদের 14 দফা সমঝোতা স্মারক বাস্তবায়ন করার বিষয়ে জোর দিয়েছে। 2026 ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 থেকে জার্মানি বিদায় নিয়েছে। বোস্টনে অনুষ্ঠিত ম্যাচে অতিরিক্ত সময় শেষে 1-1 সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুট আউটে প্যারাগুয়ের কাছে 4-3 ব্যবধানে হেরে তারা টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে। বিশ্বকাপে এটি জার্মানির পেনাল্টি শুট আউটের প্রথম পরাজয়। এই জয়ের মাধ্যমে প্যারাগুয়ে বিশ্বকাপের রাউন্ড অফ 16-এ পৌঁছে গেল। আরও 3টি দল প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে। নেদারল্যান্ডস, জাপান ও জার্মানিকে যথাক্রমে হারিয়ে মরক্কো, ব্রাজিল ও প্যারাগুয়ে রাউন্ড অফ 16-এ নিজেদের জায়গা করে নিয়েছে। শেষ করবার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ইউরোব্যাঙ্ক গ্রিস থেকে ভারতে আন্তঃসীমান্ত অর্থ স্থানান্তরের জন্য ইউপিআই ভিত্তিক রেমিটেন্স পরিষেবা চালু করেছে। উপকূলরক্ষী বাহিনী জাহাজ সাচেত ম্যাঙ্গালুরু উপকূলের কাছে ভারতীয় মাছ ধরার নৌকো মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। অপারেশন আমিস্তাদের আওতায় ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় ভারতীয় সেনাবাহিনী ক্ষতিগ্রস্ত মানুষদের জরুরি চিকিৎসা সেবা প্রদানে একটি ফিল্ড হাসপাতাল তৈরি করেছে। আফগানিস্তানের পাকতিয়া, পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় বেশ কয়েকজন বিশ্বনেতা আন্তর্জাতিক সম্প্রদায় নিন্দা জানিয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32

0: আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি শুভ্রা চক্রবর্তী। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী আগুন এখনও পুরোপুরি নেভেনি। পাইপলাইনের দুদিকের ভাল বন্ধ করা হলেও লাইনে থাকা অতিদাহ্য ন্যাপথার কারণে আগুন এখনও জ্বলছে। আগে জানানো হয়েছে, আজ ভোরে হলদিয়া পেট্রোকেমিক্যালসের পাইপলাইনে থাকা ন্যাপথা লিক করে আগুন ধরে যায়। নিমেষেই তা চারদিকে ছড়িয়ে পড়ে। বেশ কয়েকজন ঝলসে গিয়ে গুরুতর জখম হয়েছেন। স্থানীয় মতে আহতের সংখ্যা অনেক বেশি হলেও এখনও পর্যন্ত সরকারিভাবে 11 জন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে প্রথমে হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠানো হয়। পরিস্থিতি জটিল হওয়ায় কয়েকজনকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। সেখানে চিকিৎসাধীন 9 জনের মধ্যে 7 জনকে কলকাতায় নিয়ে আসা হয়। হাসপাতালে যান হলদিয়ার বিধায়ক প্রদীপ কুমার বিজলি। তিনি বলেন, দমকল কেন্দ্র কাছে থাকায় এই অগ্নিকাণ্ডে দ্রুত ব্যবস্থা নেওয়া গেছে।
1: এটা হলদিয়া বন্দর থেকে পাইপলাইনে করে যে ন্যাপথা আসছে, সেটা ঠিক পেট্রোকেমিক্যালসে ঢোকার আগেই বাউন্ডারের বাইরেই এই ঘটনাটি ঘটেছে। যারা আহত হয়েছেন প্রত্যেককেই হসপিটালে নিয়ে এসেছে আমাদের ছেলেরা, এবং প্রশাসন সঙ্গে সঙ্গেই সজাগ আছেন। আর যেখানে ঘটনা ঘটেছে ওখান থেকেই আপনার আমাদের ফায়ার স্টেশন খুব বেশি হলে 1/2 কিলোমিটার, যার ফলে খুব তাড়াতাড়ি টেক অফ হয়েছে, নাহলে আরও বড় ঘটনা ঘটে।
0: হলদিয়া মহকুমা হাসপাতালে অগ্নিদগ্ধ মানুষজনের কে দেখতে যান মেদিনীপুর জেলা পরিষদের সভাপতি বামদেব গুছাইত। নৈহাটি জুটমিল এবং হাওড়ার ভারত জুটমিল সহ রাজ্যের বন্ধ থাকা সমস্ত চটকল আগামী 10 জুলাই এর মধ্যে খুলে দেওয়া হবে বলে শ্রমমন্ত্রী অর্জুন সিং জানিয়েছেন। তিনি গতকাল এই নিয়ে ত্রিপাক্ষিক এক বৈঠকের পর সাংবাদিকদের একথা জানান।
2: 18টা জুটমিল বন্ধ ছিল, ওইটা নিয়ে 3টে খুলে গেল, আর আজকে হয়তো 3টে আরো হয়ে যাবে। কালকে ভারত জুটমিলের মিটিং হয়েছে, ভারত জুটমিলকে ব্যাপকভাবে ধাঁধলি হচ্ছে। মিলটাকে প্রমোটারদের হাতে বিক্রি করে দেওয়া সরকারি মিল ছিল। আমরা আশা করি 10 তারিখের মধ্যে প্রায় সব জুটমিল খুলে দেওয়া হবে।
0: রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিরুদ্ধে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুন কবিরের উস্কানিমূলক বক্তব্যের জেরে তার সভার 3 আয়োজককে পুলিশ গতরাতে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম আমিনুল শেখ, গোলাম মোস্তফা ও আনিসুর রহমান। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী এ বিষয়ে তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, এ ধরনের বেপরোয়া আচরণ বরদাস্ত করা হবে না। এই ঘটনায় শক্তিপুর ও রেজিনগর থানায় 2টি FIR দায়ের হয়। গতরাতে রেজিনগর থানার পুলিশ অভিযান চালিয়ে 3 জনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে গোলাম মোস্তফা ওই দলের সভাপতি এবং বাকি 2জন কাশীপুর পঞ্চায়েতের সদস্য। তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীদের ওপর হামলা ও ডিম ছোড়ার ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কি পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট তা রাজ্যকে জানাতে নির্দেশ দিয়েছে। এ ধরনের ঘটনায় কতগুলি FIR দায়ের হয়েছে তাও জানাতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ ধরনের ঘটনা বন্ধ করতে সমস্ত থানার জন্য পুলিশের মহানির্দেশক এবং পুলিশ কমিশনারকে নির্দিষ্ট গাইডলাইন তৈরির নির্দেশ দেয়। রাজ্যকে হলফনামা সহ রিপোর্ট এবং কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তাও বিস্তারিত জানাতে বলা হয়েছে। এই মামলার পরবর্তী শুনানি 20 জুলাই। আরামবাগের প্রাক্তন তৃণমূল কংগ্রেস সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলীকে NIA আজ গ্রেপ্তার করেছে। রামনবমীর মিছিলে অশান্তির মামলায় NIA আধিকারিকরা আজ অপরূপা পোদ্দারের বাড়িতে যান। রিষড়ার গান্ধী সড়ক সংলগ্ন বাড়িতে চলে তল্লাশি। এরপরই রিষড়ার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অপরূপার স্বামী সাকির আলীকে NIA গ্রেপ্তার করে। আগামীকাল 1 জুলাই অন্নপূর্ণা যোজনার 2য় পর্যায়ের অর্থ প্রদান শুরু হচ্ছে। রাজ্যের 1.5 কোটি বেশি যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন বলে নবান্নে প্রশাসনিক সূত্রে জানা গেছে। যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় অর্থ পাবেন। পূর্ব বর্ধমানের নাদনঘাটের নসরতপুর পঞ্চায়েতের প্রাক্তন উপপ্রধান তৃণমূল নেতা মোবিল হোসেন মণ্ডলের বিরুদ্ধে গতকাল তোলাবাজি ও হুমকির অভিযোগ জানায় স্থানীয়রা। দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের পরিষেবা না পেয়ে ক্ষোভে ফেটে পড়েন তারা। অন্যদিকে পূর্ব বর্ধমানেরই 1 নম্বর ব্লকের বিজুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তিথি রক্ষিতের স্বামী কৌশিক রক্ষিতকে গ্রেপ্তার করেছে মেমারি থানার পুলিশ। ঐতিহাসিক হুল দিবস আজ। মহাবিদ্রোহের আগে 1855 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। তারই স্মরণে দিনটি উদযাপিত হয়ে থাকে।

0: রাজ্য সরকারের হুল দিবসের অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বাঁকুড়ার মুকুটমণিপুর যাচ্ছেন। মুখ্যমন্ত্রী হওয়ার পর তার প্রথম বাঁকুড়া জেলা সফর ঘিরে পুলিশ ও প্রশাসন এলাকায় কড়া নজরদারি চালাচ্ছে। ঐতিহাসিক হুল দিবস উপলক্ষে সকালে ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান কর্মশালায় অংশ নেন বাঁকুড়া পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। কলকাতা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দেবাশিস দাস, পশ্চিমবঙ্গ খেরিয়া সবর কল্যাণ সমিতির ডিরেক্টর প্রশান্ত রক্ষিত, আশুতোষ মিউজিয়াম অব ইন্ডিয়ান আর্টের অধ্যক্ষ দীপক কুমার বরপান্ডা প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জের দ্বিতীয় ক্যাম্পাসেও হুল দিবস উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আগামী দু থেকে তিন ঘন্টার মধ্যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে হিমালয় সন্নিহিত পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা থাকলেও আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো, এর পরের খবর 5:10।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন।
2: পুলিশ
3: মিস সীমা,
2: বলুন,
3: এক্ষুনি পুলিশ স্টেশনে চলে আসুন। দাঁড়ান, নইলে বাড়িতে পৌঁছে যাবো। হ্যাঁ,
2: কিন্তু কেন? মানে
3: চুপচাপ একা পাশের ঘরে যান। আপনার ছেলে এখন আমাদের কাস্টডিতে, আর আপনি ডিজিটাল অ্যারেস্টে।
2: ডিজিটাল অ্যারেস্ট?
3: 1,00,000 দিয়ে দিন, বেঁচে যাবেন।
2: এতগুলো টাকা?
3: ঠিক আছে, একটা লিংক পাঠিয়েছি, এক্ষুনি প্রসেসিং এর জন্য 30,000 দিন, নইলে ছেলে কিন্তু জেলে।
2: জেলে যাবে তুমি, তোমার মুখ রেকর্ড হয়ে গেছে।
3: আরে,
2: ডিজিটাল অ্যারেস্ট বলে কিচ্ছু হয় না, এরা সব ফ্রড, তাই প্যানিক করবেন না। পুলিশ, ব্যাংক, আরবিআই ইত্যাদির নামে আসা সাইবার অপরাধীদের ফোন বা ভিডিও কল থেকে সাবধান থাকবেন। তাদের কোনো টাকা পাঠাবেন না, আর তক্ষুনি পুলিশে রিপোর্ট করবেন।
4: হ্যালো মাম্মা।
2: হাই।
4: আরবিআই এ কথা বলে,
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
6: অলিভিয়া নার্সিং হোম, অলিভিয়া নার্সিং হোম, দমদম, নাগের বাজার। অপারেশন ছাড়াই পাইলস, ফিশার, ফিস্টুলা, ভেরিকোজ ভেইন থেকে সুস্থ হয়ে একদিনে বাড়ি ফিরুন। লেজার পদ্ধতির মাধ্যমে লেজার প্রসিডিউর করছেন প্রখ্যাত সার্জন ডাক্তার প্রসেনজিৎ চৌধুরী। যোগাযোগ 9830468136। আবারও বলি 9830468136। অলিভিয়া নার্সিং হোম।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। এখন শুরু হচ্ছে মাননীয় ইস্যু, উপস্থাপনায় মিতালী ভট্টাচার্য।

এতটা পথ হাঁটা হলো, এখন ভালোবাসার হিসেব চাইছ? এসব কিছু তো কবেই সওয়া হয়ে গেছে। রাত জেগে এতগুলো বছর ধরে কত পরিচর্যা, কত শারীরিক মানসিক ক্লান্তি জমা হয়ে রয়েছে। সংসারের সব দিকে যাঁদের তটস্থ দৃষ্টি, তার ঝাপসা ছুটন্ত পাগুলো ব্যস্ততায় জুড়ে থাকা

হাতগুলো শান্ত, আর তাদের জন্যই তো প্রত্যেক সপ্তাহে মঙ্গলবার 1:50 মাননি এসো। আমি আছি আপনাদের সঙ্গে মিতালি ভট্টাচার্য, আর আপনারা আমার সঙ্গে 0332213134 এই নম্বরে।

কেন এমন করো দাদু ভাই? এই তো ঘন দুধের সঙ্গে আমসত্ত্ব দিলাম, এরই মধ্যে আবার রোদে শুকোতে দেওয়া কাঁচা আমসত্ত্ব খেলে? চল না দিদি ভাই, আজ শপিং মল ঘুরে রেস্টুরেন্টে খাবো। দাদু ভাই, দেরি হলে একটা ফোন করো, এই বয়সের টেনশন সহ্য করতে পারি না, অস্থির লাগে। এমন আদর আবদার, খুনসুটি মেশানো একটা মিষ্টি সম্পর্কের রোজ নামছা তো চলতেই থাকে, একটা স্নেহ জড়ানো অধিকার বোধ। জীবনের এতটা পথ পেরিয়ে এসে কত ভালোবাসাই তো পেয়েছেন, দিয়েছেন, তবুই নরম মনটা আকুলি বিকুলি করতে থাকে। ইচ্ছে একটাই, একটু ভালো থাকা, একটু ভালো রাখা। আজকে যারা ফোনে আসতে চাইছেন, একটু কথা বলতে চাইছেন, তাদের জন্য বলি, বাড়ির সবচেয়ে বড়দের সঙ্গে সবচেয়ে ছোটদের যে সম্পর্ক, আপনাদের যে মজার মুহূর্ত, ভালোবাসার মুহূর্ত, সেই সব নিয়েই কিছু বলুন। 0332231314 এই নম্বরে আপনাদের কাছ থেকে দাদু দিদা নাতি নাতনি হোক বা পাড়ার বা বাড়ির অন্য ছোটদের সঙ্গে সম্পর্ক হোক, এমনটাই শুনতে চাই আপনাদের কাছ থেকে ফোনে। অপেক্ষায় রইলাম 0332231314 এই নম্বরে।

প্রথমে জানিয়ে দিই আপনাদের জুলাই মাসে মাননীয় ইস্যুতে চিঠি লেখার বিষয়। স্নেহ অতি বিষম বস্তু। আমাদের ইমেল আইডি MANANIYESHU manuniyeshu@gmail.com। চিঠি পাঠাতে পারেন এই ঠিকানায়, মাননীয়েশু, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। জুন মাসের, মাফ করবেন, জুলাই মাসের মাননীয়েশুতে চিঠি লেখার বিষয়, স্নেহ অতি বিষম বস্তু। স্নেহ অতি বিষম বস্তু, এই বিষয়ে আপনারা জুলাই মাসে মাননীয়েশুতে চিঠি লিখবেন, তার অপেক্ষায় রইলাম। আর এই মাসের যে বিষয় সেই চিঠিতে যাব, তার আগে একটু ভরসা, একটা কাঁধ একটু ছুঁয়ে থাকা, একটু পাশে থাকার প্রতিশ্রুতি যদি পেতাম। সব বয়সে দরকার, কিন্তু মাননীয়েশুর বন্ধুদের মনে হয় একটু বেশি দরকার, তাই না বন্ধু? অনেক বছর পর অন্য রকম কিছু সকাল রাত, মানে ধরুন সদ্য কিছু কথা বললাম কিন্তু মুছে যাচ্ছে স্মৃতি থেকে, অথচ পুরনো দিনের কথা কিন্তু সবটা অক্ষরে অক্ষরে মনে আছে। আর সেই কথাগুলো নিয়ে কেউ কথা বলুক আমার সঙ্গে, আমার কাছ থেকে জানতে চাক, এটা একটা দারুণ ভালো লাগা তৈরি করে। কিন্তু এখনকার কথাগুলো যে ভুলে যাচ্ছি। দু মিনিট আগে ফোনে কথা শেষ হলো, আবার ফোন করলাম, একই বিষয়ে জানতে চাইলাম। বুঝতে পারছি সামনের মানুষজন ভীষণ বিরক্ত হচ্ছে, কিন্তু মনে থাকে না যে ওষুধ খাওয়ার পর মনে হচ্ছে ওষুধটা তো মনে হয় খাইনি সবটা। কথা বলতে চাইছি, অনেক কথা, শব্দ খুঁজে পাচ্ছি না। দু তিনটে বাক্য,

0: তারপরে আবার কেমন একটা ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকা। তখন মনে হয় কেউ একটু জড়িয়ে ধরে বলুক, ঠিক আছে, কিচ্ছু আর বলতে হবে না, আমরা সবটা বুঝে নেব, এত ভেবো না, সব ঠিক থাকবে। এমনটা চাই আমরা, কিন্তু সবসময় কি হয় বা কোথায় হয়, কারা দেন এমন কাঁধ, এমন হাত বাড়িয়ে কারা অপেক্ষা করে আছেন আমাদের জন্য? খুব খুব প্রয়োজনীয় এই কাঁধ। একটা সময় দাপিয়ে বেড়াতাম ঘরে বাইরে, কিন্তু এখন কারুর কথা শোনার সময় নেই, ভাল লাগে না। স্মৃতি চলে যায়, উদ্যম চলে যায়, কিভাবে ভালো থাকব? শুনবেন কিভাবে ভালো থাকবেন, বলছেন কলকাতার একজন ব্যস্ততম মনশ্চিকিৎসক, আমরা যাকে সাইকো অ্যানালিস্ট বলি। তিনি তার মনোবীক্ষণিক দৃষ্টিভঙ্গি থেকে এমন মানুষদের বহু বছর ধরে পরিচর্যা করছেন এবং সহায় হয়ে রয়েছেন। শুনব সাইকো অ্যানালিস্ট নূপুর ঘোষের বক্তব্য।
1: প্রবীণ মানুষ, তাদের অনেকেই একাকিত্ব, দুঃখ, উদ্বেগ, অনেক সময় প্রিয়জনকে হারানোর কষ্ট, পারিবারিক দূরত্ব এবং অবসর পরবর্তী জীবনের নানা মানসিক সমস্যার মধ্যে দিয়ে তারা যান। আজ আমি বার্ধক্যের নিঃসঙ্গতা নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে ভাগ করছি। আমরা প্রায় বলি যে বার্ধক্য হলো জীবনের শরৎকাল। এই সময় মানুষের জীবনে অভিজ্ঞতা ও প্রজ্ঞা বাড়ে, কিন্তু অনেকে এই সময় খুব একাকীও হয়ে ওঠে। একজন মনোবিশ্লেষক হিসেবে আমি দেখেছি, নিঃসঙ্গতা মানে কিন্তু যে শুধু একা থাকা সেটা কিন্তু নয়। নিঃসঙ্গতা হচ্ছে এমন এক অনুভূতি যখন মানুষ মনে করেন তাকে আর কেউ সত্যিই বুঝছে না বা অনুভবই করছে না। একই বাড়িতে অনেক মানুষের সঙ্গে থেকেও একজন মানুষ কিন্তু খুব একা অনুভব করতে পারে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু অনেক পরিবর্তন আসে, যেমন চাকরি থেকে অবসর, শরীরের বিভিন্ন ধরনের অসুস্থতা, চলাফেরায় অসুবিধা, জীবন সঙ্গী বা প্রিয় বন্ধুদের হারানো, এসব জীবনের কিন্তু তখন একটি অংশ হয়ে যায়। একসময় একজন মানুষ নিজের পরিচয় খুঁজে পেতেন তার কাজের মধ্যে, পরিবারের দায়িত্বে বা সমাজের তার অবদানের মাধ্যমে, কিন্তু অবসরের পর অনেকেই ভাবতে শুরু করেন, আজ আমি কে, মানে আমাকে কি এখনো কারোর প্রয়োজন? তো মনোবিশ্লেষণ বলে কিন্তু আমাদের জীবন সম্পর্কের মধ্য দিয়েই কিন্তু গড়ে ওঠে। বাবা মা, বন্ধু, জীবন সঙ্গী, সন্তান, সহকর্মী, মানে সবাই কিন্তু আমাদের মনের অংশ হয়ে যান। তাই যখন এই সম্পর্কগুলো বদলে যায় বা হারিয়ে যায়, তখন শুধু মানুষকেই নয়, নিজের একটি অংশকেও আমাদের একটা হারানোর অনুভূতি হয়। অনেক প্রবীণ মানুষ একসঙ্গে অনেক কষ্ট কিন্তু বয়ে বেড়ান, মানে ধরুন জীবন সঙ্গীর মৃত্যু, বন্ধুদের হারানো, অনেক সময় সন্তানদের দূরে চলে যাওয়া, শরীরের শক্তি কমে যাওয়া, কিংবা আমরা দেখি অনেক সময়তে এই স্মৃতি শক্তিরও বিভিন্ন পরিবর্তন ঘটছে। তো সব মিলিয়ে মনের উপর একটা ভীষণ বড় চাপ পড়ে। আরো একটি বড় সমস্যা হলো অন্যের উপর নির্ভরশীল হয়ে পড়ার ভয়। যারা সারাটা জীবন ধরুন অন্যের পাশে থেকেছেন, কথা বলে তারা বিভিন্ন ধরনের সমস্যার সমাধান করেছে, আজ তাদের যখন নিজের প্রয়োজনের কথা বলতে হচ্ছে তখন তারা সংকোচ বোধ করছে। তারা ভাবেন আমি যেন কারোর বোঝা না হয়ে যাই, তাই অনেক সময় তারা চুপ হয়ে থাকেন। এই নীরবতাটা কিন্তু আমরা অনেকে একটা ভুল বুঝেনি। আজ প্রযুক্তির মাধ্যমে ধরুন আমরা মুহূর্তের মধ্যে দূরের মানুষের সঙ্গে কথা বলতে পারছি, কিন্তু একটি ভিডিও কল কখনো কিন্তু একসঙ্গে বসে গল্প করা বা এক কাপ চা খাওয়া বা নীরবে পাশে থাকার যে উষ্ণতাটা, সেটার কিন্তু বিকল্প হতে

0: ভুলেই পারে না। বার্ধক্যে অনেক পুরনো স্মৃতি, কষ্ট, অপূর্ণ ইচ্ছা বা অনেক সময় আমরা দেখি একটা অপরাধ বোধ, সেগুলো মনে পড়ে যাচ্ছে। কারণ তখন বাইরের ব্যস্ততা কমে যায় আর নিজের ভেতরের যে কথাগুলো সেটা আমরা শুনতে শুরু করে দিচ্ছি। তো এটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। তবে বার্ধক্য কি শুধু কষ্টের সময়? না, আমি সেটা একেবারেই বলছি না। এই সময় অনেক মানুষ জীবনের প্রকৃত অর্থ নতুন করে খুঁজে পায়। তারা বুঝতে শেখেন শুধু সাফল্য নয়, ব্যর্থতা, দুঃখ এবং সংগ্রামও কিন্তু মানুষকে অনেক সমৃদ্ধ করে। এখন প্রশ্ন হলো আমরা কি করতে পারি? প্রবীণ মানুষদের সবচেয়ে বড় প্রয়োজন কি দামি উপহার দিয়ে তাদের সন্তুষ্ট করা? না, তাদের দরকার আমাদের সময়, আমাদের মনোযোগ আর ভালোবাসা। তাদের কথা মন দিয়ে শুনুন। একই গল্প যদি তারা বারবার বলছে, বিরক্ত হবেন না, কারণ সেই গল্পগুলোর মধ্যেই লুকিয়ে আছে তাদের জীবন, তাদের স্মৃতি, তাদের পরিচয়। যখন একজন দেখবেন প্রবীণ মানুষ বলেন মনে আছে, তখন কিন্তু আসলে হয়তো তিনি জানতে চাইছেন যে আমি কি এখনো তোমাদের জীবনের অংশ। আর যারা আজ প্রবীণ শ্রোতা হিসেবে আমাদের এই কথাগুলো শুনছেন, আমি তাদের বলবো, নিজের কষ্টের কথা বলতে কিন্তু দ্বিধা করবেন না। সঙ্গ চাওয়া কিন্তু দুর্বলতা একেবারেই নয়, ভালোবাসা, সম্মান আর আপনজনের প্রয়োজন মানুষের সারা জীবনই কিন্তু থাকে। বন্ধুদের সঙ্গে আড্ডা মারুন, পাড়ার ক্লাব, প্রবীণদের সংগঠন, বই পড়ার আসর, ধর্মীয় বা সামাজিক কাজ কিংবা স্বেচ্ছাসেবামূলক কিছু কাজ করুন। এসব কিন্তু নতুন সম্পর্ক গড়ে তুলতে আপনাকে অনেকটাই সাহায্য করবে। এবং অনেক সময় দেখবেন আন্তরিক কথাবার্তার মাধ্যমেও কিন্তু আমরা একাকিত্ব অনেকটা কমিয়ে দিতে পারি। শেষে শুধু একটা কথাই আমার বলার আছে, যে বার্ধক্য কিন্তু কোনো সমস্যা না যাকে দূর করতে হবে। এটি জীবনের একটি মূল্যবান অধ্যায় যাকে সম্মান করা উচিত আমাদের প্রত্যেকের। প্রতিটি বলিরেখা কিন্তু একটি গল্প বলে, প্রতিটি সাদা চুল জীবনের অভিজ্ঞতার চিহ্ন, প্রতিটি প্রবীণ মানুষ আমাদের সমাজের এক একটি জীবন্ত ইতিহাস। একটি সভ্য সমাজের পরিচয় হলো যে সে তার প্রবীণ মানুষদের কতটা সম্মান, ভালোবাসা এবং মর্যাদা দেয়। তাহলে আসুন আমরা একটি এমন সমাজ গড়ে তোলার চেষ্টা করি যেখানে কোনো প্রবীণ মানুষ নিজেকে একা বা অপ্রয়োজনীয় বা অবহেলিত মনে করবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রবীণ মানুষদের পাশে থাকুন।
1: শুনলেন মনোবিশ্লেষক নূপুর ঘোষের বক্তব্য। আসলে এটা তো সত্যি ভীষণ চিন্তার বিষয়, কারণ 2023-এর ইন্ডিয়া এজিং রিপোর্ট বলছে 2050-এর মধ্যে ভারতে ষাটোর্ধ্ব মানুষের সংখ্যা হবে প্রায় 34.7 কোটি। আর বিভিন্ন সমীক্ষা বলছে দেশের প্রায় 35% প্রবীণ কোনো না কোনো অবসাদে ভোগেন। তাহলে পরিসংখ্যানগত দিক থেকেও এটা যথেষ্টই ভাববার বিষয়। তাই মনোবিশ্লেষক নূপুর ঘোষের কথা অনুযায়ী, নির্দেশ অনুযায়ী, আমাদের সবাইকে এমনই একটা আয় বেঁধে বেঁধে থাকি সমাজ তৈরি করতে হবে আপনাদের জন্য। আপনারা রয়েছেন 0332231314 এই নম্বরে, শুনব আপনাদের কথা। কে আছেন বন্ধু দেখিনি। নমস্কার বন্ধু।
2: আজকে যে আলোচনা চলছে, এই আলোচনার মধ্যে দিয়ে আমি বলছি, আমি পড়া গোয়ায় যান বহরমপুর মুর্শিদাবাদ থেকে।
1: আচ্ছা।
2: আজ আমার বয়স কিন্তু 90, এই 90 বছর বয়সে এসে আমি যে ভাবনাটা ভাবছি আর কি, সেটা হচ্ছে এই যে আমার অতীতের যে ঘটনা প্রবাহ গুলো আমার জীবনে, সেগুলো এত পরিষ্কার মনে পড়ছে সময়ে সময়ে। যখন চিন্তা ভাবনা করি তখন অতীতের ঘটনাগুলো মনে হয় যেন একবার চাক্ষুষ দেখছি, এখন মনে হচ্ছে যেন আমার সামনে সে সমস্ত গুলো ঘটছে। কিন্তু বর্তমানে আমার কথা কিছু মনে থাকছে না, কেউ কিছু বলছে কিছু করছে আর কি, সেটা একটু পরেই।

0: যাচ্ছি। আর
1: আচ্ছা, আপনার বাড়ির ছোটরা ছোটরা ছোটদের সঙ্গে কেমন সম্পর্ক?
0: হ্যাঁ বলুন।
1: বাড়ির ছোটদের সঙ্গে কেমন সম্পর্ক?
0: সম্পর্ক খুব ভালো।
1: বাহ, এইটাই এইটাই আমাদের জানার, এইটাই আপনার জীবনের বিরাট বড় প্রাপ্তি। ধন্যবাদ, ভালো থাকবেন। 90 বছরের একজন প্রবীণ বন্ধু ফোনে ছিলেন, অনেকটা পাওয়া আমাদের। আমরা চিঠির প্রসঙ্গে চলে আসি। জুন মাসের বিষয় ছিল, বলা হয়নি। প্রথমে আশিস কুমার চিত্রকর। বন্ধু মাননীয় সু, শরীরচর্চার পাশাপাশি মণিমালায় সাংস্কৃতিক অনুষ্ঠানে চর্চা ছিল। এখনকার মতো তখন রেকর্ডে গান বাজিয়ে নাচের অনুষ্ঠান হতো না, হতো লাইভ। নৃত্যনাট্য গীতিনাট্যের গানে গানে থাকতেন ধনঞ্জয় দা, সুলেখা দি, আনন্দ দা, সুমনা দি। কিন্তু আমাকে আকর্ষণ করত তবলচি দাদা। দাদার নামটা এখন আর মনে নেই, রিহার্সালে হাঁ করে দেখতাম তার তবলা বাদন, তবলার কেরামতি। সেই থেকে তবলাকে মনে মনে ভালোবাসলাম। সেবার মামাবাড়ি কাটোয়ায় মান্নাদের গানের জলসা, জলসায় মান্নাদে মহাশয় পরপর 29টি সঙ্গীত পরিবেশন করেছিলেন। কিশোর বয়সে আমি কর গুণে তার হিসাব রেখেছিলাম, তবে এখনও আমার বিশেষ আকর্ষণ ছিল তবলা বাদক। চোখে চোখ কান সরাতে পারেনি তার বাদন শৈলী থেকে, বিশেষ করে যখন তিনি গোলাপের ওলি আছে ফাগুনের আছে বাহার গানটি বাজলেন, তখন তবলার প্রতি জেগে থাকা ভালোবাসাটা লকলক করে উস্কে উঠল। ওর নামটা অবশ্য আমার মনে আছে, শুধু আমার কেন, প্রতিটি বাঙালির হৃদয়ে সে নাম রয়ে গেছে, শ্রদ্ধেয় রাধাকান্ত নন্দী। প্রতিজ্ঞা করে বসলাম তবলা আমাকে শিখতেই হবে, কিন্তু এ তো গুরুমুখী বিদ্যা। পাঁচ ভাই বোনের সংসারে অনটন লেগেই থাকত। স্কুলের মাসিক বেতন 4 টাকা 25 পয়সা, সেটাও বাবা জোগাড় করতে পারতেন না। হাফ ফ্রিজ ফুল ফ্রির ওপর আমার পড়াশোনা। এমতো অবস্থায় বাবাকে আর বলা হয়নি, বাবা আমি তবলা শিখতে চাই। অদম্য ইচ্ছেটা চাপা পড়েই থাকে। শুভেচ্ছান্তে আশিস কুমার চিত্রকর, আমোদপুর, বীরভূম। পরের চিঠি, আলোক সামন্ত, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর থেকে লিখছেন। জন্মেছিলাম সবুজ ঘেরা দূর প্রান্তের এক ছোট্ট গ্রামে। সেই গ্রামে অনেক কিছু ছিল না, তবে যা ছিল তা ছিল আমার কাছে অমূল্য। সেই গ্রামে আমি বেড়ে উঠেছি গাছের ছায়ায়, ঘুম ভেঙেছে ভোরের পাখির কূজনে, শুনেছি নদীর কলতান। চাষিরা যখন দল বেঁধে গান গাইতে গাইতে মাঠে চাষ করত, শুনে কি আনন্দ যে হতো। গরুর গাড়ি চেপে হাঁটে যাওয়া, নৌকো চেপে নদীর বুকে মাঝি মাল্লাদের গান শুনতে শুনতে ঘুরে বেড়ানোর স্মৃতি মনের আকাশে জলজল করছে। স্কুলের পড়ার শেষে উচ্চশিক্ষার উদ্দেশ্যে অন্যত্র পাড়ি। আমার এমন সুন্দর জন্মস্থান ছেড়ে যেতে মন চাইছিল না, কিন্তু উপায় ছিল না। তবু ভেবেছিলাম ছুটিতে তো বাড়ি আসব, পড়ার শেষে আবার ফিরে এসে পুরনো দিনগুলি ফিরে পাব। তার হলো কই, একটা ধাপ পার হবার পর আরেকটা ধাপ, এইভাবেই সিঁড়ি ভাঙতে ভাঙতে এগিয়ে চলি। কিন্তু গ্রামে আর স্থায়ীভাবে ফেরা হলো না। একবার পৈতৃক ভিটেতে পরিবারের সবাই মিলে গেলাম। কথা ছিল একটা ছোট্ট মাটির বাড়ি তৈরি করব, কিন্তু ওখানে গিয়ে সব কিছু দেখে শুনে সবাই মত বদলে ফেলল। বাড়ি তৈরির প্রস্তাব বানচাল হয়ে গেল, প্রবল বাধায় আমি চুপ হয়ে গেলাম। আমি যে প্রকৃতির মাঝে ওই মানুষগুলোর সঙ্গে মাঠে ঘুরে বেড়াতে চাই, ওদের সঙ্গে বসে নদীর গান শুনতে চাই, খোলা আকাশের নিচে বসে তারাদের সঙ্গে মনের কথা কইব, সাঁতার কাটব, নীল দিগন্তে ভেসে যাব, রবীন্দ্রনাথের গান শুনতে শুনতে গোধূলি সূর্যের রক্তি মাফায় আকাশটাকে দুচোখ ভরে দেখব। না মাননীয় সু, এসব কথা মনের মধ্যে গুমড়ে মরে, কাউকে বলা হয়নি। আলোক সামন্ত, পাঁশকুড়া, পূর্ব মেদিনীপুর।

প্রায় 50 বছর পরেও না বলতে পারার আক্ষেপ আজও আছে। লিখছেন ডক্টর কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। রেজাল্ট ভালো হতো, তাই ভালো ছেলের তকমাও গায়ে ছিল। তখন ক্লাস 9-এ পড়ি, টিফিনের সময় বৃষ্টি শুরু হলো, তাই সেদিন মাঠে হুটোপুটি করতে পারিনি। মনটা বেশ খিঁচড়েই ছিল। সেকেন্ড হাফে ক্লাস করার মন ছিল না কারোরই। নির্দিষ্ট সময়ে কিন্তু সবার প্রিয় অঙ্কের শিক্ষক ক্লাসে ঢুকলেন। তিনি ভীষণ সিরিয়াস প্রকৃতির মানুষ, বোর্ডের দিকে ঘুরে পরিমিতির অঙ্ক বোঝাচ্ছিলেন। অঙ্ক বোঝার মন ছিল না, আমি চকের টুকরো ছুঁড়ে চলেছি। গন্তব্য সামনের বেঞ্চে বসা বন্ধু। হাতের টিপ ফসকে একটি চক গিয়ে পড়ল স্যারের মাথায়। স্যার ঘুরে তাকালেন, ওর রক্তবর্ণ চোখের দিকে চাইতে পারছিলাম না। কে ছুঁড়েছে চক? সাহস করে বলতে পারিনি। তারপরে ক্লাস 10 এবং 11 পড়াকালীনও অনেকবার ভেবেছি স্যারকে সেদিনের ঘটনা বলে ক্ষমা চেয়ে নেব, বলা হয়নি। আরেকটি ঘটনার উল্লেখ করি। আমি তখন ডিজাইন ইঞ্জিনিয়ার পদে কর্মরত। তখনও কম্পিউটার আসেনি, তাই ক্যালকুলেশন করার জন্য ক্যালকুলেটর ব্যবহার করতাম। আমার ক্যালকুলেটরের ব্যাটারি শেষ, অগত্যা সহকর্মীর ক্যালকুলেটর নিয়ে কাজ করতে হয়েছিল। ছুটির সময় নিজের ড্রয়ারে রেখেই অফিস থেকে বাড়ি ফিরেছিলাম। তারপরে দুদিন অফিসের ছুটি ছিল, ক্যালকুলেটরের কথার মনেই নেই। আরও দিন তিনেক পরে সহকর্মী তার ক্যালকুলেটর চেয়ে বসল, ড্রয়ারে দেখতে পাইনি বস্তুটি। সহকর্মীকে বললাম, আমি তো তোমাকে ফেরত দিয়েছি। মিথ্যে বলেছি, ও মানেনি। তর্কাতর্কি অনেক দূর গড়িয়েছিল। নতুন ব্যাটারি লাগিয়ে আমার ক্যালকুলেটরটি সহকর্মীকে ফেরত দিয়ে সমস্যা থেকে রেহাই মিলেছিল। প্রায় মাসখানেক পরে অফিসের ড্রয়ার পরিষ্কার করতে গিয়ে ওই হারিয়ে যাওয়া ক্যালকুলেটরের সন্ধান পেয়েছিলাম। সহকর্মীকে মিথ্যে বলার জন্য ভীষণ অনুতপ্ত। সে কথার আর তাকে বলা হয়নি। কাঞ্চন চ্যাটার্জি, বিশ্বকর্মানগর, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান। সত্যি কত কথা অব্যক্ত থেকে যায়। অব্যক্ত কথার আড়ালে কেটে যায় আমাদের দাম্পত্য জীবনের 35টা বছর। হ্যাঁ মাননীয় সুর বন্ধুরা, আমরা চলে গেছি কিন্তু পরের চিঠিতে। লিখেছেন কেয়া মাইতি, নিউ দিল্লি থেকে। লিখছেন, জীবনের বাঁকে বাঁকে কত ঝড় ঝাপটা, সেসব পেরিয়ে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে বয়ে গেছে জীবন নদী স্রোত। ভুল বোঝাবুঝি, মনোমালিন্য, মত পার্থক্যের আড়ালে ফুলগুর মতো বয়ে গেছে আমাদের ভালোবাসা। রাস্তা হারালে পায়রার মতো পথ খুঁজে নিয়েছি। আগামী প্রজন্মের হাত ধরে এগিয়ে চলেছি গন্তব্যের পথে। কখনো তানপুরা তার কেটে বেসুরো হয়নি। সময়ের নদীর বাঁকে জীবন জাহাজের পাল ধ্রুব তারার মতো আমাদের এগিয়ে নিয়ে গেছে। প্রচণ্ড বৃষ্টিতে সে আমার ছাতা হয়ে পাশে থেকেছে, আবার প্রখর রৌদ্রে পান্থ পাদপের মতো তৃষ্ণা মিটিয়েছে। ভ্রমণ পিপাসু দুটি মন প্রাকৃতিক সৌন্দর্যে একাত্ম হয়ে তাদের রং রূপ রস আস্বাদন করেছি। কখনো সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে সমুদ্রের তটে, আবার কখনো কাঞ্চনজঙ্ঘার অপূর্ব সৌন্দর্যে তাকিয়ে থেকেছি অপলক। একসঙ্গে হেঁটেছি কত পথ, তবু সেই অব্যক্ত কথন ব্যক্ত হয়নি দাম্পত্য সম্পর্কের মাঝে। না বলা কথাগুলোর আড়ালে একে অপরকে জেনেছি, চিনেছি একে অপরের মতো করে, তবু যে কথা বলা হয়নি। সেই অব্যক্ত কথা বলার কি কিছু প্রয়োজন আছে বর্তমান প্রজন্মের কাছে, যা শুরুতেই বলা হয়ে যায়? আমার এতগুলো বছরের দাম্পত্য জীবন কাটিয়েও বলা হলো না সেই অনির্বচনীয় অব্যক্ত কথন, আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। লিখেছেন দিলশাদ গার্ডেন, নিউ দিল্লি থেকে, কেয়া মাইতি।

রেডিওতে এই নজরুলগীতিটি শুনতে শুনতে অনেক কথা মনে পড়ল। লিখছেন মানসী বড়াল, বিষ্ণুপুর রোড, বহরমপুর, মুর্শিদাবাদ থেকে। ছোটবেলা থেকেই বাবা মায়ের চেষ্টায় ক্লাসিক্যাল গানটা ভালোই গাইতাম। আমার কণ্ঠের এই নজরুলগীতিটি শোনার জন্য বাবা অধীর আগ্রহে অপেক্ষা করতেন। যেদিন বেতার তরঙ্গে আমার কণ্ঠের নজরুলগীতি ভেসে আসত, সেদিন বাবা রেডিওটা সবসময় নিজের কাছে রাখতেন, পরিচিতদের বলতেন, তারপর টেপ রেকর্ডারে গানগুলো রেকর্ড করে বহুদিন ধরে শুনতেন আর শোনাতেন। আমি ভীষণ লজ্জা পেতাম। এখন ছেলের কণ্ঠের গান আমাকে বোঝায় যে সন্তানের কৃতিত্বে বাবা মায়ের কত আনন্দ। মনে পড়ে বাবা বহুদিন বলেছিলেন, আমি তোর গলায় হে গোবিন্দ রাখো চরণে গানটা শুনে পৃথিবী থেকে বিদায় নেব, কথাটা যেন ভুলিস না। বাবার মৃত্যুটা আকস্মিক হলেও গাইবার যথেষ্ট সময় পেয়েছিলাম, কিন্তু গাইতে পারিনি। এখন মনে হয় যদি একবার বাবাকে কাছে পেতাম তাহলে বলতাম, বাপি তুমি আমার কাছে বারংবার যে গানগুলো শুনতে চাইতে, আমি গাইতাম না, বিরক্ত হতাম, আমাকে ক্ষমা করো, এখন আমি তোমার পছন্দের গানগুলো শোনাব। তোমাদের আশীর্বাদে গান গেয়ে অনেক সম্মাননা পত্র পেয়েছি, তোমার উজ্জ্বল হাসিমাখা মুখখানা দেখলে আমি আনন্দ পাব, কিন্তু বলা হয় না, কারণ বাবা আর ফিরে আসেন না। অব্যক্ত যন্ত্রণাগুলো মনকে উথাল পাথাল করে। লিখছেন মানসী বড়াল, মুর্শিদাবাদ।

0: আজকে শেষ চিঠি আনন্দময়ী মুখোপাধ্যায়ের কলকাতা থেকে। আমি মা বাবার একমাত্র সন্তান, তাদের ইচ্ছে ছিল কাছাকাছি কোথাও আমার বিয়ে দেয়। হলো না সেটা, সুদূর ব্যাঙ্গালোরেই থাকতে হয়। বিয়ের ছ মাসের মাথায় মা দুদিনের জ্বরে চলে গেল তারাদের দেশে। খবর পেয়ে আমার স্বামী অনিক আর আমি দুজনেই এসেছিলাম। কাজ মিটে গেলে আমি একাই রয়ে গেলাম বাবার কাছে কয়েকটা দিন। ইরামাসি মায়ের অসুখের সময় দিনরাত জেগেছে মায়ের পাশে। মাসখানেক যেতে না যেতে অফিসে বাবা পড়ে যায় মাইল্ড স্ট্রোক। আমার যাওয়া থমকে গেল। বাবাকেও মায়ের বন্ধু ইরামাসি সেবা যত্ন করে সুস্থ করে তুলল। তারপর অনেকদিন পর ফিরে যাওয়ার মনস্থ করি। মাসিও ব্যাগ গোছাচ্ছে। আমি বলি তুমি যেতে পারবে না। মাসি বলে কোন সূত্রে থাকি বল, এতদিন তুই ছিলি তাই ছিলাম, এ বাড়িতে একা থাকা, সমাজ পরিজন আছে। ভেবে দেখলাম সত্যি, অসহায় একা মানুষের সেবা করতে কেউ আসুক না আসুক কিন্তু মাসিকে মন্দ বলতে ছাড়বে না। কি করি, অনেক কষ্টে দুজনকে রাজি করিয়ে শুভক্ষণে গাঁটছড়া বেঁধে দিলাম। মায়ের চাবি মাসির আঁচলে বেঁধে প্রণাম করে চোখের জলে বললাম, মা এবার আমি আসি। এই ছোট্ট বাস্তবটুকু অনিককে কোনো দিন বলা হয়নি। কোনো দিন বলতে পারবো কি আমার স্নেহময়ী নতুন মায়ের কথা? আনন্দময়ী মুখোপাধ্যায় লিখেছেন কলকাতা থেকে। ঘড়ির সময় চোখ রাঙাচ্ছে, জানিয়ে দিই জুলাই মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষমবস্তু। ইমেল আইডি manoniyeshu.eir@gmail.com। চিঠি পাঠাতে পারেন মাননীয়েশু প্রযত্নে কেন্দ্র অধিকর্তা আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। মনে রাখবেন জুলাই মাসে মাননীয় সুতে চিঠি লেখার বিষয় স্নেহ অতি বিষমবস্তু। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, ভালো রাখবেন। এতক্ষণ ছিলাম আপনাদের সঙ্গে।
1: এতক্ষণ আকাশবাণী কলকাতা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে নজরুল গীতির অনুরোধের আসর। প্রথম গানটি শুনব অনুরাধা পারওয়ালের কণ্ঠে। গানটি শোনার

শুনছেন নজরুল গীতির অনুরোধের আসর। এবারের গানটি শুনে নেব ফিরোজা বেগমের কণ্ঠে। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন সাটুই মুর্শিদাবাদ থেকে মৌমিতা ভট্টাচার্য, রুবি ভট্টাচার্য, আশিস ও অদ্রিতা ভট্টাচার্য।

এবারে শিল্পী ফেরদৌস আরা। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন কাঁদি গোপীনাথপুর থেকে তপতী দাস ও সরজিৎ দাস। শিল্পী ফেরদৌস আরা।

নজরুলগীতির অনুরোধের আসরে এবারের শিল্পী ইলা বসু। ইলা বসুর কণ্ঠে গান শোনার জন্য অনুরোধ করেছেন তালপুকুর হাড়িভাঙা লালবাগ থেকে মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস, মহসিন শেখ ও সোহান মণ্ডল। শুনবেন ইলা বসুর কণ্ঠে এই গানটি।

গানটি শুনলেন ইলা বসুর কণ্ঠে। তালপুকুর হাড়িভাঙা লালবাগ থেকে মোহাম্মদ খোরশেদ আলী মণ্ডল, ইনারুল মণ্ডল, কিশোর কুমার দাস, জ্যোৎস্না দাস ও মহসিন শেখ ও সোহান মণ্ডলের অনুরোধে এই গানটি শুনলেন। এবারের গানটি শুনব অজয় চক্রবর্তীর কণ্ঠে। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন পলসন্ডা থেকে রেখা মুখার্জি, টিঙ্কু চ্যাটার্জি ও পুচকু। শিল্পী অজয় চক্রবর্তী।

নজরুল গীতির অনুরোধের আসরে। এবারে শুনে নেব ধীরেন বোসের কণ্ঠে গানটি। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন সাটুই থেকে আদিত্য মুখোপাধ্যায়, অপর্ণা, মৌ, তাথৈ ও কৌশিক এবং রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি, শিল্পী ধীরেন বোস।

নজরুল গীতির অনুরোধের আসরে এবারের গানটির শিল্পী শঙ্কর ঘোষাল। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন পাঁচতপী আছোয়াপাড়া থেকে পিউ, মৌ, ববি, রিশু ও সমু। শিল্পী শঙ্কর ঘোষাল।

নজরুলগীতির অনুরোধের আসরের শেষ গানটির শিল্পী ধীরেন্দ্রচন্দ্র মিত্র। গানটি শোনার জন্য অনুরোধ করেছেন লালগোলা থেকে অভিজিৎ, সুরজিৎ ও তাপস।

ইংরেজিতে সংবাদ এতক্ষণ শুনলেন আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে বিশেষ অনুষ্ঠান যোগা, যোগের মাধ্যমে সম্প্রদায়ের সুস্থতা।

হ্যাঁ বন্ধুরা, যোগব্যায়াম শারীরিক সুস্থতা এবং মানসিক শান্তির একটি শক্তিশালী সংমিশ্রণ। এটি পুরো সম্প্রদায়ের মানসিক চাপ ও উদ্বেগ কমায়, পারস্পরিক একাত্মতা বৃদ্ধি করে এবং একটি ইতিবাচক সমাজ গঠনে সাহায্য করে। নিয়মিত যোগাসন শরীরের ভারসাম্য ও পেশির শক্তি বৃদ্ধি করে, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, আর্থ্রাইটিসের মতো রোগও নিয়ন্ত্রণে এটি অত্যন্ত কার্যকরী। প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে মনের উপর নিয়ন্ত্রণ আসে এবং স্ট্রেস কমে। আর একটা সত্যি কথা না বললেই নয়, দলবদ্ধভাবে বা কমিউনিটিতে যোগব্যায়াম করলে মানুষের মধ্যে সমবেদনা, সহানুভূতি ও একাত্মতার অনুভূতি বাড়ে। নিয়মিত ক্লাস করলে, তাতে অংশগ্রহণ করলে সামাজিক বিচ্ছিন্নতা দূর করে এবং পারস্পরিক সমর্থনের একটি পরিবেশ তৈরি করে। আমরা এখন সবাই একা একা থাকতে অভ্যস্ত, একান্নবর্তী পরিবার আমাদের সমাজ থেকে চলে গিয়েছে, কাজেই প্রত্যেকেই নিজের নিজের সংসারে বড় বেশি একা। নিজের কাজের পর নিজের জন্য যে সময়টি থাকে, সেই সময়টুকু আপনি আপনার শরীরটাকে সুস্থ রাখার জন্য অবশ্যই যোগব্যায়াম করবেন। যোগব্যায়াম করলে যেমন মানসিক চাপ কমে, রোগ প্রতিরোধ হয়, নমনীয়তা ও শক্তি বৃদ্ধি হয়, আর তার চেয়ে বড় কথা, আপনার নিজের একাকিত্বতা এটা কিন্তু কমে যায়। সবাই মিলে একসাথে, মানে দলবদ্ধভাবে যদি যখন ব্যায়াম করবেন, যোগব্যায়াম করবেন, এতে আপনার একাকিত্বতা কমে যাবে এবং সকলের সঙ্গে মিলে একসাথে কোনো কাজ তৈরি করা, একসাথে কোথাও ঘুরতে যাওয়া, একসাথে কোথাও বেড়াতে যাওয়া, এই জিনিসটাও তৈরি হবে। তখন আপনার কোনো সময়ে এক মনে হবে না, একা মনে হবে না। বিদ্যালয় এবং কর্পোরেট অফিসে যোগব্যায়ামের অভ্যেস গড়ে তুললে সেটা সমাজের মানসিক স্বাস্থ্য ও কর্মদক্ষতা উন্নত করতে পারে। যোগব্যায়াম করার কিছু পদ্ধতি আছে, সেই পদ্ধতিগুলো আপনি নিয়ম করে জেনে নিয়ে সেই পদ্ধতিতে যোগা করুন, তাতে আপনার সমস্যা অনেকটাই কমে যাবে। যোগব্যায়ামের মাধ্যমে সম্প্রদায়ের কল্যাণের প্রচুর সমস্যা আছে, তার সমাধানও আছে। যেমন ধরুন, দলগতভাবে যদি যোগব্যায়াম করেন, তাহলে প্রধান যে শারীরিক উপকারিতা তা হচ্ছে শরীরের সার্বিক নমনীয়তা, শক্তি এবং ভারসাম্য উন্নত করে। এর পাশাপাশি দীর্ঘক্ষণ বসে থাকা এবং আধুনিক অলস জীবনযাত্রার কারণে তৈরি হওয়া যে দীর্ঘস্থায়ী পেশির টান, যেমন কোমরের ব্যথা, এর থেকে কিন্তু উপশম ঘটে। জনস হপকিন্স মেডিসিনের নির্দেশিকা অনুযায়ী বৈজ্ঞানিক প্রমাণ দেখা যায় যে যোগব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণ এবং সার্বিক মানসিক স্বাস্থ্যের উন্নতিতে দারুণ সাহায্য করে। এটি কর্টিলসের মাত্রাও কমায় এবং উদ্বেগ ও বিষণ্ণতার লক্ষণগুলি কিন্তু হ্রাস করে। একসাথে যোগব্যায়াম করার ফলে একটা যৌথ ও নিরাপদ পরিবেশ তৈরি হয়, যা একাকিত্বের অনুভূতিকে দূর করে, যে কথাটা আপনাকে বলছিলাম। একদমই তাই, একাকিত্বটা অনেকটাই দূরীভূত হয়। এটি সম্মিলিত নিরাময় বাড়ায়, সহানুভূতি বৃদ্ধি করে এবং প্রতিবেশীদের মধ্যে একটা সহায়ক সামাজিক নেটওয়ার্ক তৈরি হয়, যাকে বলে সামাজিক মেলবন্ধন তৈরি হয়। সচেতনভাবে শ্বাস নেওয়া বর্তমান মুহূর্তের সাথে মনকে যুক্ত রাখে। এটি প্যারাসিম্প্যাথেটিক স্নায়ুতন্ত্রকে উদ্দীপিত করে শরীরকে ফাইট আর ফ্লাইট অবস্থা থেকে শান্ত অবস্থায় ফিরিয়ে আনে, যা মানুষকে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকতে সাহায্য করে। সম্প্রদায়ের সেশনগুলোতে আপনি যদি ধ্যান করেন, ধ্যান করার প্রচুর সুবিধা আছে। ধ্যান মানুষের আত্মসচেতনতা এবং মানসিক স্পষ্টতা বাড়ায়। এটি সমাজের সদস্যদের এমন কিছু বাস্তবমুখী টুল বা উপায় শেখায়, যা দিয়ে তারা কোনো বিচার ছাড়াই নিজেদের চিন্তাভাবনা পর্যবেক্ষণ করতে পারে। এটি মানুষের খিটখিটে বা উগ্র আচরণ কমায় এবং আভ্যন্তরীণ শান্তি

যোগের মূল নীতিগুলো হলো অহিংসা, সত্যবাদিতা এবং সন্তুষ্টির ওপর জোর দেয়। সমাজের সদস্যরা যখন এই মূল্যবোধগুলো মেনে চলেন, তখন তা স্বাভাবিকভাবেই পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা এবং একটি ইতিবাচক স্থানীয় পরিবেশ গড়ে তোলে। নিয়মিত স্ট্রেচিং বা শরীর প্রসারিত করা এবং গভীর শিথিলকরণ কৌশল যেমন যোগ নিদ্রা কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে শান্ত করে। এটি শরীরকে দ্রুত এবং গভীর ঘুমে আচ্ছন্ন হতে সাহায্য করে, যার ফলে সারাদিন শক্তি ও মেজাজ ভালো থাকে। একটি শান্ত, পরিচ্ছন্ন এবং আলো বাতাসপূর্ণ স্থান, আদেশ, বাইরের কোলাহল ও বিভ্রান্তি কম থাকলে অংশগ্রহণকারীরা নিজেদের মনের ওপর মনোযোগ দিতে পারেন। এটি দৈনন্দিন জীবনের ব্যস্ততার মাঝে একটি শান্তিপূর্ণ পরিবেশ তৈরি করে। আবার আমার স্থানীয় এলাকায় সুস্থতা বা ওয়েলবিং উদ্যোগ যদি নেব আমি মনে করি, তার কিছু উপায় আছে। যেমন স্থানীয় পার্ক বা কমিউনিটি সেন্টারের মতো কোনো পাবলিক জায়গায় নতুনদের জন্য সহজ ও উপযোগী সেশন দিয়ে শুরু করুন। সব স্তরের অভিজ্ঞতার মানুষকে স্বাগত জানাতে শ্বাস প্রশ্বাসের ব্যায়াম এবং শিথিলকরণের মতো অন্তর্ভুক্তিমূলক অনুশীলনের উপরে জোর দিন, তাহলেই সমাজে অনেক উপকার হবে। শুনলাম কিছু কথা, যোগ ব্যায়াম নিয়ে যাই বলবো সেটাই কম বলা হবে। এইটুকু সময়ের মধ্যে আমাদের সবটাই আলোচনা করতে হবে। অবশ্যই আমরা আরও কিছু কথা শুনব, তবে তার আগে আসুন ইন্দ্রনীল সেনের কণ্ঠে একটা গান শুনে নিই।

গান শুনলাম, এবার আমরা আবার চলে আসি আমাদের মূল আলোচনায়। প্রথমে আমাদের জেনে নিতে হবে যোগব্যায়াম কী। যোগব্যায়াম হলো শরীর, মন এবং আত্মার মধ্যে সমন্বয় সাধনের একটি প্রাচীন ভারতীয় পদ্ধতি। এটি মূলত শারীরিক ভঙ্গি যেমন আসন, শ্বাস প্রশ্বাসের কৌশল যেমন প্রাণায়াম এবং ধ্যান ও একাগ্রতার একটি সমন্বিত অনুশীলন, যা সামগ্রিক সুস্বাস্থ্য এবং মানসিক শান্তি বজায় রাখতে সাহায্য করে। যোগব্যায়ামের মূল উপাদান হল আসন, প্রাণায়াম, ধ্যান ও মনঃসংযোগ। বিভিন্ন শারীরিক ভঙ্গি বা মুদ্রা যা শরীরের পেশি শক্তিশালী করে এবং নমনীয়তা বাড়ায়, শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ ও কৌশল যা স্নায়ুতন্ত্রকে শান্ত করে ফুসফুসের কার্যকারিতাকে উন্নত করে, তাছাড়া মনকে শান্ত ও স্থির করার একটা মানসিক প্রক্রিয়া যা মানসিক চাপ দূর করতে অত্যন্ত কার্যকরী। নিয়মিত অভ্যাসের ফলে শরীরের ভারসাম্য এবং শারীরিক শক্তি বৃদ্ধি পায়। এটি মানসিক উদ্বেগ, বিষণ্ণতা কমায় এবং মনোযোগ বৃদ্ধি করে। অভ্যন্তরীণ অঙ্গগুলোর কার্যকারিতা উন্নত করে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় এই যোগব্যায়াম। এখন কিছু মানুষ আছেন ওজন নিয়ন্ত্রণের দিকে প্রচণ্ড নজর দিচ্ছেন। ওজন নিয়ন্ত্রণ, স্ট্রেস কমানো, শারীরিক নমনীয়তা বাড়ানোর জন্য যোগব্যায়াম অবশ্যই করা উচিত। ওজন আমাদের একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়, কেননা বেশি ওজন হয়ে গেলে নানান রকম রোগের সমস্যা তৈরি হয়। আমরা একটু জেনে নিই যোগব্যায়ামের উপকারিতা। নিয়মিত যোগব্যায়াম শরীর ও মনের ভারসাম্য বজায় রাখতে অত্যন্ত কার্যকরী। মানসিক চাপ উদ্বেগ যেমন কমায়, রক্তচাপ যেমন নিয়ন্ত্রণে সাহায্য করে, তেমনি সামগ্রিক ঘুমের মানকেও কিন্তু উন্নত করে এই যোগব্যায়াম। যোগব্যায়ামের কিছু উপকারিতা আমরা একটু জেনে নিই। বয়স বাড়ার সাথে সাথে আমাদের সক্রিয় থাকতে গেলে যোগব্যায়াম অত্যন্ত জরুরি। ভালোভাবে বার্ধক্য কাটানো, বয়স সম্পর্কিত বিষণ্ণতা, মেজাজ এবং মানসিক চাপ ব্যায়াম এবং বয়স্ক ব্যক্তিদের পক্ষে অত্যন্ত জরুরি। আপনি যদি আপনার ডাউনওয়ার্ড ডগ যোগাসনটি করে থাকেন, তাহলে সম্ভবত আপনি এখন বেশ স্বস্তি বোধ করছেন, কেন যোগব্যায়ামে আপনার দক্ষতা যে স্তরেই থাক না কেন, আপনি যদি নিয়মিত অনুসরণ

অনুশীলন করেন তবে আপনি আগাগোড়া ভালো অনুভব করতে পারেন। তবে হ্যাঁ, একটা কথা একটু মাথায় রাখতেই হবে, যোগব্যায়াম আমরা করব নির্দিষ্ট একটা সময়ে। মানে ধরুন আপনি ভরপেট খাবার খেয়ে 10 মিনিটের মধ্যে যদি যোগব্যায়াম করতে শুরু করেন, সেটা কিন্তু আপনার শরীরে ভালোর থেকে খারাপকেই ডেকে আনবে বেশি। কাজেই আমাদের এটা একটু মেনটেন করতে হবে, খাবার সঙ্গে সঙ্গে আমরা কখনোই যোগব্যায়াম করব না। খাবার অন্তত 2 থেকে 3 ঘন্টা পরে আমরা যোগব্যায়াম করব, যেটা আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী হবে। যোগব্যায়াম সব বয়সের মানুষের জন্য শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপকারিতা প্রদান করে। আর যদি আপনি কোনো অসুস্থতার মধ্যে দিয়ে যান, অস্ত্রোপচারের পর সেরে ওঠেন বা কোনো দীর্ঘস্থায়ী রোগে ভুগে থাকেন, তবে যোগব্যায়াম আপনার চিকিৎসার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠতে পারে এবং আরোগ্য লাভকে ত্বরান্বিত করতে পারে। একজন যোগ থেরাপিস্ট রোগীদের সাথে কাজ করে এমন ব্যক্তিগত পরিকল্পনা তৈরি করতে পারেন যা তাদের চিকিৎসা ও অস্ত্রোপচার সংক্রান্ত থেরাপির সাথে সমন্বিতভাবে কাজ করে। এর মাধ্যমে যোগব্যায়াম আরোগ্য প্রক্রিয়ায় সহায়তা করতে পারে এবং ব্যক্তিকে আরও স্থিরতা ও কম কষ্টের সাথে উপসর্গগুলো অনুভব করতে সাহায্য করে। ধীর নড়াচড়া এবং গভীর শ্বাস প্রশ্বাস রক্ত সঞ্চালন বাড়ায় ও পেশি উষ্ণ করে। অন্যদিকে কোনো আসন ধরে রাখলে শক্তি বৃদ্ধি পায়। যেমন ধরুন বৃক্ষাসন, এক পায়ে ভর দিয়ে ভারসাম্য বজায় রাখুন এবং অন্য পাটি হাঁটুর ওপরে বা পায়ের গোড়ালির কাছে সমকোণে রাখুন। 1 মিনিট ধরে ভারসাম্য বজায় রাখার সময় আপনার সামনের একটি নির্দিষ্ট বিন্দুর ওপর মনোযোগকে কেন্দ্রীভূত করার চেষ্টা করুন। কোমর ব্যথায় এখন বিভিন্ন মানুষ আক্রান্ত। সব বয়সের মানুষেরই একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে কোমরের ব্যথা। এই কোমর ব্যথায় আক্রান্ত ব্যক্তিদের ব্যথা উপশম করতে এবং গতিশীলতা বাড়াতে সাধারণত স্ট্রেচিংয়ের মতো যোগব্যায়াম কার্যকর। আমেরিকান কলেজ অফ ফিজিশিয়ান দীর্ঘস্থায়ী কোমর ব্যথার জন্য যোগব্যায়ামকে প্রথম সারির চিকিৎসা হিসেবে সুপারিশ করেছেন। চার পায়ে হাতে ভর দিয়ে বসে আপনার হাতের তালু কাঁধের নিচে এবং হাঁটু নিতম্বের নিচে রাখুন। প্রথমে শ্বাস নিন এবং পেটকে মেঝের দিক নামিয়ে দিন। তারপর শ্বাস ছাড়ুন এবং নাভিকে মেরুদণ্ডের দিকে টেনে নিন। একটি বিড়ালের মতো শরীর বাঁকিয়ে শরীরকে টান টান করুন। যোগব্যায়াম কিন্তু আর্থারাইটিসের মতো উপসর্গকেও উপশম করতে পারে। যোগব্যায়াম হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। নিয়মিত যোগব্যায়াম মানসিক চাপ এবং সারা শরীরের প্রদাহ কমাতে পারে, যা হৃৎপিণ্ডকে সুস্থ রাখতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ এবং অতিরিক্ত ওজনের মতো হৃদরোগের জন্য দায়ী বেশ কিছু কারণও যোগব্যায়ামের মাধ্যমে মোকাবেলা করা যেতে পারে। ঘুম নিয়ে এখন মানুষের, সব বয়সী মানুষদেরই একটা সমস্যা তৈরি হচ্ছে। আমরা আগে জানতাম বয়স্ক মানুষরা, মানে আমার বাড়ির ঠাকুমা দিদিমাদের ঘুমের একটা সমস্যা, কিন্তু এখন খুব অল্প বয়সী ছেলেমেয়েদের মধ্যেও ঘুমের সমস্যাটা দেখা যাচ্ছে। ঘুমানোর আগে যদি নিয়মিত যোগব্যায়াম করেন তাহলে আপনার সঠিক মানসিক অবস্থায় আসতে এবং ঘুমিয়ে পড়ার ও ঘুমিয়ে থাকার জন্য শরীরকে প্রস্তুত করতে সাহায্য করতে পারে। যোগব্যায়াম আরও বেশি শক্তি ও প্রফুল্লতা আনতে পারে। নিয়মিত যোগব্যায়াম অনুশীলন শুরু করার পর আপনি মানসিক ও শারীরিক শক্তির বৃদ্ধি, সতর্কতা ও উৎসাহের উন্নতি এবং নেতিবাচক অনুভূতির হ্রাস অনুভব করতে পারেন। যোগব্যায়াম আপনাকে মানসিক চাপ সামলাতে অনেকটাই সাহায্য করে। ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথের মতে বৈজ্ঞানিক প্রমাণ দেখায় যে যোগব্যায়াম মানসিক চাপ নিয়ন্ত্রণ, মানসিক স্বাস্থ্য, মননশীলতা, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ওজন হ্রাস এবং ভালো ঘুমে সহায়তা করে। সবথেকে সোজা একটি আসন আপনি চেষ্টা করে দেখতে পারেন, তা হল শবাসন। হাত পা শরীর থেকে দূরে আলতোভাবে ছড়িয়ে দিয়ে হাতের তালু ওপরের দিকে রেখে শুয়ে পড়ুন। গভীরভাবে শ্বাস নেওয়ার সময় মনকে শান্ত করার চেষ্টা করুন। এই ভঙ্গিতে আপনি 5 থেকে 15 মিনিট পর্যন্ত থাকতে পারেন। যোগ আপনাকে একটা

সহায়ক সম্প্রদায়ের সাথে সংযুক্ত করে। যোগে অংশগ্রহণকারী মানুষদের একাকিত্ব কমাতে পারে এবং দলগত নিরাময় ও সমর্থনের জন্য একটি পরিবেশ তৈরি করতে পারে। এমনকি ব্যক্তিগত সময়েও একাকিত্ব কমে যায়, কারণ সেখানে একজনকে স্বতন্ত্র ব্যক্তি হিসেবে স্বীকৃত দেওয়া হয়, তার কথা শোনা হয় এবং একটি ব্যক্তিগত যোগ পরিকল্পনা তৈরি করতেও তাকে অন্তর্ভুক্ত করা হয়। যোগব্যায়াম আত্মযত্নকে উন্নত করে। যোগব্যায়ামের উপকারিতা নিয়ে নানান গবেষণা রয়েছে, বৈজ্ঞানিকরা নানানভাবেই কথা বলেছেন। যেমন মার্কিন সামরিক বাহিনী, ন্যাশনাল ইনস্টিটিউটস অফ হেলথ এবং অন্যান্য বৃহৎ সংস্থাগুলি স্বাস্থ্যসেবায় যোগব্যায়ামের উপযোগিতার বৈজ্ঞানিক প্রমাণকে গুরুত্ব দিচ্ছেন এবং তা অন্তর্ভুক্ত করছেন। অসংখ্য গবেষণায় দেখা গেছে আর্থারাইটিস, অস্টিওপেনিয়া, ভারসাম্যহীনতা, ক্যান্সার, মহিলাদের স্বাস্থ্য, দীর্ঘস্থায়ী ব্যথা এবং অন্যান্য বিশেষায়িত ক্ষেত্রে যোগব্যায়ামের উপকারিতা প্রমাণিত হয়েছে। এবং খুব সত্যি কথা, একসাথে অনেকে মিলে যদি আপনি নির্দিষ্ট সময়ে যোগব্যায়াম করে থাকেন, তাহলে তা সমাজের অনেক যেমন উপকার হয়, তেমনি আপনার নিজেরও অনেক উপকার হবে। নিজের একাকিত্ব কমে যাবে। সব থেকে বড় সমস্যা আমাদের নিউক্লিয়ার ফ্যামিলিতে একাকিত্ব, এই সমস্যাটা অনেকটাই উপশম হবে। আসুন এবারে শ্যামল মিত্রর কণ্ঠে আরেকটা গান শুনে নিই।

এতক্ষণ বিবিধ ভারতীর অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন রবীন্দ্রসঙ্গীত শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী দ্বৈতকণ্ঠে গানটি শুনবেন শীর্ষ এবং অ্যারিনার কণ্ঠে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন রবীন্দ্রসঙ্গীত। এবারে শিল্পী দ্বৈত কণ্ঠে শুনবেন হেমন্ত মুখোপাধ্যায় এবং লতা মঙ্গেশকরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন নজরুল গীতি শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী মান্না দে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনছেন নজরুল গীতি। নজরুল গীতির আসরে এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

0: বাহিরে যাব ঘন শ্যাম দরসে রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া ঘন দেয়া বরসে রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরসে।
1: বিভিন্ন শিল্পীর কণ্ঠে শুনলেন নজরুল গীতি আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন কৃষক বন্ধুদের জন্য বিশেষ অনুষ্ঠান কিষাণ বাণী।
2: শুরু হচ্ছে চাষি ভাইদের নিজস্ব অনুষ্ঠান কিষাণ বাণী। কৃষি, মাছ চাষ, প্রাণী সম্পদ উন্নয়ন, সমবায়, ফল চাষ, কৃষি প্রযুক্তি, পশুপালন, গ্রামোন্নয়ন, এসব কিছু জানতে শুনুন কিষাণ বাণী।

শ্রোতা বন্ধুদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণবাণী। আমরা যারা চাষবাস করি, চাষবাসের সঙ্গে যারা আমরা যুক্ত আছি, আমরা প্রায়শই বিভিন্ন ধরনের অভিযানের কথা আমরা শুনতে পাই। কিন্তু বর্তমানে আমরা যে কথাটা শুনছি সেটা হচ্ছে ক্ষেত বাঁচাও অভিযান। এই ক্ষেত বাঁচাও অভিযান কেন করব আমরা, কেন এই ক্ষেত বাঁচানোর কথা আজকে বলা হচ্ছে? এটা সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের এখন একটা পদক্ষেপ নেওয়া হচ্ছে যে আমাদের জমিকে বাঁচাতে হবে। কেন আমরা জমিকে বাঁচাবো? আমাদের জমিতে এমন কি অবস্থা হয়েছে যে আমাদের জমিকে বাঁচাতে হবে? আমরা তো বেশ ফলন ফলাচ্ছি, কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত যে ফলন, সেই ফলনটা কিন্তু আমরা পাই না। কিন্তু প্রচুর আমরা রাসায়নিক সার আগে ব্যবহার করেছি, যার জন্য আমাদের মাটির স্বাস্থ্যটা খারাপ হয়েছে। আমরা জৈব সার থেকে অনেকটা মুখ ফিরিয়ে নিয়েছি, যার জন্য আমরা জৈব সারও ব্যবহার করি না। তো নানান কারণে আমাদের জমির স্বাস্থ্য নষ্ট হয়েছে, বা বিভিন্ন কারণে আমাদের জমির স্বাস্থ্য নষ্ট হয়েছে, যার জন্য আমরা আমাদের যে কাঙ্ক্ষিত ফলন সেটা পাই না। এখন আমাদের এই কথাটা একটু কি বলবো, একটু ভেবে চলতে হবে যে আমাদের ক্ষেতটাকে বাঁচাতে হবে। আমাদের ক্ষেতের যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্য কিন্তু নষ্ট হয়েছে, মাটির উর্বরতা শক্তি কিন্তু অনেকটাই নষ্ট হয়েছে। আমরা বিভিন্নভাবে মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনতে পারি, কিন্তু তা সত্ত্বেও সার ঠিকঠাক করে ব্যবহার করে, জমির যে মাটি পরীক্ষা করে, বা ঠিক যে সার, রাসায়নিক সার আমরা ব্যবহার করি সেটার সঠিক পরিমাণে ব্যবহার করে,

0: ঠিক সময়ে ব্যবহার করে বা সঠিক জায়গায় সে জিনিসটা ব্যবহার করে কিন্তু আমরা ক্ষেতকে বাঁচাতে পারি। কিন্তু তার সত্ত্বেও সারা বছর জমিতে যদি ডাল শস্য চাষ করি তাহলেও কিন্তু আমরা আমাদের ক্ষেতটাকে অনেকটাই বাঁচাতে পারবো। এই বিষয় নিয়েই আমরা আজকে আলোচনা করব যে ডাল শস্য চাষের মাধ্যমে আমরা কিভাবে ক্ষেতটাকে আমাদের বাঁচাবো। আর এই বিষয়ে আলোচনার জন্য আমরা পেয়েছি ডাল শস্য গবেষণা কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর ডক্টর ইন্দ্রাণী দানাকে। ম্যাডাম, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদের পক্ষ থেকে নমস্কার।
1: ধন্যবাদ।
0: যে কথা বলছিলাম যে এখন একটা সরকারি একটা পদক্ষেপ নেওয়া হয়েছে যে ক্ষেত বাঁচাও অভিযান, এর আগে আরও অনেক অভিযান চলছে ন্যাচারাল ফার্মিং, প্রাকৃতিক কৃষি, এর মাধ্যমেও আমাদেরকে এখন মানে চাষের দিকে যেতে হবে। এই যে ক্ষেত বাঁচাও অভিযান, এখন কেন এই কথাটার দিকে একটু বেশি?
1: আসলে আমাদের ক্ষেত বাঁচাও অভিযান আমাদের দীর্ঘদিন ধরে আমাদের মানে আমরা রাসায়নিক সারের উপরে এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি, শুধু রাসায়নিক সার নয়, মানে ওষুধ এবং মানে কীটনাশক এবং ছত্রাকনাশক বিভিন্ন রকম ওষুধের উপর আমরা এতটাই নির্ভরশীল হয়ে পড়েছি। এতে করে চাষি ভাইরা মানে অনেক সময় হয়েছে যে তারা অনেক কিছু মানে না বুঝে না জেনেও অতিরিক্ত মাত্রায় ব্যবহার করে ফেলেছেন, যার ফলে এখন ক্রমশ ক্রমশ জমির উর্বরতা শক্তি আমাদের হ্রাস পেয়েছে এবং মানে অনবরত রাসায়নিক সার ব্যবহারের ফলে আমাদের জমির মানে অম্লত্ব বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেয়েছে, মানে জমির যে স্বাভাবিক স্বাস্থ্য সুস্থতা সেগুলো সব নষ্ট হয়েছে। যে জন্য তার জন্য আমাদের এই ভারতীয় কৃষি অনুসন্ধান পরিষদ যে ক্ষেত বাঁচাও অভিযান শুরু করেছেন, মানে এটার লক্ষ্যই হচ্ছে গিয়ে জমির উর্বরতা যাতে ফিরে আসে মানে স্বাভাবিক অবস্থায় এবং আমরা যাতে চাষ করতে পারি, রাসায়নিক সার এবং ওষুধের উপরে নির্ভরশীলতা যাতে আমাদের একদম কমাতে পারি, সেটার জন্যই আমাদের এই ক্ষেত বাঁচাও অভিযান। এবং ডাল শস্য মানে ডাল শস্য চাষ, ডাল শস্য আমরা জানি যে অন্য কোনো মানে গাছ আর কি, যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন রয়েছে সেই নাইট্রোজেন কিন্তু ফিক্স করতে পারে না, মানে নাইট্রোজেন আহরণ করতে পারে না, একমাত্র ডাল জাতীয় শস্যই মানে তাদের শিকড়ে যে সিংহজাতীয় গোত্রের মাধ্যমে যে বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন রয়েছে, আমাদের বায়ুমণ্ডলে প্রচুর নাইট্রোজেন রয়েছে, সেটা কিন্তু ওরা অর্বুদ ফরমেশনের সৃষ্টি করে, বায়ুমণ্ডল অর্বুদ তৈরি করে এর মধ্যে নাইট্রোজেন ফিক্সেশন করে এবং কন্টিনিউ আমরা যদি মানে বিভিন্ন শস্যের মধ্যে অন্তর্বর্তী হিসাবে ডাল শস্য চাষ করি তাতে আমাদের জমিতে নাইট্রোজেন মানে ধারণ ক্ষমতা আমাদের বৃদ্ধি পাবে এবং এবং ডাল শস্য চাষের বেশিরভাগ যেমনি আমাদের মুগ কলাই এই ধরনের তারপরে মুসুরি এদের ক্ষেত্রে যেটা হয় এদের ক্রপ মানে ফলিয়েজের কভারেজটা এত বেশি থাকে যার ফলে আমাদের আগাছা ইত্যাদি জমিতে কম গজায় এবং এইগুলো ডাল শস্য এগুলো আমাদের মানে তুলে নেওয়ার পরে এগুলো আমরা যদি জমিতে পচতে দিই তাতেও জমির কিন্তু উর্বরতা শক্তি অনেকটা বৃদ্ধি পায়, অনেকটা বৃদ্ধি পায় এবং এদের তো যেহেতু ওই মানে মাটিতে নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়া ওরা শিকড়ে ইয়ে করতে পারে, তার ফলে আমাদের জমির নাইট্রোজেন ধারণ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পায়। এই জন্য আমাদের মানে ক্রপের অন্তর্বর্তী মানে যে শস্য পর্যায়ে ডাল অবশ্য রাখা উচিত আর কি, মানে জমির অবস্থান অনুযায়ী বিভিন্ন ধরনের ডাল আমরা চাষ করতেই পারি।
0: এবং আমাদের তো প্রয়োজন আছে,
1: আমাদের প্রয়োজন আছে এবং ডালের শিকড়ও আমাদের এই যেমনি সিরিয়ালস মানে ধান জাতীয় বা এই জাতীয় শস্যের শিকড় অত গভীরে যায় না কিন্তু ডালের শিকড় অনেক গভীরে যাওয়ার ফলে তাতে করেও মাটির মানে নিচের অনেকটা মানে জমির কম্প্যাক্টনেস মানে সার দেওয়ার ফলে যে জমি মানে মাটির যে ইয়ে হয়ে গেছে সেগুলোও অনেকটা মানে উন্নতি হবে আর কি। ক্রমাগত ডাল শস্য যদি আমরা শস্য পর্যায়ে রাখতে থাকি তাহলে জমির স্বাস্থ্য অবশ্যই উন্নতি হবে এবং আমাদের আমরা এমনি স্বাভাবিকভাবেই আমাদের রাজ্য তো বটেই আমাদের দেশও কিন্তু ডাল উৎপাদনে অনেক পিছিয়ে, আমরা ধান উৎপাদনে এখন স্বয়ংসম্পূর্ণ কিন্তু ডাল উৎপাদনে আমরা এখনো স্বয়ংসম্পূর্ণ।

0: গুরুত্বপূর্ণ নয়, সেই জন্য বিভিন্ন রকম ডাল যদি শস্য পর্যায়ে রাখা যায় তাহলে মানে খুবই জমির স্বাস্থ্য এবং ইয়ে সবই ভালো হবে,
1: ভালো হবে। এবং ভারত সরকারও তো মনে হয় ডাল চাষের একটা চাষটাকে বাড়ানোর জন্য, এরিয়া বাড়ানোর জন্য অনেক রকমের মানে স্কিম, অনেক ধরনের প্রকল্প নিয়ে এসেছে। যারা মানে ডাল চাষ করব তারা কিন্তু অনেকটাই এর থেকে উপকৃত হতে পারবেন। যখন আমরা হারভেস্ট করব, তুলবো যখন, সেই তোলাটা কি আমরা গাছটাকে তুলে নেবো না গাছের যে শিকড়টা সেটা মাটিতে রেখে দেবো?
0: না, গাছটা তুলে নিয়ে মানে এখন যেরকম গাছটা পুরো তুলে নিলে হবে না, মানে আমাদের শিকড়ের উপরটা মানে আমরা জেনারেলি মানে সাধারণভাবে আমরা যদি বিশেষ করে মুগ ডাল বা ইয়ে ডাল এগুলো যদি আমরা মানে শুটিগুলোকে তুলে নিয়ে গাছটা ওখানেই রেখে দিই, তাতে করে মানে জমিতে সারের সার হিসাবে সেটা খুবই ভালো কাজ দেবে এবং আমাদের আর মানে আলাদা করে নাইট্রোজেন ঘটিত সারের কোনো প্রয়োজন হবে না, আস্তে আস্তে আমাদের নির্ভরতাটা কমতে থাকবে।
1: সারা বছর যদি আমরা একটা চিন্তা ভাবনা করি তাহলে কি কি ডাল চাষ আমরা করতে পারবো এটা যদি একটু বলেন।
0: সারা বছর যেমনি ধরুন আমাদের
1: কোন কোন সময়ে কি কি চাষ করতে
0: পারবো, বর্ষার আগে যেমনি আমরা মানে জ্যৈষ্ঠ মাসেও আমরা কিছু মানে কলায়ের জাত আছে আমরা লাগাতে পারি আর কি, আবার বর্ষা জাস্ট ভাদ্র মাসে এই সময় আমরা মুগ ডাল মুগ কলাই দুটোই হয়, বিভিন্ন জাত আছে আর কি। তারপরে শীতকালে আমরা যেমনি ছোলা মুসুর এগুলো লাগিয়ে থাকি, আবার যেমনি অড়হরটা আমরা মানে শীতকালেও লাগাতে পারি আবার বর্ষার আগে একটা মানে কম মেয়াদের একটা অড়হর ডাল আছে সেটাও আমরা মানে বর্ষার আগেও লাগাতে পারি আবার শীতেও লাগাতে পারি। আবার কিছু কিছু যা অড়হর আছে যেগুলো একটু গাছটা বড় হয় যেটা আমরা সারা বছরই আমাদের কিন্তু ফল দেয়, যেটা আমাদের মানে খরাপ্রবণ এলাকায় আমরা দেখে থাকি ওখানে মানে পুরুলিয়া বাঁকুড়ায় সারা বছরই কিন্তু অড়হর গাছ একটু মানে বড় হয়, ওইগুলো কিন্তু সারা বছরই ফলন পেতে পারি আমরা যদি ওগুলোকে প্রুনিং করে মানে কেটে রাখি, মানে একবার ইয়ে হয়ে যাওয়ার পরে ওই একই গাছ থেকে কিন্তু বারবার ফল দেয় এরকমও মানে আছে আর কি।
1: তো এমনি তো শস্য পর্যায়ে আমরা রাখতেই পারি, তাছাড়া এমনি প্রত্যেকটা জমিতে আমার মনে হয় বছরে একবার অন্তত ডাল চাষটা করা উচিত, মানে অল্টারনেটিভ ওয়েতে বা শস্য পর্যায়ে যেটা আমরা বলি
0: পর্যায়ে মানে একদমই মানে ডাল অবশ্যই রাখা উচিত এবং আমরা যেটা চাষি ভাইদের বলে থাকি আর কি, এতে করে নিজেদের মানে খাদ্য তালিকাতেও ডালটা প্রতিদিন মানে খাওয়া উচিত, যেহেতু এটা মানে আমরা জানি এটা প্রোটিন সমৃদ্ধ খাবার, তো ডাল তার নিজেরও খাদ্যের জন্য ইয়ে হবে এবং জমির স্বাস্থ্য সর্বোপরি জমির স্বাস্থ্য মানে উন্নতি হবে
1: এবং চাষের খরচও তো কম।
0: হ্যাঁ, চাষের খরচও কম এবং জল একদম কম লাগে, যার জন্য ডাল চাষ মানে চাষি ভাইদের করা উচিত আর কি। জল একদম
1: এত খরচ কম, বাজারে এর মার্কেট রয়েছে, দামও রয়েছে, তাও কিন্তু আমরা যে কেন এতটা পিছিয়ে রয়েছে আমাদের ডাল চাষের ক্ষেত্রে।
0: আমাদের আসলে ডাল শস্য পিছিয়ে রয়েছে, আমাদের সবাই সবসময় এতদিন ধান চাষ করে ধান চাষের উপরে হয়ে গেছি, যেমনি এখন যার জন্য বলা হচ্ছে যেমনি বিশেষ করে বড় সিজনে যেটা রবি মরশুমে এটাতে আমার মতে ধান চাষ একদমই করা উচিত না, কারণ এই বড় রবি মরশুমে যখন ধান চাষ করা হয় বেশিরভাগ ক্ষেত্রে মাটি মানে নিচ থেকে আমরা জল উত্তোলন করে জল দিই মানে সেচ দিই, তাতে করে আমাদের যেটা হয়েছে আস্তে আস্তে আমাদের মানে হেভি মেটাল টক্সিসিটি মাটির নিচ থেকে আর্সেনিক গুলো আপার লেভেলে চলে এসেছে আর্সেনিক, এবং এখন মানে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলাই এখন আর্সেনিকের দূষণ যুক্ত হয়ে গেছে, সেইগুলোকে যদি ক্রমাগত কমাতে হয় নিশ্চয়ই এগুলো কমবে। বড় ধানের চাষ মানে মাটির নিচ থেকে জল যদি আমরা উত্তোলন না কমাই তাহলেই এগুলো কিছুটা কমবে, আর তার জন্য আমরা বড়তে ডাল চাষ করতে পারি।
1: এটা একটা খুব ভালো জিনিস যে মানে বোরো চাষের অল্টারনেটিভ হিসেবে আমরা ডাল চাষ করতে পারি, কারণ বোরোতে ফলন ভালো হয় সবটাই ঠিক আছে কিন্তু জলের খরচটা অনেক বেশি,
0: জলের খরচটা অনেক বেশি এবং বিভিন্ন জায়গায় মানে ভূগর্ভস্থ জল উত্তোলন করার ফলেই তো আমাদের এই আর্সেনিক মানে দেখা দিয়েছে, এইগুলো কমানোর জন্য ডাল শস্য তো

0: অবশ্যই চাষ করা
1: চাষ করা উচিত। আরো একটা বিষয়, যে এই যে আর্সেনিক উঠে আসছে, এটাও তো চাষের মধ্যে মানুষের শরীরে মধ্যে ঢুকছে।
0: আমাদের তো মানে ধান ইয়ে সবকিছু মানে ধানের দানাতেও চলে আসছে,
1: চলে আসছে এই আর্সেনিক।
0: আমরা খাদ্যের মানে আমাদের খাদ্যের মধ্যে চলে আসছে, এগুলো তো মানে এই জন্যই আমাদের
1: একটু চিন্তা ভাবনা করতে করা উচিত। যেসব এলাকায় আমাদের মুর্শিদাবাদ জেলার কয়েকটা ব্লকে রয়েছে আর্সেনিকের একটু প্রভাব রয়েছে জলে,
0: নদিয়াতে তো সাংঘাতিক রয়েছে, উত্তর চব্বিশ পরগনা এগুলোতে তো মানে প্রচুর আর্সেনিকের প্রাদুর্ভাব,
1: আর্সেনিক রয়েছে। তো একটু সবাইকেই চিন্তা ভাবনা করতে হবে, যেখানে আর্সেনিক প্রবণ এলাকা সেই সব এলাকায় যতটা জল কম খরচ করে আমরা চাষাবাদ করতে পারি সেই দিকে একটু নজর দিতে হবে। এবং এখন জলসেচেরও তো নানান পদ্ধতি উঠেছে, মানে কতটা কম জল ব্যবহার করে আমরা চাষ করতে পারি সেসব নানান প্রকল্প এসছে, মানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে প্রচুর প্রকল্প আছে যাতে আমরা খুব কম জল খরচ করে ড্রিপ ইরিগেশন বলুন, ফোয়ারা সেচ বলুন, এই ধরনের নানান সেচ রয়েছে, এর মাধ্যমেও কিন্তু আমরা চাষ করতে পারি। তো এছাড়া আর কী কীভাবে আমরা ডালশস্যর মাধ্যমে মাটিকে একটু সুস্থ সবল রাখতে পারি বা মাটির স্বাস্থ্যটা ভালো রাখতে পারি?
0: ডালশস্যর মাধ্যমে তারপরে যেমনি ডালের মানে মানে সিরিয়ালস মানে ধান বা এই সমস্ত ধান ইয়ের শিকড় খুব শক্ত হয় বা পাতাও খুব মানে ওতে আপনার মানে সিলিকন থাকার জন্য মানে এতে পচতে সময় লাগে, কিন্তু ডালের ডাল গাছের পাতা মানে সহজে পচে যায়, এই জন্য মানে জমিতে আমাদের অর্গ্যানিক কার্বন মানে অনেকটাই যুক্ত হয়, শুধু নাইট্রোজেন নয়, মানে জমি ডাল শুটিগুলো যদি তুলে নেওয়ার পরে জমিতে মিশিয়ে দেওয়া হয়, এটা জমিতে যদি স্বাভাবিকভাবে পচতে দেওয়া হয় তাহলে জমির যে মানে জৈব কার্বন সেটার ইয়ে পরিমাণও অনেক বৃদ্ধি পায়, যেগুলো মানে আমাদের জমিতে সবই কমে গেছে রাসায়নিক সার
1: ব্যবহার।
0: ডালের গাছ যেহেতু নরম সেগুলো সহজেই কম্পোস্ট হিসাবে মানে পচে যায়, সহজেই পচে যায় এবং জৈব কার্বন বৃদ্ধি পায় আর কি। এইগুলো তো আমরা মানে শুধু নাইট্রোজেন নয় মানে কার্বনও বৃদ্ধি পাবে আর কি, তো এটা তো আমরা ইয়ে করতেই পারি আর কি।
1: এমনি সহনশীল জাত বলে কিছু নতুন কোনো জাত এসছে কোনো কোনো
0: সহনশীল জাত বলতে আমাদের সহনশীল সেভাবে তো নয়, কিন্তু মুগের যেমনি আমাদের নতুন ২৪ সালে আমাদের মানে ধান ডাল তৈল বীজ গবেষণা কেন্দ্র থেকে বেরিয়েছে মুগের জাত অঙ্কুশ, এটার ৬০-৬৫ দিনের ভ্যারাইটি, এতে করে মানে একটু তাড়াতাড়ি উঠে যায় এবং আগের যে জাত ছিল সোনালী বা পান্না এগুলোর থেকে একটু মানে ফলন কম হলেও যেহেতু স্বল্প মেয়াদি এরপরে পরবর্তী মানে তাড়াতাড়ি উঠলে পরে আর একটা শস্য লাগানোর আর একটা সুযোগ থাকে আর কি, তো এটা এগুলো আমাদের এসছে। তারপরে মটরে যেমনি আপনার অনিন্দ বলে একটা জাত এসছে, এগুলো মানে আমাদের মানে নতুন উদ্ভাবিত জাত এবং
1: এগুলো লাগানো যেতে পারে আমাদের জেলায়, এগুলো এইসব জাতগুলো লাগানো যেতে পারে। তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা ডালশস্য চাষের মাধ্যমে আমরা কিভাবে আমাদের ক্ষেতকে বাঁচাবো, বিশেষ করে আমাদের ক্ষেতের যে উর্বরতা শক্তি সেটাকে কিভাবে আমরা বাড়াবো সেই বিষয়ে আলোচনা করলাম। এর বাইরেও যদি আপনাদের আরও বিশেষভাবে জানতে হয় তাহলে কিন্তু আপনারা আপনার ব্লকের কৃষি আধিকারিক যারা রয়েছে সেখানে গিয়ে আপনারা আলোচনা করতে পারেন, কৃষি বিজ্ঞান কেন্দ্রে গিয়ে আপনারা আলোচনা করতে পারেন, এবং সর্বোপরি বহরমপুর শহরে যে ডালশস্য গবেষণা কেন্দ্র আছে সেখানেও এসে আপনারা এই আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে আপনারা আলোচনা করতে পারেন। তো এই বিষয়ে এতক্ষণ আমরা আলোচনা করলাম, এই আলোচনার জন্য আমরা পেয়েছিলাম ডালশস্য গবেষণা কেন্দ্রের জয়েন্ট ডিরেক্টর ডক্টর ইন্দ্রাণী দানাকে। ইন্দ্রাণীদি, আপনাকে আকাশবাণী মুর্শিদাবাদ এবং শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
2: ধন্যবাদ। পরবর্তী প্রসঙ্গে যাওয়ার আগে আসুন শুনি লোকগীতি, শিল্পী ফরিদা পারভীন।

0: प्रधानमंत्री किसान मानधन योजना से लघु सीमांत किसानों का भविष्य होगा सुरक्षित
1: और 60 वर्ष की आयु से 3000 रुपए मासिक पेंशन होगी सुनिश्चित
0: 55 रुपए से 200 रुपए की मासिक किश्त देकर प्रवेश कर सकते हैं 18 से 40 वर्ष तक के किसान
1: इस अंशदायक योजना में सरकार देगी बराबर का योगदान
0: सभी किसान भाई बहन इस योजना के लाभ के लिए जन सेवा केंद्र में जाएं
1: और अपना निःशुल्क नामांकन कराएं
0: प्रधानमंत्री किसान मानधन योजना अन्नदाता के परिश्रम को संबल पेंशन से सुरक्षित उनका कर
2: कृषि एवं किसान कल्याण मंत्रालय भारत सरकार द्वारा जनित में जारी
3: এখন শুনবেন স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান
4: বন্ধুরা এখন আমরা এসে উপস্থিত হয়েছি ভরতপুর এক নম্বর ব্লকের গুন্দুরিয়া গ্রামে আর এই গ্রামে এসে আমরা মুখোমুখি হয়েছি দুজন মাছ চাষির যারা মাছ চাষ করে তাদের সংসার প্রতিপালন করে তো আসুন একটু পরিচয় করে নিই কি নাম আপনার
5: আমার স্বপন মণ্ডল
4: স্বপন মণ্ডল আপনার
6: চানবদন পাল
4: আপনাদের বাড়ি কোথায়
6: এই গুন্দুরিয়া
4: আপনাদের সংসার তো পাঁচজনের সংসার মানে বেশ একটা বড় সংসার তো এই মাছ চাষের উপরই কি আপনাদের নির্ভর না অন্যান্য
5: আমার স্যার জমি জায়গা আমার স্যার জমি জায়গা সেরম নাই আমি এক দু বিঘা জমি ভাগে করি
4: মানে চাষ করেন
5: চাষ ভাগে করি
4: আর মাছ চাষ করেন
5: আর মেন চাষ হলো আমার মাছের
4: মেন চাষ হলো মাছের কতটা জলাতে করেন
5: মাছ একটা আছে দু বিঘা জলা একটা আছে ওই আড়াই বিঘে মতো হবে আর একটা এক বিঘে মতো হবে
4: এটা কি আপনার আপনি কি নিজে করেন না এটা ভাগে
5: দুটো একা করি একটা যৌথ করি
4: একটা যৌথ করেন আর দুটো নিজে করেন আপনি আপনি কতটা জমিতে করেন জলাতে
6: একটা দু বিঘে জায়গার একটা এক বিঘে জায়গা
4: মানে তিন বিঘে জলাতে চাষ করেন মাছ চাষ করেন
6: মাছ চাষ করেন
4: কি ধরনের মাছ চাষ করেন
6: এই পোনা এই রুই মিরকি কাল্লা এসব
4: হ্যাঁ না কি ধরনের বলতে
6: এই সাইজ

0: হ্যাঁ কোন সাইজে?
1: ওই ধানি পোনা নিয়ে আসি, বড় করি
0: ধানি নিয়ে আসেন, নিয়ে এসে পুকুরে ফেলেন,
1: ফেলে
0: তারপরে সেটাকে
1: হেফাজত করে খাওয়া দিয়ে বড় করে, তারপর
0: কতটা বড় করেন?
1: 500-700, 1 কেজি।
0: আচ্ছা,
1: বেশি বড় করে তো
0: মানে 7-8 মাস রেখে মোটামুটি, তারপরে
1: বৈশাখ মাসে ফেলি, ওই আপনার ওই আশ্বিন কার্তিক মাস থেকে মারতে লাগি।
0: আচ্ছা, আপনি কি করেন?
2: আমি স্যার এই জ্যৈষ্ঠ মাসে মাছ ফেলেছি সব, মানে 14 মাস পর্যন্ত বৈশাখ মাসে মাছ সব তুলিনি, আবার আমরা এই জ্যৈষ্ঠ মাসে মাছ ফেলবো। সেই মাছটা আমরা কালী পুজোর দিন থেকে তুলতাম, ভাই ফোটার দিন থেকে আমরা 250-300-400 যা হবে আমি বেছে দিই, আবার বড় করতে থাকি, একবার নয় তুলতে থাকি, ফেলতে থাকি, তুলতে থাকি, ফেলতে থাকি, আমার ওই আর শেষ হয় না। 2 বছর পর আবার ওই পুকুরটাকে আমরা মেরে দিই।
0: আচ্ছা, মেরে আবার আবার নতুন করে মানে সংস্কার করে পরিচর্যা করে আবার নতুন জল ঢুকিয়ে তারপরে আবার চাষ করেন, তাই তো? তো 3 বছরে কবার মাছ চাষ করেন, মানে তুলে?
2: বছরে আমরা মাছ তুলতেই থাকি, আমাদের এখানে পাড়াগ্রাম, তো পাড়াগ্রামে আমরা কোনো না কোনো অপশন লেগে আছে, পুজো পার্বণ লেগে আছে, তুলতে হয় ভাগের পুকুর।
0: আচ্ছা, তুলে বিক্রি করে
2: আবার ফেলে দিই, তুলে বেঁচে দিই আবার ফেলে দিই, পুকুরে মাছ আমরা কোনো ছাড়ান করি না।
0: বেশ ভালো পদ্ধতি যে কিছুটা মাছ তুলে বিক্রি করে দিলাম আবার কিছুটা ফেললাম, একটা রোলিং
1: থাকছে।
0: আচ্ছা, একটা কথা আমি একটু জিজ্ঞাসা করি, এই যে মাছ চাষ করছেন, এই মাছ চাষ তো করতে গেলে একটা প্রশিক্ষণের দরকার, এই প্রশিক্ষণ কি আপনারা নিয়েছেন?
2: প্রশিক্ষণ আমরা প্রথমে নিয়েছিলাম বাজার শক্তিপুরে একজন আছে কি হাজার নাম, ওর কাছে প্রথমে আমরা নিয়েছিলাম
0: সরকারি কোনো প্রশিক্ষণ।
2: তারপরে ব্লকে আমরা নিয়েছিলাম, আমাদের ভরতপুর ব্লকে, ওখানে মাছের চারাও দিয়েছিল, আমার ওখানে এসিও ছিল, আমরা পুকুর দেখিয়েছে, ওরা যা কিছু বলেছে সেই পদ্ধতিটা আমরা করি, কিন্তু ওরা যেসব বলেছে যে মোটামুটি ধরেন এই খাবার দিলে কিউরিং টিউরিং অত ব্যবহার কিছু না করে এই খোল ময়দা তেল চারাপোনা যখন নিই, তারপর গোবর আর গুঁড়ো আর খোল নিয়ে এসে আমরা এইসবগুলো করি। আমরা বড় বড় এইসব ওষুধগুলো আমরা যে দামি দামি ওষুধ কিউরিং ক্রিম হলো অত কিনতে পারি না, আমরা ব্লক থেকে যেগুলো দেয় সেগুলো আমরা বেশ ব্যবহার করি, আমরা কিছু পাউডার টাউডার দেয় ওগুলো আমরা জলে দিয়ে দিই, তাদের মাছের আমরা যখন ঘা হয় তখন আমরা ব্লকে যোগাযোগ করি, ব্লকে আমাদের এখানে একটা তেল জাতীয় পারফিউম জাতীয় দেয়, আমাদের এটা গুলে সাবানে সাবানের মতো সাবানের ফ্যানের মতো হয় সেইটা, আমাদের ইয়ে হয় ছিটিয়ে দিই, মাছের ঘাটা ভালো হয়ে যায়। আর ওই জেও লাইট বলে একটা পাউডার, জল যখন গ্যাস হয়ে ওটা আমরা বাড়ি থেকে কিনি, ওটা দিতে পারি না
1: গ্রামে,
2: চুনটা দেওয়া হয় না,
1: চুনটা ব্যবহার করলে ওপরে ফ্যানটা দাঁড়িয়ে যায়, আর জেও লাইট ব্যবহার করলে ফ্যানটা দাঁড়ায় না।
0: আচ্ছা, চুন দিলে ওপরে
1: একটা স্তরের মতো দাঁড়িয়ে যাবে পুরো, আর ওই জেও লাইট ব্যবহার করলে ওই স্তরটা দাঁড়ায় না,
0: দাঁড়ায় না।
2: আমাদের মেন পদ্ধতি স্যার ব্লকে, আমরা যা কিছু হয় ব্লকেই যোগাযোগ করি, আমরা ওষুধ সেরকম কিনি না, আমাদের ওষুধ কিনতে গেলে একটু লাভটা কম দেখাবে, আর ওই ওষুধেই আমরা কাজ হয়।
0: তার মানে আপনারা যে মাছ চাষটা করছেন সেটা মানে প্রশিক্ষণ নিয়ে তারপরে মাছ চাষ করছেন, মানে বলতে পারি যে আমরা বিজ্ঞানসম্মত উপায় আপনারা মাছ চাষ করছে।
2: হ্যাঁ,
0: পরিচর্যাটা কি করেন, কিভাবে পরিচর্যা করেন
2: ওইটা? না, প্রথমে আমরা চুন দিই, মরা পুকুরে চুন দিই, সেই জলটাকে আমরা টেস্ট করি যে জলের টেম্পারটা কেমন হলো, টেম্পারটা যখন কমে যায় তখন আমরা ওই পুকুরে মাছটা দিয়ে দিই, মাছটা দেওয়ার পর ওই 15-20 দিন মতো আমরা ইয়ে করি, ওই সরষের তেল ঘানি খোল যদি পাই তাহলে দিই না, আর নাছাড়া সরষের তেল আটা বা বেসন আর ওই আপনার ইয়ে ওই কিছু আপনার খোল 1 নম্বর খোল যেটা কিনতে পারে ওটাকে ভিজিয়ে আমরা গুলিয়ে দিই পুকুরে ধারে ধারে ছড়িয়ে দিই, ওটা দিন হয়তো মাসে 2-3 বার দিই, ছাপ পোনা ধানিটা যখন দিই, তারপর ওইটা যখন একটু বড় হয়ে যায় 15-20 দিন পর আমরা একটা জাল দিই, ছোটো জাল, মাছটাকে দেখি কেমন জমলো, মাছটা যদি জমে যায় মাছটা ওইভাবে আবার দিতে থাকি, আবার দিতে দিতে দিতে আবার কিছু যখন বড় হয়ে যায় তখন স্যার আমরা গুঁড়ো ঘানি খোল 25-27 টাকা কেজি কিনে আনি, আর ওই গোবর মাখিয়ে ওটাকে আমরা ছিটে মারি, আবার তারপর আস্তে আস্তে ওইটা দিতেই থাকি, যখন দেখি যে জালও মারতে থাকি 15 দিন 20 দিন অন্তর জাল দিতে থাকি,
0: এটাই হচ্ছে সব থেকে ভালো, এই যে 15-20 দিন অন্তর অন্তর আপনি
1: দুবার জাল দিতে হয়,
0: জাল দিতেই হয়, কারণ এটাতে
2: আছেন কি খুব ভালো।
0: এছাড়াও

0: যে মাছটা ছোটাছুটি করছে এটাও একটা মাছের
1: তাড়া বেছে
2: তাড়ান
1: খাচ্ছে মাছে।
0: তাছাড়া তো মাছ এমনি তো শান্ত ভাবেই থেকে যায় না, একটু ছোটাছুটি করতে পারলে তার খিদে পাবে, খাবে এবং তাড়াতাড়ি মাছটা বড় হবে। তো এই ভাগ চাষের জন্য মানে কিভাবে আপনাদেরকে টাকাটা দিতে হয়?
2: আমার টাকা নাই।
0: তাহলে
2: মাছ ধরি ১ কুইন্টাল মাছ হাফ ৫০ কেজি আমাদের।
0: আচ্ছা, খরচ খরচা সব আপনার?
1: হ্যাঁ, খরচ খরচা সব আমার।
0: আপনার শুধু যখন মাছ ধরবেন তখন ওদেরকে অর্ধেক দিতে হবে,
1: পুকুরওয়ালাকে অর্ধেক, আমাদের অর্ধেক,
0: আপনাদের
2: লাভ থাকে,
0: তাতেও আপনার লাভ।
2: আমি যেদিনকে ধর ২ কুইন্টাল ২.৫ কুইন্টাল ধরি, ওদেরকে হাফ দিয়ে দিই, আমার ১ কুইন্টাল ২০-২৫ কেজি থাকে। আমি সঙ্গে সঙ্গে টোটো ভাড়া, ভ্যান ভাড়া করি, বাজার নিয়ে চলে যাই। তা আমি যদি ৮০০০ টাকা কুইন্টাল পাই, আমার ১২০০০ টাকা থেকে যায়, বা ১২৫ কেজি হইলে আমার ১০,০০০ হয়ে যায়। ৮০০০ যদি কুইন্টাল পাই, তাহলে মাস আমি যদি ওই বছরে ৪ বার তুলতে পারি, তাহলে আমার ৪০,০০০ হয়ে গেল। তাহলে ৩টি পুকুরে তুলতে পারি, ১২০,০০০ হয়ে গেল। আর খরচা তো সামথিং সেরকম কিছুই নয়।
0: ঠিক আছে, তাহলে বন্ধুরা, এতক্ষণ আমরা স্বপন মণ্ডল এবং চাঁদ বদন পালের যে মাছ চাষ, সেই মাছ চাষের অভিজ্ঞতার কথা আমরা শুনলাম। এর জন্য আমাদের তরফ থেকে, কৃষক বন্ধু, শ্রোতা বন্ধু প্রত্যেকের তরফ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।
3: এবারে কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে মুর্শিদাবাদ জেলার কৃষক বন্ধুদের উদ্দেশ্যে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মুর্শিদাবাদ জেলার বিভিন্ন অংশে। এবং কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে বজ্রবিদ্যুৎ সহ এবং ৪০-৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাত ৭-১১ সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস।
4: এর সঙ্গে শেষ হল ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকের কৃষি সহযোগ ও কৃষক কল্যাণ দপ্তরের সহায়তায় অনুষ্ঠান কিষাণ বাণী।
3: শুনলেন অনুষ্ঠান কিষাণ বাণী, আকাশবাণী মুর্শিদাবাদ। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ১০২.২ মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই সন্ধে ৬টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে।
5: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে প্রিয়াঙ্কা অরোড়া। विदेश मंत्री डॉक्टर एस जयशंकर ने कहा है कि भारत ने 26 से अधिक देशों के साथ प्रवासन और आवागमन संबंधी 28 साझेदारी समझौतों पर हस्ताक्षर किए हैं। उन्होंने कहा कि अवैध प्रवासन, मानव तस्करी, धोखाधड़ी करने वाले बिचौलियों और शोषण जैसी चुनौतियों से निपटना सभी देशों की साझा जिम्मेदारी है। आज नई दिल्ली में मानव संसाधन आवागमन मंच को संबोधित करते हुए डॉक्टर जयशंकर ने कहा कि सुरक्षित और कानूनी प्रवासन के प्रति भारत की प्रतिबद्धता ई माइग्रेट प्लेटफॉर्म से साफ दिखाई देती है। उन्होंने बताया कि इस मंच के शुरू होने के बाद से अब तक 50 लाख से अधिक आव्रजन मंजूरियां जारी की जा चुकी हैं। यूरो बैंक ने ग्रीस से भारत में धन भेजने के लिए यूपीआई सेवा शुरू की है। ये पहल यूरो बैंक और नेशनल पेमेंट्स कॉरपोरेशन ऑफ इंडिया NPCI इंटरनेशनल पेमेंट्स लिमिटेड के रणनीतिक सहयोग का हिस्सा है। रक्षा मंत्री राजनाथ सिंह ने कहा है कि मजबूत अर्थव्यवस्था से ही देश की रक्षा क्षमता मजबूत होती है। उन्होंने विश्वास व्यक्त किया कि रसायन, इलेक्ट्रॉनिकी, जहाज निर्माण और नवीकरणीय ऊर्जा जैसे क्षेत्रों में मजबूत आधार के कारण गुजरात जल्द ही रक्षा विनिर्माण का वैश्विक केंद्र बनेगा। वे आज वडोदरा में वाइब्रेंट गुजरात क्षेत्रीय सम्मेलन के समापन सत्र को संबोधित कर रहे थे। जनरल धीरज सेठ ने आज देश के 31वें सेना प्रमुख के रूप में पदभार संभाल लिया है। उन्होंने जनरल उपेंद्र द्विवेदी का स्थान लिया है। करीब 4 दशक की सैन्य सेवा के दौरान जनरल द्विवेदी ने परिचालन, रणनीति, क्षमता विकास और संस्थागत कार्यों में महत्वपूर्ण जिम्मेदारियां निभाई हैं। जनरल द्विवेदी ने कहा कि भारतीय सेना ने पिछले 2 वर्षों में हर मोर्चे पर अपनी तत्परता, संतुलन और सतर्कता को लगातार बनाए रखा है।
6: 4 दशक से अधिक समय भारतीय सेना में सेवारत रहना मेरे जीवन का सबसे बड़ा सौभाग्य रहा है। भारतीय सेना किसी एक व्यक्ति विशेष से नहीं, बल्कि अपने सैनिकों, कमांडरों, पूर्व सैनिकों, परिवारजनों और देशवासियों के अटूट विश्वास से शक्ति प्राप्त करती। सर्वप्रथम मैं

আসাদন করে। আজ সারানিশি নেচে গে রাধা গোবিন্দ আমার, কুঞ্জ মাঝে কুসুম সেজ পরি রস আলসে বিভোর, পরাণ নাথের ক্রোর পে বাহ্য স্মৃতি হারা হয়ে কেমন শুয়েছেন আমার রাধা বিনোদিনী গলিত।

এদিকে আর্তনিশিনায় দেখে পূর্ব দিগন্ত যে ভাসিত করে উদিত হতে চলেছে প্রভাতের নবারুণ, তাই দেখে পদকর্তা জগদানন্দ এক পাশে দাঁড়ায় বলেছে,

আর নিশি নাই দেখে আকুল হয়ে কণ্ঠ জড়াজড়ি করে সুখ সারি ডালে বসে কাঁদছে সারজি।

হারির কথা শুনে সুদ বলে, বৃন্দাবনে এত জনা থাকতে এ কাজ কেন আমায় বলো? না না, আমি পারবো না। তখন শাড়ি বলে, তুমি যদি জাগাইতে না পারো

মনের সাধে বধুকে সাজায়ে বৃষভান নন্দিনী এখন নিজে সাজিবার ইচ্ছা প্রকাশ করলেন। তখন প্রাণ গোবিন্দ মনির সাধে।

কীর্তন শুনলেন ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আর কিছুক্ষণ পরে 6:35 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে, এবং তারপরে 102.2 মেগাহার্টজে শুনবেন লন্ডনের ওভালে আয়োজিত ICC মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের প্রথম সেমিফাইনাল 2026 অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচের ধারা বিবরণী যথাক্রমে হিন্দি এবং ইংরেজিতে দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে খেলা শেষ না হওয়া পর্যন্ত। এবং অপরদিকে নিউজ অন AIR অ্যাপ, এই অ্যাপে আপনারা শুনবেন যে অনুষ্ঠানগুলি 6:40 থেকে প্রিয় পল্লীগীতি, শ্রোতা বন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায় 7:10, বিজ্ঞাপনদাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান যথাক্রমে সন্ধ্যে 7:30, রাত 8:25 এবং 8:35, কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ 7:35, কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ 7:50, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9:00 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10:00 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। রাত 8:10 শুনবেন অনুষ্ঠান সুজনেশু, বাংলা আধুনিক গান 8:40 থেকে 9:15 থেকে বিবিধ ভারতের অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। রাত 10:10 কথা ও গানে আজ এই লাইভ ফোন ইন অনুষ্ঠানের বিষয় আশ্রয়, আপনি কার কাছে, কে আপনার, উপস্থাপনায় আমি সাদাতুন নাজনীন। 10:58 আবহাওয়ার পূর্বাভাস, রাত 11:00 অধিবেশনের সমাপ্তি। শুনলেন চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ, এখন আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আগামী 7 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ সহ, এবং অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাত 7-11 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে জেলার বিভিন্ন স্থানে। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আগামী 5 দিনের আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, এবং কৃষক বন্ধুদের উদ্দেশ্যে আবহাওয়ার সতর্ক

বার্তায় জানানো যাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামী দুদিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন বিভিন্ন পদে যোগ্য প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করছেন। শূন্য পদের সংখ্যা 420টি। এ ব্যাপারে শিক্ষাগত যোগ্যতা, বয়স ইত্যাদি সম্পর্কে জানতে, বিস্তারিত জানতে দেখতে পারেন যে ওয়েবসাইটটি www.upsc.gov.in। আরও একবার www.upsc.gov.in এই ওয়েবসাইটটি দেখতে পারেন। এছাড়াও আপনি দেখতে পারেন এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকাটি 13 জুন থেকে 19 জুন 2026। শুনলেন কর্মখালী সংক্রান্ত খবরাখবর জীবিকার জন্য।

আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে এফএম প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে কলকাতা কেন্দ্র থেকে সরাসরি শোনানো হবে।

আকাশবাণী কলকাতা গ্রামীণ সংবাদ পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। পঞ্চায়েতি রাজমন্ত্রক আজ নতুন দিল্লিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে গ্রাম সভায় জনগণের কম অংশগ্রহণ বিষয়ক একটি জাতীয় সমীক্ষা প্রতিবেদন প্রকাশ করেছে। নীতি আয়োগের সদস্য ডক্টর আর বালসুব্রমণিয়াম এই প্রতিবেদনটি প্রকাশ করেন। এই সমীক্ষাটিতে গ্রামীণ ভারতে অংশগ্রহণমূলক গণতন্ত্র, স্থানীয় স্তরে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ এবং স্থানীয় নেতৃত্বে পরিচালিত উন্নয়নের একটি প্রাণবন্ত প্রতিষ্ঠান হিসেবে গ্রাম সভাকে শক্তিশালী করার লক্ষ্যে তথ্য প্রমাণ ভিত্তিক একটি কর্ম পরিকল্পনা তৈরি করা হয়েছে। এই উপলক্ষে পঞ্চায়েতি রাজমন্ত্রকের সচিব বিবেক ভরদ্বাজ জানান, গত এক দশকে দেশের গ্রামীণ এলাকায় সড়ক যোগাযোগ, জল ও বিদ্যুৎ সরবরাহ সংক্রান্ত সমস্যাগুলি সমাধান করা হয়েছে। অন্নপূর্ণা যোজনায় আগামীকাল দ্বিতীয় পর্যায়ের সুবিধা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচি সূচনা করবেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠানের মঞ্চ থেকে জানিয়েছেন। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয় মাঠে আজ হুল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী হুল বিদ্রোহে শহীদদের আত্মত্যাগ ও সংগ্রামের কথা স্মরণ করেন। মুখ্যমন্ত্রী হবার পর এই প্রথম বাঁকুড়া সফরে গিয়ে আজ তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা অলচিকি লিপিকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছেন। দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি আসনে বসানো হয়েছে জনজাতি কন্যা দ্রৌপদী মুর্মুকে। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার রক্ষার লক্ষ্যে রাজ্য মন্ত্রিসভাতেও ক্ষুদিরাম টুডু, জুয়েল মুর্মু, বিশান লাহাদের মতো একাধিক আদিবাসী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাক্তন মন্ত্রী তথা বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলকে ডায়মন্ড হারবার সিজিএম আদালতে 14 দিনের জেল হেফাজত দিয়েছে। ফলতা থানার চালুয়াড়ি গ্রামের এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে ঘরবাড়ি ভাঙচুর, জোরপূর্বক জমি দখলের জন্য তার বিরুদ্ধে অস্ত্র ও বিস্ফোরক আইনে মামলা করা হয়েছে। উল্লেখ্য, এর আগেও বিজেপি নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন দিলীপ মণ্ডল। কোচবিহারের দিনহাটায় শিশুমঙ্গল সমিতির দুর্নীতি মামলায় প্রাক্তন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহকে আজ দিনহাটা মহকুমা আদালতে

0: তোলা হলে 5 দিনের পুলিশ হেফাজত দেওয়া হয়। এর আগে আবাস যোজনায় টাকা আত্মসাতের অভিযোগে জেল হেফাজতেই ছিলেন তিনি। এবার তাকে নতুন করে শিশুমঙ্গল সমিতির দুর্নীতি মামলায় হেফাজতে নিল পুলিশ। কোচবিহারের বলরামপুরের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সোলাডাঙ্গা গ্রামে 2 মাস আগে নির্মিত তোর্ষা নদী বাঁধে ভাঙন দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে। নদীর জলস্তর বাড়তে বাঁধ ভেঙে গ্রামে জল ঢুকতে শুরু করেছে। এর জেরে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বাঁধ নির্মাণে দুর্নীতি হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। ঐতিহাসিক হুল দিবসে আজ রাজ্য জুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাবিদ্রোহের আগে 1855-তে উপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই উপলক্ষে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে 2টি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশ নেন বাঁকুড়া ও পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। সেখানে 50 জন সবর ছাত্রছাত্রীর সামনে দেশের আদিবাসী আন্দোলনের ঐতিহ্যকে তুলে ধরা হয়। দুপুরে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বালিগঞ্জের ক্যাম্পাসে বিশেষ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গ্রামীণ সংবাদ এখনকার মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন সন্ধে 7:35।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে।
2: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.uwin.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
1: আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান প্রিয় পল্লিগীতি। প্রিয় পল্লিগীতির অনুষ্ঠানে শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। প্রথম শিল্পী সনজিৎ মণ্ডল।

0: শুনছেন প্রিয় পল্লীগীতি অনুষ্ঠানে লোকগীতি, এবারে শিল্পী আব্বাস উদ্দিন আহমেদ।
1: বাজা যাও রে মাঝি, বাজা যাও রে।

বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনলেন অনুষ্ঠান প্রিয় পল্লীগীতিতে। আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন শ্রোতাবন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায়।

নমস্কার বন্ধুরা, আজকে রাত সন্ধ্যার আসরে চলে এসেছি আপনাদের বন্ধু, আমি সাদাতুন নাজনীন, আর সঙ্গে রয়েছে চিঠি। আজ হচ্ছে আপনার 30শে জুন, তার মানে জুন মাসের বিষয় নিয়ে আজকেই আমরা শেষ চিঠি পড়ব, আর আগামীকাল থেকে নতুন বিষয়ে নতুন চিঠি। আচ্ছা, সবার আগে যেটা করণীয় সেটা হচ্ছে কি না, আজ সন্ধ্যার বিষয়টা একটুখানি বলে দেওয়া। প্রথমে কোনটা বলবো বলুন তো, জুলাই মাসের মানে কালকে থেকে যে বিষয় নিয়ে চিঠি পড়া হবে, আপনারা যে বিষয় নিয়ে চিঠি পাঠাচ্ছেন, পড়ি তাহলে। ছেলেবেলার সহজ পাঠ থেকে শুরু করে বড়বেলার সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রথম আলো, আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি, সমরেশ মজুমদারের সাতকাহন, সমরেশ বসুর কালবেলা, বুদ্ধদেব গুহর মাধুকরী অথবা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্ত কিংবা চরিত্রহীন, বা হালফিলের বাণী বসু, তিলোত্তমা মজুমদার, এমনি আরও কত শত লেখক লেখিকার বাক্যবন্ধ বা শব্দবন্ধ হয়তো আপনার জীবন আমূল বদলে দিয়েছে বা পথ দেখিয়েছে কোনো বিপর্যয়ে। আমাদের অনেকের কাছে সবার উপরে তো রয়েছেন রবীন্দ্রনাথ, আপনার বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী ঠিক কোনটি, আপনার লেখায় কার লেখায় সেটি পড়েছিলেন, লিখুন 150 শব্দে আর পাঠিয়ে দিন আজ সন্ধ্যার আসরে। বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী। আর চিঠি পাঠাবেন যে ঠিকানায়, আজ সন্ধ্যায় প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর মুর্শিদাবাদ, ডাকসূচক সংখ্যা 742101, আর আমাদের মেল আইডি akashbanimurshidabad@gmail.com, অর্থাৎ akashvanimurshidabad@gmail.com। তাহলে জুলাই মাসের আজ সন্ধ্যার বিষয়, বিপর্যয়ে সাহসের শক্তিশালী বাণী, লিখে পাঠান চিঠি। আর এখন পড়ব আজকে, অর্থাৎ জুন মাসের শেষ দিনে যে বিষয় নিয়ে আমরা আজকে চিঠি পড়ছি সেইটা। হৃদয়ে আমার নাচেরে আজিকে, ময়ূরের মতো নাচেরে হৃদয়ে নাচেরে, এই শুরু দিয়ে আমাদের আজকের বিষয় অনুভবে বর্ষা। আপনারা চিঠি পাঠিয়েছেন, সেই চিঠিতে অবশ্যই যাব, চিঠি পড়ব, কিন্তু সবার আগে যেটা করতে হবে একটা বিজ্ঞাপন।

0: ফেরত নেব বিজ্ঞাপন বিরতি থেকে এসে অনুভবে বর্ষা এই বিষয় নিয়ে আপনাদের চিঠি পড়ব।
1: ভারতে সার্ভাইকাল বা জরায়ু মুখের ক্যান্সার মহিলাদের দ্বিতীয় প্রধান ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার প্রতিরোধে আপনার পরিবারের 14 বছর বয়সের কিশোরীদের HPV টিকা দিন। এই টিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO দ্বারা অনুমোদিত এবং সম্পূর্ণ নিরাপদ ও কার্যকরী। এই টিকা আপনার নিকটবর্তী সরকারি মেডিকেল কলেজ, জেলা হাসপাতাল, ব্লক ও পৌর স্বাস্থ্য কেন্দ্রে এখন বিনামূল্যে পাওয়া যাচ্ছে। বিশদে জানতে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করুন বা www.in.mohfw.gov.in এই ওয়েবসাইটটি ভিজিট করুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার দ্বারা জনস্বার্থে প্রচারিত।
2: শুনুন শুনুন শুনুন গ্রামবাসী ভাই সব, KYC আপডেটের মেসেজ দেখলে উপেক্ষা করবেন না, অবিলম্বে KYC আপডেট করিয়ে নিন। যদি পরিচয় অথবা ঠিকানায় কোনো পরিবর্তন না হয় তাহলে আপনার ব্যাংক বা ATM কিংবা বিজনেস করেসপন্ডেন্ট মানে BC-র কাছে চলে আসুন, নয়তো ব্যাংকেরই রেজিস্টার্ড ইমেল বা মোবাইল নম্বরে কিংবা মোবাইল ব্যাংকিং অ্যাপ বা চিঠি মারফত সে সম্বন্ধে স্বীকারোক্তি দিন। আর সত্যি কোনো পরিবর্তন ঘটলে বর্তমান পরিচয় বা ঠিকানার প্রমাণপত্র দেখান আর অ্যাকাউন্ট বজায় রেখে ব্যাংকিং পরিষেবাগুলি কাজে লাগান। আপনার KYC আপডেট করানোর জন্য আপনার কাছের গ্রাম পঞ্চায়েতের ক্যাম্প অথবা ব্যাংক শাখায় চলে আসুন।
3: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল এন্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
0: চলে এলাম বন্ধুরা আপনাদের চিঠি নিয়ে সঙ্গে, চলুন পড়ে ফেলি আজকের প্রথম চিঠি। আজকের প্রথম চিঠি পাঠিয়েছেন রাজু দাস বৈরাগ্য, করিমপুর বাঁশবাড়িয়া নদিয়া থেকে। লিখছেন, খুব সুন্দর একটি বিষয় বর্ষায় অনুভবে। গ্রীষ্মের দারুণ দাবদাহের পরে সোঁদা মাটির গন্ধ ছড়িয়ে ধরিত্রীর বুকে নেমে আসে বর্ষা রানী। মাঠে ঘাটে বাটে সর্বত্রই জল থই থই। ঠিক সেই সময়তেই টাপুর টুপুর নুপুর বাজিয়ে কোনো এক আজলা মেয়ে আনমনে গিয়ে চলে, পথহারা বাউল ঋতুর একতারাটা কই, থই থই শাওন এলো ওই। যখন সারাদিন রিমঝিম রিমঝিম ঝরছে তখনই রান্নাঘর থেকে নাকে গন্ধ ভেসে আসছে, ইলিশ মাছ ভাজা, গরম গরম খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন আর পাঁপড় ভাজার। চোখে পড়ল বীরেন টুডুর ছেলে মেয়ে এদিকেই আসছে মানকচুর বিরাট পাতা মাথায় দিয়ে, পুঁটলিতে কি যেন বাঁধা। আমি বললাম, কী রে, কী আছে তোর পুঁটলিতে? একজন না তাকিয়েই বলল, দুটো পান্তা আছে বটে, সকাল থেকে কোনো কিছুই পেটে পড়েনি বাপটার, তাই এই পান্তাটুকু নিয়ে যাই গো কাকাবাবু। আমি বললাম, কেন, তোদের আজ রান্না হয়নি? কেমনে হই পোকবে গো কাকাবাবু, জল পড়ছে গো বটে, কেমনে হইব রান্না? কথাগুলো বলেই জোর পায়ে চলে গেল পাশ কাটিয়ে। মনটা ভারী হয়ে এলো, গলার কাছে একটা কষ্ট যেন আটকে রইল। মাথার উপর দিয়ে একটা নাম না জানা পাখি পাখা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গিয়ে বসল বাবুদের ওই দালানে। আমিও বাটির দিকে রওনা দিলাম। ততক্ষণে রেডিওতে রবীন্দ্রসঙ্গীতের অনুরোধের আসর শুরু হয়ে গেছে। রেডিওতে বাজছে, মেঘের পরে মেঘ জমেছে আধার করে আসে, আমায় কেন বসিয়ে রাখো একলা দ্বারের পাশে। এই বলে চিঠিটি শেষ করেছেন রাজু দাস বৈরাগ্য, করিমপুর বাঁশবাড়িয়া নদিয়া থেকে।

চলে যাব আজকের পরের চিঠিতে। এই চিঠিটি পাঠিয়েছেন তপন কুমার মজুমদার, তেঘরিয়া, রাজারহাট মোড়, কলকাতা থেকে। কবির গানে বহু যুগের উপার হতে আষাঢ় এলো আমার মনে, কোন সে কবির ছন্দ বাজে ঝরো ঝরো বরিশনে, রূপসী বাংলার ঋতুরঙ্গশালায় তার কি ছন্দময় সঙ্গীতময় অনুপম বিস্তার। ছয় ঋতুই হচ্ছে কুশীলব, এক ঋতু যায় আসে অন্য ঋতু, প্রতি ঋতু রূপে রসে গন্ধে লীলায় স্বতন্ত্র। ঋতু বৈচিত্র্যে যবনিকা উঠলে নিসর্গ মঞ্চে প্রথম দেখা যায় সূর্য তাপস ঋতুনায়ক গ্রীষ্মকে, আগল খুলে গিয়ে ঘনঘোর বর্ষা সব রুক্ষতাকে বিদায় জানিয়ে কোমল করে প্রকৃতিকে, বর্ষা প্রকৃতিতে শান্তি ও স্নিগ্ধতা নিয়ে আসে। এই সময়ে চারপাশ সবুজে ভরে ওঠে, মেঘে ঢাকা আকাশ থেকে বাড়িধারা ঝরে পড়ে, কদম কেয়া বেলি ফুলের সুগন্ধে বাতাস ভরে যায়। প্রকৃতির দরজায় কিছুদিন ধরেই কড়া নাড়ছে বর্ষা ঋতু, বৃষ্টির রিমঝিম সন্ধে পেখম মেলে ময়ূর, বনে বনে ফোটে ফুল, চারিদিকে আনন্দের ছোঁয়া। বর্ষা প্রকৃতির অনুপম সৌন্দর্যে সে আত্মহারা, হৃদয় আমার নাচেরে আজিকে ময়ূরের মতো নাচেরে। মনোমোর মেঘের সঙ্গী উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শুনে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে রিমঝিম রিমঝিম রিমঝিম। এই বলে চিঠিটি শেষ করেছেন তপন কুমার মজুমদার, তেঘরিয়া, রাজারহাট মোড়, কলকাতা।

চলে যাব পরের চিঠিতে। এবং এই চিঠিটি পাঠিয়েছেন শর্মিষ্ঠা দে গোকুলপুর কল্যাণী নদিয়া থেকে। লিখছেন, সেই কোন প্রাচীনকালে সম্ভবত কবি কালিদাসের হাত ধরেই বর্ষা ঋতুকাব্যে জনপ্রিয়তা লাভ করেছে। আষাঢ়ের প্রথম দিনে বিরহ কাতর যক্ষ মেঘের কাছে তার প্রিয়া বিচ্ছেদের কাহিনী বর্ণনা করেছিলেন। বর্ষার একটা ভয়ঙ্কর রূপ থাকলেও তার আনন্দময় রূপকে যদি অনুভব করতে না পারি তাহলে ছন্দপতন ঘটবে। চাষির মুখে খুশির জোয়ার আসে বর্ষার মেঘের গুড়গুর গুড়গুর শব্দে। গ্রীষ্মের সমস্ত রুক্ষতা কাটিয়ে বর্ষা শস্য শ্যামলা ধরণীকে গর্ভবতী করিয়ে প্রকৃতিতে নবযৌবনের সঞ্চার করে। সঙ্গীতের সঙ্গে বর্ষার সূক্ষ্ম যোগসূত্র আছে সেই বাদশাহ আকবরের আমল থেকে। শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ মিয়া তানসেন এই বর্ষাকে আহ্বান করে মেঘমল্লার রাগ সৃষ্টি করেছিলেন, যা আজও সঙ্গীত অনুরাগী মানুষের রসদ। আজও মনে পড়ে ছোটবেলায় বর্ষাতে কাগজের নৌকা ভাসানোর আকুলতা, মায়ের হাতের গরম খিচুড়ি, ইলিশের আস্বাদ, জমা জলে ছপাং ছপাং পা চালিয়ে মুক্তির আনন্দ। মনে পড়ে রাখি উৎসব রথের মেলা থেকে মাটির পুতুল কিনে পাঁপড় খেতে খেতে বাড়ি ফেরা। এই স্মৃতি কখনো আবছা হয়ে যায় না, বর্ষার মতোই চিরসবুজ হয়ে জমা আছে স্মৃতিপটে। এই বলে ধন্যবাদ জানিয়ে চিঠিটি শেষ করেছেন শর্মিষ্ঠা দে গোকুলপুর কল্যাণী নদিয়া থেকে। আজকে শেষ চিঠি পাঠিয়েছেন সুনীতা দত্ত মধ্যমপাড়া গয়ের কাটা জলপাইগুড়ি থেকে। লিখছেন, অনুভব জুড়ে বুকের মাঝে অন্তরের অন্তরতম স্থানে ভেসে বেড়ায় মুক্তোর আলো, যে আলোয় সূর্য আকাশের কোণে আরো লাল হয়ে ওঠে। বিকেলের নরম রোদের শামিয়ানায় মেলে ধরে তার মনের পাখনা। কখনো বা হারিয়ে যাওয়া ময়ূরের উদ্যান নৃত্য জানান দেয় বর্ষা শুধু আনন্দের নয়, অনেক কিছুরই প্রকাশ। উত্তপ্ত ধরাধাম শুধু কাতর আবেদনে আস্ফালন করে, তার বেদনায় সামিল করে আকাশে ভেসে বেড়ানো না বলা কথাদের সাথে। আপনি দারুণ সূর্যতাপে অরণ্যানে ভেদ করে এক ফালি মেঘ আমার বর্ষা হয়ে ঝরে পড়ে আগুনের দেশে। আগামীকালের শেষ সূর্য, শেষ বৃষ্টি, শেষ না দেখা শহর আমায় বিদায় জানাবে, জানাবে অঘোষিত বিদ্রোহী এক ক্লান্ত শরীরকে কি করে শেষ নিঃশ্বাসের দিকে নিয়ে যেতে হয়। অথচ শেষ ইচ্ছা পূরণ না হওয়া আমি বিদ্রোহ শুধু চলে যাওয়াতে নয়, করুণ ক্লান্ত পৃথিবীকে একা ছেড়ে যাওয়াতে। অসংখ্য মানুষ কালের অমোঘ নিয়মে আবার ফিরে আসবে, আবার ধরার বুকে ভালোবাসার সৃষ্টি করবে। আমার ভালো লাগার বর্ষা শেষ দুপুরে গা এলিয়ে জানান দেবে তার দিন ফুরলো, সন্ধ্যা হলো, কবে সকাল হবে তা জানা নাই। এই বলে ধন্যবাদ জানিয়ে চিঠিটি শেষ করেছেন সুনীতা দত্ত মধ্যমপাড়া গয়ের কাটা জলপাইগুড়ি থেকে।

0: আকাশ ঢাকে। আজকে রাত সন্ধ্যা এই পর্যন্তই, এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান
1: শুরু করছি। অনুষ্ঠান ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, ঠিকানা 45 KK ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ 7797407250। আবারও বলছি 7797407250।
2: নমস্কার, কেমন আছেন সবাই? ভকত আই কেয়ার অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই। আপনারা অনেকেই জানেন বহরমপুর শহরের প্রাণকেন্দ্র গোড়াবাজার এলাকায় গড়ে উঠেছে ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার, যেখানে ন্যূনতম খরচে চোখের যাবতীয় চিকিৎসা, চেক আপ থেকে ছানি অপারেশন করাতে পারছেন রোগীরা, পাচ্ছেন সুপার স্পেশালিটি পরিষেবা। ইতিমধ্যেই বহু রোগী নিয়মিত চিকিৎসা করাতে আসছেন এখানে। এখানে রয়েছেন চক্ষু বিশেষজ্ঞ এবং সার্জনরা, যারা এখানে নিয়মিত রোগীদের চোখ দেখছেন, ছানি অপারেশন করছেন। তো চোখের সমস্যা কম বেশি তো সকলেরই থাকে, সেক্ষেত্রে ভালো মানের চোখের চিকিৎসার জন্য ভকত আই কেয়ার অ্যান্ড ফেকো সার্জারি সেন্টার বেস্ট কোয়ালিটির পরিষেবা দেওয়ার চেষ্টা করছে রোগীদের। এই তো আপনারা শুনলেন আমার কথা, কিন্তু এখন আপনারা শুনবেন চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার অশোক ভকতের কথা।
3: শুধু চক্ষু ছানি নয়, চোখে বর্তমানে আরও একটি সমস্যা প্রবলভাবে দেখা দিচ্ছে, তা হলো গ্লুকোমা। ডাক্তারবাবুর কাছে এখন আমরা জেনে নেব গ্লুকোমার সাধারণ লক্ষণগুলি কী কী, এর চিকিৎসা কী আছে।
4: গ্লুকোমা একটা রোগ, রানিং রোগ, এটা এখন ভারতবর্ষের ন্যাশনাল প্রোগ্রামে চলে এসেছে। 1% পপুলেশনের গ্লুকোমা আছে। গ্লুকোমাটা কী জিনিস, আমাদের শরীরে যেমন প্রেশার মাপি, বলে দিলাম 120 বাই 80 আপনার প্রেশার আছে, যার নর্মাল প্রেশার, কারো দেখা গেলো 200/100 প্রেশার আছে। যে প্রেশার থাকলে তার হার্ট অ্যাটাক হবে, স্ট্রোক হবে, অনেক কিছু হবে, প্রেশার থেকে বহু কিছু ঘটবে। তেমনি চোখের একটা নিজস্ব প্রেশার হয়, চোখের নিজস্ব একটা প্রেশার হয়, সেই প্রেশার যদি বেড়ে যায় তাহলে চোখের ভেতর যে নার্ভ ফাইবারগুলো আছে, মিলিয়ন মিলিয়ন নার্ভ ফাইবার আছে এর ভেতর, সেগুলো শুকিয়ে যায়। এটা রুগী বুঝতে পারে না। যখন রুগী একদম অনেক অ্যাডভান্স স্টেজে গ্লুকোমা হয় তখনও বুঝতে পারে, ব্যথা যন্ত্রণা না হলে কেউ ডাক্তারখানায় আসবে না। মোটামুটি দেখতে পাচ্ছি সে আর আসছে না, এটা আমরা বলবো না। 40 বছরের পর এমনি আপনাদের চান্স হয় মানুষের, তারা এমনি চোখ চেক করতে আসে, আর ডাক্তারদের সবাই এটা ট্রেন্ড এখন, তারা দেখে নেবে যদি গ্লুকোমা থাকে, তারা নিজেই ডায়াগনোসিস করে বলবে যে আপনি গ্লুকোমাটা চেক আপ করুন। তা গ্লুকোমা মানুষ কী করে বুঝবে, গ্লুকোমা হয়েছে হচ্ছে কি দেখা, সেটা মানুষ বুঝবে কী করে? সাধারণ মানুষেরও কিছু বোঝার জায়গা আছে, যেমন কারো ফ্যামিলি হিস্ট্রি অফ গ্লুকোমা থাকে, যেমন ধরো থ্যালাসেমিয়া কারো আছে, তো তার বাড়ি থ্যালাসেমিয়া হতে পারে, সে চেক করে দেবে। এরকম ব্যাপার, কারো বাড়ি বারবার গ্লুকোমা ছিল, সে একটু গ্লুকোমাটা চেক করে নেবে। হাই মায়াপিয়া আছে কি এরকম আছে, হ্যাঁ ফ্যামিলি হিস্ট্রি আছে, সে গ্লুকোমাটা চেক করলো। এর বাইরেও কতগুলো সিস্টেম আছে, যেমন ধরুন কারো পেসম্যাপিক গ্লাস, মানে 40 বছরের পরে যে চশমাটা ফ্রিকোয়েন্ট চেঞ্জ যদি হয় তাহলে গোজ ইন ফেভার অফ গ্লুকোমা। এবারে ফ্রিকোয়েন্ট চেঞ্জ অফ পেসম্যাপিক গ্লাস, ওইটা হলো চোখের সামনে রেনবো হ্যালো দেখছে, রামধনুর রক দেখছে, বা চোখে মাঝে মাঝে একটা ব্যথা হয়, ব্যথা অসুবিধা হয়, ব্যথা হয়, সেটার ক্ষেত্রে ওগুলো গ্লুকোমা। আর একটা গ্লুকোমা দুটো ভাগ আছে, একটা কনিক সিম্পল গ্লুকোমা, ক্লো ওয়াইড অ্যাঙ্গেল, একটা ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা। ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা সবসময় মেডিকেল এমার্জেন্সি, ও ঘরে থাকতেই পারবে না, ছুটে আসবে ডাক্তারের কাছে, ডাক্তার ডায়াগনোসিস করবে, চিকিৎসা করে দেবে, অ্যাকুট কনজেস্টিভ গ্লুকোমা। কিন্তু ন্যারো অ্যাঙ্গেল গ্লুকোমা কোনো ঘরে ঘরে প্রতি ঘরে ঘরে মানুষ এটা সম্বন্ধে একদম অ্যাওয়ার নয়। যেমন আমার দাঁতে যতই কেনিস হোক, যতক্ষণ না ব্যথা হবে আমি নিজে ডাক্তার হবো, দাঁতের ডাক্তারের কাছে যাবো না, ব্যথা হওয়া ভালো, সেই যে গ্লুকোমায় ব্যথা হচ্ছে না, লোক আমাদের কাছে আসছে না। কিন্তু আমি বলবো একটু যারা অ্যাডভান্স লোক তারা দয়া করে আসুন, খুব সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা বের করে পড়বো মেশিন আছে যে গ্লুকোমা সামান্য হয়েছে, এখন হয়তো তার 10 বছর বাদে গ্লুকোমার ইফেক্ট হতো, আমরা আজই বের করে ফুলবো গ্লুকোমা আছে, অথবা

0: মূলত আপনার গ্লোকোমা নেই আপনি মারি যান, নিশ্চিন্তে আপনার জীবনযাপন করুন। গ্লোকোমা থাকলে সেটা কোনো ব্যাপার নয়, দু একটা ওষুধের মাধ্যমে তাকে সারা জীবন আমরা রাখবো, বছরে হয়তো একবার ফলো আপ করবো, ছমাস নমাস ছাড়া ছাড়া ফলো আপ করবো, করে সে গ্লোকোমার মধ্যে থাকবে। সেই জন্য গ্লোকোমা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই।
1: এতক্ষণ আপনারা শুনলেন ভকত আই কেয়ার নিবেদনে, ভকত আই কেয়ার অ্যান্ড ফেকুল সার্জারি সেন্টার, ঠিকানা 45 কে ব্যানার্জি রোড, গোড়াবাজার, বহরমপুর, মুর্শিদাবাদ। যোগাযোগ করুন 7797407250। আবারও বলছি, খুব সহজেই যোগাযোগ করুন 7797407250।
2: বিজ্ঞাপনদাতাদের আয়োজিত অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.3 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8:00 দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে।
3: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি। এখন সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশের দুর্ঘটনা ও ভূমিধসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানকার উন্নয়নের কাজে 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি আগামীকাল 3 দিনের সফরে নতুন দিল্লিতে আসছেন। ভারত রোয়িং বিশ্বকাপে প্রথমবার সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। আসছি বিস্তারিত খবরে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। তিনি বলেন, শিক্ষিত যুবকদের কেবল নিজেদের উন্নতির জন্যই কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতে সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা।
1: तेजी से बदलते हुए परिवेश में अपने आप को प्रासंगिक बनाए रखने के लिए युवाओं को कौशल विकास के नई उभरते क्षितिजों पर विशेष ध्यान देने की आवश्यकता है। मैं आशा करती हूँ कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত 50 লক্ষেরও বেশি এ সংক্রান্ত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
2: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform. And since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
0: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের উপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব

0: কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি। গুজরাটের ভদোদরায় আয়োজিত ভাইব্রান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শীঘ্রই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
1: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन अप्रोक्सीमेटली 46,000 करोड़ था, लेकिन आज हमारा डिफेंस प्रोडक्शन बढ़कर 1,78,000 करोड़ रुपए तक पहुंच चुका है। इसके अलावा भारत का डिफेंस एक्सपोर्ट अप्रोक्सीमेटली 39,000 करोड़ का कर लिया है और आत्मनिर्भरता के इस लक्ष्य को प्राप्त करने में गुजरात अपनी बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह कर सकता है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা EOCI উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, FCRA এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধসপ্রবণ অংশগুলো চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এজন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। ত্রিপুরায় 3 দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌর নিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্যে রূপান্তর করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জেনারেল ধীরজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মত বিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এরপর তাকাইচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। গোটা দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ হুল দিবস পালিত হচ্ছে। আদিবাসী বিদ্রোহের নেতা ও তাদের স্মরণীয় বীরত্বকে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিধো কানহু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং সেই সব সাহসী আদিবাসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন যারা বিদেশি শাসনের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের অদূরে সামুদ্রিক উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা IFB মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বাহিনী জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করলে রিমোট অপারেটেড লাইফ বয় ব্যবহার করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। ভারত ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স FATF সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর FATF সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। রাষ্ট্রসংঘে আফগানিস্তানের স্থায়ী মিশন পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র সমালোচনা করেছে। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে পাকিস্তানকে। উল্লেখ্য,

0: গত 28 জুন রাতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় 36 জন সাধারণ নাগরিক নিহত হন, 163 জন আহত হন। আফগান মিশন জানিয়েছে, এই হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ব্যাপারে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে রাষ্ট্রসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরশাকি একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। রোয়িংয়ে আন্তর্জাতিক মঞ্চে এটাই দেশের প্রথম সোনা জয়। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের দুই খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6 ঘন্টা 26 মিনিট 9 সেকেন্ড। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32 এর ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স খেলবে সুইডেনের বিরুদ্ধে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনে অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হলো, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী কলকাতা, গীতাঞ্জলি প্রচার তরঙ্গে অনুষ্ঠান শুনছেন। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজ রাত 8টায় রয়েছে আজকের প্রসঙ্গ, প্রযোজনা আকাশবাণী কলকাতা কেন্দ্রের সংবাদ বিভাগ। 8:15 শহর কলকাতা। অনুষ্ঠানটি স্টুডিওর বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অংশুমান চক্রবর্তী। রাত 8:30 কথায় কাহিনী, নাটক ঝি, রচনা শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, প্রযোজনা আশিস গিরি। 8:45 অর্থনীতির দুনিয়া, ব্যাংক ব্যবস্থার ইতিহাস, এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেছেন বিজিতেন্দ্র মণ্ডল, ডেপুটি জেনারেল ম্যানেজার ইউকো ব্যাংক এবং অধ্যাপিকা ডক্টর সুপর্ণা নন্দীপাল। আজ শুনবেন দ্বিতীয় পর্ব। রাত 9টায় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে খেয়াল পরিবেশন করবেন অনিরুদ্ধ ভট্টাচার্য। 9:30 শ্রবণী, পত্রিকা শীর্ষক অনুষ্ঠান, কথিকা স্মরণী বরণে অমিয় চক্রবর্তী, বলবেন শুভব্রত বন্দ্যোপাধ্যায়। এরপরে স্বরচিত কবিতা পাঠে রাজীব কর। রাত 10টায় বাংলা ছায়াছবির গান। 10:30 নজরুল গীতি, শিল্পী নবনীতা মণ্ডল। 10:45 আধুনিক গান পরিবেশন করবেন রাজ্যশ্রী বন্দ্যোপাধ্যায়। রাত 11টায় লোকগীতি সৌমিক দাস। 11:10 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শরৎ বাজিয়ে শোনাবেন অভিষেক লাহিড়ি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গে আজকে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা শুনলেন। সঞ্চয়িতা প্রচার তরঙ্গে আজ রাত 8টায় রয়েছে ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 8:30 স্পটলাইট অনুষ্ঠানের বাংলা রূপান্তর, রাত 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান উপস্থাপনায় অভিষেক মণ্ডল, রাত 11:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান। শুনলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণা।
2: পায়ের জাদুতে কাঁপছে গোটা বিশ্ব, শুরু হয়ে গেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
3: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট, কারা লিখবে নতুন ইতিহাস, প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
4: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপের এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন।

0: কাপ রাউন্ড আপ।
1: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
2: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
3: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
0: কান রাখতে ভুলো না প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
5: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান, সবুজ নয়। বৃক্ষ যেন বিরল না হয়, বৃক্ষের আধিক্যে সভ্যতার জয়। খরচ কমান, বৃক্ষ নয়, ময়লা সরান।
8: এখন সংবাদ।
9: আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার বদ্ধপরিকর, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাঁকুড়ায় হোল দিবসের অনুষ্ঠানে তিনি আজ জনজাতি সম্প্রদায়ের জন্য একাধিক কর্মসূচির কথা ঘোষণা করেন। হোল দিবসে রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন। অন্নপূর্ণা যোজনার দ্বিতীয় পর্যায়ে আগামীকাল 1,20,000 মহিলার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। গ্রামীণ এলাকায় আগামীকাল থেকে চালু হতে চলেছে VVG রামজি প্রকল্প। রাজ্যে IAS আধিকারিকদের সরকারি গাড়িতে অশোক চক্র সম্বলিত নতুন প্রতীক পতাকা ব্যবহারের নির্দেশ। পশ্চিমবঙ্গে উপযুক্ত বনাঞ্চলে বৈজ্ঞানিক পরিকল্পনার ভিত্তিতে বাঘ ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালসের ন্যাপথা পাইপলাইনে অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের হাসপাতালে মৃত্যু। আসছে বিস্তারিত খবরে। আদিবাসীদের অধিকার রক্ষা এবং উন্নয়নে রাজ্য সরকার বদ্ধপরিকর বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। বাঁকুড়ার মুকুটমণিপুরে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়ের মাঠে আজ হুল দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আজকের বিকশিত ও স্বাধীন ভারতের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল জনজাতিদের আন্দোলনের মধ্যে দিয়ে। অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষা ও অলচিকি লিপিকে সংবিধানের অষ্টম তপশিলের অন্তর্ভুক্ত করেছেন। আদিবাসীদের অর্থনৈতিক ও সামাজিক অধিকার রক্ষার লক্ষ্যে রাজ্যমন্ত্রী সভাতেও ক্ষুদিরাম টুডু, জুয়েল মুর্মু, বিশাল লামাদের মতো একাধিক আদিবাসী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে। পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে বিভিন্ন ক্ষেত্রে জনজাতি সম্প্রদায়ের মানুষরা বঞ্চিত থেকেছেন বলে অভিযোগ করেন মুখ্যমন্ত্রী। শ্রী অধিকারী আরও বলেন, কেন্দ্রীয় সরকারের ধরতি আবা জনজাতি ও গ্রামীণ উৎকর্ষ অভিযানের আওতায় বর্তমান রাজ্য সরকার আদিবাসীদের উন্নয়নে সবরকম পদক্ষেপ নিচ্ছে। জঙ্গলমহল এলাকায় মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নিরসনে আগাম সতর্কতামূলক ব্যবস্থা চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। প্রাচীন আদিবাসী গোষ্ঠীদের জন্য আগস্ট মাস থেকে একাধিক কর্মসূচির ঘোষণা করেছেন তিনি। আদিবাসী এলাকার বিশেষ উন্নয়নে 350 কোটি টাকার আলাদা প্যাকেজ বরাদ্দ হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি আরও বলেন, জয় জোহার সামাজিক সুরক্ষা প্রকল্পের ভাতা 500 টাকা বৃদ্ধি করা হয়েছে। রাজ্যে পূর্বতন তৃণমূল কংগ্রেস সরকারের আমলে যে সমস্ত ভুয়ো জাতিগত শংসাপত্র তৈরি হয়েছে সে ব্যাপারে তদন্ত চলছে বলেও তিনি জানান।
10: এই রাজ্যে হাজার হাজার ভুয়া ST সার্টিফিকেট দেওয়া হয়েছে। আমাদের মন্ত্রী এবং দপ্তর প্রত্যেকটা ভুয়া ST সার্টিফিকেটের বিরুদ্ধে তদন্ত করছে এবং দোষী সাব্যস্ত হলে যিনি সার্টিফিকেট দিয়েছেন আর যিনি নিয়েছেন দুজনকেই জেলে পাঠানো হবে।
9: ঐতিহাসিক হুল দিবসে আজ রাজ্যজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মহাবিদ্রোহের আগে 1855 ঔপনিবেশিক শাসন ও দেশের জমিদার মহাজনদের অত্যাচারের বিরুদ্ধে আজকের দিনে সিধু ও কানহু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়েছিল। এই উপলক্ষে আজ ভিক্টোরিয়া মেমোরিয়াল ও ভারতীয় জাদুঘরে দুটি সাংস্কৃতিক অনুষ্ঠান ও কর্মশালায় অংশ নেন বাঁকুড়া ও পুরুলিয়ার আদিবাসী শিল্পীরা। সেখানে 50 জন সবর ছাত্রছাত্রীর সামনে দেশের আদিবাসী আন্দোলনের ঐতিহ্যকে তুলে ধরা হয়। পূর্ব মেদিনীপুরের এগরা 1 নম্বর ব্লকে হুল দিবসের অনুষ্ঠানে যোগ দেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। অধ্যক্ষ বলেন, সমাজের

0: কেউ যাতে পিছনের সারিতে না থাকেন সেই চেষ্টাই করছে রাজ্য সরকার।
1: আমরা তো সবাইকে নিয়ে চলতে চাই, সবাইকে নিয়ে উন্নতি করতে চাই। পশ্চিমবঙ্গের লক্ষ্য হচ্ছে এটাই, শুধু তাই না, ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সেই একই লক্ষ্য। আমাদের দুজন মন্ত্রী করা হয়েছে, যে দুজন মন্ত্রী আছে একজন হচ্ছে উত্তরবঙ্গে থেকে, আরেকজন হচ্ছে আপনার পুরুলিয়া থেকে, তারা এ বিষয়ে তাদেরকে গাইড করা হচ্ছে যে পরিকল্পনা আছে। তাছাড়া কেন্দ্রীয় সরকারের বহু প্রকল্প আছে, যে প্রকল্পগুলো বিগত দিনে এখানে ব্যবহার করা হয়নি, এখানে এগুলো আনা হয়নি, তার ফলে মানুষের দুর্দশা আরও বেড়েছে।
0: অন্নপূর্ণা যোজনায় আগামীকাল দ্বিতীয় পর্যায়ের সুবিধাপ্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। নেতাজি ইনডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কয়েকজন উপভোক্তার অ্যাকাউন্টে প্রতীকীভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। রাজ্যে 1,20,00,000 যোগ্য উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি অর্থ পাঠানো হবে বলে মুখ্যমন্ত্রী আজ বাঁকুড়ায় হুল দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে জানিয়েছেন।
2: এই রাজ্যে 1,51,00,000 অন্নপূর্ণা যোজনায় আবেদন করেছিলেন। আমরা স্কুটিনি করে প্রায় 1,20,00,000-এর বেশি দিদি আর বোনের নামকে আমরা নথিভুক্ত করতে পেরেছি। এদেরকে আগামীকাল আমরা 3,000 করে টাকা অ্যাকাউন্টে ট্রান্সফার করব। এর মধ্যে 5,00,000 আমাদের আদিবাসী দিদি এবং বোন আছে।
0: যারা নির্ধারিত পোর্টালে সফলভাবে নাম নথিভুক্ত করেছেন এবং যাদের আবেদন যাচাই প্রক্রিয়ায় অনুমোদিত হয়েছে তারাই এই দফায় টাকা পাবেন। প্রথম পর্যায়ে প্রায় 28,00,000 উপভোক্তার অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। সরকার জানিয়েছে যাদের আবেদনপত্রে ত্রুটি রয়েছে তারা তা সংশোধন করে পুনরায় আবেদন করার সুযোগ পাবেন। রাজ্যে গ্রামীণ এলাকায় আগামীকাল থেকে কেন্দ্রের বিকশিত ভারত গ্যারেন্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন ভিবিজি রামজি প্রকল্প চালু হতে চলেছে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেছে। এই প্রকল্পের জন্য মোট খরচের 60% অর্থ 8,508 কোটি টাকা দিয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রক। অন্যদিকে রাজ্য সরকার 5,672 কোটি টাকা বরাদ্দ করেছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। গ্রামীণ পরিকাঠামো, পানীয় জল সংক্রান্ত কাজসহ মোট 4টি ক্ষেত্রে এই প্রকল্পের শ্রমিকরা কাজ করবেন। প্রকল্প চালু হলে রাজ্যের 2,56,00,000 জব কার্ডধারী শ্রমিক উপকৃত হবেন বলে সরকারিভাবে জানানো হয়েছে। মাস্টার রোল বন্ধ হয়ে যাওয়ায় 15 দিনের মধ্যেও তারা যদি সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে মজুরির টাকা না পান তবে শ্রমিকরা ক্ষতিপূরণ পাবেন। রাজ্য সরকার বিভিন্ন শিল্প ও পরিষেবা ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের আগামীকাল থেকে নতুন ন্যূনতম মজুরি কাঠামো কার্যকর করতে চলেছে। নতুন কাঠামো অনুযায়ী এ এবং বি এই দুটি জোনে ভাগ করে ন্যূনতম মজুরি বৃদ্ধি করা হয়েছে। জোন এ তে অদক্ষ বা আনস্কিল্ড শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 10,558 টাকা বা দৈনিক 406 টাকা এবং জোন বি তে সেই মজুরি হবে 9,760 টাকা বা দৈনিক 375 টাকা। জোন এ তে কর্মরত সেমি স্কিল্ড শ্রমিকদের মাসিক ন্যূনতম বেতন 11,615 টাকা এবং জোন বি তে 10,733 টাকা নির্ধারণ করা হয়েছে। অন্যদিকে স্কিল্ড বা দক্ষ শ্রমিকদের জন্য জোন এ তে ন্যূনতম মাসিক মজুরি 12,777 টাকা এবং জোন বি তে 11,807 টাকা করা হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। রাজ্যে আইএএস আধিকারিকদের সরকারি গাড়িতে বিশ্ব বাংলার ব প্রতীকযুক্ত পতাকার পরিবর্তে নেভি ব্লু রঙের পতাকায় অশোকচক্র সহ ভারতীয় প্রশাসনিক পরিষেবার প্রতীক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পদমর্যাদা অনুযায়ী পতাকার আকার আলাদা হবে। পতাকা শুধুমাত্র সরকারি কাজে ব্যবহৃত গাড়িতেই লাগানো যাবে। সর্বভারতীয় সাংস্কৃতিক সংগঠন সংস্কার ভারতী রাজ্যের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে রাজ্য সরকারের কাছে একটি সাংগঠনিক প্রস্তাবপত্র জমা দিয়েছে। প্রস্তাবগুলির মধ্যে রয়েছে কলকাতায় মহারাজ শশাঙ্কের পূর্ণাবয়ব মূর্তি স্থাপন, বাংলা চলচ্চিত্রের স্বচ্ছ ও যোগ্যতাভিত্তিক মূল্যায়ন ব্যবস্থা চালু, ঐতিহাসিক মন্দিরগুলির সংরক্ষণ ও ডিজিটাল নথিভুক্তিকরণ এবং উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে পৃথক লোকসংস্কৃতি একাডেমি গঠন। পশ্চিমবঙ্গে উপযুক্ত বনাঞ্চলে বৈজ্ঞানিক পরিকল্পনার ভিত্তিতে বাঘ ফিরিয়ে আনার সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে বলে কেন্দ্রীয় বন ও পরিবেশ মন্ত্রী ভূপেন্দ্র যাদব জানিয়েছেন। কলকাতায় আজ দেশের অন্যতম প্রধান প্রাণী বৈচিত্র্য গবেষণা প্রতিষ্ঠান জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার 111তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে 3 দিনের ট্যাক্সোনমি সামিটের উদ্বোধন করেন তিনি। মন্ত্রী বলেন, রাজস্থানের সরিষ্কা টাইগার রিজার্ভে 2008 সালে একটিও বাঘ ছিল না। বর্তমানে সেখানে প্রত্যাবর্তন কর্মসূচির ফলে 56টি বাঘ রয়েছে। 2014 সালের পর থেকে দেশে টাইগার রিজার্ভের সংখ্যা 47 থেকে বৃদ্ধি পেয়ে 58, এশীয় সিংহের সংখ্যা 523 থেকে বৃদ্ধি পেয়ে 891 এ দাঁড়িয়েছে। তিনি জানান, জীববৈচিত্র্য সংরক্ষণকে আরও শক্তিশালী করতে কেন্দ্র এবং রাজ্য সরকার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও বৈজ্ঞানিক সংস্থার সঙ্গে যৌথভাবে

0: three-day visit for the 16th India-Japan Annual Summit. The External Affairs Ministry said the summit will provide an opportunity for both sides to review and strengthen the full spectrum of bilateral cooperation and exchange views on regional and global issues of mutual interest. The Ministry of Tourism today signed a Memorandum of Understanding with Google India to strengthen the digital promotion of India's tourism destinations. Speaking on the occasion, Mr. Shekhawat said, digital technologies can create immersive experiences that showcase the glory and grandeur of India's cultural sites. Southwest monsoon is likely to advance over Delhi, Haryana, Chandigarh and Punjab during the next 2 to 3 days. India Meteorological Department said that similar weather conditions are expected to prevail over some parts of North Arabian Sea and Gujarat, Madhya Pradesh, Uttar Pradesh and remaining parts of Uttarakhand. In the FIFA World Cup, Ivory Coast will take on Norway in a round of 32 clash in Texas, United States tonight, and the match is scheduled to begin at 10:30 p.m. And that's the end of the news bulletin.
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্জে FM প্রচার তরঙ্গে। এখন শুনবেন অনুষ্ঠান সুজনেশু।
2: নমস্কার, দূরে কাছে সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই আজকের সুজনেশুতে। সুজন বন্ধুরা সকলেই জানেন যে প্রত্যেক মাসের শেষের মঙ্গলবার রাত্রি 8:10 আমরা বসে পড়ি আপনাদের অনুযোগ, অভিযোগ, ভালো লাগা, মন্দ লাগা, পরামর্শ সমস্ত কিছু নিয়ে আপনাদের পাঠানো চিঠি, তাই নেই আমাদের অনুষ্ঠান সুজনেশু। আজও তার ব্যতিক্রম নয়, তবে অনেকেই চিঠি লিখব বলে মনে করেও হয়তো শেষ পর্যন্ত লিখে উঠতে পারেন না। ধন্যবাদ সেই বন্ধুদের যারা ঠিক মনে করে ঠিক সময় চিঠিটা পাঠিয়ে দেন। তো সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাই আজকের সুজনেশুর আসরে। আজ প্রথম চিঠি পড়ব শীষ মোহাম্মদ শিশান, বাড়ির নাম ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে আপনি লিখছেন। লিখেছেন, প্রিয় বন্ধু, আশা করি ভালো আছো। আকাশবাণী মুর্শিদাবাদ আর শুধুমাত্র মুর্শিদাবাদের নয়, পার হয়ে সীমান্ত চলে গেছে শুধু আমেরিকা এবং বাংলাদেশ, রাজ্যের ক্ষেত্রে বলতে হয় ওড়িশা, দিল্লি, হিমাচল প্রদেশ থেকেও চিঠি লেখা চলছে। ফোন ইন প্রোগ্রাম কয়েক বছর ধরে চলছে, কিন্তু এখনও ঠিক জায়গায় পৌঁছয়নি। তার কারণ হচ্ছে আমরা অহেতুক ফোন নিয়ে ছেলে খেলা করি, বিষয় না জেনেও কথা বলি। কেউ কেউ তো এমন তথ্য দেয় যে ডিকশনারিও ফেল, এনসাইক্লোপিডিয়াতেও খুঁজে পাওয়া যাবে না। আমরা যদি নিজে ভালো না হই তাহলে অপরকে কী করে বলি? অহেতুক একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা, এটাও ভালো লাগে? কত ভালো লাগে, দিদি ভাই আর দাদা ভাই একবার বললাম, দুবার বললাম, হয়ে গেল তো, না সারা প্রোগ্রাম জুড়ে। এদের কি দোষ, ভগবান এদের ক্ষমা করুন। তারপর বিষয়ের বাইরে গিয়ে কথা, আমার কথায় এত তাড়াতাড়ি রাগ করবেন, আমি কিন্তু কাউকে ডাইরেক্ট নিশানা করিনি, বলছি নিজেকে শুধরে নিন। একটি হিন্দি ছবি দেখেছিলাম, সেখানে বলছে হাম নেহি সুধরেঙ্গে। গানের অনুষ্ঠানগুলি খুব ভালো হয়, উপভোগ করি, ভালো লাগে শুনতে। অনুরোধ করি না তা নয়, কখনো কখনো করিও। রাত্রিবেলা প্রোগ্রামগুলি অপূর্ব হয়, শুয়ে শুয়ে শুনতে ভালো লাগে, বিশেষ করে সুমনবাবুর অনুষ্ঠান। দিনান্তিকা খুব ভালো, অনেক তথ্য জানা যায়, আমরা সমৃদ্ধ হই। লিখলেন শীষ মোহাম্মদ শিশান, বাড়ির নাম ড্রিম হাউস, পাইকপাড়া, নলহাটি, বীরভূম থেকে। আপনি একেবারে আমাদের মনের কথাকটি বললেন। এত বিরক্তিকর, এত বোরিং। ধরুন বেশ একটা সুন্দর জায়গা দিয়ে ধীরে ধীরে ধীরে ধীরে এগোচ্ছিলাম, সমস্তটা একেবারে জল ঢেলে নষ্ট করে দেন আমাদের শ্রোতা বন্ধুরা। আচ্ছা, মানুষ তো সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপ টু ডেট করে, আমাদের বন্ধুরা কবে করবেন বলুন তো? কবে নিজেরা আরেকটু স্মার্ট হবেন কথোপকথনে? ধরুন যে বিষয়টি নিয়ে আপনি বলতে চাইছেন, এটা আমার পরামর্শ, সেটি একটু গুছিয়ে খাতায় সুন্দর করে লিখে নিন।

যিনি লিখতে পারবেন না, আমার তো মনে হয় তিনি বলতেও পারবেন না। অন্যকে বিরক্ত না করে গুছিয়ে আসুন, কারণ আকাশবাণী মুর্শিদাবাদের অনুষ্ঠান কেবলমাত্র তো আপনার বাড়ির থেকে শোনা যায় না, সারা দেশ থেকে, দেশের বাইরে থেকেও শোনা যায়। তারা আপনার এই কথাগুলি শুনে কি ভাববেন, কি বলবেন ভেবেছেন কখনো? ভেবে দেখুন। শ্রোতারাও দেখুন লিখছেন, মানে বিরক্তিটা কোন পর্যায়ে পৌঁছলে এরকম বলা যায়। মাস্টারমশাই শেষ মোহাম্মদ শিশান, আপনাকে অনেক ধন্যবাদ আপনার চিঠির জন্য। চলে যাব পরের চিঠিতে। সুজনের সু লিখছেন সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে। ওপরে ক্যাপশন দিয়েছেন, দায়িত্বশীল শ্রোতা হয়ে উঠি আমরা। আকাশবাণীর সঙ্গে সংযুক্তি আমাদের অনেকেরই বহুদিন হয়ে গেল, ফোনের যোগাযোগ তাও দুদশক পেরিয়ে গেল। এবার কর্তৃপক্ষ এবং শ্রোতাবন্ধু উভয় পক্ষকে সবিনয়ে অনুরোধ, অনুষ্ঠানগুলোকে আমরা আরও সুন্দর এবং মনোগ্রাহী করে তুলতে পারি এইভাবে। আপনি কিছু পরামর্শ দিয়েছেন, অনুষ্ঠান শুনে থাকলে সঠিক ফিডব্যাক অর্থাৎ মতামত পাঠান কর্তৃপক্ষের নিকট, সেটা লিখিতভাবে অথবা মেইল করে কিংবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হতে পারে। ঘণ্টাখানেকের অনুষ্ঠানে 20-25 জনের বেশি ফোন নেওয়া যায় না। আমি তো বলবো সাধনবাবু, সেটা বোধহয় বেশি হয়ে গেল, তাই না? 25 × 2 মানে 50, তাহলে গান হবে না, মেসেজ পড়া যাবে না, ভেবে দেখবেন। আপনি লিখেছেন, ঘণ্টাখানেকের অনুষ্ঠানে 20-25 জনের বেশি ফোন নেওয়া যায় না, অথচ অপেক্ষায় থাকেন 500-700 অথবা আরও অনেক শ্রোতা। তাই একজন শ্রোতা প্রত্যেক দিন একই অনুষ্ঠানে না এসে সপ্তাহে 2 দিন অর্থাৎ 3-4 দিনে একবার আসুন। আপনি পরামর্শ দিয়েছেন, আমরাও বলে থাকি কিন্তু তারা সঙ্গে সঙ্গে নিজেরা দল তৈরি করে নেন, ভাবেন যে অমুকে বলেছে, ঠিক আছে, ওকে জব্দ করতে হবে। আমি নিজেও বলে দেখেছি, এত খারাপ কথা আমাদের শ্রোতাবন্ধুরা বলতে পারেন আমরা ভাবতেও পারি না। অবশ্য শিক্ষিত মানুষ হলে তার ভাষায় সেই সংযম থাকা উচিত, এটা দাবি করতেই পারি। আপনারা অনেকেই বিবিধ ভারতীর অনুষ্ঠান নিয়মিত শোনেন, দেখেছেন তারা কিন্তু পরিষ্কার বলে দেন যে যিনি আজকে ফোনে কথা বললেন বা ফোন করলেন, তিনি কিন্তু আগামী 2 মাস ফোন করবেন না। আমরা তো সেটাও বলি না, আমরা বলি অন্যকে সুযোগ দিন। একই লোকের একঘেয়ে কথা বড্ড বিরক্তি আনে। আপনি আরও লিখেছেন, এরকম একটি কোড অফ কন্ডাক্ট আকাশবাণী কলকাতার FM চ্যানেলগুলিতে আগে মেনে চলা হতো, আর প্রত্যেক দিন মতামত জানাবার জন্য হোয়াটসঅ্যাপ তো রয়েছে, কাজে লাগান। কর্তৃপক্ষের নিকট অনুরোধ, ফোন কল 1 বা 1.5 মিনিটের বেশি দীর্ঘায়িত হতে দেবেন না। মেসেজের বহর নিয়ন্ত্রণ করতে পারেন, যেমন 70 শব্দে অনুগল্প সকলে লিখছেন কত সুন্দর করে, তেমনই মেসেজ হোয়াটসঅ্যাপ পেজের 10 লাইনে সীমিত রাখা যায় কি না ভেবে দেখুন। সকলের শুভকামনায়, সাধন মুখোপাধ্যায় অরবিন্দনগর বাঁকুড়া থেকে। একদম ঠিকঠাক বলেছেন সাধনবাবু, আমাদের শ্রোতাবন্ধুদের কিন্তু ভেবে দেখতে হবে, ভেবে দেখলে শুধু হবে না, কাজে করে দেখাতে হবে, কেমন? আমি এর আগের দিনও বলছিলাম যে দীর্ঘ মেসেজ লিখবেন না, শুভ সকালে হোয়াটসঅ্যাপে যারা মেসেজ করবেন খুব সংক্ষেপে সুন্দর করে গুছিয়ে লিখুন, যাতে অনেক বন্ধুকে সামিল করা যায়, তাই না? নিজে বলবেন, অন্যকেও সুযোগ করে দেবেন, এ দাবি আমাদের আকাশবাণী মুর্শিদাবাদের। আজ কিন্তু চিঠির সংখ্যা বেশ কম, ইচ্ছে করছিল যে আরও বেশ কিছু চিঠি পেলে অনুষ্ঠানটি আরও সুন্দর মনোগ্রাহী করা যেত। হীরামন শেখ, রেহানা শেখ গোংরা পোস্ট অফিস রানাবন্দ থানা চাপড়া জেলা নদিয়া থেকে লিখেছেন, প্রিয় সুজনেশু, মুর্শিদাবাদ কেন্দ্রের সকল কলাকুশলীদের শুভেচ্ছা জানাই। শুক্রবার মজলিশ অনুষ্ঠানে বিখ্যাত অভিনেতা রবি ঘোষকে নিয়ে অনুষ্ঠান শুনলাম। উপস্থাপনায় ছিলেন সকলের প্রিয় সাদাতুন নাজনীন, উপস্থাপনা অসাধারণ। এই সমস্ত অনুষ্ঠানে গান কম বাজালে ভালো হয়, আমরা শ্রোতারা ব্যক্তি সম্পর্কে বেশি করে জানতে চাই। মেহফিল অনুষ্ঠানটি ছিল আমার প্রিয় একজন শিল্পী অলকা ইয়াগনিককে নিয়ে। এই অনুষ্ঠান থেকে প্রিয় শিল্পী সম্পর্কে অনেক অজানা তথ্য জানতে পেরে আমি খুবই

আপনি লিখেছেন, না হলে অনলাইনে শুনতে হয়। কিন্তু মাঝে বেশ কয়েকদিন অনলাইন মুর্শিদাবাদ বেতার শুনতে পাইনি। ধন্যবাদ জানিয়ে শেষ করেছেন হীরামন শেখ, রেহানা শেখ, গোংরা, পোস্ট অফিস রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া থেকে। এই যে অনুষ্ঠান শুনে আপনার অভিব্যক্তি প্রকাশ করেছেন, আপনার ভালো লাগা জানিয়েছেন, আমরা কৃতজ্ঞ, আমাদেরও খুব ভালো লাগলো। আর সেদিন কিষাণবাণী অনুষ্ঠানে অর্কপ্রভ শির সঙ্গে আপনি সরাসরি কথা বলতে পেরেছেন, আপনি উপকৃত হয়েছেন, আপনার ভালো লেগেছে, তা জেনেও আমাদের খুব ভালো লাগলো। এইভাবেই আকাশবাণীর সঙ্গে নিজেকে জুড়ে রাখুন। হ্যাঁ, অনলাইনে মুর্শিদাবাদ বেতার শুনতে পাননি, এ ব্যাপারে আমাকে একটু জেনে নিতে হবে, কেমন? জেনে নিয়েই কিন্তু আমি এর উত্তর দিতে পারবো। আপনাদের এই যে ভালো লাগা, অভিযোগ, অনুযোগ, পরামর্শ আমাদের কাছে রেখেছেন, এই পরামর্শ আমাদের পথ দেখায়। সুজনেশ্বর আসরে আমাদের নিয়মিত শ্রোতা বন্ধু, একজন বন্ধু কাশীনাথ মণ্ডল, তিনি অভিযোগ করেছেন আজ অর্থাৎ 29/6/2026 তারিখ আজ সন্ধ্যায় অনুষ্ঠানে আর যে আবু সৈয়দ আজম মহাশয় আমার পাঠানো চিঠিটি পাঠ করলেন। আমার অভিযোগ, চিঠিটি 9টি জায়গায় ভুল পড়া হয়েছে। শুধু ভুলই নয়, মারাত্মক ভুল পাঠ করেছেন, যাতে পত্রের চিঠির কিছু অংশের অর্থই পাল্টে দিয়েছেন। আমি শুধুমাত্র একটি জায়গা উল্লেখ করছি, অঞ্জন আবৃত আকাশকে অজ্ঞান আকাশ পড়েছেন। বাকি ভুলগুলো আমার চিঠির মেইল কপি আপনাদের কাছে রয়েছে, যা আমার চিঠির অডিও রেকর্ডিংয়ের সাথে মিলিয়ে দেখে নেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমি আমার চিঠির অডিও রেকর্ডিং আকাশবাণীর হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিলাম। মেইলের পাতার সাথে রেকর্ডিংটির কোথায় ভুল সেটিও শোনার অনুরোধ রাখছি। আমার মেইলে কোনো ইংরেজি শব্দ ব্যবহার হয়নি, অথচ পাঠক, মানে যিনি পাঠ করলেন আবু সৈয়দ আজম, এক্সকারশন শব্দটি বলেছেন। সদুত্তরের আশায় রইলাম। লিখেছেন কাশীনাথ মণ্ডল, মুরুড়া, হাজারপুর, নবগ্রাম, কান্দি, মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ কাশীনাথ বাবু, হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি যেটি পাঠিয়েছেন, সকালবেলায় শুভ সকাল অনুষ্ঠান করতে গিয়েই আমি অডিও রেকর্ডিং পেয়েছি। আপনার চিঠির কপি, মানে আজ সন্ধ্যায় যেটি পাঠ করা হয়েছে, সেটি আমাদের ডিউটি রুম থেকে আনিয়ে নিয়ে আমি একবার চিঠি পড়েছি, একবার শুনেছি, দেখলাম হ্যাঁ অজস্রবার ভুল বলেছেন। হয়তো আমরাও এটা করে থাকি কখনো কখনো, একটু মনোমতন শব্দ বসিয়ে নিই ভালো লাগছে না বলে, কিন্তু কখনোই আপনার অর্থ বদলে দিয়ে আমি অন্য অর্থ পাঠ করব, মানে অন্য অর্থ শ্রোতার সামনে উপস্থাপন করব, এটা কখনো আমরা করি না। এটা যদি কোনো বন্ধু আমাদের করে থাকেন, তিনি ভয়ানক অন্যায় করেছেন, অন্যায় করেছেন এই কথাটিই বলবো। গতকাল এর আগের দিনের একটি কাজের জন্য আজমকে বলেছি যে তুমি কিন্তু সতর্ক হও, তোমার সম্পর্কে প্রচুর অভিযোগ জমা পড়ছে। আরও একটি অভিযোগ আপনাদের থেকে পেয়ে আমাদের খুব খারাপ লাগছে। আর আমি পরিষ্কার শুনেছি এক্সকারশন শব্দটি ব্যবহার করেছে, এবং অবশ্যই আপনি যেটি অঞ্জন আবৃত আকাশকে লিখেছেন সেখানে উনি অজ্ঞান আকাশ পড়েছেন, এবং এইরকম বেশ কিছু জায়গা নিজের মতন করে পড়েছেন যেটি ভালো লাগেনি, এটা ঠিক করেননি, এটা আমাদের একজন লেখকের প্রতি অবিচার, খারাপ লাগছে বলতে, কি বলবো বলুন তো কাশীনাথ বাবু। দেখছি আমরা বিষয়টি, তবে আমরা এরপরে নিশ্চয়ই আরও বেশি সতর্ক থাকব। আর কারো সম্পর্কে এরকম অভিযোগ পেলে আমরা অফিস কর্তৃপক্ষ নিশ্চয়ই ব্যবস্থা নেব, এটা কাঙ্ক্ষিত নয়, কারো কাছ থেকে নয়, মার্জনা চেয়ে নিচ্ছি। আর আপনি আহত হয়েছেন, দুঃখ পেয়েছেন, মাপ করবেন আমাদের, কেমন? আমি আজমের হয়ে মার্জনা চাইছি, আমরা ভবিষ্যতে আরও সতর্ক থাকব। নিজেরা ভুল করলে ভুলের জন্য মাপ চাইতে হয়।

0: এই শিক্ষা পেয়েই তো আমরা বড় হয়েছি, তাই না? নিশ্চয়ই মাফ করবেন, এই আশা রেখেই আজকের অনুষ্ঠানের একেবারে শেষে হাজির হয়ে গেছি আমরা। এরপরে নিশ্চয়ই কোনো বন্ধু এইভাবে আমাদের কোনো আচরণের দুঃখ পাবেন না, এটুকু বলতে পারি। ভালো থাকবেন, নমস্কার নেবেন আমার।
1: আর এই অনুষ্ঠান শুনতে শুনতে নিজেদেরকেও শুধরে নেবেন শ্রোতা বন্ধুরা যারা এই মুহূর্তে শুনছেন অনুষ্ঠান। এই আশা নিয়েই আপনাদের সকলকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শেষ করব আজকের সুজনের সুর আসর। আপনারা তো এখন চিঠি লেখেনই না প্রায়, বরং মেল করেন আমাদের akashbani@gmail.com। মাঝে মধ্যে চিঠিও লিখতে পারেন, আপনাদের হাতের লেখা আমাদেরকে এক অন্য আনন্দ দেয়। চিঠি লিখুন সুজনেশু, প্রযত্ন কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী মুর্শিদাবাদ, বহরমপুর, মুর্শিদাবাদ, পিন নম্বর 742101। আর মেল তো করেনি আপনারা, akashbani@gmail.com। তাহলে আজকের মতন সুজনেশু এ পর্যন্তই। আপনাদের সঙ্গে রয়েছি আমি দেবী সরকার মুখোপাধ্যায়, সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা আকাশবাণী মুর্শিদাবাদ।
2: শুনলেন অনুষ্ঠান সুজনেশু, আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত 102.3 MHz FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান।
3: শুরু হচ্ছে অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল। নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ। ফোন 7797840530 অথবা 8373058401।
4: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
5: নমস্কার বন্ধুরা, সিটি হসপিটালের এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত। বন্ধুরা, ভরসা যখন সিটি হসপিটাল, এই অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছে প্রতিনিয়ত। আমরা জানি মানুষের সব থেকে বেশি প্রয়োজন মানুষকে সেই সময়টাই হলো যখন সে অসুস্থ হয়। আর অসুস্থ হলেই নানান ধরনের চিন্তাভাবনা, কোথায় যাব, কি করব, আদৌ কি আমার জায়গায়, আমার শহরে কিংবা গ্রামে এর চিকিৎসা আছে, কোথায় পৌঁছলে আমরা ভরসাটা পাব যে না, ঠিকভাবে চিকিৎসাটা আমার হচ্ছে, সেটা কিন্তু সিটি হসপিটাল। ঠিকানার নাম যদি করতেই হয় তাহলে আমাদের বলতেই হবে যে বিগত বেশ কিছু বছর ধরে যে হাসপাতাল আমাদের দিকে হাত বাড়িয়ে রেখেছে, ভরসা জুগিয়েছে, সেটাই তো আমাদের ঠিকানা হওয়া উচিত। আর আপনারা প্রত্যেকেই জানেন যে বিশ্বমানের সুচিকিৎসা দেওয়ার জন্য প্রতিদিনই প্রায় নতুন নতুন প্রযুক্তি নির্ভর যে চিকিৎসা ব্যবস্থা, সেগুলো নিয়ে আসছে সিটি হসপিটাল। আর 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, ICU, সমস্ত ধরনের ব্যবস্থা এখানে রয়েছে। বিশেষ করে প্রসূতি মা, শিশু, তাদের যত্ন নেওয়ার জন্য কিন্তু সর্বদা এগিয়ে থাকে সিটি হসপিটাল।
4: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ IVF বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ IVF এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল। ঠিকানা চালতিয়া, বহরমপুর, মুর্শিদাবাদ, শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
5: বন্ধুরা, আমরা জানি যে কোনো জায়গায় আমরা চিকিৎসা করাতে যাই না কেন, সেক্ষেত্রে প্রথম প্রশ্ন আসে

0: অর্থনৈতিক দিকটা আমি ঠিকঠাক বজায় রাখতে পারবো? তো আমার পক্ষে যে খরচটা হবে সেই খরচ করাটা সম্ভব হবে তো? কিন্তু দেখুন, যদি কোনো হসপিটাল বলে যে না, যে সমস্ত সরকারি পরিষেবা রয়েছে সে সবগুলোই আমরা দিই, তাহলে সেখানে তো যাওয়াই উচিত, তাই না? সেক্ষেত্রে কিন্তু সিটি হসপিটালের কথা আমরা বলবই। আরও একটা বিষয় হচ্ছে যে টাকা পয়সার ক্ষেত্রে যে সমস্যাটা দাঁড়ায়, যে অযথা বাড়তি টাকা খরচ করিয়ে দেওয়া, অযথা বিভিন্ন ধরনের চিকিৎসা করিয়ে বাড়তি রোজগারের যে পন্থা, অনেকেই হয়তো মনে করে থাকেন যে বিভিন্ন হাসপাতাল কিংবা নার্সিংহোম সেগুলো করে, সেগুলোর থেকে কিন্তু সিটি হসপিটাল অনেক আলাদা। সিটি হসপিটাল চাই মানুষ যেন হাসি মুখে তাদের যে প্রিয়জন তাকে বাড়ি ফেরত নিয়ে যেতে পারেন এবং সঠিকভাবে চিকিৎসাটা যেন তারা দিতে পারে। আর আগেই বললাম, আমাদের ভরসার নাম যখন সিটি হসপিটাল, তখন তার কাছে বারবার ফিরে আসা যায় যখন আমরা বিপদে পড়ব তখনই।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703 এই নাম্বারে। মনে রাখবেন, NABH স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল, ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্ন পূরণের অঙ্গীকার।
0: অনুরা, আমরা অসুস্থতার ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেব, অবশ্যই আমরা স্বাস্থ্যকেন্দ্র, হাসপাতাল কিংবা নার্সিংহোমে ছুটব, কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে এই যে সুস্থতা, সেটা অনেক কিছুর উপর নির্ভর করে তো, আমরা কি সেগুলো মানি? যেমন ধরুন, আমাদের অধিকাংশ সময় হয় কি, আমাদের মানসিক চাপ হয়, আর মানসিক চাপের হাত ধরে নানান ধরনের অসুস্থতা আসতে পারে। তো আজকের অনুষ্ঠানে এই মানসিক চাপ নিয়ে কিছু কথা বলি। ভয় পাওয়া, আতঙ্ক, টেনশন, কাজের চাপ, বিরক্তি, মূলত এগুলোই স্ট্রেস। এবারে জীবনে যখন কোনো ঝামেলা আসে, তখন কি হয়, আমাদের মাথা তার সংকেত পেয়ে নানান ধরনের হরমোন বাড়াতে থাকে, আর এই ধরনের বিষয়গুলো যদি অনেকক্ষণ চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের যে মাথা সেটা ক্লান্ত হয়ে পড়ে, আর আমাদের রক্তচাপ, হৃৎস্পন্দন, নাড়ির গতি বেড়ে যায়। অধিকাংশ সময় এমন হতে পারে হরমোনগুলোর মাত্রা বেড়েই থাকবে, আর তা স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চায় না। এর যে কুপ্রভাব, তার ফলে কিন্তু রক্তচাপ, ডায়াবেটিস, হার্টের রোগ, এই সমস্ত দেখা দিতে পারে। তাহলে কি করতে হবে? মানসিক চাপ কমাতে হবে। আমি জানি অনেক বন্ধুই বলবেন, সেটা কি করে সম্ভব? সম্ভব অবশ্যই, কারণ আমার শরীরটাও তো শরীর, তাকে তো সময় দিতে হবে, তার তো যত্ন নিতে হবে, আর তার জন্য কি কি মেনে চলতে হবে বলুন তো। প্রথমেই মেনে নিতে হবে যে স্ট্রেস বা মানসিক চাপ তো জীবনের অঙ্গ, সেটাকে আমাদের মেনে নিতেই হবে। জীবনে কিছু পরিবর্তন ঘটাতে হবে। মোবাইলের যে মগ্নতা, সেটা কাটাতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটাতে হবে, নিজের পছন্দের ভালো লাগার জিনিসগুলো করতে হবে। যেমন ধরুন, কেউ রান্না করতে ভালোবাসলে রান্না করুন, কারোর গান শুনতে ভালো লাগলে গান শুনুন। রুটিন মাফিক খাওয়া, ঘুম, এগুলো খুব প্রয়োজন। আর ওই যে বললাম, মোবাইলে মগ্ন থাকার অভ্যেসটা ছাড়তে হবে। আর তারপরেও যদি দেখা যায় কিছুতেই মানসিক চাপ কমাতে পারছেন না, তাহলে নিতে হবে ডাক্তারের পরামর্শ। বন্ধুরা, আর তো সময় নেই, যেতে হবে। সবাই খুব খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আর মানসিক চাপ কমিয়ে সুস্থ স্বাভাবিক ছন্দে কাটান জীবন।
1: অনেক দিন ধরে চেষ্টা করছেন, নানা জায়গায় ঘুরে অনেক ডাক্তার দেখিয়েছেন, তবু সফল হচ্ছেন না। মাত্র একটি সিদ্ধান্ত বদলে দিতে পারে আপনার মাতৃত্বের গল্প। অভিজ্ঞ আইভিএফ বিশেষজ্ঞ ডক্টর অর্ণব বর্মা আসছেন আপনার শহরে সিটি হসপিটালে। সঙ্গে রয়েছেন অভিজ্ঞ আইভিএফ এবং স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডক্টর আবুল কালাম আজাদ। নাম লেখানোর জন্য যোগাযোগ করুন 9083288703।

0: 1888703 এই নাম্বারে। মনে রাখবেন, এনএবিএইচ স্বীকৃত 122 শয্যা বিশিষ্ট সিটি হসপিটাল, ঠিকানা চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ শ্রীগুরু পাঠশালার কাছে। সিটি হসপিটাল, আপনার স্বপ্নপূরণের অঙ্গীকার।
1: শুনলেন অনুষ্ঠান ভরসা যখন সিটি হসপিটাল, নিবেদনে বহরমপুর সিটি হসপিটাল প্রাইভেট লিমিটেড, চালতিয়া বহরমপুর মুর্শিদাবাদ, ফোন 7797840530 অথবা 8373058401। সম্পাদনা শুভময় ব্যানার্জি।
2: শুরু হচ্ছে অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ার্ম টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা 24/A/B/9 তালিকাপুর রোড, বহরমপুর শিল্পতালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145718031 অথবা 9933481274 এবং 9733805755।
3: নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের সে প্রিয় অনুষ্ঠান গ্লেনউড হেলথ কেয়ারের অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে। আজকে এসে পৌঁছেছি গ্লেনউড হেলথ কেয়ারে। আমরা পেয়েছি এই প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে যিনি যুক্ত রয়েছেন, শতদল চক্রবর্তী, তিনি অপারেশন ম্যানেজার। আর রয়েছেন MD আদনান খান, ফার্মাসিস্ট এবং মার্কেটিং এক্সিকিউটিভ, যিনি সমস্ত বিষয়গুলো দেখছেন। আপনারা জানেন যে গ্লেনউড হেলথ কেয়ার প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে নানান দিক থেকে নানান পরিষেবা তারা এসে নিয়ে এসেছেন এখানে, যা আপনাদের ভীষণভাবে কাজে লাগছে। আর এখানে বিশিষ্ট চিকিৎসকরা জেলা এবং জেলার বাইরে থেকেও আসছেন আপনাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এই মুহূর্তে কী কী পরিষেবা দেওয়া হচ্ছে সেটা আমরা একটু শুনে নেব শতদল চক্রবর্তীর মুখ থেকে।
4: নমস্কার, আমি গ্লেনউড হেলথ কেয়ার থেকে শতদল চক্রবর্তী বলছি। বহরমপুর শহরের প্রাণকেন্দ্র শিল্প তালুকে আমাদের ক্ষুদ্র প্রতিষ্ঠান, যেখানে এক ছাদের নিচে আমরা ICU, HDU, সমস্ত রকমের অর্থোপেডিক সার্জারি, জেনারেল সার্জারি, গাইনোকোলজি সার্জারি, ENT সার্জারি এবং নিউরো সার্জারি করে চলেছি। আমাদের প্রতিনিয়ত প্রচেষ্টা হচ্ছে নিত্য নতুন অপারেশনের পদ্ধতি এবং আধুনিক সার্জারি বহরমপুর এবং মুর্শিদাবাদ তথা জেলার আশপাশে জেলার মানুষরা যাতে সহজে পেতে পারে। আমাদের শুরু করা নতুন সার্জারি হচ্ছে লেজার, যেটার জন্য এতদিন ধরে মানুষ চেন্নাই, ব্যাঙ্গালোর, বিভিন্ন দেশে যেত, বাইরে রাজ্যগুলোতে যেতে হতো। এটা পাইলস বা ফিচারের একমাত্র পারমানেন্ট সলিউশন, যে অপারেশনের মধ্যে কোনো কাটা ছেঁড়া এবং রক্তপাত বা অদূর ভবিষ্যতে হবার কোনো সম্ভাবনা থাকে না। এটা এখন আমাদের এক ছাদের নিচে খুব কম খরচের মধ্যে এই চিকিৎসার পদ্ধতিটা আপনারা পেয়ে যাবেন। এছাড়া রয়েছে ওরাল ক্যান্সার, যেটা এই শহরের বুকে আমরাই প্রথম শুরু করেছি। যত রকমের মুখের খা এবং তাম্বাকু, খৈনি বা অতিরিক্ত সিগারেট পানের ফলে যে সমস্ত মুখের ঘাগুলো হয়, সেই ঘাগুলোর সহজ এবং খুব সহজলভ্য চিকিৎসার জন্য আমরা আপনাদের পাশে রয়েছি। তার সঙ্গে রয়েছে কলকাতার বিভিন্ন বড় বড় হসপিটাল থেকে নামি দামি স্বনামধন্য ইউরোলজি সার্জন আসছে এবং প্রত্যেক সপ্তাহে আমাদের এখানে কিডনি স্টোন, প্রস্টেটের অপারেশন, ইউরেটিক স্টোন সমস্ত ওটি হচ্ছে এবং এগুলো আমাদের সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এবং মেশিনের সাহায্যে হচ্ছে। এছাড়া হঠাৎ করে হার্ট অ্যাটাক বা হার্টের কোনো সমস্যার জন্য TPM, টেম্পোরারি প্রেসমেকার এবং পারমানেন্ট প্রেসমেকারও আমাদের ব্যবস্থা রয়েছে। বন্ধুগণ, এই তীব্র দাবদাহে যখন তখন সানস্ট্রোকের যে প্রবণতা থাকে তার জন্য আমাদের ক্রিটিক্যাল কেয়ার এবং এমার্জেন্সি পরিষেবা 24 ঘন্টা রয়েছে এবং বহরমপুর শহরের বুকে সব থেকে কম খরচে সুচিকিৎসার জন্য যোগাযোগ কেন্দ্র হচ্ছে গ্লেনউড হেলথ কেয়ার।
3: আমরা শুনলাম এতক্ষণ গ্লেনউড হেলথ কেয়ারের নতুন নতুন যে পরিষেবা তারা নিয়ে এসে দিয়েছেন সে কথায়। আপনারা সবসময় যোগাযোগ করবেন, আপনাদের পাশে রয়েছে গ্লেনউড হেলথ কেয়ার, আপনাদের বন্ধু, আপনাদের কাছের প্রতিষ্ঠান। আজকে পর্যন্তই, আপনাদের কথা আবারও শোনাবো সামনের সপ্তাহে ঠিক এই সময়ে এই দিনে।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান স্বাস্থ্যের সন্ধানে, নিবেদনে গ্লেনউড হেলথ কেয়ার, ওয়ার্ম টাচ উইথ কোয়ালিটি কেয়ার। ঠিকানা

0: 24/A/B/9 কালিকাপুর রোড, বহরমপুর, শিল্প তালুক, মুর্শিদাবাদ। ফোন নাম্বার 8145-718-031 অথবা 9933-481-274 এবং 9733-805-755। প্রযোজনায় হাতেমুল ইসলাম, সম্পাদনা শুভময় ব্যানার্জি।
1: বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান শুনলেন। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। প্রথম শিল্পী শুভমিতা ব্যানার্জী।

0: فيلم سفر.
1: دے دینا آپ ساتھ تو مر جاتا.

আকাশবাণী মুর্শিদাবাদ, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। আর কিছুক্ষণের মধ্যেই রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে

0: আকাশবাণী কলকাতা খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। দেশজুড়ে আগামীকাল ভিভিজি রামজি আইন কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন এবং জাতি গঠনেও এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইনের আওতায় এফসিআর এ 2.0 পোর্টালের উদ্বোধন করেছেন। দিল্লি সহ 5 রাজ্যে আজ এসআইআর এর কাজ শুরু হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাতে নরওয়ে আইভরি কোস্টের এবং ফ্রান্স সুইডেনের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। গোটা দেশে আগামীকাল থেকে ভিভিজি রামজি আইন 2025 কার্যকর হতে চলেছে। আইনটি চালু হওয়ার প্রাককালে কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেন, কোনো যোগ্য গ্রামীণ শ্রমিক যেন একদিনের জন্য কাজ ছাড়া না থাকেন তা নিশ্চিত করা হবে। শ্রী চৌহান জানান, নতুন ব্যবস্থায় সুষ্ঠু উত্তরণ নিশ্চিত করতে সরকার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে সমস্ত প্রশাসনিক, আর্থিক ও কারিগরি প্রস্তুতি সম্পন্ন করেছে। মন্ত্রী বলেছেন, প্রকল্প রূপায়নে পর্যাপ্ত আর্থিক সংস্থান নিশ্চিত করা হয়েছে, পরিকাঠামো পুরোপুরি প্রস্তুত। শ্রী চৌহান বলেন, মজুরিভিত্তিক কর্মসংস্থানের ক্ষেত্রে 125 দিনের বর্ধিত গ্যারান্টি গ্রামীণ জীবিকাকে শক্তিশালী করবে, দীর্ঘস্থায়ী সামাজিক সম্পদ গড়ে তুলবে এবং বিকশিত ভারতের লক্ষ্য পূরণের গতি আনবে। গ্রাম উন্নয়ন মন্ত্রকের বক্তব্য, আইনটি গ্রামীণ কর্মসংস্থান, জীবিকা নিরাপত্তা এবং স্থায়ী গ্রাম উন্নয়নের জন্য শক্তিশালী কাঠামো গড়ে তুলবে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যেন তারা শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের মাধ্যম হিসেবে ব্যবহার করে। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতেও সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা। দ্রুত পরিবর্তনশীল বিশ্বের চাহিদা মেটাতে নতুন দক্ষতা অর্জনের পাশাপাশি তাদের নিজস্ব সম্প্রদায়, সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গেও সংযোগ বজায় রাখা প্রয়োজন।
1: জনজাতীয় বিশ্ববিদ্যালয় সে বিশেষ রূপ সে এ অপেক্ষা ভী কি জাতি হে কি বে জনজাতীয় ভাষা বলিয়া কে সংরক্ষণ পর মিশন মোড মে কাম করেঙ্গে। মুঝে বতায়া গিয়া হে কি সংস্থা কে ট্রাইবাল স্টাডিজ বিভাগ দ্বারা কুই ওর সাওরা সমেত অনেক জনজাতীয় বলিয়ং কে ডকুমেন্টেশন কো লেকার কে ইসি প্রকার সে জমিনি কার্য কিয়া যা রাহা হে।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লির সেবা তীর্থে একাধিক মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠক করেছেন। দুটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রথমটি হয়েছে সহজে ব্যবসার উপযোগী বিনিয়ন্ত্রণ এবং অন্যান্য সংস্কার নিয়ে, সেই সঙ্গে জীবনযাত্রা আরও সহজতর করার লক্ষ্যে সরকারের নেওয়া পদক্ষেপগুলি নিয়েও আলোচনা হয়। দ্বিতীয় যে বিষয়টি এদিনের কথাবার্তায় উঠে এসেছে তা হল আত্মনির্ভরতা। শ্রী মোদী এদিন সরকারকে বিভিন্ন দপ্তরের মধ্যে বিভাজন না করে সামগ্রিক দৃষ্টিতে দেখার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ টেলিফোনে ইরানের রাষ্ট্রপতি ডক্টর মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে কথাবার্তা বলেছেন। রাষ্ট্রপতি পেজেশকিয়ান তাকে পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতি অবহিত করেন। শ্রী মোদী জানিয়েছেন, যেভাবে সমঝোতার লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে তাকে ভারত স্বাগত জানায়। ভারত মনে করে আলোচনা ও কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব। প্রধানমন্ত্রী মোদী এদিন আবার স্থায়ী শান্তি ও আঞ্চলিক স্থিতিশীলতার উপর জোর দিয়েছেন। এর পাশাপাশি তিনি অবাধ বাণিজ্য ও জাহাজ চলাচলের উপরও গুরুত্ব দেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আগামীকাল সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট

আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে। আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা ইওসির উদ্বোধন করেছেন শ্রী শাহ। এ প্রসঙ্গে বলেন, FCR এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যা সমাধান করতে পারবেন। তিনি বলেন, সরকারের উদ্দেশ্য অত্যন্ত স্পষ্ট, প্রযুক্তির মাধ্যমে স্বচ্ছতার সঙ্গে বর্তমান সরকার পরিষেবা দিতে ইচ্ছুক। বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্বারোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের ওপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। দেশের বেশ কয়েকটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন SIR এর কাজ শুরু হয়েছে। মেঘালয়ে আজ থেকে SIR এর আওতায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হয়েছে। 5ই অগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। মহারাষ্ট্রে এই প্রক্রিয়া চলবে 29শে জুলাই পর্যন্ত। কর্ণাটকে আজ থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা যাচাই ও গণনার কাজ শুরু হয়েছে। কর্ণাটকের মুখ্যমন্ত্রী DK শিবকুমার আজ বেঙ্গালুরুতে এই সংক্রান্ত ফর্ম পূরণ করেছেন। ঝাড়খণ্ডেও শুরু হয়েছে তথ্য যাচাই প্রক্রিয়া। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 5ই আগস্ট। দিল্লির জাতীয় রাজধানী অঞ্চল জুড়ে আজ ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহের ফর্ম বিতরণের কাজ শুরু হয়েছে। দিল্লির মুখ্য নির্বাচনী আধিকারিক অশোক কুমার জানিয়েছেন, ভোটার তালিকা সংক্রান্ত কোন দাবি বা আপত্তি 5ই আগস্ট থেকে 4ঠা সেপ্টেম্বর পর্যন্ত জমা দেওয়া যাবে। চূড়ান্ত ভোটার তালিকা 7ই অক্টোবর প্রকাশ করা হবে। কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী CR পাটিল বলেছেন, জলজীবন মিশন কোটি কোটি পরিবারে পাইপবাহিত জল সংযোগ পৌঁছে দেওয়ার ফলে পরিবারগুলির জীবনযাত্রায় পরিবর্তন এনেছে। নতুন দিল্লিতে ডিপার্টমেন্ট অফ ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ইনোভেশন চ্যালেঞ্জের গ্র্যান্ড ফিনালেতে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, জলজীবন মিশনের পরবর্তী পর্যায়ে নলবাহিত জলের পাশাপাশি নিরাপদ পানীয় জল নিশ্চিত করার দিকে নজর দিতে হবে। পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আজ নতুন দিল্লিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাৎ করেন। রাজ্যের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন, পরিকাঠামো নির্মাণ এবং যুব সমাজের কর্মসংস্থানের নতুন সম্ভাবনা নিয়ে তাদের মধ্যে বিস্তারিত ইতিবাচক আলোচনা হয়েছে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক ব্যবস্থাকে আরও গতিশীল ও জনমুখী করে তুলতে এবার WBCS সার্ভিসের সমস্ত আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ধনধান্য অডিটোরিয়ামে আগামীকাল বিকেলে এই বৈঠক হবে। রাজ্যের বিভিন্ন প্রান্তে কর্মরত WBCS আধিকারিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন মুখ্যমন্ত্রী। স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়নে পশ্চিমবঙ্গ সরকার আরও বেশ কয়েকটি প্রকল্প আনতে চলেছে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্ম ও প্রয়াণ বার্ষিকীতে আগামীকাল জাতীয় চিকিৎসক দিবসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধাননগরের সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে এই প্রকল্পগুলি সূচনা করবেন বলে প্রশাসনিক সূত্রে খবর। পূর্ব মেদিনীপুরের হলদিয়া পেট্রোকেমিক্যালের ন্যাপথা পাইপলাইনের বিধ্বংসী অগ্নিকাণ্ডে দগ্ধ একজনের মৃত্যু হয়েছে। রেললাইন সংলগ্ন ঝুপড়ির বাসিন্দা বছর 38 মানু বিবি কলকাতায় চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনায় 16 জন আহত হন। এদিকে এই ঘটনার জেরে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর ডিভিশনে আগামীকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। হাওড়া হলদিয়া লোকাল আসানসোল হলদিয়া এক্সপ্রেস দুর্গাচক স্টেশনে যাত্রা শেষ করবে। হলদিয়া হাওড়া লোকাল, হলদিয়া পাঁশকুড়া লোকাল দুর্গাচক স্টেশন থেকে এবং হলদিয়া আসানসোল এক্সপ্রেস তমলুক স্টেশন থেকে যাত্রা শুরু করবে বলে দক্ষিণ পূর্ব রেল সূত্রের খবর। জয়পুরে আগামীকাল থেকে 29তম জাতীয় ই গভর্নেন্স সম্মেলন অনুষ্ঠিত হবে। দুদিনের এই সম্মেলনটি অনুষ্ঠিত হবে রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাবের উপর দিয়ে বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। IMD জানিয়েছে, উত্তর আরব সাগরের কিছু অংশ, গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ডের অবশিষ্ট অংশ, হিমাচল প্রদেশ

0: জম্মু ও কাশ্মীর, লাদাখ, দমন, দিউ ও রাজস্থানের কিছু অংশেও একই ধরনের আবহাওয়া থাকবে। এবারে বিশ্বকাপ ফুটবলের খবর। আজ রাউন্ড অফ 32 ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আজ আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স সুইডেনের বিরুদ্ধে খেলবে ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে, খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ। দেশজুড়ে আগামীকাল ভিভিজি রামজি আইন কার্যকর হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের উন্নয়ন এবং জাতি গঠনে এগিয়ে আসা প্রয়োজন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিভিন্ন মন্ত্রকের সচিবদের সঙ্গে বৈঠকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার উপর গুরুত্ব দিয়েছেন। খবর আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী সংবাদ শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন বিজ্ঞাপন।
2: গ্যাস্ট্রিকের সমস্যা, ন্যারো ব্যান্ড ইমেজিং এন্ডোস্কোপি। এন্ডোস্কোপির এক উন্নততর সংস্করণ যা ডিসপ্লাসিয়া, টিউমার মার্জিন ও এক্সটেনশন ইত্যাদি রোগ নির্ণয় করে। জিডি হসপিটাল অ্যান্ড ডায়াবেটিস ইনস্টিটিউট দিয়ে থাকে পরিপাকজনিত চিকিৎসার সম্পূর্ণ পরিষেবা। 139 রেলেনিন সরণি, কলকাতা 13।
1: আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন লাইভ ফোন ইন অনুষ্ঠান কথা ও গানে।

0: নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত আমাদের কথা ও গানে লাইভ ফোন ইন অনুষ্ঠানে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টাতে আসার আগে প্রথমে যেটা মনে হচ্ছে বলতে আর কি, যে দেখুন, সভ্যতার সূচনা লগ্ন থেকে আমরা যত বেশি করে একটু একটু করে সভ্য হয়েছি, উন্নত হয়েছি, উন্নতির শিখরের দিকে আরও একটু করে এগিয়ে গিয়েছি, তত কি হয়েছে আমাদের জীবনের যে স্পিড, যেটা বলি আমরা গতি, সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। ধীরে ধীরে স্পিড বাড়ছে, গতি বাড়ছে। আমরা আগে হাঁটতাম, তারপরে জোরে জোরে হাঁটছি, তারপর এখন তো রীতিমতো ছুটছি আর কি। এইবার এই ভীষণ রকমের ছুটোছুটির মধ্যে অন্য কারোর কথা ভাববার কথা তো বাদই দিন, নিজেকে নিয়েও আমাদের ভাবার কিন্তু সময় নেই, কারণ আমরা ছুটছি, আমরা বিজি। এরপরে যেই কোনো একটা প্রবলেমে পড়ি, বা ধরুন কোনো বেকায়দায় একটা অবস্থায় পড়ে গেলাম যে কি হবে, একটু টেনশনে পড়ে গেলাম, তখন কি হয়, কোথায় যে যাই, কি যে করি, সবার আগে একটা আশ্রয় খুঁজি। এই আশ্রয়টা আপনি কোথায় খুঁজে পান সেইটা জানাবেন আজকে। কিংবা আপনি কি কোনোদিন কারোর আশ্রয় স্থল হয়ে উঠেছিলেন, সেইটা নিয়েই আজকের বিষয়। তাহলে আজকের কথা গানের বিষয় আশ্রয়, আপনি কার কাছে, কে আপনার। আচ্ছা দেখি, আমাদের মনে হয় একজন ফোন বন্ধু চলে এসেছেন। নমস্কার, কে বলছেন কথা থেকে?
1: হ্যাঁ দিদি নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি বীরভূমের দুবরাজপুর থেকে অমিতাভ ঘোষ।
0: বলুন।
1: হ্যাঁ বলছি দিদি, আজকে তো বিষয় ঘোষণা করেননি।
0: আপনি বিষয় শুনুন, আমি তো বিষয় নিয়েই বললাম। তাহলে বন্ধুরা, এর থেকে কি বোঝা গেল, আমরা আমাদের এই সত্যিকারের এই সভ্যতার যুগে আমরা এত বেশি জোরে জোরে দৌড়চ্ছি যে কানের পাশ দিয়ে হয়তো কোনো একটা কিছু চলে যাচ্ছে বা পাশেই রাখা আছে, সেইটা দিকেও আমরা খেয়াল করিনি। আজকে কিন্তু শুরুর থেকে এই বিষয়টা কি সেই নিয়েই বলছি। অতএব আপনিও আপনারাও আমাদের বিষয়টা আগে ভালো করে শুনে নিন, ভালো করে বুঝুন, তারপরে ফোনে আসুন। ফোন নম্বর তো রয়েছে আপনাদের জন্য খোলা এখনও একদম 11টা বাজতে 5 ধরুন তখন পর্যন্ত খোলা রয়েছে। যে ফোন নম্বরে ফোন অথবা যে ফোন নাম্বারটাতে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারবেন সেটা বলে দিই, 9434921300। আজকের বিষয় আশ্রয়, আপনি কার কাছে, কে আপনার কাছে, এইটাই। এইবার ধরুন আমরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে হয়তো যাচ্ছি, কি করব, কোনো দিকে কুল কিনারা পারছি না, সেই সময় যাদের কাছে আমরা ভরসা পাই, আজকে শুনব তাদের কথা। আপনি কার কাছে ভরসা খুঁজে পান, আশ্রয় খুঁজে পান, কিংবা আপনার কাছে কি কেউ আশ্রয়ের খোঁজে এসেছে কখনো?

জানাবেন সেটা। আজকের বিষয় আশ্রয়, আপনি কার কাছে, কে আপনার? তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পথ চলা, আর অবশ্যই আপনারা ফোন করুন এবং হোয়াটসঅ্যাপে মেসেজ করুন।

0: সভ্যতা। আমাদের সঙ্গে বন্ধু এসে গেছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে? ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আচ্ছা বলুন।
1: আমি আশ্রয় কামনা করি সব আল্লাহর কাছে, আর এমনি আমার সব সমাজের জন্য আমার কি আশ্রয়, আমার খুবই খুবই মানে কি করি।
0: আচ্ছা আচ্ছা, বাহ, আপনি একদম বিষয় ভিত্তিক খুব সুন্দর করে ছোট্ট করে মনের কথা বলেছেন, ওই জন্য অনেক অনেক ধন্যবাদ, এতটা থ্যাংক ইউ। তাহলে চলে যাব, আমাদের বন্ধুরা কিন্তু মেসেজ করতে শুরু করেছেন। প্রথম মেসেজ আজকে যেটা পড়ব, পাঠিয়েছেন, আচ্ছা পড়ি। নমস্কার দিদি ভাই, সারাদিনের কাজের ফাঁকে এই রাত্রিবেলাটা একটু আশ্রয় খুঁজি, সেটা কি জানেন? একটু টিভি দেখা আর বাকি সময় রেডিও শোনা। আমি একা মানুষ, তাই রেডিও টিভি আমার কাছে আশ্রয় দিদি ভাই। ঢাকুরিয়া থেকে সুমিতা রায় জানাচ্ছেন, খুব সুন্দর অনুষ্ঠান শুনছি, সত্যিই তাই। আর আচ্ছা, আরও একজন বন্ধু এসে গেছেন, নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
2: নমস্কার দিদি ভাই।
0: নমস্কার।
2: পূর্ব বর্ধমান জেলার বুধবুধ থেকে প্রবীর কুমার মন্ডল দিদি ভাই।
0: আচ্ছা বলুন।
2: দেখুন দিদি ভাই,

আশ্রয়, আশ্রয়টা তো আমার মা 10 মাস 10 দিন গর্ভে ধরে যে আশ্রয়টা দিয়েছে, আজ আমি ভূমিষ্ঠ হয়েছি এবং পৃথিবীর আলো দেখতে পাচ্ছি, সেই জায়গাটা কিন্তু

0: আপনিও খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন, আর অবশ্যই অনুষ্ঠানের সঙ্গে থাকুন। খুব ভালো লাগলো আপনিও আপনার মনের কথাটা ছোট্ট করে খুব সুন্দর করে বললেন, এবং অবশ্যই আমাদের বিষয়ভিত্তিক কথা, আমাদের আজকের বিষয় আশ্রয়, আপনি কার কাছে, কে আপনার। সত্যিই কিন্তু আমরা ঈশ্বরের কাছেই আশ্রয় খুঁজি অবশেষে, যখনই ধরুন কোনো অসুবিধায় পড়েছি, নিজেকে ভীষণ অসহায় মনে হচ্ছে, যখন মনে হচ্ছে পৃথিবীর আমাদের যে লড়াই, সেই লড়াই লড়তে লড়তে ভীষণ ক্লান্ত বোধ করছি, তখন কিন্তু খুঁজে পাই সেই ঈশ্বরের কাছেই আমাদের আশ্রয়। মনে হয় তিনিই যেন বলে দিচ্ছেন যে কি করতে হবে। নমস্কার বন্ধু, এসেছেন কেউ?
1: হ্যাঁ এসেছি আপা।
0: হ্যাঁ বলুন, কি বলছেন?
1: বলছিলাম অশান্তি যদি লেগে থাকে স্বামীর সাথে হোক আর কারোর সাথে হোক, সেটা কখনোই মানে আশ্রয় খুঁজে পাচ্ছি না। বাবা মার বাড়িতে একরকম, ভাই ভাবি সব একরকম, অশান্তির ক্ষেত্রে মেয়েদের আশ্রয় আমি দেখতে পাচ্ছি না।
0: আমাদের সেই ঈশ্বরই ভরসা নাকি?
1: আশ্রয় নিজেকে নিজেই খুঁজে নিতে হচ্ছে, আবার কোন সময় আশ্রয় দেখা মেলে না।
0: আপনার নামটা একটু শুনবো, আপনি কোথা থেকে ফোন করেছেন?
1: আমার নাম অহিরা খাতুন।
0: আচ্ছা,
1: মুর্শিদাবাদ জেলা, লালগোলা থানা।
0: আচ্ছা, সঙ্গে থাকুন, তাই জন্যই তো আজকের অনুষ্ঠান, যে আমরা অনেকে আশ্রয় খুঁজছি আর অনেকে আশায় আশায় আছি, অন্তত ঈশ্বর আমাদের দিকে মুখ তুলে তাকান, তাই না?
1: জি
0: একদম, সঙ্গে থাকুন বন্ধু।

0: আমাদের সঙ্গে সমবেত বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: নমস্কার, ঝাউবনা থেকে জয়দেব চক্রবর্তী।
0: হ্যাঁ বলুন।
1: আশ্রয়,
0: হুম,
1: গুরু ভজলে জানে মন আমার, একদিন ভাবে দেখবি অন্ধকার, আমি সেই গুরুকে ভজিস আলো পাওয়ার জন্য।
0: একদম একদম।
1: নমস্কার দিদি, নমস্কার।
0: নমস্কার, খুব ভালো থাকুন। খুব ছোট্ট করে ভালো করে বলে গেলেন। আচ্ছা, আমাদের বন্ধুরা কিন্তু মেসেজও পাঠিয়েছেন, সেই মেসেজ পড়ব। নমস্কার দিদি, আমি ইসরাফিল বলছি, 5 গ্রাম খড়িকাডাঙ্গা থেকে। আমি চাই যদি আমার মূল্য পাই আমি যেতে চাই, আমি যেতে চাই যদি মা অন্নপূর্ণাকে পাই, আমি যেতে চাই আমার মা অন্নপূর্ণা ও শ্যামপ্রসাদের যদি অনুমতি পাই। সার্থক জনম আমার, জন্মেছি এই দেশে। আচ্ছা, পরের মেসেজ পাঠিয়েছেন তন্ময় প্রামাণিক, কেবলরামপুর মন্দিরপাড়া থেকে। লিখছেন, আজকে বিষয় খুব সুন্দর। আমার কাছে মনের ছোট্ট কুটিরই হলো আমার আশ্রয়, যেখানে আশ্রয় নিলে সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। আচ্ছা, পরের মেসেজ পড়ব। পাঠিয়েছেন মনোজ কুমার পাল, তেঁতুলিয়া মুর্শিদাবাদ থেকে। লিখছেন, খুব সুন্দর বিষয় নিয়ে আজকের অনুষ্ঠান। আশ্রয় মানুষের মৌলিক অধিকার এবং বেঁচে থাকার প্রধান অনুপ্রেরণা। একটি নিরাপদ আশ্রয় মানুষের সুপ্ত প্রতিভা বিকাশে সহায়তা করে। একটি আশ্রয় না ইট কাঠ পাথরের ইমারতের নয়, কিংবা চোরাবালির উপর কোনো শীষ মহল নয়, একটা ভালোবাসা মাখা ঘর, যেখানে মানুষের মাঝে কোনো দেয়াল থাকবে না, গোসা করে খিল দেবার জায়গা থাকবে না, সুস্থ অসুস্থতায় ভালো খারাপের আপন মানুষের সাহচর্যে প্রতিটি মানুষের শান্তি নিড় একটা থাকুক। ঘর এক মন্দির, যেখানে মা বাবা স্ত্রী সন্তান নিয়ে সুন্দর করে গোছানো, আর ঈশ্বরের সান্নিধ্যে তাঁর স্মরণে যদি আমরা সমর্পিত হয়ে, এর থেকে সুন্দর আশ্রয় আর হবে না। এছাড়াও প্রেম প্রীতি ভালোবাসা দিয়ে জগৎকে আপন করে নিতে শিখলে এই জগতে ঠাঁইয়ের অভাব হবে না। তাই তো আমায় একটু জায়গা দাও মা, মায়ের মন্দিরে বসি। এই বলে আচ্ছা মেসেজটি লিখেছেন। আর আমরা কি আর একটা মেসেজে যাব? তার আগে একটা গান শুনব। আচ্ছা, একজন বন্ধু ফোনও করেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: আমি অবির মন্ডল হরিহার করা ফরিদপুর থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
1: বলছি যে একদম মানে মায়ের গর্ভে যখন আশ্রয় ছিলাম, সেখান থেকে এসে এখন প্রকৃতির গর্ভে আশ্রয় নিয়েছি। প্রকৃতি আমাকে যেভাবে রাখবে সেভাবেই থাকবে, প্রকৃতির কাছে আশ্রয় নিয়েছি।
0: একদম একদম,
1: হ্যাঁ,
0: প্রকৃতির মাঝেই তো আশ্রয় খুঁজে পাই। আজকেও আমাদের কোনো মন খারাপ হোক কিংবা মনের মধ্যে দারুণ আনন্দ হোক, আশ্রয় বলুন, আনন্দের আশ্রয় বলুন, দুঃখের অসহায়ত্বের সব কিছুতেই কিন্তু প্রকৃতির মাঝখানে খুঁজে পাই আমরা নিজেকে। যখন সমুদ্রের ধারে দাঁড়াবেন দেখবেন মনে হবে আমার পৃথিবীতে আমার যে অসুবিধেগুলো, যে প্রবলেমগুলোর মধ্যে রয়েছি, তার থেকে কী বিশাল বড় এই পৃথিবী, আমার অসহায়ত্ব কত ছোট এই প্রকৃতির কাছে। তাই তো আমরা শুধু চাই একটু ভালোবাসা দিয়ে মোড়া একটা সুন্দর ভবিষ্যৎ হোক, সেখানেই আশ্রয় খুঁজে নিতে চাই।

0: আমাদের সঙ্গে বন্ধু এসে গেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: নমস্কার।
0: নমস্কার,
1: প্রথমে আপনাকে অজস্র অজস্র অভিনন্দন।
0: ধন্যবাদ।
1: চন্দ্রমোহন সিংহ, বীরভূম থেকে।
0: হ্যাঁ বলুন।
1: আশ্রয় মানুষ ছাড়া সবারই প্রকৃতিকে দরকার। আশ্রয় খোঁজে বাড়ি, আত্মীয়ের বাড়ি অথবা কারো বাড়ি। বাড়ি তো নির্ভরযোগ্য স্থান, আত্মীয় বাড়ি ক্রমশ হারিয়ে যাচ্ছে। ছোট ছোট পরিবার খাবার জোটে, কিন্তু আশ্রয় জোটে না। কারো বাড়ি বলতে ধর্মশালা, কোন ধর্মীয় প্রতিষ্ঠান।

0: এইভাবে ভারতবর্ষ চলছে, এই চলাটাই জীবন। জয় ভারত, জয় হিন্দ, বন্দে মাতরম।
1: সঙ্গে থাকুন বন্ধু। আচ্ছা, পড়ে নেব মেসেজ। গ্রাম রাতমা রামপুরহাট থেকে রতন ব্যানার্জি। নমস্কার দিদি, যখনই আমি কোনো সমস্যায় পড়ি তখন আমার এক বন্ধুর শরণ নিই, আর অনেকের সমাধান আমি নিজেও করে দিই, তারাও আমাকে ভরসা করে। তাই আমাকে প্রচুর চিন্তা ভাবনা করতে হয় তাদেরকে সাহায্য করার জন্য। আশ্রয় পাওয়া খুব সহজ হলো, আশ্রয় দেওয়া খুব কঠিন কাজ। যাই হোক, অনুষ্ঠান ভালো লাগছে, ভালো থাকবেন, আপনিও খুব ভালো থাকুন বন্ধু। আসলে এই গানটা থেকে আমার একটা কথা এখন মনে হচ্ছে, আপনার মেসেজটা পড়ছিলাম বন্ধু, আর তখনই মনে হচ্ছে যে এই আশ্রয় খুঁজে নেওয়া আর আশ্রয় দেওয়া, এই দেওয়ার কাজটা কিন্তু বেশ কঠিন। এবার আপনি ভাবুন, যখন দেশ স্বাধীন হয়নি, যখন বিপ্লবীরা দিনের পর দিন অনাহারে রয়েছেন, তারা পুলিশের হাত থেকে যাতে ধরা না পড়েন পালিয়ে পালিয়ে ঘুরে বেড়াচ্ছেন, কিংবা ধরা পড়ছেন, অত্যাচারিত হচ্ছেন, কেন দেশ স্বাধীন করবেন বলে? সেই সবের মধ্যে এত অত্যাচার, এত অপমান, তার মধ্যে তারা কি করে সেখানে, মানে কোথায় আশ্রয় খুঁজতেন তারা, কোথায় আশ্রয় খুঁজতেন? এই কথাটা মনে হলো যখন, মনে পড়ে গেল নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা একটা জায়গায় পড়েছিলাম, একদম প্রপার আমার ওইভাবে মনে না থাকলেও মানে কি ব্যাপারটা বলেছিলেন সেইটুকুনি আমি বলার চেষ্টা করব আপনাদেরকে। ওখানে নেতাজির কথায় আর কি, যে এই যে যারা বিপ্লবী, যারা দিনের পর দিন অত্যাচারিত হচ্ছেন, তারা কোথায় আশ্রয় খুঁজে পাবেন এত অপমান এত কিছুর পরে? তখন তিনিই বলছেন যে আসলে যখন কেউ, মানে তারা জানছেন যে তারা যেটা করছেন সেই কাজটা সঠিক, সঠিক কাজের জন্য তিরস্কার পাওয়া ভাগ্যের ব্যাপার, আর সেইখান থেকেই তারা অত অত্যাচার সহ্য করার পরেও হাসি মুখে ফাঁসি কাটেও গেছেন, অত্যাচার দিনের পর দিন মুখ বুজে সহ্যও করেছেন। এটাই আশ্রয়, সততার আশ্রয়, অনেস্টির। আর সেটাই আমাদেরও স্বপ্ন দেখায়, নতুন সূর্য উঠবে, তাকে বলবো হে নতুন সূর্য আলো দাও, সেই আলোর আশায় এই গান।

0: সঙ্গী বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন, কোথা থেকে? নমস্কার, কে বলছেন, কোথা থেকে?
1: হ্যাঁ, নমস্কার দিদি ভাই, আমি হালদাবার নর্থন হালদা বলছি।
0: আচ্ছা বলুন।
1: হ্যাঁ, আশ্রয় আশ্রয় বলতে নেই, যেসব বিপ্লবীরা ছিল, সুভাষ চন্দ্র বসু বা ক্ষুদিরাম দীনেশ, এরা যদি দেশে আমাদের বিপ্লবী করে ব্রিটিশকে নাতারাতে পারত, কিন্তু আমরা ভারতবর্ষে আশ্রয় পেতাম না।
0: একদম,
1: কি বলবো দিদি, ওরা যা করে দিতে মানে বিশাল ব্যাপার, ওদের জন্য আজ ইতিহাস হয়ে আছে। এইবার সারা ভারতবর্ষে ওদের নাম কিন্তু আমাদের স্মরণে এসে আছে সব সময়ের জন্য। ওদেরকে আমাদের জীবনে মানে সবসময় ওরা জীবিত, কিন্তু অমরত্ব বর তারা কিন্তু তৈরি দিতেন। এইটুকু বললাম দিদি ভাই, দুইটাই আশ্রয়। আমি না করি বলছি, এই তো হলো মানে মানুষের ধর্ম। এইটুকু বললাম, নমস্কার দেবেন।
0: নমস্কার, আরো কোনো বন্ধু এসেছেন? নমস্কার। আচ্ছা দেখছি একজন বন্ধু, দেখি তো, নমস্কার, কে বলছেন? আচ্ছা ফোনে পাওয়া গেল না, আমরা পড়ে নেব মেসেজ। পাঠিয়েছেন তালবাগানপাড়া থেকে আমিনুল হক সরকার, বলছেন আজকের বিষয় দিয়েছেন আশ্রয়। বিষয়টি বেশ চিন্তা ভাবনার, তবুও বলছি, এই পৃথিবীতে এসেছি, আমাকে আশ্রয় দিয়েছেন আমার মা বাবা, তাছাড়া আমার সমস্ত কিছু দেখা করেনও মা বাবা, ওনাদেরকে জানাই আমার শতকোটি প্রণাম। আর সর্বোপরি আমার মাথার উপরে আছেন পরম করুণাময় ঈশ্বর, ঈশ্বর আমাকে ভালো রাখুন এই কামনা করি। পরের মেসেজে যাবো।

খুরশেদ আলী মণ্ডল তালপুকুর থেকে লিখছেন, মা আমার কাছে আশ্রয়, যখন যা অসহায়ত্ব বোধ করেছি, অসুবিধায় পড়েছি, ভরসা আশ্রয় সব আমার মাই। এবারে পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, লিখছেন, আশ্রয় আমার বিশ্বপিতার আঁচল তলে, যিনি এই পৃথিবীতে আলো দেখিয়েছেন, আমার আশ্রয় তাঁর চরণতলে। একদিন নিভে যাবে সব আলো, চেনা মুখগুলো হয়ে যাবে বিলীন, পঞ্চভূতে মিশে যাবে এই নশ্বর দেহখানি, আমার আশ্রয় হোক সেই মহান স্রষ্টার চরণে। এবারের মেসেজ পাঠিয়েছেন আশিক কাশিমবাজার থেকে, লিখছেন, খুঁজেছি তাকেই যাকে হারিয়েছি অনেকবার, আবার বেরিয়েছি কিন্তু পাইনি খুঁজে তাকে, যে তাকে মনের অন্য কোনো বাঁকে প্রশ্রয় দেয় যে তার সাথেই করেছি প্রণয়, মনের শুধু এইটুকুই ভয় হারিয়ে ফেলেছি বলেই নিরন্তর খুঁজি তার কাছেই আশ্রয়। আর যার কাছে আশ্রয় খুঁজছেন তিনি যে কোনো একদিন টুক করে হুট করে এসে ধরা দিয়ে দেবেন, সেটা তো বলাই বাঞ্ছনীয়।

আমাদের বন্ধুরা কিন্তু মেসেজ পাঠাচ্ছেন, চলুন পড়ে নিই আরও একটি মেসেজ। এই মেসেজটি পাঠিয়েছেন, কে পাঠিয়েছেন, মনোজ কুমার পাল লিখছেন, আমি শুনলাম, অনেক ধন্যবাদ দিদি। আর এবারে পাঠিয়েছেন রাম রাম, আমি শান্তনু মণ্ডল বহরমপুর মুর্শিদাবাদ থেকে বলছি, আমি প্রতিদিন সকালে উঠে স্কোয়ারে দৌড়তে যাই, আমাদের টিমের যিনি হেড এবং আমাদের টিমের ক্যাপ্টেন, আমরা সকলে মিলে সবাই ব্যায়াম ব্যায়াম করে, কিন্তু দৌড় ভালো যদি করে করতে হয়, ব্যায়াম ঠিক করে করতে হয়, তবেই আমাদের শরীর কিন্তু ভালো থাকবে, আর আমি আমার আশ্রয় এখানেই খুঁজে পেয়েছি। চলে যাব পরের মেসেজে। পাঠিয়েছেন পলাশ সরকার মধুপুর থেকে, লিখছেন, পরিবারে মানুষ থাকলে মান অভিমান থাকবেই, কে আগে কথা বলবে, কে জেদ ধরে থাকবে, এই সুন্দর সম্পর্কগুলোকে ধুলে মিশিয়ে দেবেন না, ক্ষমা করতে শিখুন, দিনের শেষে বাইরের পৃথিবী মুখ ফিরিয়ে নিলে এই মানুষগুলো আপনারে আপনার ওপরে ছাদ হয়ে থাকবে, আপনার আশ্রয়স্থল হয়ে উঠবে। একদম সত্যি কথা, আসলে নিজেকে খুঁজে নেওয়া। ব্যাপার হচ্ছে যে কঠিন সময়ে আপনাকে কিন্তু হারিয়ে দিতে আসে না, আসে আপনার মধ্যে যে নতুন আপনি সেই শক্তিকে চিনিয়ে দিবে। ওই যে চার্লি চ্যাপলিন বলেছেন না, কোনো কিছুই স্থায়ী নয়, চিরস্থায়ী তো নয়, প্রবলেমও না, এটাই। এইখানে আমাদের আশ্রয়ের দরকার হয়, আর দরকার হয় এই সময়টা একটু দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে যাওয়া। তাহলে লড়াই চালিয়ে চলি, তাহলেই ঠিক আমরা একদিন খুঁজে পাবো আমাদের কাঙ্ক্ষিত পথ এবং সেই আশ্রয়, আর সেই আশ্রয়কে মনে রেখেই ভালো করে থাকা। সবাই খুব ভালো থাকুন, আজকের মতো গান শুনতে শুনতে বিদায় নিয়ে নেব। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু আমি সাদাতুন নাজনীন, কারিগরি সহায়তা মন্দার গোস্বামী।

শুনলেন লাইফ অন ইন অনুষ্ঠান কথা ও গানে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আগামীকাল অর্থাৎ 1 জুলাই বুধবারের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50, সকাল 6টায় অমৃতবাণী এবং তার সঙ্গে শুনবেন ভক্তিগীতি। সকাল 6:20 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 6:30 রবীন্দ্রসঙ্গীত নজরুলগীতি 6:50, সকাল 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ রিলে করে শোনানো হবে, সকাল 8টায় শুভ সকাল লাইফ অন ইন অনুষ্ঠান। আগামীকালকের বিষয় ভালো থাকুন চিকিৎসকেরা, উপস্থাপনায় সৈয়দা মুসাররাত নাসরিন। দুপুর 2টায় অনুরোধের আসরে আগামীকাল লোকগীতি, বিকেল 5টায় রবীন্দ্রসঙ্গীত, 5:15 নজরুলগীতি, ক্ষেত খামারের কথা, 5:30 সন্ধ্যে 6টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 6:05 শুনবেন কীর্তন, সন্ধ্যে 6:35 কলকাতা কেন্দ্রের গ্রামীণ সংবাদ রিলে করে শোনানো হবে, 7:35 কলকাতা কেন্দ্রের সংবাদ, 7:50 কলকাতা কেন্দ্রের স্থানীয় সংবাদ, রাত 8টায় দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ, 8:05 দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 9টায় দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ, রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 6:40 স্বচ্ছ ভারত। এরপরে জাতীয় ডাক্তার দিবস উপলক্ষে সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান 6:55, শ্রোতা বন্ধুদের চিঠিপত্রের অনুষ্ঠান আজ সন্ধ্যায় 7:10, বিজ্ঞাপন দাতা দ্বারা আয়োজিত অনুষ্ঠান সন্ধ্যে 7:30 এবং 8:10, 8:25 আধুনিক গান, রাত 9:15 থেকে বিবিধ ভারতের অনুষ্ঠান, রাত 10:10 লাইভ ফোন ইন অনুষ্ঠান জলসাঘর। আগামীকালকের বিষয় রাতের রাগ, উপস্থাপনায় সুমন চট্টোপাধ্যায়, 10:58 আবহাওয়ার পূর্বাভাস এবং রাত 11টায় অধিবেশনের সমাপ্তি। শুনলেন আগামীকালকের সারাদিনের অনুষ্ঠানগুলি সম্পর্কে। আকাশবাণী মুর্শিদাবাদ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 102.2 মেগাহার্টজে FM প্রচার তরঙ্গে। এখন জানিয়ে দেব আমাদের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে মুর্শিদাবাদ জেলার আবহাওয়ার পূর্বাভাসে জানানো যাচ্ছে আগামী 7 দিনের জন্য যে ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অত্যাবশ্যকীয় জনপরিষেবা সমূহের উদ্দেশ্যে আবহাওয়া সতর্কবার্তায় জানানো যাচ্ছে যে 40-50 কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে সঙ্গে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 7-11 সেন্টিমিটার। কৃষকবন্ধুদের উদ্দেশ্যেও জানানো যাচ্ছে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, আগামী 2 দিনের আবহাওয়া অপরিবর্তিত থাকবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস, আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে ভোর 5:50, স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11টা। জয় হিন্দ।